0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
1: মহান আল্লাহ পাক সূরা নাহলের 5-9 আয়াতে ইরশাদ করেছেন, আর তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু, এতে রয়েছে তোমাদের জন্য শীতের সম্বল, আরও রয়েছে অনেক উপকার, এবং তা থেকে তোমরা কিছু সংখ্যক খেয়েও থাকো, আর তোমাদের জন্য এদের মধ্যে শোভাও রয়েছে। যখন তোমরা সন্ধ্যাকালে এদেরকে চারণভূমি থেকে নিয়ে আসো এবং প্রভাতে যখন চারণভূমিতে নিয়ে যাও, আর এরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় এমন শহরে যেখানে তোমরা পৌঁছতে পারতে না, নিজেদেরকে শ্রান্ত ক্লান্ত করা ব্যতিরেকে। নিশ্চয় তোমাদের রব অতিশয় কৃপাশীল পরম দয়ালু। তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য, এবং তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না, আর সরল পথ আল্লাহ পর্যন্ত পৌঁছে, তবে কোনো পথ বক্রও আছে, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তোমাদের সবাইকে অবশ্যই সৎ পথে পরিচালিত করতেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় আল্লাহ পাকের সাহায্য লাভ, এ সম্পর্কে বলছেন মাওলানা মাহমুদুল হাসান মাদানী।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ যত বড়ই হোক, যত ধনী হোক, যত ক্ষমতাবানই হোক, জীবনে এমন সময় আসে যখন সে বুঝতে পারে মানুষের সাহায্য অত্যন্ত সীমিত, কিন্তু আল্লাহর সাহায্যে কোনো সীমা নেই। কখনো মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, কখনো ব্যবসায় লোকসান হয়, কখনো সংসারে অশান্তি দেখা দেয়, কখনো সন্তান অবাধ্য হয়ে যায়, কখনো ঋণের বোঝা মাথায় চেপে বসে, আবার কখনো এমন বিপদ আসে যেটা কাউকে বলতেও পারে না। সেই মুহূর্তে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয়দাতা কে? নিঃসন্দেহে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহু হাসবুহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কোরআনে বর্ণিত হয়েছে একটি শিক্ষণীয় ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা যখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে বের হলেন, সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের বাহিনী, সঙ্গীরা ভয়ে বলে উঠল, আমরা তো অবশ্যই ধরা পড়ে গেলাম। ভাবুন তো, সামনে সমুদ্র, পিছনে শত্রুর বিশাল বাহিনী, আর কোনো উপায় নেই। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অর্থাৎ কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গেই আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই হলো মুমিনের বিশ্বাস। আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার প্রথম পথ হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলাই তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সম্মানিত শ্রোতা, আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর সঙ্গে অবশ্যই সম্পর্ক ঠিক করতে হবেই, অবশ্যই তাকওয়ার পথ বেছে নিতে হবে। আল্লাহ পাকের সাহায্য লাভের দ্বিতীয় পথ হল নামাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। প্রিয় শ্রোতা, আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, নামাজ ছাড়বেন না। আপনি দুশ্চিন্তায় আছেন, নামাজই যান, কারণ মানুষের দরজা থেকে ফিরিয়ে দেয়া হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দরজায় ফিরে আসা বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বিশেষ করে সিজদায় গিয়ে নিজের কথা আল্লাহকে বলুন, যেমনটি হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ, মানুষ যখন সিজদামনত হয় তখন সে আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়। অতএব সিজদায় গিয়ে বেশি বেশি তোমরা দোয়া করো আল্লাহর কাছে। আপনি হয়তো মানুষের কাছে আপনার কষ্টের কথা বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন, কারণ তিনি আপনার মুখের কথা শোনার আগেই আপনার অন্তরের কথা খুব ভালো করেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভের তৃতীয় পথ হল দোয়া। আল্লাহ তাআলাই বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন করিম ইস্তাহয়ি ইযা রাফা আর-রাজুল ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খায়িবাদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং লাজুক প্রকৃতির, যখন তার কোনো বান্দা আল্লাহর কাছে দুটি হাত উপরে তুলে কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দুটি হাতকে ব্যর্থ এবং শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ পাকের সাহায্য লাভের চতুর্থ পথ হলো গুনাহ থেকে তাওবা। প্রিয় শ্রোতা, কখনো কখনো বিপদের কারণ হয় আমাদের নিজেদের আমল, তাই আল্লাহর সাহায্য চাইলে আমাদের তওবা করতেই হবে। একটু নির্জনে বসে নিজের জীবনকে প্রশ্ন করুন, আমি কি নামাজ ঠিকমতো পড়ি, আমি কি কারো হক নষ্ট করেছি, আমি কি হারাম উপার্জন করেছি, আমি কি গীবত করি, আমি কি চোখে হারাম থেকে বাঁচাই, আমি কি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি। যদি ভুল হয়ে থাকে আজই ফিরে আসুন আল্লাহকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভের পঞ্চম পথ হলো সবর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। প্রিয় শ্রোতা, আপনি যদি বিপদে থাকেন, মনে রাখবেন এই বিপদ চিরদিন থাকবে না। দুঃখের পর সুখ আসে, কষ্টের পর স্বস্তি আসে, তাই বিপদে পড়ে আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা করবেন না, বরং বলুন, হে আল্লাহ আমাকে পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভের ষষ্ঠ পথ হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, চেষ্টা করতে হবে, চিকিৎসা নিতে হবে, ব্যবসার পরিকল্পনা করতে হবে, সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আমরা আল্লাহর সাহায্য চাই, কিন্তু অনেক সময় আল্লাহর বিধান থেকে দূরে থাকি। আজকেই সিদ্ধান্ত নেই, নামাজকে ছাড়বো না, হারাম খাবো না, মিথ্যা বলবো না, কারো হক নষ্ট করব না, বাবা মাকে কষ্ট দিব না, গীবত করব না, আর যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করব, আর সব অবস্থায় বলব আল্লাহই আমার জন্য যথেষ্ট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আল্লাহ পাকের সাহায্য লাভ। এ সম্পর্কে বললেন মাওলানা মাহমুদুল হাসান মাদানী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে।
3: শ্রীমৎ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান ইয়োগ। শ্রী ভগবান উচ ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানিভবতি ভারত অবুত্থানমধর্মস্য তদা আত্মানাম শ্রিয়ামিহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়োগে ইয়োগে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম ন এতি মাম এতি স অর্জুন পিতরাগ ভয় ক্রোধা মত ময়া সাম উপাশ্রিতা বহব জ্ঞান তপস্যা পূত মদ ভাবম আঘতা ইয়েথা মাম প্রবদন্তে তাম তথা এব বজাম্যহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। সরলার্থ, হে ভারত, যে যে সময়ে ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হয় সেই সেই সময়ে আমি নিজ রূপ সৃষ্টি করে আবির্ভূত হই। সাধুদের সুরক্ষা ও দুষ্টদের বিনাশের জন্য আর ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে যুগে যুগে আমি আবির্ভূত হই। হে অর্জুন, আমার দিব্য জন্ম ও দিব্য কর্ম যে ব্যক্তি যথাযথ জানে সে এই শরীর ত্যাগ করে পুনরায় আর জন্মগ্রহণ করে না, আমাকেই লাভ করে। আসক্তি ভয় ও ক্রোধ বর্জিত এবং আমাতেই সমর্পিত ও আশ্রিত অনেক ব্যক্তি জ্ঞান ও তপস্যা দ্বারা পুত পবিত্র হয়ে আমার ভাব প্রাপ্ত হয়েছে। হে পার্থ, যারা আমাকে যেভাবে উপাসনা করে আমিও তাদের সেই রূপই অনুগ্রহ করে থাকি। মানুষ সকল প্রকারে আমারই পথ অনুসরণ করে থাকে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম ও ক্ষমা প্রার্থনা।
2: ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা দত্তার্থ জ্ঞানমঞ্জুরি। ওম ইয়ৎস্খরম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদত জনার্দন। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
4: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:৩৪ এবং সূর্য অস্ত যাবে ৬:৩২। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়ামে 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও 102 মেগাহার্টজে।

0: শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা গয়ের শেরেবাংলানগর আগারগাঁও ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্সে এবং FM 106 মেগাহার্সে প্রচার হবে।
1: ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী EFT ও IBAS++ এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজ প্রচার হবে।
0: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 জাতীয় ঐতিহ্য শিল্প সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা প্রযোজনা মোহাম্মদ জোবায়দুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।
1: পবিত্র কোরআন শিক্ষার আশ্রমে বিকেল 4:05, সুর তরঙ্গ বিকেল 4:25। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনুরূপ অনুমান শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সময় পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। এবং শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20।
0: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্সে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্সে সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার জন্য। শোনাব বশির আহমেদের কণ্ঠে। গানের কথা লিখেছেন আব্দুল হাই আলহাদি এবং সুর করেছেন অজিত রায়।

0: ভোরের গান শুনলেন বশির আহমেদের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনা এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী শবনম মুশতারী।

0: স্টুডিও রেকর্ডে দুখানে নজরুল সঙ্গে শুনলেন, শিল্পী ছিলেন শবনম মুশতারি। বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সারাদিন রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলাচলের চেষ্টা করুন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কৃষি প্রধান এই বাংলাদেশে অনেক পরিশ্রম করে আমাদের কৃষকেরা ফসল ফলায়, এতে আমাদের খাদ্যের জোগাড় হয়। আর শুধু তাই নয়, বাংলাদেশ এখন কৃষি কাজে যথেষ্ট উন্নত, তাই তো কৃষিজ পণ্যর বাইরে রপ্তানি করে আমাদের দেশও এগিয়ে চলেছে। আসুন সবাই একসাথে কাজ করি, দেশের উন্নয়নে অংশগ্রহণ করি। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, ফসলের সঠিক সংরক্ষণ ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে গুদাম ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। এতে ফসল নষ্টের হাত থেকে রক্ষা পায়, কৃষকের সঠিক মূল্য পাওয়া সহজ হয়। এবারে আমার বাংলা পর্বে আপনারা শুনবেন দানাদার ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে শস্য, ধান ও গুদাম ব্যবস্থাপনার গুরুত্ব, এই নিয়ে একটি কথিকা। বিষয়টি নিয়ে এবারে বলছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। চলুন তাহলে শোনা যাক।
1: দানাদার ফসল ধান, গম, ভুট্টা, তৈলবীজ ইত্যাদি উৎপাদনের পর এর সঠিক সংরক্ষণ, কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে গুদাম ব্যবস্থাপনার ভূমিকা অত্যাবশ্যক এবং সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাধারণত ফসল কাটার মৌসুমে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দানাদার শস্যের দাম কমে যায়, আর সঠিক সংরক্ষণের অভাবে শস্য নষ্ট হওয়ার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হন। দানাদার ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে দানাদার শস্য ধান, গম, ভুট্টা, তৈলবীজ সংরক্ষণে গুদাম ব্যবস্থাপনার গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হল। সঠিক ও বৈজ্ঞানিক ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা, পুষ্টি ও গুণমান বজায় রাখা, আধুনিক গুদাম ব্যবস্থাপনার মাধ্যমে আর্দ্রতা, তাপমাত্রা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণ করে শস্যের গুণমান দীর্ঘদিন অটুট রাখা যায়, শস্যহানি হ্রাস করা। সঠিক সংরক্ষণের অভাবে বাংলাদেশে ধান সহ অন্যান্য দানাদার শস্যের 8-10% নষ্ট হয়, যা সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে রোধ করা সম্ভব। পোকামাকড় ও ছত্রাক নিয়ন্ত্রণ, বিজ্ঞান ভিত্তিক উপায়ে যেমন ধোয়া দেওয়া, ভেষজ ব্যবহার ইত্যাদি সংরক্ষণ করলে পোকা ও ছত্রাকের আক্রমণ কমে, ফলে শস্যের বাজার মূল্য বাড়ে। বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সরবরাহ নিয়ন্ত্রণ ও দাম স্থিতিশীলতা। কৃষক যদি ফসল কাটার পরপরই সব ধান বিক্রি না করে গুদামে সংরক্ষণ করেন এবং ধাপে ধাপে বিক্রি করেন, তবে বাজারে হঠাৎ সরবরাহ কমার সম্ভাবনা থাকে না। কৃষকের হাতে নগদ টাকার প্রবাহ হয় এবং বাজার দাম স্থিতিশীল থাকে। অফ সিজনে বেশি লাভ, ফসল কাটার মৌসুমের পরবর্তীতে যখন বাজারে শস্যের ঘাটতি দেখা দেয়, তখন মজুতকৃত ধান বা শস্য দানা চড়া দামে বিক্রি করে কৃষক বেশি মুনাফা অর্জন করতে পারেন। ছোট কৃষকের সক্ষমতা বৃদ্ধি পায়। উন্নত গুদাম ব্যবস্থাপনা ছোট কৃষকদের বড় বড় ব্যবসায়ীদের মতো সময় নিয়ে সঠিক দামে ফসল বিক্রির সুযোগ তৈরি করে। আধুনিক গুদাম ব্যবস্থাপনার সুবিধা কি? শস্য গুদাম ঋণ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা উৎপাদিত ফসল গুদামে জমা রেখে ওয়ারহাউস রিসিপ্ট বা রসিদের বিপরীতে জাতীয়করণকৃত ব্যাংক থেকে শস্যের মূল্যের 75-80% পর্যন্ত ঋণ পেতে পারেন, যা তাদের তাৎক্ষণিক টাকার প্রয়োজন মেটায় এবং কম দামে ফসল বিক্রি হতে বাধ্য করে না। সংগ্রহত্তর ক্ষতি কমানো, শস্য কাটার পর মারাই, শুকানো এবং সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করলে শস্যের অপচয় রোধ করে। খাদ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতীয় খাদ্য নিরাপত্তা, শস্য দানা সঠিক সংরক্ষণে আধুনিক গুদাম ব্যবস্থাপনা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এবং জরুরি অবস্থা যেমন বন্যা, খরা ও অন্যান্য দুর্ঘটনায় খাদ্যের অভাব দূর করে, কৃষকের আয় বৃদ্ধি করে। সঠিক সংরক্ষণের ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের অপচয় রোধ এবং শস্যের মান ভালো থাকে, যা সরাসরি কৃষকের আয় বা প্রফিট মার্জিন বাড়িয়ে দেয়। সর্বশেষ, ধান সহ অন্যান্য দানাদার ফসলের ন্যায্য মূল্য পেতে হলে ফসল কাটার পরে সঠিক পরিচর্যা, আধুনিক প্রযুক্তিতে শুকানো এবং নিরাপদ গুদামে সংরক্ষণ, সাইলো বা উন্নত গুদাম নিশ্চিত করা অপরিহার্য। এটি কেবল কৃষকের ভাগ্যই বদলায় না, বরং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব একটি পল্লী গীতি, শুনবেন কল্যাণী ঘোষের কণ্ঠে, গীতিকার আজগর আলী পণ্ডিত।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাজের আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা শাহনাজ পারভিন, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 31শে শ্রাবণ, পয়লা রবিউল আউয়াল, 15ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের 500 সজ্জার নতুন ভবন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম আজ পুনরায় চালু করবেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। রাজধানী সহ সারাদেশে মসজিদ ও বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলতি অর্থবছরেই দেশে 5 স্তরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় অন্তত 16 জনের প্রাণহানি। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের 500 সজ্জার নতুন ভবন উদ্বোধন করবেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, নতুন এই ভবন চালু হলে হাসপাতালের মোট সজ্জা সংখ্যা বেড়ে 1000-এ দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। এতে নিউরো রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। 15 তলা বিশিষ্ট নতুন এই ভবনের নিচের 3 তলা বেসমেন্ট হিসেবে রাখা হয়েছে। উপরের 12 তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে 40টি ICU বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড ও 112টি কেবিন রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসর জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। এক নায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। এবারে শুনুন তার সংগ্রামী রাজনৈতিক জীবনী নিয়ে একটি প্রতিবেদন।
2: আজ 15ই আগস্ট, সময়ের ইতিহাসে এক গভীর আবেগের দিন। দেশের গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন প্রতীক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। গত বছরের 30শে ডিসেম্বর অগণিত মানুষের ভালোবাসা সিক্ত হয়ে অগণন অশ্রু জলে বিদায় নিয়েছিলেন তিনি। শনিবার তাই তার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, যা দেশবাসী পালন করছে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায়। 1945 সালের 15ই আগস্ট, ইস্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1981 সালে 30 মে এক ঝড়ো রাতে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা স্বামী জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল তার পৃথিবীকে। একদিকে স্বজন হারানোর তীব্র বেদনা, অন্যদিকে স্বৈরাচারের থাবায় বিপন্ন গণতন্ত্র। এমন এক সংকটকালে 1982 সালে দলের কর্মীদের অনুরোধে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। গৃহবধূর নিভৃত জীবন ছেড়ে তিনি হয়ে ওঠেন এক দুর্ভেদ্য সেনাপতি। এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 8 বছরের আপোষহীন সংগ্রাম, সামরিক শাসনের বন্দী দশা আর শত রাজনৈতিক প্রতিকূলতা ভেদ করে 1991 সালে তিনি দেশকে উপহার দেন গণতন্ত্রের নতুন প্রভাত। গণমানুষের ভালোবাসায় নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তীকালে নানা রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি ছিলেন অবিচল। প্রতিবারই যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন উদ্যমে জেগে উঠেছেন তিনি। তার হাত ধরেই জিয়াউর রহমানের গড়া বিএনপি রাজপথে রাজত্ব পেরিয়ে সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সংকটময় মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অটল কাণ্ডারি। মৃত্যুকালে 80 বছর বয়সে যখন তিনি বিদায় নেন, তার শেষ যাত্রায় কোটি মানুষের ঢল প্রমাণ করেছিল তিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, ছিলেন এক অপরাজেয় প্রতিষ্ঠান। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক মহাকাব্যিক পথচলা। তার জন্মদিনে কোনো সাড়ম্বর উৎসব নেই, আছে কেবল অগণিত মানুষের নীরব অশ্রু, স্মৃতির ফুল আর মাগফিরাতের ব্যাকুল প্রার্থনা। ইতিহাস তাকে মনে রাখবে এক অমর নেত্রী হিসেবে, যাকে কখনোই নুয়ে দেওয়া যায়নি, যাকে জয় করা যায়নি কোনো চক্রান্তে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের একটি জাহাজ ভাঙ্গা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 9 শ্রমিক মারা যান। এ ঘটনায় আরো কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপিং রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নিঃসরণে শ্রমিক নিহতের ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন নিহত প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা করে সহায়তা দিচ্ছে, সরকারও এক্ষেত্রে সহায়তা প্রদান করবে। গ্যাস নিঃসরণ বন্ধের লক্ষ্যে দুর্ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য কাওয়ালি সন্ধ্যার বক্তব্যে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ ধরনের বৈচিত্র্যময় বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের বিরাট প্রভাব রয়েছে। উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারে কাওয়ালি ও সুফি সংস্কৃতি একটি অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনব্যাপী সফরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। কর্মসূচির অংশ হিসেবে নিজ বাসভবন বাহাদুরপুর হাউসে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী নান্দাইলের চর বেতাইগির কেন্দ্রীয় পাঠাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিপদগামী হওয়া থেকে দূরে রাখতে পাঠাগার মুখী করতে হবে। এছাড়া ইয়াসির খান চৌধুরী নান্দাইলের চর উত্তরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং কানুরামপুর ত্রিশাল সড়কের চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খাল পরিদর্শন করেন। চলতি অর্থবছরে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের জন্য যে অর্থের প্রয়োজন হবে তা বাজেটে রাখা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে ও কোনটি পরে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অস্থিরতার প্রভাব পড়েছে কম বেশি সব দেশেই, তবে এই সংকটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের এসব উদ্যোগ এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন নিয়ে শুনুন প্রতিবেদনে।
4: বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অনিয়ন্ত্রিত জ্বালানি বাজার, যার প্রভাব পড়েছে প্রায় সব দেশেই, তবে এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় হাত গুটিয়ে বসে নেই বর্তমান সরকার। জ্বালানির সংকট কাটিয়ে উঠে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে গতিশীল রাখতে ইতিমধ্যে বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী এবং সুদূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। সরকারের মূল লক্ষ্য এখন দেশীয় কাঁচামালের উপর নির্ভরতা বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির বিস্তার। শুধু উৎপাদন বা আমদানি নয়, জ্বালানির অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে জনগণকে সচেতন করতেও কাজ করছে সরকার। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম মমিন।
5: যে সামিট টার্মিনালে যে কার্গোটা ওয়েট করছে বঙ্গোপসাগরে, কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না, এবং এক্সেলারেট টার্মিনাল পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সেলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। ইটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সিদ্ধান্তটা নেওয়াটা কিন্তু খুব কঠিন একটি সিদ্ধান্ত। আমরা তাদের সাথে কথা বলছি, আমরা কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে।
4: আর বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে এই সংকট দেখা দিয়েছে।
6: 2026 সালের জ্বালানি সংকট সেটা আসলে শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যের সংকটের কারণেই হয়েছে, কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা বৈশ্বিক জ্বালানির বাজারে যে অস্থিতিশীলতা লক্ষ্য করছি সেটার একমাত্র ফলাফল না। এটা বাংলাদেশের যে জ্বালানি খাতের দীর্ঘদিনের যে কাঠামোগত দুর্বলতা, আমদানি নির্ভরতা, সরবরাহ ব্যবস্থার মধ্যে যে অদক্ষতা এবং দুর্বল শাসন ব্যবস্থা, সেটাকেও কিন্তু এটা প্রতিভাত হয়েছে এটা আরো বেশি করে সংকটের সময়। এবং যদিও সরকারের জরুরি পদক্ষেপ এবং তাৎক্ষণিক পদক্ষেপের ফলে সংকট আমরা দেখেছি যে মোকাবেলা করা সম্ভব হয়েছে,
4: বৈশ্বিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে কেবল সংকট সামাল দেওয়াই নয় বরং ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটছে সরকার। সময়োপযোগী সিদ্ধান্ত এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দ্রুতই বাংলাদেশ একটি স্থিতিশীল ও সুদৃঢ় জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: 15 আগস্ট উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তারা একটি সমন্বিত ও বহুমাত্রিক নিরাপত্তা কৌশল গ্রহণ করেছে। ডিএমপি জানায়, জোরদার নিরাপত্তা ব্যবস্থার আওতায় শহর জুড়ে টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান পরিচালনার পাশাপাশি ঢাকার প্রধান সব প্রবেশ পথে অতিরিক্ত তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। এদিকে 15 আগস্ট উপলক্ষে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাব জানায়, কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে তাদের অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ক্যামেরুনের ইয়ুন্দি বাফুসাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে অন্তত 16 জন নিহত ও প্রায় 40 জন লোক আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য মতে, গতকাল একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি কাঠের তক্তা বোঝাই ট্রাককে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের 7 জন সদস্য রয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরুনের সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। দেশটিতে সড়ক দুর্ঘটনায় বছরে প্রায় 1,500 লোক মারা যায়। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, হুথিরা লোহিত সাগরের মোচা বন্দরের 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়। সরকার জানায়, গতকাল বন্দরের বেসামরিক অবকাঠামো ও জাতীয় সম্পদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে হুথিরা দাবি করে, তারা মোচায় সৌদি সমর্থিত সামরিক অবস্থান, অস্ত্র ও যুদ্ধ জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে বেশ কয়েকটি নৌযান ও অস্ত্র ধ্বংস করে। খেলা খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টের আজ তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে গতকালের 6 উইকেটে 351 রান নিয়ে আবার ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 7 উইকেটে 372 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 198 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:34 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম আজ পুনরায় চালু করবেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। রাজধানী সহ সারাদেশের মসজিদ ও বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলতি অর্থ বছরে দেশে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ক্যামেরুনে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। চোখ একটি অমূল্য সম্পদ। এই সুন্দর নশ্বর পৃথিবীকে আমরা দেখতে পারব না যদি আমরা চোখের সঠিক যত্ন না করি। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব চোখের রোগের সাথে খাদ্যাভ্যাসের সম্পর্ক সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। আজকে অনেক না জানা কথা হয়তোবা শ্রোতারা জানবে। খাবারের সাথে চোখের সম্পর্ক কি?
2: চোখ তো শরীরের একটা অঙ্গ, সুতরাং খাবারের সঙ্গে, শরীরের পুষ্টি সাধনের সঙ্গে চোখের পুষ্টি সাধন এবং দৃষ্টি, এটা কিন্তু একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা যেমন বলি যে সুস্থতা বিধানের জন্য, ভালো থাকার জন্য, সুস্থ জীবনযাপনের জন্য আমাদের সুষম এবং পরিমিত খাবারের প্রয়োজন, এই সুষম এবং পরিমিত খাবারের সঙ্গে কিন্তু চোখেরও সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ। যখনই আমরা এই সুষম খাবার, পরিমিত খাবারের বাইরে চলে যাই, যেটা আজকাল আমরা সচরাচর দেখি, আজকালকার বাচ্চারা বা মায়েরাও বা মা বাবারা, আমি বলবো শুধু মায়েদের দোষ দিয়ে তো লাভ নেই, মা বাবারা তারা সবাই হয় বাচ্চাদের প্রতি অতিরিক্ত স্নেহের কারণে বাচ্চারা যা চায় তাই দেন। এর মধ্যে সবচেয়ে খারাপ দিকটা হলো বাচ্চাদের খাবারের অভ্যাসটা অন্যরকম হয়ে যায়। পরিমিত এবং সুষম খাবারের পরিবর্তে বাচ্চাদের হাতে চলে আসে ফাস্টফুড, যেটাকে আমরা জাঙ্ক ফুড বলি। মানে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটা হলো জাঙ্ক ফুড। জাঙ্ক মানে বুঝেন তো আবর্জনা। তো বাচ্চাদেরকে আমরা আসলে পুষ্টি না দিয়ে আমরা আবর্জনা তুলে দিচ্ছি। এর কারণে বাচ্চাদের চোখের কিন্তু ভীষণ রকমের অসুবিধে হয়, যেটা আপনি খেয়াল করবেন। আজকাল ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, অধিকাংশ বাচ্চার চোখে কিন্তু একটা চশমা আছে। এটা কিন্তু খাবারের অভ্যাস এবং জীবনাচার, এই দুটোর কারণে কিন্তু এটা ঘটে। সুষম, এখন এখানে সুষম বলতে আমরা বুঝি যে একটা খাবারের মধ্যে আপনার শর্করা, মানে ভাত রুটি
1: উপাদানই রয়েছে খাবারে,
2: এই শর্করা থাকতে হবে, আমিষ থাকতে হবে, মাছ মাংস দুধ এগুলো থাকতে হবে, তৈল জাতীয় খাবার থাকতে হবে, এখানে ঘি থাকতে হবে, বাটার থাকতে হবে, তেল থাকতে হবে, এরপরে ভিটামিনস থাকতে হবে, বিভিন্ন শাক সবজি ফলমূলে ভিটামিন পাওয়া যায়, এরপরে এর মধ্যে থাকতে হবে খনিজ পদার্থ। খনিজ পদার্থগুলো বিভিন্ন রকম খাদ্য উপাদানের মধ্যে থাকে। এই সবগুলোর যখন সংমিশ্রণটা থাকে একটা খাবারের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি কিন্তু সুষম খাবার। এবং এই ধরনের খাবার কিন্তু বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্য প্রয়োজন। আজকাল হয় কি, বাচ্চারা শুধু হয় মুরগির গোশত অভ্যস্ত হয়েছে, অথবা বার্গারে
1: জাঙ্ক ফুড,
2: অথবা দেখবেন তারা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা কোমল পানীয় বলছি। এই তিনটা জিনিসই কিন্তু বাচ্চাদের বেড়ে ওঠার জন্য, চোখের বেড়ে ওঠার জন্য, দৃষ্টির পরিপুষ্টির জন্য, পূর্ণতার জন্য অত্যন্ত ক্ষতিকর।
1: চোখের জন্য মানে সাধারণত কোন কোন খাবারগুলো বেশি ক্ষতিকর?
2: ক্ষতিকর খাবারের মধ্যে প্রথম একটু আমি একটু আগেই বললাম যে জাঙ্ক ফুড, এক। দুই নম্বর হলো কোমল পানীয়, দুই। তিন নম্বর হলো আমরা আজকাল বাচ্চাদেরকে প্রসেসড খাবার, সুপার স্টোর থেকে প্রসেসড খাবারগুলো নিয়ে আসি। এর মধ্যে হলো আপনার ক্যান, টিনের মধ্যে যে খাবারগুলো থাকে, এগুলো এগুলো কিন্তু চোখের জন্য নয়, শুধু স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। এছাড়া হলো অতিরিক্ত যদি আপনি কার্বোহাইড্রেট দেন, শর্করা, অনেকেই সকালবেলায় আমরা দুটো তিনটে পাউরুটির চাঙ্ক নিয়ে এটাকে স্যান্ডউইচ বানিয়ে খাই, পাউরুটিটা কিন্তু 100% শর্করা। এই শর্করা যখন চোখের মধ্যে, শরীরের মধ্যে বেশি হয়ে যায়, এটা হয় কি, রক্তর ভিতরে চলে যায়, গিয়ে শর্করার পরিমাণটা বাড়িয়ে দেয়, এটা দৃষ্টিশক্তির উপরে প্রভাব ফেলে। এছাড়াও যেগুলো রয়েছে সেটা হলো যে আমরা ভাজা খাবার, এই যে রোজার মাস গেল আমাদের, আপনি দেখেন ইফতারের সময় তৈলাক্ত এবং ভাজা খাবার, এবং অতিরিক্ত আমরা যেটা বলি গোশত, গোশত বা মাংস, যেটা এই মাংসটা হলো যে আপনি যেটাতে চর্বি আছে, চর্বি জাতীয় মাংস আপনি খেতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরও ক্ষতি সাধন করে, সাথে সাথে চোখেরও ক্ষতি সাধন করে। তো এই খাবারগুলো আমাদের একটু এড়িয়ে চলা দরকার। এবং তাই বলে কি গোশত খাবো না, স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতে পারেন। গোশত অবশ্যই খাবেন আপনি, আমরা এটাকে লিন মিট বলি।
1: আপনি তো বললেন যে চর্বি
2: চর্বি থাকবে না, চর্বি ফেলে দিয়ে নয়,
1: চর্বি থাকবে না।
2: যেসব গোশতের মধ্যে দেখবেন ছোট ছোট ছাগল মুরগি এগুলোর ভিতরে চর্বি নেই, কিন্তু আবার ব্রয়লারের মধ্যে চর্বি দিয়ে ভর্তি, ব্রয়লার মুরগি যেটা আমরা খাই এটা কিন্তু চর্বি দিয়ে ভর্তি আমাদের এই জিনিসগুলো। আবার আরেকটা জিনিস আছে যেটা আমরা কাবাব পোড়া খাবার, এটা তো পোড়া খাবার, এগুলো কিন্তু ক্ষতি
1: চোখের জন্য,
2: চোখের জন্য নয় শরীরের জন্য ক্ষতিকর, শরীরের ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে তো চোখেরও ক্ষতি হবে।
1: স্যার তেলের কথা বলছিলেন যে আমরা চোখের জন্য কি জাতীয় তেল খেতে পারি?
2: দেখেন তেল নিয়ে তো অনেক তেলেস্মাতি হয়েছে আমাদের দেশে না, দুনিয়াব্যাপী তেলেস্মাতি, মানে এটা খাবেন এটা খাবেন না, একবার বলা হয় সয়াবিন তেল খান, একবার বলে যে সরিষার তেল খেলে কোলেস্টেরল বাড়ে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্রাকৃতিক যেটা ন্যাচারাল এটা হলো শরীরের জন্য সবচেয়ে উপযোগী প্রাকৃতিক। তো যেটা আমরা খাচ্ছি এটা রিফাইন্ড অয়েল, পরিশুদ্ধকরণ একটা তেল, এটা শরীরের জন্য ক্ষতিকর, কারণ এতে অনেক রকমের কেমিক্যালস মিশানো থাকে, রাসায়নিক দ্রব্য থাকে। তাহলে আমরা কি কোন তেলটা খাব? স্বাভাবিক প্রশ্ন। তেলটা হলো প্রথমে বলছি প্রাকৃতিক উপাদান, সেটা হলো সর্ষের তেল। কিন্তু সর্ষের তেল এখন তো নাগালের বাইরে, তাই না? তাহলে আমরা অধিকাংশই এখন সয়াবিন তেল খাচ্ছি বা কর্ন অয়েল খাচ্ছি, সানফ্লাওয়ার খাচ্ছি, অলিভ অয়েলটা খাচ্ছি। অলিভ অয়েলটা প্রাকৃতিক, যেমন সর্ষেটা আমাদের দেশে প্রাকৃতিক, ঘরে তৈরি হয়, এখান থেকে করে খেতে পারি, অলিভ অয়েলটা তাই। এটা ভালো খাবারের জন্য অলিভ অয়েলটা। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে খাবারের মধ্যে বা তেলের মধ্যে আমরা আজকাল বলি অ্যান্টি অক্সিডেন্ট, মানে আমার চামড়াটা কুচকে যাচ্ছে, আমার চোখের পাতাগুলো কুচকে যাচ্ছে, আমি দুর্বল হয়ে যাচ্ছি, এটা হয় যে আমাদের শরীরের যে কোষগুলো আছে এগুলো অক্সিডেশন প্রসেস বলি আমরা, ক্ষয়মান প্রসেসের মধ্যে এটা যায়। আমাদের শরীরের এই ক্ষয়মান ধারাটাকে, ক্ষয়িষ্ণু ধারাটাকে যারা ঠিকই রাখতে পারে এটাকে আমরা অ্যান্টি অক্সিডেন্ট, এই ধরনের খাবারগুলো বা এই ধরনের তেলগুলো খাওয়া উচিত।
1: ছোট ছোট বাচ্চাদের চোখে আজকাল চশমা দেখা যাচ্ছে, এই মানে আজকের এই আলোচনা থেকে আমি এই ছোট্ট বাচ্চাদের জন্য কিছু একটু মেসেজ দেন আপনি।
2: যে মেসেজটা হলো, প্রথম কথা হলো আমাদের জীবন আচার, বাচ্চাদেরকে বেড়ে ওঠার জন্য, তাদের দৃষ্টির পরিপূর্ণতার জন্য, তাদের চোখের সুস্থতার জন্য সবুজ শাকসবজি, রঙিন ফল এটা অবশ্যই দিতে হবে, সুষম খাবার দিতে হবে, ডিম দিতে হবে, দুধ দিতে হবে, কলজি দিতে হবে, মুরগির গোশতটা না দিয়ে কলজিটা দিন, কলজিটা দিতে হবে, এবং বাচ্চাকে ঘরের বাইরে নিতে হবে, বাচ্চাকে খেলাধুলার পরিবেশ দিতে হবে, তাহলেই দেখবেন যে বাচ্চাদের চোখের চশমাটা আর লাগছে না।
1: স্যার এক্ষেত্রে কিন্তু পরিবারের সবাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনলাম চোখের রোগের সাথে খাদ্যাভ্যাসের সম্পর্ক সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।
2: আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমাদের অনুষ্ঠানটা শুনলেন তাদেরকেও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। যাবার আগে জানিয়ে যাই, আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভীন, সম্পাদনায় আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহিতা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় শামীম আহমেদ।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের চেতনার বাতিঘর, আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সুখী সমৃদ্ধ উন্নত এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশের রচয়িতা। প্রিয় শ্রোতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকর্ম ও আদর্শ নিয়ে বাংলাদেশ বেতার ঢাকার আয়োজন জনতার জিয়া শীর্ষক অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক, বিশ্লেষক এবং রাজনৈতিক চিন্তাবিদ কালাম ফয়জি। জনাব কালাম ফয়জি, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
1: ধন্যবাদ আপনাকে এবং বেতারের শ্রোতাদেরকে।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের এক অসাধারণ পর্ব ছিল, দেশের প্রতি তার অপরিসীম মমত্ববোধ। সে মমত্ববোধ থেকে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করা সত্ত্বেও বিদ্রোহ করেছেন এই দেশের জন্য, মুক্তির জন্য দিয়েছেন স্বাধীনতার ঘোষণা। এই যে একজন জিয়ার সংগ্রামে হয়ে ওঠার গল্প, এ সম্পর্কে আমরা আপনার কাছে শুনতে চাই।
1: অনেক ধন্যবাদ। জিয়াউর রহমান একজন আইকনিক ব্যক্তি। একটা রাষ্ট্রের, একটা দেশের, একটা জাতির একজন দুজন ব্যক্তি থাকতে হয় যে ব্যক্তিদেরকে সকলে অনুকরণ করবেন। আমাদের রাজনীতির অঙ্গনে জিয়াউর রহমান এমন একটা আইকনিক নাম, তার নাম না উচ্চারণ করলে জাতির পূর্ণতা আসে না। জিয়াউর রহমান একদিনে জিয়াউর রহমান তৈরি হননি, অথবা স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই দেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন ঠিকই, কিন্তু তার এই সংগ্রামী হয়ে ওঠার গল্প কিন্তু অনেক পুরানা। তিনি আগে থেকেই প্রস্তুত নিয়েছিলেন, যেহেতু তিনি সেনাবাহিনীতে ছিলেন, তিনি পাবলিক ফাংশনটা করতে পারেন, কারণ সেখানে তার সীমাবদ্ধতা ছিল। সেটা রাজনৈতিক ব্যক্তিরা অবশ্যই করেছেন এবং সেই করণের জন্যই এদেশের ক্ষেত্র প্রস্তুত হয়ে গিয়েছিল স্বাধীনতার জন্য, কিন্তু যুদ্ধাস্ত্র ধরে যুদ্ধে অবতীর্ণ হওয়ার বিষয়টা প্রয়োজন ছিল। এর আগেও নানান সময়ে পরিবর্তনের কথা বলা হয়েছিল, যেমন ভাষা আন্দোলন, 69 আন্দোলন, 66 আন্দোলন, অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সেনাবাহিনীর লোকরা যখন ওই রিভলভারে বের হয়ে গেল তখনই কিন্তু স্বাধীনতার বাতি জ্বলে উঠল। এটা জিয়াউর রহমানের মাধ্যমে সেটা সম্ভব হয়।
0: অনেকেই ভাবেন যে 1971 পঁচিশে মার্চের পরপরই বোধহয় ওনার আত্মপ্রকাশ ঘটেছে তাঁর লেখনীতে, মানে তিনি নিজেই লিখেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর লেখনীতে লিখেছেন যে কিভাবে তিনি ছাত্র জীবনেই দেখেছেন বৈষম্যের শিকার হচ্ছে এবং তাঁর যে অন্তর্জ্বালা কিভাবে মানুষকে মুক্তি দেয়া যায় সেটা কাজ করেছেন। এবং তিনি যখন পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রে, তখনও কিন্তু তিনি বাঙালিদের প্রতি বৈষম্যটা উপলব্ধি করেছেন। আপনার বইতে আমরা দেখেছি সেটা।
1: আসলে বিষয়টা তো বলছি তো, যে এমন একজন ব্যক্তি জিয়াউর রহমান, যিনি আইকনিক ব্যক্তি, তার জীবনের শুরু থেকে একদম মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় সকল শ্রেণী পেশার লোকদের অনুকরণীয় এবং অনুকরণ করে তারা কিন্তু একটা মঞ্জিলে পৌঁছতে পারে। জিয়াউর রহমান যখন 7-8 এর ছাত্র তখনই কিন্তু 1947 সালে পাকিস্তান এবং ভারত নামের দুটো দেশ হয়ে যায়। জিয়াউর রহমানের বাবা একজন কেমিস্ট ছিলেন, সেই চাকরির সুবাদে তিনি করাচিতে চলে যান। জিয়াউর রহমানকেও করাচিতেই চলে যেতে হয় এবং তিনি একটি স্কুলে ভর্তি হন। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তিনি যেটা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে কিছুটা বৈষম্যমূলক আচরণ। বাঙালি অফিসার যারা পাকিস্তানে ছিল তারা তো নানান কারণে বৈষম্যের শিকার ছিলেন, যারা ছাত্র ছাত্রী শিশু বাচ্চা তারাও কিন্তু স্কুল কলেজগুলোতেও তারা নানারকম তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়েছেন। তখনই জিয়াউর রহমানের মানসিক গঠনটা তৈরি হতে থাকে, তখন দানা বাঁধতে থাকে যে কোনোদিন যদি সুযোগ আসে তাহলে আমরা এই অনাচার থেকে, এই অত্যাচার থেকে, এই বৈষম্য থেকে আলাদা হয়ে যাব এবং আমরা স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করব। কিন্তু সেই সুযোগটা, সময়টা কখন আসবে সেটাই কেবল প্রতীক্ষার ব্যাপার ছিল। জিয়াউর রহমান ম্যাট্রিক পাশ করার পরে ইন্টারে ভর্তি হন ডিজে কলেজে এবং ওই কলেজে পড়া অবস্থায় তিনি সেনাবাহিনীর ক্যাডেট হয়ে যান। এবং ক্যাডেট হয়ে যাওয়ার পরে কিন্তু বিশেষভাবে তিনি লক্ষ্য করেন যে যারা পাকিস্তানের পশ্চিমাংশের সদস্য তাদের মধ্যে 100-100 লোকজন ক্যাডেট হয়ে যান, কিন্তু এই পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে এই 7-8 জন তাও কত রকম পরীক্ষা দিয়ে তাদেরকে উত্তীর্ণ হওয়া লাগে, কারণ তাদের ধারণা ছিল যে পূর্ব বাংলার মানুষরা লম্বায় খাটো, তাদের সাহস কম, তারা সেনাবাহিনীর সেই দক্ষতা দেখাতে পারবে না। কিন্তু এই ধারণাটা ভেঙে যায় 1965 সালের পাক ভারত যুদ্ধে, যেখানে খেমকারান যুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে তিনি সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করেন। তার নিয়ন্ত্রিত সোলজাররা সবচেয়ে বেশি বীরত্ব দেখায় এবং সেখানে তারা ভারতীয় সৈন্যদের ঠেকিয়ে দেয়। তো এই যে বীরত্ব গাথা, এটাই মূলত তাকে একটা আলোচনায় নিয়ে আসে, কিন্তু সেই আলোচনায় আনলেও এই পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের মানুষদের কাছে এটা কোনো আলোচনার বিষয় ছিল না। এই কারণে পূর্ব বাংলার মানুষরা এত কনসাসলি এইসব বিষয় দেখতও না, তাদের দেখারও একটা বিষয় ছিল। আর জিয়াউর রহমানের যে মানসিক গঠন সেটা হলো উনি পুরস্কৃত হন ঠিক আছে, কিন্তু যেভাবে কাজ করতে গিয়ে আবার যখন দেখলেন যে না আমি পুরস্কৃত হয়েছি, সম্মানিত হয়েছি, পদক পেয়েছি, এর জন্য বা সম্মানিত হওয়ার জন্য যেভাবে পদোন্নতি হওয়া দরকার, যেভাবে অন্যান্য সুবিধা পাওয়া দরকার, পশ্চিম পাকিস্তানের লোকজন যেভাবে পেয়েছে সেটা পূর্ব পাকিস্তানের লোকজন সেভাবে পায়নি বলে ওই যে তার একটা মনের ক্ষোভ আস্তে আস্তে জমা বাঁধতে থাকে, এভাবে তিনি কিন্তু প্রস্তুতি নিতে থাকেন।
0: আপনার বইতে আরেকটি চমৎকার বিষয় আমরা দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মকথনে তিনি লিখেছেন, সেটা হচ্ছে সত্তরের নির্বাচন আমাদের জন্য বলা যায় একটা টার্নিং একটা পয়েন্ট ছিল। এই সত্তরের নির্বাচনে এই দেশের জনগণের যে বিজয় অর্জিত হয়েছিল, তিনি তখন সেনাবাহিনীর কর্মকর্তা, কিন্তু এই সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া সত্ত্বেও এই বিজয় উৎসবটা কিন্তু তারা যে একাডেমিতে ছিলেন তখন তিনি সেখানে কিন্তু উদযাপন করেছেন তারা, এবং এটা নিয়ে সেখানকার যে পাকিস্তানি কর্মকর্তারা ছিল, জিয়াউর রহমান সহ যারা বাঙালি কর্মকর্তা ছিলেন তাদেরকে রোশনলে ফেলতে হয়েছে, এবং সেখানে এক ধরনের শিক্ষা দেবার জন্য একটা বক্সিং প্রতিযোগিতারও আয়োজন করেছিল। এই সম্পর্কে যদি আপনি আমাকে একটু বলতেন।
1: আসলে মজার ব্যাপার হচ্ছে যে সেই সময় বক্সিং এর তার প্রতিপক্ষের
0: নাম ছিল পাকিস্তানি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট
1: পূর্ব বাংলার প্রায় 60% আসন পেয়ে যায়, তখন বাঙালি সৈনিকদের মধ্যে এক ধরনের জোশ কাজ করে, আনন্দ কাজ করে যে হ্যাঁ পাকিস্তান শাসন করার অধিকার আমরা পেয়ে গেলাম। আর যারা অতিরিক্ত দেশপ্রেম লালন করতেন যেমন জিয়াউর রহমানের মতো লোক, তাদের হয়তো মনে মনে ধারণা ছিল যে যদি পাকিস্তান আমাদেরকে সেই দেশ শাসনের অধিকার না দেয় তাহলে হয়তো ভিন্ন কিছু ঘটবে। তবে সবচেয়ে বড় ব্যাপার ছিল মানসিক প্রশান্তি এখানে ছিল যে পূর্ব বাংলার মানুষরা যদি পাকিস্তান শাসন করে তারা যে বৈষম্যের শিকার হচ্ছে সেই বৈষম্য থেকে মুক্তি পাবে, এরকম একটা বিষয় তাদের মধ্যে সকলের মধ্যে কাজ করেছে। কিন্তু জিয়াউর রহমান হয়তো অন্য কিছু ভাবতেন, কারণ তার দূরদর্শিতা ছিল অন্যরকম, এবং আপনারা দেখেছেন তিনি যখন যে কর্ম করেছেন কর্ম করার আগে তার একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানের কথা হয়তো অনেকেই জানতেন না। তিনি ঘরোয়াভাবে বেগম জিয়ার সাথে শুধু কেবল শেয়ার করতেন এবং বেগম জিয়া সেটাকে লালন করতেন এবং উৎসাহ দিতেন। এটা আমি তার জীবনী থেকে আমি বিভিন্ন পাঠ থেকে জেনেছি। আর আমি আরেকটা বলবো, যখন ইয়াহিয়া খান আলোচনার কথা বলে নানান রকম তালবাহানা করতে থাকলেন 23-24 মার্চ পর্যন্ত, 24 মার্চ তখন চলে যান, তখন কিন্তু একটা নির্দেশ দিয়ে যান যে ম্যাসাকার, যেটা 25 মার্চ
0: গণহত্যার
1: নামে যেটা আমরা দেখি, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট, এটা একটা জাতির ঘুরে দাঁড়ানোর একটা ইতিহাস। সেটা হচ্ছে কি, যখন আপনার বিপদ আসবে সেই বিপদটাকে যদি আপনি ক্যাশ করতে পারেন তাহলে কিন্তু আপনি বীর। তো জিয়াউর রহমান কিন্তু সেইটা ক্যাশ করতে পারছিলেন।
0: আমরা এই প্রসঙ্গটাতে আসতে চাই, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন যে সফল রাষ্ট্রনায়ক কিংবা রাজনৈতিক নেতা, তার বাইরেও কিন্তু আমরা দেখেছি তিনি অনবদ্য একটা লেখা লিখেছেন, কিন্তু যেটি 1972 সালে 26 মার্চ দৈনিক বাংলা পত্রে

0: তিনি সেনাবাহিনীর বিভিন্ন চক্রান্তের কথা বলেছেন এবং একটা প্রেক্ষাপটে এসে তিনি বলেছেন আমরা বিদ্রোহ করলাম। এই সম্পর্কে আপনার লেখা গ্রন্থ বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বইটিতে আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন।
1: আসলে একটা রাষ্ট্রকে নিয়ে ঘটনা, সেটা কখনোই একদিনের ঘটনা, এটা দীর্ঘ প্রস্তুতির ব্যাপার। একজন অরিজিনালি ভালো ছাত্র না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোয়ালিফাই করবেন, এটা আশা করা দুরাশা মাত্র। জিয়াউর রহমানও সেরকম প্রস্তুতি ছিল, বিশেষ করে 25 মার্চ রাতে উনি বাসায় ছিলেন এবং ওনাকে ডেকে নেওয়া হল এবং জানজুয়া যিনি তার কমান্ডিং প্রধান ছিলেন তিনি তাকে কাউকে দিয়ে ডাকিয়ে নিলেন এবং ম্যাডাম জিয়ার কাছ থেকে তিনি বিদায় নিচ্ছেন এই বলে যে তুমি আমার জন্য দোয়া করো আর তুমি যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাবা, আমি গেলাম। তিনি একদম সামরিক পোশাক পরে বের হয়ে গেলেন এবং জানজুয়া তাকে নির্দেশ দিলেন তুমি সোয়াত জাহাজে যাও এবং জাহাজ খালাস করো। উনি কয়েকজন সৈনিক নিয়ে নৌ সদস্য তারা ছিলেন 6 জন, গাড়িতে উঠে যাচ্ছিলেন তিনি। যেতে সহজ ছিল না ওখানে, কারণ ব্যারিকেড সৃষ্টি করা ছিল, নানান জায়গায় জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে যারা স্বাধীনতাকামী তারা চায় নাই যে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে সেটা বাঙালিদের উপর প্রয়োগ করা হোক। যেতে যেতে কোন এক সময় কিন্তু খালিকুজ্জামান নামের আরেকজন তার সৈনিক, তিনি দ্রুত আরেকটা গাড়ি চালিয়ে জিয়াউর রহমানের কাছে গেলেন এবং সরিয়ে নিয়ে কিছু কথা বললেন এবং সে কথাটা ছিল যে ঢাকা অলরেডি আক্রমণ শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি। তখন যে উপস্থিত বুদ্ধিটা জিয়াউর রহমান করলেন সেটা হচ্ছে তিনি খালিকুজ্জামানকে বললেন তুমি চলে যাও, আর তিনি তার গাড়ির কাছে এসে বললেন যে সিদ্ধান্ত পাল্টে গেছে, আমাদের সোয়াত জাহাজে যেতে হবে না, আমাদের অবস্থানে আবার ফিরে যেতে হবে। তিনি গাড়ি ঘুরিয়ে আগের জায়গায় নিয়ে আসলেন এবং আসার পরপরে যেটা করলেন সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থেকে নেমে অস্ত্র ত্যাগ করলেন এবং সবাইকে বললেন অস্ত্র সারেন্ডার করার জন্য। তারা সেটা করলো এবং উনি এর পরপরই সৈনিকদের পাঠালেন জানজুয়াকে গ্রেপ্তার করার জন্য। এই যে তাৎক্ষণিক বুদ্ধি করে তাৎক্ষণিকভাবে জিয়াউর রহমান সিদ্ধান্ত নিতে যদি 1 সেকেন্ড দেরি করতেন সেই সময় তাহলে কিন্তু ঘটনা হয়তো অন্যরকম ঘটে যেত। যখন ঘটনা ঘটেছে তখনই তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে প্রথম বিদ্রোহ কিন্তু তিনিই করেন। এবং দেখেন প্রস্তুতি থাকার কারণে কি হয়েছে, উনি যখন ফিরে আসলেন এবং ফিরে আসার পরপরই তিনি সবাইকে ডাকলেন, ডাকতে ডাকতে ওখানে বাঙালি সৈনিক যারা ছিল প্রায় 300 তারা সবাই চলে আসলো, তার মানে সবাই সজাগ ছিল, সবাই জানত। এবং এখানে অন্যান্যরাও তাদের বইতে ঘটনায় বলেছেন যে জিয়াউর রহমান একাধিক গোপন বৈঠক করেছেন,
0: এটি কেবল একদিনের ঘটনা না, উনি চাইতেন এই দেশের স্বাধীনতার জন্য প্রস্তুতি
1: নিয়েছিলেন। একটা সুবিধা ছিল জিয়াউর রহমানের জন্য, সেটা হচ্ছে জিয়াউর রহমান ইবিআরসি মানে সোল শহরের যেখানে অবস্থান করতেন এই অবস্থানটা কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে ছিল। ক্যান্টনমেন্টের ভিতরে যদি থাকতেন তাহলে হয়তো ওই রেবল বলা তার পক্ষে শক্ত ছিল। এই জায়গাটা মূলত অস্ট্রো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, একদম নতুন নবীন রেজিমেন্ট। এখান থেকে মূলত কথা ছিল এরকম যে সোয়াত জাহাজ আসবে, জাহাজ থেকে অস্ত্র খালাস করা হবে, এই জাহাজে চড়ে তারা পশ্চিম পাকিস্তান ট্রেনিং
0: এপ্রিলের মধ্যে এটাকে নিয়ে যাওয়ার
1: কথা। অস্ত্র খালাস হচ্ছে না, তারাও যেতে পারে নাই। এবং মজার ব্যাপার হলো জিয়াউর রহমান এই যে ক্যান্টনমেন্টের বাইরে সোল শহরে থেকে, এটাও কিন্তু অস্ট্রো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবীন সেনা কর্মকর্তারা সেখানে প্রশিক্ষণের জন্য অপেক্ষমান যারা তাদের সেখানে অবস্থান ছিল। এই অবস্থানের কারণে আর সব মিলিয়ে হয়তো আল্লাহ তার নিয়তকে গ্রহণ করেছেন, ফলে যেটা হওয়ার সেটা তিনি এই সুযোগটাকে পূর্ণ রূপে কাজে লাগাইছেন। এবং যখন উনি বিদ্রোহ করলেন তখন সবাই একত্রিত হলেন, উনি একটা ড্রামের উপর দাঁড়ালেন এবং ড্রামের একটা নিয়ম আছে সেটা হলো তিনি পাক সোলজারের অংশ এবং সেখানে একটা শপথ নিয়ে তিনি কার্যক্রম শুরু করেন। সেখান থেকে যদি তিনি বেরিয়ে আসেন সেটা হল উই রিভোল্ট না বললে কিন্তু বের হওয়া সম্ভব না। উনি বললেন যে আমরা আর পাকিস্তানকে মানি না, উই রিভোল্ট বলা মানে হচ্ছে আমরা আর ওদেরকে মানি না, চলো আমরা বিদ্রোহ করলাম। এবং কেউ কিন্তু ইগনোর করলো না, অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জিয়াউর রহমানের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন, এদের মধ্যে একজন আছে লতিফ, বললেন যে স্যার আমি কি ম্যাডামকে বলে আসবো আমরা চলে যাচ্ছি। তো বলল যে তোমাদের অনেকের ওয়াইফ আছে তাদেরকে কি বলা যাচ্ছে, যেহেতু তাদেরকে বলা যাচ্ছে না আমার ওয়াইফকে বলার দরকার না, তার ব্যবস্থা উনি করবেন, চলো। এই যে তারা ওই রেবল বরে বের হলেন, এরপরে তারা রেল লাইন ধরে এগিয়ে চললেন এবং কালুরঘাট যে ব্রিজ সেতু এটা পার হয়ে গেলেন। যখন তারা বের হয়ে যান 3:30 বাজে রাত তখন, এবং সকাল হওয়ার পরে এটা 8-9 পর্যন্ত তারা এগিয়ে যাওয়ার পরে কোন এক সময় জিয়াউর রহমান বললেন যে আমরা এত দূরে যাওয়ার দরকার নেই, চলো আমরা ফিরে যাই। এবং ফিরে গিয়ে তারা কালুরঘাট ব্রিজের অনুকূলে তারা চলে আসলেন, মানে চট্টগ্রাম সাইডে তারা চলে আসলেন এবং এখানে ক্যাম্প স্থাপন করেন। এবং ওখানে যে স্বাধীনতার ঘোষণার ব্যাপারটা এটা মজার ঘটনা, আমি বিস্তৃত লিখেছি, সেটা হলো চট্টগ্রাম 2 নামের যেই বেতার কেন্দ্রটা এটা বদ্দারহাট, আর চট্টগ্রাম 1 যেই রেডিও স্টেশন এটা ছিল আপনার আগ্রাবাদে। জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম 2 থেকে, যেহেতু তিনি বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা এবং কালুরঘাট তার প্রথম ক্যাম্প, এবং এই ক্যাম্পের নাম অনুসারে তিনি বেতার কেন্দ্রের নাম দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র।
0: শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবলমাত্র একটি অনুষঙ্গকে কেন্দ্র করে কিংবা একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি একেবারে শৈশব কৈশোর থেকে বঞ্চনা

সম্য দেখেছিলেন বলে তিনি প্রস্তুতি নিয়েছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে শুরু হওয়ার আগে থেকেই তার সহকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ জনাব কালাম ফয়েজি, আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করবার জন্য, সত্যটি তুলে ধরবার জন্য, বিশেষ করে নতুন প্রজন্মের যারা আছে তাদের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, আদর্শ, চেতনা, এই যে বিষয়গুলো একটু ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে এতক্ষণ কথা বললেন, আমরা আসলে উপকৃত হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি নিরন্তর শুভকামনা।

0: এখন শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মন্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরা নজরুল বর্ষে নজরুলময় হয়ে আছি, সুতরাং আপনাদের সামনে যখনই কথা বলার সুযোগ হচ্ছে বা গান গাওয়ার সুযোগ হচ্ছে, আমরা ভীষণ আনন্দিত হচ্ছি এবং আনন্দের সঙ্গে নজরুল সঙ্গীতকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। চির উন্নত মমশির বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে নজরুল বর্ষ 2026-27 উপলক্ষে কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। আজকের আমাদের চির উন্নত মমশির এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, কেমন আছো তুমি?
1: জি, ভালো আছি।
0: এমনি এই যে আমাদের জাতীয়ভাবে যখন একটি ঘোষণা আসে যে 2026-27 নজরুল বর্ষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এই বিষয়টিকে তুমি কেমন করে দেখছো, কিভাবে দেখছো?
1: আসলে নজরুল তো সবসময় অবহেলিত ছিল, কিন্তু এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণায় সবাই আরো প্রাণবন্ত হয়ে উঠেছে যে আমরা নজরুলকে সারা বছর ধরে পাব।
0: একদম সবসময় আমরা যে কথাটি বলতাম যে আপনারা বিশেষ বিশেষ কোন অনুষ্ঠানের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখবেন না, আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সুতরাং তার শিল্পকর্ম সবকিছু আমরা সব সময় চর্চা করব, তাই না? সেই সুযোগটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং তাকে অনুসরণ করে আমাদের বাংলাদেশ বেতার এই চমৎকার অনুষ্ঠানটি চির উন্নত মমশির এটার অবতারণা করেছেন। তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: আমি চমৎকার একটি গান, বাসন্তী রং শাড়ি পরো।
0: অসাধারণ আধুনিক গান এটা। আমরা নজরুলের এই অসাধারণ গানটি শুনব মাহমুদুল হাসানের কণ্ঠে। এটি গ্রন্থ ছিল গুলবাগিচা, সিন্ধুর আগে নিবদ্ধ দাদরা তালে, রেকর্ড মেগাফোন থেকে জানুয়ারি 1934 সালে বেরিয়েছিল। শিল্পী ছিলেন অশোক সেন, শ্রেণী আধুনিক আমি আগেই বলেছি। স্বরলিপি সুরলিপি বলে যে নজরুলের হাতের প্রথম গ্রন্থ তাতে গ্রন্থিত হয়েছে। আমরা শুনি গানটি।

0: অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এবং একেবারেই তৎকালীন সময়ে, মানে এত কাল আগেকার তৈরি নজরুলের আধুনিক গান, মনে হচ্ছে যেন এই সময়ের এই প্রজন্মের জন্যই যেন তৈরি করা হয়েছে। অনেক ভালো লাগলো। তুমি এরপরে কোন গানটি গাইবে?
1: এবারে আমি যে গানটি গাইব, চম্পা পারুল জ্যোতি
0: টগর চামেলা। অসাধারণ গান, দ্রুত দাদরা, মানে খ্যামটা ছন্দে আর কি গানটা, এবং কালেংড়াকে ব্যবহার করা হয়েছে এই গানটিতে। এই অসাধারণ গানটির একটু অন্য সুর এখনো প্রচলিত আছে, আমরা চাইব যে সেই সুর আমরা না গেয়ে এই প্রমিত যেটা সুর এবং বাণী সেটাকে আমরা ফলো করি। এই গানটিও আমাদের নজরুল ইনস্টিটিউটের স্বরলিপি গ্রন্থ চতুর্থ খণ্ডে গ্রন্থিত হয়েছে। এটা রেকর্ড আমরা পেয়েছি HMV নভেম্বর 1934 সালে, শিল্পী ছিলেন কমল দাশগুপ্ত। তো এই গানটির সঙ্গে সঙ্গে আমরা বিদায় নেব আমাদের চির অন্যতম মশির এই অনুষ্ঠান থেকে। কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য গান নিয়ে এই চমৎকার অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদের কাছে আমরা বারবার ফিরে আসছে প্রতিদিন সকালে। আপনাদের ভালো লাগলেই বাংলাদেশ বেতারের এই উদ্যোগটা সার্থক হবে। শুভ সকাল।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় মাহমুদুল হাসান, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য এবং দৃঢ় সংকল্প হওয়া। কথাগুলো বলেছেন কাজী নজরুল ইসলাম। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে প্রচারিত হবে সকাল 8টার ইংরেজিতে সংবাদ।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Beta, broadcasting on the morning of Saturday, 31st of Shravan, the 1st of Rabiul Awal, and August the 15th. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Prime Minister inaugurates new 500-bed building of National Institute of Neurosciences and Hospital in Dhaka today. Tariq Rahman resumes payment of retirement benefits and welfare trust for non-government teachers and employees today. Former Prime Minister Begum Khaleeda Zia's 82nd birthday today. Milad and Doha Mahfil have been organized at mosques and BNP party offices across country. Finance and Planning Minister assures to take action against those responsible for death in toxic gas leakage at shipyard at Srikakundu in Chattogram. Information and Broadcasting Minister urges all concerned to nurture and promote culture based on communal harmony and religious values. 5 local government elections will be held in country in current fiscal year, says State Minister for Local Government. At least 16 killed in Cameroon bus crash. And Bangladesh resume the first innings batting on third day of first cricket test against host Australia in Darwin. Now the details. Prime Minister Tariq Rahman will inaugurate a new building with a capacity of 500 more beds at the National Institute of Neuroscience and Hospital at Agargaon in the capital this morning. Hospital Director Professor Dr. Mohammad Nurizaman Khan informed this to Bangladesh Sangbad Sangstha. He said once the new building is inaugurated, the total number of beds at the hospital will increase to 1,000. As a result, it will become the largest specialized neurological treatment center in the country. Of the 15-story building, 3 floors below the building have been kept as basements. The 12 floors above have wards, operation theaters, and diagnostic units. There are also 40 ICU beds, 24 post-operative beds, and 112 cabins. The government is going to resume the payment of retirement benefits and welfare trust payments to non-government teachers and employees, which has been suspended for a long time. Prime Minister Tariq Rahman will inaugurate the activity at Osmani Memorial Auditorium in the capital today. The government has allocated a special lump sum of 2,000 crore taka for the implementation of this initiative. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister, late Begum Khaleeda Zia, is being observed today in a befitting manner. Begum Khaleeda Zia is widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The 3-time Prime Minister Begum Khaleeda Zia was born to Skanda Majumdar and Tayeba Majumdar in the Dinajpur district on 15th August in 1945. Her family originally hails from southeastern Feni. She studied at Dinajpur Government Girls High School and later at Surendranath College. Begum Khaleeda Zia was married to Zia Rahman in 1960. She had been the party chairperson until her death since 1984. Meanwhile, BNP has announced a series of programs marking the birthday of Begum Khaleeda Zia. Party Senior Joint Secretary General Ruhul Kubir Rizvi announced the program at a press conference at the BNP Central Office in Nayapaltan yesterday. He said Dua and Milad Mahfils will be held at party offices and mosques across the country. In Dhaka, the program will begin at 11 a.m. at the party's Nayapaltan Central Office. Senior leaders of the party will attend the event. At least 9 workers died after being exposed to toxic gas from a leaking tank of a decommissioned LNG ship at a shipbreaking yard at Srikakundu in Chattogram yesterday. Another 10 to 15 workers repeatedly fell ill and were taken to different hospitals for treatment following the incident. Officer in charge of Srikakunda police station, Mohammed Mohinul Islam, confirmed this incident, saying police rushed to the shipbreaking yard after receiving information about the accident. Meanwhile, Finance and Planning Minister Amir Khusraw Mohammad Chaudhary has said a probe committee will be formed to investigate the incident. He said this while visiting the Chattogram Medical College Hospital yesterday to offer condolences to the families of the victims and to inquire about the medical care of the injured workers. The minister said actions will be taken based on the findings of the committee. He said Bangladesh Shipbreakers and Recyclers Association is providing 10 lakh taka to the families of each victim. The government will also contribute in the same manner. Information and Broadcasting Minister Jahiruddin Shapur has called upon all concerned to nurture and promote cultural practices rooted in communal harmony and religious values. He made the remarks at a Qawwali evening organized by the Jatiya Press Club in the capital yesterday. Appreciating the arrangement of Qawwali musical ceremony, the Information and Broadcasting Minister said, such diverse and entertaining events prove that religious values have a profound influence on the country's culture on one hand. He said, in the subcontinent, Qawwali and Sufi culture have been playing a major role in promoting Islam as a religion of peace. Among others, Social Welfare Minister Dr. Ajay Mujahid Hussain was present at the function. This is Bangladesh Betar, giving you the news. State Minister for Local Government, Rural Development and Cooperatives, Mishai Alam, has said five elections, including City Corporation, Upazila, District Council and Municipality, will be held in the current fiscal year. He said this to newsmen at Sri Mangal in Malawi Budget yesterday. The state minister said the required money to complete the elections has been included in the current budget. He said once the preparations of the election commission are completed, the commission, local government and finance department will sit and decide which election to hold first. At least 16 people were killed and around 40 others injured after a collision on the Yaoundé-Bafoussam highway in Cameroon. According to police and eyewitnesses, a passenger bus slammed into a parked truck loaded with planks yesterday. Seven members of the same family were among the dead. Cricket and visiting Bangladesh resumed their first innings batting on third day with a lead 153 runs against Australia in the first test in Darwin today. Bangladesh were 393 for 8 when reports last came in. Australia scored 198 runs, losing all wickets in their first innings. Dhaka Meteorological Office says the land depression of Jharkhand and adjoining Gangetic West Bengal moved west-northwestwards, weakened into a well-marked low, and now lies over Jharkhand and adjoining area. Is likely to move west-northwestwards and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers of North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister inaugurates new 500-bed building of National Institute of Neuroscience and Hospital in Dhaka today. Tariq Rahman resumes payment of retirement benefits and welfare trust for non-government teachers and employees today. Former Prime Minister Begum Khaled Zia's 82nd birthday today. Milad and Doha Mahfil have been organized at mosques and BNP party offices across country. Finance and Planning Minister assures to take action against those responsible for death in toxic gas leakage at shipyard at Srithakundu in Chattogram. Information and Broadcasting Minister urges all concerned to nurture and promote culture based on communal harmony and religious values. 5 local government elections will be held in country in current fiscal year, says the State Minister for Local Government. At least 16 killed in Cameroon bus crash. And Bangladesh resumed their first innings batting on third day of the first cricket test against host Australia in Darwin. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
2: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
2: হ্যাঁ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছে আধুনিক গান। গানে কথা এবং সুর করেছেন জামির রহমান লিমন, যুগলে গিয়েছেন শামী আখতার ও জামির রহমান লিমন।

শুনছেন আধুনিকা। এবারে গানটি যুগলে গেয়েছেন ছন্দা রায় ও নিজামুদ্দিন খান জাহিন। গানের কথা লিখেছেন সাজিদ মাহমুদ প্রামাণিক, সুর করেছেন শর্ম খায়রুল ইসলাম।

শুনছেন আধুনিক গান। এবারের গানটি ধরতে গিয়েছেন শব্দ মুশতারে প্রিয়াঙ্কা ও প্রসেনজিৎ সরকার। গানের কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন শাহাব আলী আরজু।

শুনছেন স্টুডিও রেকর্ড আধুনিক গান। এবারে গানটি যেগুলো গেয়েছেন ফারজানা বেগম ও মোহাম্মদ মতিউর রহমান, গানের কথা লিখেছেন কামরুজ্জামান লিটন, সুর করেছেন অশোক কুমার সরকার।

এই গানটির সাথে শেষ হল আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার।
1: দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক দীর্ঘ সংগ্রামের প্রতীক। রাজনীতিতে যখন এক গভীর শূন্যতা, তখনই এক সহজ সরল গৃহবধূর রাজনীতিতে অভিষেক। ধীরে ধীরে তিনি দেশের মাটি ও মানুষকে নিজের ভেতরে ধারণ করলেন। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠলেন দুর্দমনীয়। তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
0: 90-এর দশকে স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি আপোষহীন নেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি পান। 24-এর গণ আন্দোলন ও তৎপরবর্তী পরিস্থিতিতেও তিনি হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক, গণতন্ত্রের বাতিঘর। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আমি উপমা শিরিন। শ্রোতাবন্ধু, 1991 সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতার রীতিনীতিতে নতুন মাত্রা যোগ করেন। দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন টার্নিং পয়েন্টে নেতৃত্ব ও আপোষহীন ভূমিকার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়।
0: তিনি ছিলেন উচ্চ রুচিবোধ সম্পন্ন, মার্জিত দৃঢ়চেতা এবং নিখাদ দেশপ্রেমিক একজন মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আসুন আমরা সবাই মিলে তার আরাধ্য বাংলাদেশকে নতুন মাত্রায় সাজিয়ে তুলি। সবার প্রতি রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা। শ্রোতাবন্ধুরা, এবার জানিয়ে দিই কি কি থাকছে আজকের দর্পণে। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে থাকছে এই দিনে পর্ব। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন পর্বে।
1: রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ আপোষহীন নেত্রী, আরো শুনবেন আমাদের গান।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, জেনে নিলেন আজকের দর্পণ সূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনবো এবারে পর্ব এই দিনে।
1: শ্রোতা বন্ধুরা, আজ 15 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 227তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর 138 দিন বাকি। আজ 31শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, পহেলা রবিউল আউয়াল, 1448 হিজরি। শুরুতেই স্মরণ করছি এদেশের কোটি কোটি মানুষের প্রাণের ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়াকে। শুভ জন্মদিন। 1946 সালের এ দিনে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। 3 বোন 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার ডাকনাম ছিল পুতুল। 1981 সালে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অকাল মৃত্যুর পর উদ্বুদ্ধ প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দল ও দেশের হাল ধরেন। দেশের নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়াই একমাত্র উদাহরণ যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে বিজয়ী হয়েছেন। তারই পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ সরকার উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। 1914 সালের এই দিনে পানামা খাল আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

জাহাজ এসএস অ্যানকনের যাতায়াতের মধ্য দিয়ে সমুদ্র যাত্রার গতিপথ নতুন রূপ লাভ করে। 1945 সালের এই দিনে জাপান মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ ঘোষণা দেয়। 1947 সালের এই দিনে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1771 সালের এই দিনে ঐতিহাসিক উপন্যাস রচয়িতা ও কবি ওয়াল্টার স্কট স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন। 1922 সালের এই দিনে লালশালু উপন্যাসের লেখক কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। ছাড়পত্র কবিতার এই লাইনগুলো পড়লেই চিরতারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যকে মনে পড়ে যায়। 1926 সালের এই দিনে প্রগতিশীল কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। 1945 সালের এই দিনে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলা জুপে জন্মগ্রহণ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1936 সালের এই দিনে ইতালীয় নোবেল বিজয়ী লেখক গার্সিয়া ডেলেডা মারা যান। 1910 সালের এই দিনে ধর্মবেত্তা ও অনুবাদক গিরিশচন্দ্র সেন মারা যান, যিনি আরবি, ফার্সি, উর্দু এবং ইসলামী বিষয়াবলিতে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। প্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ কোরআন প্রকাশের কৃতিত্ব গিরিশচন্দ্র সেনকে দেওয়া হয়। 2020 সালের এই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এদেশের বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশিরের মৃত্যু হয়। চিত্রশিল্পী কার্টুনিস্ট মুর্তজা বশির ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এটুকুই।

0: বন্ধুরা শুনছিলেন এই দিনে, বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমরা গাছ শব্দটি নিয়ে কথা বলব। গাছ একটি বিশেষ্যবাচক শব্দ। এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। এর অর্থ বৃক্ষ, তরু, গুল্ম প্রভৃতি। গাছের পরে অন্য শব্দ যুক্ত হয়ে অর্থবোধক শব্দ তৈরি করে, যেমন গাছ গাছড়া বা গাছপালা বা গাছ গাছালি। এর অর্থ নানা জাতীয় বৃক্ষলতা। গাছ শব্দ দিয়ে কয়েকটি বাগধারা, প্রবাদ, প্রবচনও বেশ জনপ্রিয়। যেমন গাছ থেকে পড়া অর্থাৎ অত্যন্ত আশ্চর্যান্বিত হওয়া, গাছ পাথর পরিমাণ করা বা হিসাব করার জন্য সবসময়ের বৃক্ষ বা পাথর, গাছে চড়ানো মানে অতি প্রশংসা করা, গাছে তুলে মই কেড়ে নেওয়া অর্থাৎ আশা দিয়ে নিরাশ করা, গাছে কাঁঠাল গোঁফে তেল, কোনো কিছু পাওয়ার আগেই ভোগের আয়োজন করা, গাছেরও খাও তলারও কুড়াও অর্থাৎ নিতান্ত স্বার্থপরের মতো কাজ করো। বানানে আজও হ্রস্বীকারের দুটো নিয়ম আমরা বলবো। ক্রিয়াবাচক ও ক্রিয়ারূপে

0: পদ, এসব কিছু আমরা হ্রস্বইকার দিয়ে লিখব। তেমনিভাবে ক্রিয়ারূপেও সবসময় ইকার ব্যবহার করতে হয়, যেমন করি, করছি, করছিস, করবি, করেছিল, করেছিলাম, করিস, বলি, বলছি, বলছিস, বলবি, বলেছিল, বলেছিলাম, বলিস, লিখি, লিখছি, লিখছিস, লিখবি, লিখেছিলি, লিখেছিলাম, লিখিস। এসব ক্রিয়ারূপ, এই ক্রিয়ারূপে আমরা হ্রস্বইকার ব্যবহার করব, কখনোই দীর্ঘইকার ব্যবহার করব না। এবারে আসি ফলশ্রুতির কথায়। ফল, পরিমাণ, রেজাল্ট অর্থে ফলশ্রুতি শব্দের প্রয়োগ ব্যাপকভাবে চোখে পড়ে। এই শব্দটির ব্যাপক অপপ্রয়োগ ভাষা বিজ্ঞানীদেরও হতভম্ব করে দিয়েছে। ফলশ্রুতি শব্দটির অর্থ পুণ্য কর্ম করলে তার যে ফল হয় তা শ্রবণ বা তার বিবরণ। এর মানে হচ্ছে ফলশ্রুতি শব্দটির সঙ্গে শ্রবণ করা ও পুণ্য কর্মের সম্পর্ক জড়িয়ে আছে। অর্থাৎ শব্দটিকে যদি আমরা দুই ভাগ করি তাহলে পাই ফল এবং শ্রুতি। তাহলে একটা ফল পাওয়া যায় আর একটা শ্রুতি মানে শোনার বিষয়টি পাওয়া যায়, এবং এর অর্থে আমরা সেটি পেলাম যে পুণ্য কর্মের সম্পর্ক এর সঙ্গে জড়িয়ে আছে, অর্থাৎ পুণ্য কর্ম করলে তার যে ফল সেটি শ্রবণ বা তার বিবরণী হল ফলশ্রুতি। কিন্তু আমরা দেখি যে ফল, পরিণাম, রেজাল্ট এরকম অর্থ প্রকাশ করার জন্য অহরহ আমরা ফলশ্রুতি লিখছি এবং বলছি, কিন্তু এটি ঠিক নয়। আমরা যদি রেজাল্ট বা পরিণতি বোঝাতে চাই তাহলে আমরা লিখতে পারি ফল, ফলাফল, পরিণতি, পরিণাম। ফলশ্রুতি এত কঠিন শব্দ লিখবার কোনো প্রয়োজন নেই এবং সেটি ভুলও বটে। উচ্চারণ পর্বে আজ বলবো স্বরধ্বনি নিয়ে। স্বরতন্ত্রীর কম্পনে উৎপন্ন যে ধ্বনি মুখের মধ্যে কোনো বাধা না পেয়ে সহজেই উচ্চারিত হতে পারে সেগুলো হল স্বরধ্বনি। এক একটি স্বরধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালী, ঠোঁট, জিহ্বা প্রভৃতি বিশেষ বিশেষ জায়গায় স্থির থাকে। এজন্য স্বরধ্বনিকে টানা যায়, অর্থাৎ যতক্ষণ দম থাকে ততক্ষণ ধরেই এটিকে টেনে নেওয়া যায়। স্বরধ্বনির লিখিত রূপকে বলে স্বরবর্ণ। বাংলায় স্বরধ্বনি আছে সাতটি, কিন্তু স্বরবর্ণ আছে এগারোটি। এই স্বরধ্বনিগুলো হল ই, এ, এ, আ, অ, ও, উ। এই সাতটি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। দীর্ঘ ই এবং দীর্ঘ উ যথাক্রমে হ্রস্ব ই এবং হ্রস্ব উ এর দীর্ঘস্থায়ী উচ্চারণ সূচিত করে, যদিও বাংলায় দীর্ঘস্বরের প্রকৃত উচ্চারণ নেই বললেই চলে। অন্যদিকে ঐ আর ও পৃথক স্বরবর্ণ নয়, এরা যথাক্রমে ও যোগ ই, ও যোগ উ এর যৌগিক স্বরধ্বনি। আবার এ স্বরধ্বনি বাংলায় থাকলেও এর জন্য কোনো পৃথক বর্ণ নেই। অয়ে জফলা আকার দিয়ে আমরা এ লিখে থাকি, যেমন অ্যাডভোকেট, অয়ে জফলা আকার, ড ভয় ওকার কয়েকার, ট অ্যাডভোকেট, অ্যাভিনিউ, অয়ে জফলা আকার, ভয় হ্রস্বইকার, দন্ত নয় হ্রস্বইকার, হ্রস্ব উ, অ্যাভিনিউ। অপরদিকে রি স্বরবর্ণটি বাংলায় থাকলেও তার জন্য কোনো বিশেষ উচ্চারণ নেই, এর উচ্চারণ রয়ে হ্রস্বইকার, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যে র আছে সেই রয়ের সঙ্গে হ্রস্বইকার দিয়ে যে উচ্চারণ হয় রি, এই স্বরবর্ণের রিয়েরও সে একই রকম উচ্চারণ, যেমন ঋষি, ঋণ। এবারে বলছি স্বরতন্ত্রী কাকে বলে। গলার ভেতরের নিচের অংশে দুটি পাতলা পর্দা যা পর্যায়ক্রমে খুলে ও বন্ধ হয়ে স্বর উৎপাদন করে তাকে বলে স্বরতন্ত্রী। শিশু ও নারীদের স্বরতন্ত্রী মাপে ছোট হয়, তাই এদের গলার স্বর পাতলা ও সরু হয়। ঘোষধ্বনির উচ্চারণে স্বরতন্ত্রী ক্রমাগত কেঁপে অনুরণন সৃষ্টি করে, তাই ঘোষধ্বনির গাম্ভীর্য বেশি হয়।
1: প্রিয় শ্রোতা, আজ শ্রাবণের শেষ দিন হলেও এবার

0: রিমঝিম শব্দ এখনো থামেনি। বর্ষণ মুখর দিনে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজাই আলাদা। আমাদের এবারের পর্ব রসনার সাতকাহন। হাসিনা আনসারের গ্রন্থনা উপস্থাপনায় চলুন দেখা যাক কি খাবার অপেক্ষা করছে আমাদের জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে খুলনা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপির সাথে পরিচয় করিয়ে দিব। আমার রেসিপির নাম চুই ঝালে গরুর মাংস। চুই ঝাল মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা, সাতক্ষীরা ও বরিশাল এলাকার একটি ঐতিহ্যবাহী ঝাল জাতীয় লতা। এর ছাল ছড়ানো নরম কাণ্ড রান্নায় ব্যবহৃত হয়। চট্টগ্রামে এটির প্রচলন হয় বণিকদের হাত ধরে এবং ধীরে ধীরে স্থানীয় মাংসের বিশেষ রান্নায় যুক্ত হয়ে চুই ঝালের মাংস একটি আলাদা পরিচিতি পায়। এর ঝাঁজ, অনন্য গন্ধ ও হজম শক্তি বাড়ানোর গুণ চট্টগ্রাম এলাকায় এটিকে বিশেষ স্থান দিয়েছে। প্রিয় শ্রোতা, চুই ঝালে গরুর মাংস রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে আপনাদের জানাব। গরুর মাংস 1 কেজি, চুই ঝাল 5-6 ইঞ্চি কুচি, পেঁয়াজ 1 কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 6টি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল 1/2 কাপ। প্রিয় শ্রোতা, চুই ঝালে গরুর মাংস রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সে প্রণালীটা এবার আপনাদের জানাবো। চুই ঝাল থেকে শক্ত অংশ ফেলে নরম অংশ কুচি করে নিন, চাইলে অল্প সেদ্ধ করে রাখতে পারেন। তেলে পেঁয়াজ ভেজে বাদামি হলে আদা ও রসুন দিন। এখন গরুর মাংস দিয়ে ভুনুন যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওঠে। সব মশলা যেমন লাল মরিচ, ধনিয়া, হলুদ, গোলমরিচ দিয়ে আরো 8-10 মিনিট ভুনুন। চুই ঝাল ও কাঁচা মরিচ দিয়ে 1 কাপ পানি দিন। ঢেকে কম আঁচে 30-40 মিনিট রান্না করুন, যাতে ঝোল ঘন হয়ে আসে এবং চুই ঝালের ঝাঁজ মাংসে ঢুকে যায়। তেল উপরে এলে নামিয়ে পরিবেশন করুন। প্রিয় শ্রোতা, এবার আমরা কথা বলবো পুষ্টিগুণ নিয়ে। প্রোটিন 25-30 গ্রাম প্রতি পরিবেশনে আয়রন ও জিঙ্ক, রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক, কোলাজেন হাড় ও টিস্যু মজবুত করে, চুই ঝাল পেটের গ্যাস কমায়, হজমে সহায়তা করে, মরিচ ও গোলমরিচ অ্যান্টি অক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
2: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: দর্পণের এবারের আয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ নিবন্ধ আপোষী নেত্রী, উপস্থাপনায় ফাতেমা জেবুন্নেসা মুনিয়া।
3: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে, তার আত্মার মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বে আসা, এরপর 3 দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন। তার রাজনৈতিক জীবন ছিল উত্থান পতন আন্দোলন সংগ্রামে পরিপূর্ণ। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া মা মাটি এবং মানুষের রাজনৈতিক দল হিসেবে খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো এবং জনপ্রিয়তার শিখরে পৌঁছে ইতিহাসের বাঁকে বাঁকে নানা রাষ্ট্রীয় নিপীড়ন এবং সংকটের মুখে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্বে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়ে দলটির গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি নেতাদের পরামর্শ এবং অনুরোধে বেগম খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি ১৯৮৩ সালে ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৮৪ সালে আগস্টে চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপি নেতৃত্ব গ্রহণের পর দ্রুতই তিনি পরিণত হন দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতায়। ১৯৮২ সালে এরশাদ সরকারের ক্ষমতা দখলের পর সামরিক শাসন বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে ১৯৯০ সালে স্বৈরশাসক এরশাদ সরকারের পতন ঘটে। এরপর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের সেই সময়টি তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তী সময়ে ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। ২০০১ থেকে ২০০৬ এই মেয়াদে দ্বিতীয়বারের মতো পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য সরকার পরিচালনা করেছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে আপোষহীন নেত্রী শব্দটি জড়িয়ে আছে। দলীয় নেতাকর্মীদের কাছে তার দৃঢ় অবস্থান ছিল রাজনৈতিক নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। তবে তার রাজনৈতিক পথ কখনোই মসৃণ ছিল না। ক্ষমতায় থাকা, বিরোধী দলে থাকা আন্দোলন, রাজনৈতিক সংঘাত, কারাবাস এবং দীর্ঘ আইনি লড়াই সব মিলিয়ে তার জীবনের শেষ কয়েক দশক কেটেছে তীব্র রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে। বিশেষ করে ২০১৮ সালের তার কারাবাস এবং পরবর্তী সময়ে চিকিৎসার জন্য মুক্তি পাওয়ার বিষয়টি দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগলেও বিএনপির রাজনীতিতে তার প্রভাব ছিল অটুট। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও বিএনপির সিদ্ধান্ত গ্রহণ এবং নেতাকর্মীদের মনোজগতে খালেদা জিয়ার স্থান ছিল অটুট। দলের যে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তে তার মতামত, তার রাজনৈতিক অবস্থান এবং তার উত্তরাধিকার আলোচনায় এসেছে। দলের নেতাকর্মীদের কাছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বিএনপি রাজনৈতিক পরিচয়ের অন্যতম প্রধান প্রতীক। দলটির নেতাকর্মীরা তাকে মায়ের আসনে রাখেন সবসময়। বিএনপি চেয়ারপারসন এবং দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত বছর ৩০শে ডিসেম্বর ইন্তেকাল করেন। তার জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়, যা মুসলিম বিশ্বের স্মরণকালের অন্যতম বৃহৎ জানাজায় পরিণত হয়। শোক, শ্রদ্ধা এবং ভালোবাসায় আপোষহীন নেত্রী বেগম জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ। গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে তিনি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, হয়ে উঠেছেন এক জীবন্ত ইতিহাস।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। কেমন লাগছে আমাদেরকে লিখে জানাতে পারেন। চিঠি লিখতে দ্বিধা করবেন না, চিঠি লিখুন এই ঠিকানায়। পত্রালাপ প্রযত্নে প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207।
1: আমি আবারও বলি না, পত্রালাপ প্রযত্ন প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207। বন্ধুরা, আজ থেকে 80 বছর আগে স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘর আলো করে এসেছিলেন পুতুল নামের ফুটফুটে একটি মেয়ে। কালের পরিক্রমায় সেই ছোট্ট মেয়েটি এ বাংলাদেশের অংশ হয়ে গেল। কোটি মানুষের এই দেশে রাজনীতির অঙ্গনে যখন নেতৃত্বে শূন্যতা, সেই সময় অভিষেক হল বেগম খালেদা জিয়ার।
0: রাজনীতিতে পদার্পণ করা মাত্রই তিনি তার বলিষ্ঠ দৃঢ়চেতা চরিত্র আর উচ্চ রুচিবোধ সম্পন্ন মার্জিত ব্যবহারের মধ্য দিয়ে সবার মন জয় করে নিলেন। জনগণ তাকে চিনে নিল আপোষহীন নেত্রী হিসেবে। আজও যখন জাতির ক্রান্তি লগ্নে আমরা মুক্তির পথ খুঁজি, নেপথ্যে থেকেও সেই মানুষটি আমাদের আলোর মুখ দেখায়। আমাদের গান পর্বে আজ সবার নির্ভরতার প্রতীক বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমরা গান শুনবো।

0: শ্রোতা বন্ধু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিতে হবে আজকের মতো। বিদায়বেলায় জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন নুসরাত হাবিব,
1: প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমুন রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা মোহাম্মদ নুরুজ্জামান খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, নতুন এই ভবন চালু হলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে 1000 দাঁড়াবে। এর মধ্য দিয়ে হাসপাতালটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে। এতে নিউরোরোগীদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। 15 তলা বিশিষ্ট নতুন এই ভবনের নিচের 3 তলা বেসমেন্ট হিসাবে রাখা হয়েছে। উপরের 12 তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেখানে 40টি আইসিইউ বেড, 24টি পোস্ট অপারেটিভ বেড ও 112টি কেবিন রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এক কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার 2000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল ভোরে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ার ইউনিয়নের একটি জাহাজ ভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় 2 সহোদর সহ 9 শ্রমিক মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা আল মামুন জানান, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে চট্টগ্রাম সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে সন্দেহজনক বিষাক্ত গ্যাস নিঃসরণে শ্রমিক নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন। সেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নেন। মন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যনা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য কাওয়ালি সন্ধ্যায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এ ধরনের বৈচিত্র্যপূর্ণ বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের বিরাট প্রভাব রয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনের প্রথম টেস্টের আজ তৃতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মধ্যাহ্নবিরতি পর্যন্ত 8 উইকেটে 417 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটিতে উইকেট হারিয়ে 198 রান করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম, উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহ কে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ে বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। অংশগ্রহণে পক্ষদল সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সঞ্চালনায় মোহাম্মদ আলমগীর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর আজকের পর্বে। যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আজকে যে বিষয়টিকে ঘিরে বিতর্কটি আবর্তিত হবে সেটি হচ্ছে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। বিষয়ের পক্ষে বলবেন সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা এবং বিপক্ষে বলবেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা। সম্মানিত উপস্থিতি, আজকে আয়োজনের শুরুতেই আমরা পরিচয় করিয়ে দেব আমাদের দুদলের বিতার্কিকদের। পক্ষ দল অর্থাৎ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা সঞ্জিত শাহরিয়ার হামিম, দ্বিতীয় বক্তা সাদাফ হোসেন আয়ান এবং দলনেতা নৈরিত দে। সহকারী বিতর্কিক হিসেবে থাকছেন সোমনাথ আদিত্য ঘোষ এবং অনিরুদ্ধ হালদার। অন্যদিকে বিপক্ষ দল অর্থাৎ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা অরিত্র দাস, দ্বিতীয় বক্তা মোহাম্মদ এরফান নূর মহান, দলনেতা আইনুন নাইম মজুমদার। সহকারী বিতর্কিক হিসেবে থাকছেন মোহাম্মদ ইথমিনান এবং মাহির আসেফ জারিফ। এ পর্যায়ে আমি সম্মানিত বিচারকদের আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব অভিষেক, যিনি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চিটাগং জোনের যে ডিবেট ক্লাবটি রয়েছে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং জনাব সাবিদুল ইসলাম সোহেল, যিনি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান এবং একই সাথে বরিশাল জোনের দায়িত্ব তিনি পালন করছেন, এবং রয়েছেন জয় লালা, যিনি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারকদের অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনে আমাদের সারথী হওয়ার জন্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ পর্যায়ে আপনাদের জানিয়ে দেব এই বিতর্কের নিয়ম এবং সময়ের বিভাজনটি। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা ব্যক্তিগতভাবে 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর যুক্তিখণ্ডন পর্বে প্রত্যেক দলের দলনেতা 2 মিনিট করে সময় পাবেন তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর দুদলের বক্তাদেরই সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের যখনই চূড়ান্ত সংকেত বাজানো হবে তখনই আপনাদের বক্তব্যটি শেষ করতে হবে। আপনাদের দুদলের জন্যই আমাদের আগাম অভিনন্দন রইল। আর এই বিতর্কের সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন আমেনা আক্তার মারিয়া। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান, এই বিষয়ে এখন যে বিতর্কটি আপনাদের সামনে উপস্থাপিত হবে সেই বিতর্কের পক্ষ দল অর্থাৎ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের প্রথম বক্তা সঞ্জিত শাহরিয়ার হামিমকে আমি আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
1: সচেতনতার ভাষণ বহু শুনেছি, প্রতিশ্রুতির মিছিলও বহু দেখেছি, তবু প্রকৃতির মৃত্যুশয্যার দ্বার এখনো যে থামছে না। এখন আর আবেগ কাজ করে না, এখন কাজ করে কঠিন শাস্তিমূলক আইনের প্রতিশ্রুতি। সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং সম্মানিত শ্রুতিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বিপক্ষ দলের বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার বক্তব্যের প্রথমেই আমি শুরু করতে চাই আমার বাস্তব জীবনের ছোট একটি উদাহরণ দিয়ে। ছোটবেলায় যখন নানুবাড়ি যেতাম তখন সেখানে দেখা মিলত বড় একটি সবুজ শ্যামলা মাঠের। সেটি শুধুমাত্র একটি মাঠ ছিল না, সেটি ছিল আমাদের প্রাণপ্রিয় শান্তিময় স্থান। সেখানে শুধু ফল নয়, শস্য নয়, সেখানে ফলত সুন্দর সুন্দর ফুলের সমাহার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ সেই মাঠ কংক্রিটের ভরা ফ্যাক্টরির দখলে। মাননীয় সভাপতি এবং বিচারক মণ্ডলী, কবি জীবনানন্দ দাস তার রচনায় যে সবুজ বাংলার স্বর্গ এঁকেছেন সেই স্বপ্নের মূল কথা ছিল প্রকৃতি এবং মানুষের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। কিন্তু আজ সেই প্রকৃতি মানুষদের অপরিকল্পিত অবৈধ পরিকল্পনায় এবং অপরিকল্পিত কর্মকাণ্ডে ক্ষতবিক্ষত। তাই আজ আর মিথ্যে ভালোবাসা নয়, আজ আর লোভ দেখানো সচেতনতা নয়, আজ প্রয়োজন কঠিন শাস্তিমূলক আইনের। আজকের বিতর্কের দিনে যে 3টি দিক আমাদের সংজ্ঞায়নের দাবি রাখে তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের পরিবেশ সংরক্ষণ বলতে আমরা কী বুঝি, দ্বিতীয়টি হচ্ছে আমরা শাস্তিমূলক আইন বলতে কী বুঝি, এবং তৃতীয়টি হচ্ছে কার্যকরমূলক আইন বলতে আমরা কী বুঝি। প্রথমেই আসি পরিবেশ সংরক্ষণ বলতে আমরা কী বুঝি। পরিবেশ রক্ষা হলো প্রকৃতির ভারসাম্য বজায় রাখা এবং দূষণ ও ধ্বংস রোধ করা। অন্যদিকে শাস্তিমূলক আইন হচ্ছে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড বা অন্যান্য দণ্ডের ব্যবস্থা করা, যাতে অপরাধ পুনরায় সংঘটিত না হয়। মাননীয় সভাপতি এবং আমার বিচারক মণ্ডলী, আমরা বহু বছর ধরে সচেতনতা সৃষ্টি করেছি, বহু বছর ধরে প্ল্যাকার্ড তৈরি করেছি, বহু বছর ধরে আমরা পোস্টার বানিয়েছি, এবং কি বহু বছর ধরে বিভিন্ন সেমিনারও আয়োজন করেছি, কিন্তু আজও কেন আমাদের বন উজাড় হচ্ছে, আজও কেন আমাদের প্রকৃতি কান্নার ঢোলে ভাসছে, আজও কেন আমাদের নদীগুলো কলকারখানায় মিশ্রিত অ্যাসিডের দখলে পড়ে যাচ্ছে, প্রশ্ন রয়ে যাবে আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় সভাপতি, বিবেক যখন ঘুমিয়ে পড়ে, বিবেচনা যখন নিংড়ে যায়, লোভ যখন সবুজের বুকে কুড়াল মারে, তখন প্রকৃতি আর আবেগের দিকে ঢেলে পড়ে না, প্রকৃতি তখন শাস্তিমূলক আইনের দ্বার প্রান্তে ছুটে বেড়ায়। পরিবেশ রক্ষায়, হ্যাঁ আমি মেনে নেই, পরিবেশ রক্ষায় অনেক উপায় থাকতে পারে, বাট প্রশ্ন যখন আসে একমাত্র কার্যকর সমাধানে, তখন আমরা আমাদের জন্য শাস্তিমূলক আইনই হয়ে ওঠে একমাত্র সমাধান। তাই আজ আর তর্কের খাতিরে তর্ক না করে সত্যকেই মেনে নেওয়া একমাত্র শ্রেয়। তাই আমি এবং আমার দলের বন্ধুরা এর উক্ত বিষয়ের পক্ষে অবস্থান করছি, এবং আজ আমরা চারটি বিষয়ের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। ধন্যবাদ সবাইকে।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তাকে। এ পর্যায়ে বিপক্ষ দল অর্থাৎ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বক্তা অরিত্র দাসকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী। আজকে আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের প্রিয় প্রতিপক্ষের কাছে। আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। আজকে মাননীয় সভাপতি, আজকে আপনারা আইন নিয়ে অনেক কথা বলে গিয়েছেন, আইনের অনেক বলি উড়িয়ে গিয়েছেন, কিন্তু আমরা খুব সুন্দরভাবে আপনারা সংজ্ঞানের মধ্যে থেকে একটি শব্দকে উপেক্ষা করে গিয়েছেন, সেই শব্দটি হলো একমাত্র। আজকে আমাদের বিতর্কের যে বিষয় রয়েছে, সেই বিতর্কের বিষয়তে আজকে আপনাকে বলা হয়েছে আইনই একমাত্র কার্যকর সমাধান। আপনারা যখন আপনার এই জিনিসটাকে আপনার উপেক্ষা করে যাচ্ছেন, তখন সংজ্ঞান আপনার ত্রুটি রয়েছে। আজকে প্রথমত আজকে আপনাকে একমাত্র শব্দটিকে বুঝতে হবে। কোনো কিছুর একমাত্র সমাধান বলে কিছু নেই, বহুমাত্রিক সমস্যার বহুমাত্রিক সমাধান। আজকে যখন আপনি একমাত্র শব্দটিকে প্রয়োগ করছেন, তখন আপনার বহুমাত্রিক সমস্যার সমাধানগুলোকে আপনি উপেক্ষা করে দিয়ে যাচ্ছেন। তাহলে আজকে আমার প্রতিপক্ষের কাছে প্রথম দাবি হলো, আজকে আপনি একমাত্র শব্দটির মাধ্যমে বলতে যাচ্ছেন যে শাস্তিমূলক আইনে আপনি সকল কিছু সমাধান করবেন, পরিবেশ রক্ষার সমাধান করবেন। আজকে এই দাবি থাকলো আমার প্রতিপক্ষের কাছে। আজকে মাননীয় সভাপতি, আজকে আপনারা খুব সুন্দরভাবে একটা সংজ্ঞায়নে শাস্তিমূলক আইনটাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি বলতে চাই শাস্তিমূলক আইনকে আপনার নিজেদের মতো করে তৈরি করেছেন। শাস্তিমূলক আইন হলো এমন এক ধরনের আইন যার মাধ্যমে আপনি অপরাধীকে কোনো অপরাধ বা কোনো বড় আইনি লঙ্ঘনের জন্য বা নির্দিষ্ট কোনো অপরাধের জন্য আপনার তাকে শাস্তি প্রদান করেন বা শাস্তিমূলক কাজ করান, যার মাধ্যমে তাদের প্রধান উদ্দেশ্যই হলো মানসিক সচেতনতা এবং মানসিক আচরণের পরিবর্তন ঘটানো। কিন্তু মাননীয় সভাপতি, যা আজ হতে সম্ভব নয়। মাননীয় সভাপতি, আজকে আমাদের আইন দিয়ে কী কী জিনিসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেইগুলো আপনাকে বুঝতে হবে। আইন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কোনো ধরনের বড় আইনি লঙ্ঘন বা কোনো ধরনের বড় অপরাধ। কিন্তু মাননীয় সভাপতি, আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো আইন দিয়ে আপনি আপনার নিত্যদিনের অভ্যাসগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করবে। আজকে দার্শনিক ও সমাজ বিজ্ঞানীদের মতে আজকে জটিল সামাজিক ব্যাধি, যে কোনো ধরনের সমস্যার সমাধান কোনো কোনো একরেখী হতে পারে না। আজকে পরিবেশ রক্ষাও তাই, পরিবেশ সমস্যা কখনো ধরনের একক সংকট নয়, এর সাথে জড়িয়ে রয়েছে মানুষের গভীর মনস্তত্ত্ব, শিক্ষা, সংস্কৃতি। আজকে আমাদের মহাত্মা গান্ধী একদা বলেছিলেন যে প্রকৃতি মানুষের প্রয়োজন মেটাতে যথেষ্ট, কিন্তু লোভ মেটাতে নয়। তাই আমি আজকে বলতে যাচ্ছি, মানুষ যতই আপনারা আইন প্রয়োগ করুন না কেন, আজকে মানুষ সাজা পাওয়ার ভয় থেকেও তাদের প্রয়োজন মেটানোর জন্য তারা আইন লঙ্ঘন করবেন, কারণ আইন মানুষের প্রয়োজন মেটাতে পারে না। মাননীয় সভাপতি, একটু বাস্তবতার দিকে তাকান। 2002 সালে পলিথিন নিষিদ্ধকরণ আইন জারি করা হয়েছিল, কিন্তু আজকে 2 দশক পরে পলিথিন নিষিদ্ধকরণ আইনটি কিন্তু কার্যকর করা হচ্ছে না। আমাদের কাঁচা বাজারে অবাধে পলিথিন ব্যবহার করা হচ্ছে। আজকে আপনি বাজারে কোনো পাট বা বিকল্প কোনো ব্যাগের আপনি সংস্থান করছেন না। আজকে যদি আপনার শুধুমাত্র শাস্তির ভয় দেখান না কেন, সাজা পড়ার ভয় দেখান না কেন, আজকে মানুষ তা আইনটাকে লঙ্ঘন করবে, কারণ আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক আগে থেকে এটা হয়ে আসছে। মাননীয় সভাপতি, আজকে সিঙ্গাপুরের কথাই চিন্তা করেন না কেন, সিঙ্গাপুর 1968 সাল থেকে আজকে কিপ সিঙ্গাপুর ক্লিন এই সমস্যাটিকে নিয়ে তারা সমাধান করার চেষ্টা করছে। আজকে যখন তারা এই অভিযানটি চালাচ্ছে, তখন তারা নাগরিকদের পরিচ্ছন্নতার পরিচয় দিচ্ছে, আজকে তারা নাগরিকদের পরিচ্ছন্নতার পাঠ দিচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমরা কখনো আইনের গুরুত্বকে অস্বীকার করছি না, আমরা অস্বীকার করছি না আইনের কাঠামোকে। আইন হবে একটি সীমানা নির্ধারণকারী দেয়াল হিসেবে, একটি সমস্যা সমাধানকারী হিসেবে, কিন্তু আইন কখনো একমাত্র সমাধান না মাননীয় সভাপতি। আজকে আমাদের কতগুলো সংরক্ষণ আইন রয়েছে কিন্তু কোনগুলো কি বাস্তব সমাধান রয়েছে? আজকে বুড়িগঙ্গা নদীর তীরে আপনার ওয়াশিং কারখানা আপনার তৈরি করা হচ্ছে, এইগুলোর মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আজকে আপনার যে কারখানাগুলো তৈরি করা হচ্ছে সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালে 1 নং আইনের 54 নং অনুচ্ছেদ 3 নং ধারা অনুযায়ী আপনি কোনো শিল্প কারখানা উদ্যোগ বা প্রক্রিয়া বন্ধ নিষিদ্ধ করতে আইন প্রদান করতে পারে। কিন্তু দেখুন বুড়িগঙ্গা নদীর তীরে কত কারখানা রয়েছে, বন্ধ করেছে মহাপরিচালক না করে নাই। আজকে মাননীয় সভাপতি, আজকে যখন আমরা আপনার সফল উদ্যোগগুলো দেখে তাকান, পোলিও দূরীকরণের জন্য আমাদের বাংলাদেশে টিকাদান উদ্যোগ তৈরি করা হয়েছিল, এখানে ছিল না কোনো ধরনের আইনগত বিধিবিধান, এখানে ছিল না কোনো আইনগত জেল জরিমানা, বিজ্ঞাপনে বলা হচ্ছিল যে জ্বলিলে ভারী ঘেরাও করো, ওর গায়ে অ্যাসিড মেরেছে। আজকে আমাদের দেশে যখন বিজ্ঞাপনের মাধ্যমে আপনার গণসচেতনতা তৈরি করতে পারবেন, আইন দিয়ে আপনি কতটা সচেতন করতে পারবেন মানুষকে, এটা আমার প্রশ্ন হয়ে গেল আমাদের প্রিয় প্রতিপক্ষের কাছে। পরিশেষে আমাদের আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, আজকে আইন থাকবে সীমানা নির্ধারণের জন্য, আর গণসচেতনতা ও নৈতিক বোধ থাকবে কাঠামোর প্রাণ শক্তি হিসেবে।
0: ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। বক্তব্যের এই ধ্যান ধারণার পালা বদলের ঘটনাটা আমাদের আশান্বিত করছে যে আমাদের নতুন প্রজন্ম ভাবতে শিখছে, বলতে শিখছে, এবং তাদের পরবর্তী প্রজন্মকে একটি ভালো পৃথিবী উপহার দেওয়ার তাদের মধ্যে কিছু প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি আমাদের আশা জাগানিয়ে হাতছানি হিসেবে প্রতিভাত হচ্ছে। এ পর্যায়ে আমরা পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদাফ হোসেন আয়ানকে আমন্ত্রণ জানাবো তার যুক্তিসহ বক্তব্যগুলো তুলে ধরার জন্য।
3: মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রুতিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিধাতার রুদ্র রোষে দুর্দিনের বজ্রঝঞ্ঝাতে অন্যায় শাস্তি শেষ হয়ে যাবে মুহূর্তের রাতে। এর উপরেই আমাদের আজকের বিষয়ে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। ইতিমধ্যেই আমাদের পক্ষ দলের প্রথম বক্তা এই সম্পর্কে খুবই সূক্ষ্ম বিশ্লেষণ দিয়ে গিয়েছেন। তবে আমি খুবই দুঃখ পেলাম যে আমার বিপক্ষ দলের প্রথম বক্তার বিশ্লেষণটা অতটা সূক্ষ্ম অথবা নিখুঁত ছিল না, তার বিশ্লেষণের মধ্যে নানা ধরনের ভুল ও ত্রুটি রয়েছে, তা আমি এখন আপনার সামনে তুলে ধরব। তিনি আমাকে তাকে বলেছেন, আমরা নাকি একমাত্র সমাধান কথাটাকে উল্লেখ করিনি। তিনি কিন্তু এটা বলেন যে তিনি যে নিজে কার্যকর সমাধান কথাটাকে উল্লেখ করেননি। আজকে আমাদের বিতর্কের মধ্যে একমাত্র সমাধান যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একমাত্র কার্যকর সমাধান। আমরা আজকে এটাই প্রমাণ করে যাব যে কীভাবে আমাদের পক্ষ প্রমাণ করবে যে শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। তিনি আমাকে আরও বলেছেন যে শিক্ষা ও সংস্কৃতির কথা, তবে একটা 50 বা 60 বছরের মুরব্বীকে আপনি কখনোই কনভিন্স করতে পারবেন না যে সে আজকে পরিবেশ রক্ষা করবে, সে আজকে যেখানে সেখানে থুতু ফেলবেন না। আপনি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে শুধু একটা শিশু বা একটা স্কুলের ছাত্রকে কনভিন্স করতে পারবেন, এবং সে যতদিন পর্যন্ত বড় হবে ততদিন হয়তো পরিবেশ আরও খারাপ হয়ে যাবে। পরিবেশকে রক্ষা করার সময় আর নেই, আমাদের কাছে সময় এতটা নেই যে আমরা একটা স্কুলের শিশুকে শিখাবো যে তুমি নদীতে ময়লা ফেলবে না, তুমি যেখানে সেখানে থুতু ফেলবে না, তুমি বর্জ্য নিক্ষেপ করবে না, তুমি কার্বন নিঃসরণ সম্পর্কে সচেতন হবে। আইন কার্যকর হয়নি এবং প্রয়োগের ঘাটতির কারণে আজকে আমরা আইনকে কার্যকর করতে পারছি না। কিন্তু আইনকে যদি ভালোভাবে প্রয়োগ করা হয় তাহলে আইনের কোনো বিকল্প নেই, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এতে করে আমরা খুব অতি সহজেই বুঝতে পারি যে বিপক্ষ দলের যুক্তির ভিত্তিমূল অনেকটা শক্ত নয়। এখন আমি আপনাকে দুটি শক্ত যুক্তির দ্বারা বোঝাবো কেন বর্তমান প্রেক্ষাপটে শাস্তির প্রয়োগই একমাত্র কার্যকর সমাধান। এক, শাস্তির ভয়ে নিয়ম মেনে চলা এক পর্যায়ে অভ্যাস হয়ে যায় যা আরও উত্তম। মাননীয় সভাপতি, আমি বলতে চাই একটা মানুষকে যখন আপনি শাস্তির মাধ্যমে ভয় দেখিয়ে একটা কাজ করাবেন এবং তাকে এই ফলাফলটা বোঝানোর চেষ্টা করবেন, পরবর্তীতে তার মধ্যে সেই আগ্রহটা জাগবে যে না, এই কাজটা তো আমার দেশের উন্নতি হচ্ছে, আমার দেশকে এটা একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের দেশে নিয়ে যেতে সাহায্য করছে, তখন সে নিজ দায়িত্বে সেই জিনিসটি করবে, তখন তার ভিতর সেই আগ্রহটা জাগবে। তার ভিতর কখনো সেই আগ্রহটা তখন জাগবে না যে আমি তাকে যদি এই বিলাসিতার মতো করে বলি যে তুমি নদীতে বর্জ্য ফেলবে না, তুমি যেখানে সেখানে থুতু ফেলবে না, তুমি যেখানে সেখানে প্রস্রাব করবে না, তাকে যদি আমি শাস্তির মাধ্যমে এই ভয়টা দেখাতে পারি তুমি আজকে কাজটা করলে তোমাকে আমি শাস্তিটা দিব, তখনই সেই কাজটা করবে এবং সেই কাজটা করার পরই তার ভিতরে আস্তে আস্তে সে অভ্যাস চলে আসবে। আমরা উদাহরণস্বরূপ নিতে পারি জাপানকে। জাপানে 1950 থেকে 60 সালের মধ্যে এমন একটি দেশ ছিল তার অবস্থাকে শোচনীয় বললেও কম হবে। তবে 1983 সাল থেকে জাপানে কঠিন আইন প্রয়োগ করার পর থেকে জাপানের জনগণ এই সম্পর্কে সচেতন হয়, তারা ভয়ে ভয়ে এই আইনগুলো মেনে চলার সুযোগ করে, এবং এখনকার 2000 সালে বা 21 শতকের দুনিয়ায় তাদের মধ্যে এই সতর্কতা আর আমাদের প্রয়োগ করতে হয় না, তার নিজ দায়িত্বেই আজকে সমাজে এই সতর্কতাগুলো মেনে চলছে। দ্বিতীয়ত, আইন সচেতনতা সৃষ্টি করে, সচেতনতা আইনকে সৃষ্টি করে, এটা আমি তাদেরকে বলে যেতে চাই। আমার সমাজে যখন আমি একটা মানুষকে চাপ দিব যে তোমার আজকে এটা করতেই হবে, না করলে তোমাকে আমি জরিমানা করব, আমি একটা শিল্প প্রতিষ্ঠানকে চাপ দিব যে তুমি যদি আজকে নদীতে বর্জ্য নিক্ষেপ করো তোমাকে আমি এত বড় একটা জরিমানা করব। তখন সে নিজ দায়িত্বে ইটিপি বা সচেতনাগার স্থাপন করবে, তাকে আমরা মধুর বাণী বা হচ্ছে গিয়ে সচেতনতামূলক বাণী বলে কখনো এই কাজটা করাতে পারবো না। মাননীয় সভাপতি, সচেতনতা আমরা কিভাবে তৈরি করছি? একটা জাতির মানুষজন যখন দেখবে যে আমি এই কাজটা করছি, এই কাজটার জন্য আমার নিজের উপকার হচ্ছে, আমার এই কাজটা করলে আমার প্রকৃতি সুন্দর থাকছে, আমার পরিবেশ সুন্দর থাকছে, আমার জীবন আরো সুস্থ সাবলীল ও সহজ হচ্ছে, তখন সে নিজ দায়িত্বেই এটাকে সচেতনতা হিসেবে নিবে। কিন্তু আমি যদি তাকে একবারে বসে বসে বলতে থাকি যে না তুমি বর্জ্য ফেলো না, তুমি বর্জ্য নিক্ষেপ করো না, তখন তার ভিতর কিন্তু সেই সচেতনতার বাণীটা গ্রো করবে না, তার ভিতর সেই সচেতনতার বাণীটা কখনো আগ্রহ জাগবে না। তার ভিতর আগ্রহ শুধু তখনই জাগবে যখন সে জানবে যে না এটা আসলে একটা ভালো জিনিস। এই বলে আমি দৃঢ় সমর্থন রাখতে চাচ্ছি যে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। ভীষণ আমাদের হৃদয় গ্রহণের একটি বিষয়, কারণ আমরা কেউ পরিবেশের বাইরে কোনো অনুষঙ্গ নই। সুতরাং পরিবেশ সুন্দর করতে হলে আমাদের কারো দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য কোনো সুযোগ নেই। তেমনি এক্ষেত্রে স্বাস্থ্যমূলক আইন কি যথেষ্ট কিনা, তেমন একটা প্রশ্নের অবয়ব আমাদের সামনে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। কারণ প্রথাগতভাবে বলি বা জেনেটিক্যালি বলি, আমরা আইন মানার প্রতি অতটা সচেতন থাকি না, সচরাচর বাধ্য না হলে। তো এমন প্রেক্ষাপটে আমরা বিতর্ক শুনছিলাম আমাদের দুদলের কাছ থেকে। এবারে আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইরফানুর রহমানকে আমন্ত্রণ জানাব তার বক্তব্য উপস্থাপনের জন্য।
4: আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিনি শালিকের বেশে। জীবনানন্দ দাশ যে বাংলাকে রূপসী বাংলা বলে অভিহিত করেছিলেন, সে বাংলার প্রকৃতি এবং পরিবেশ আজ বিমলিন এবং রঙহীন। ঠিক এমনই এক বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ বিতর্ক চলছে। বিতর্কের বিষয়, পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল আজ বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যেই যথাযথ সংজ্ঞায়ন, তথ্য এবং তথ্য উপস্থাপনার মাধ্যমে আমাদের দলীয় অবস্থান দৃঢ় করে গিয়েছেন। আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে যুক্তি খণ্ডন এবং তথ্য উপস্থাপনের মাধ্যমে আমি আমার দলের অবস্থান আরও স্পষ্ট করে দিয়ে যাব। প্রথমেই চলে যাই যুক্তি খণ্ডনে। বিপক্ষ দল দ্বিতীয় বক্তা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শুরু করলেন। তবে বিজ্ঞ প্রতিপক্ষের জ্ঞাতার্থে জানাতে চাই, কবিগুরু কিন্তু কোনো আইনের বাধ্যবাধকতায় বা কোনো আইন প্রণয়নের জন্য এই কবিতাটি লেখেননি, বরং শুধুমাত্র স্বদেশপ্রেম, দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধের উদ্ভব হওয়ার কারণেই কবিগুরু এই কবিতাটি লিখেছেন। তবে আপনাদের আইনের গুণগানে আজ আমরা মুগ্ধ। তবে সকল সৌন্দর্য আর মুগ্ধতাই যে প্রয়োজনের বাইরে। এই পৃথিবী সৌন্দর্য আর মুগ্ধতার উপর ভিত্তি করে চলে না, বরং চলে বাস্তববাদী তথ্য এবং তথ্যের উপর ভর করে। এবং বাস্তববাদী তথ্য এবং তথ্য বলছে যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট UNCED-র চারটি আসর হয়ে গেলেও এবং বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন 1995, পরিবেশ সংরক্ষণ নীতিমালা 1997 এবং পরিবেশ আদালত আইন 2010 সহ মোট 185টি আইন কার্যকর থাকলেও বাংলার পরিবেশ আজও হুমকির মুখে। অর্থাৎ আইন ইতিমধ্যেই বাংলার পরিবেশ রক্ষা করতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। কারণ যেখানে নৈতিকতা, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, পারিবারিক শিক্ষা, বিবেক, বিচার, বুদ্ধি অর্থাৎ সামগ্রিকভাবে সচেতনতার অভাব, সেখানে আইন কখনোই একা পরিবেশ রক্ষা করতে পারবে না। চলুন প্রথমে আমরা নৈতিক মূল্যবোধ নিয়ে কথা বলি। আমাদের মতো নিজেদেরকে সচেতন নাগরিক দাবি করা কিছু অসচেতন মানুষ আজ যখন রাস্তায় ময়লা ফেলা নিষেধ দেখেও রাস্তায় ময়লা ফেলছে, তখন বলতেই হয় আইন নয় নৈতিক মূল্যবোধের উদ্ভবই পারে পরিবেশ রক্ষা করতে। আর সেজন্যই হয়তো বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন, নো ল অর অর্ডিনেন্স ইজ মাইটিয়ার দেন আন্ডারস্ট্যান্ডিং। তবে শুধুমাত্র নৈতিক মূল্যবোধও পরিবেশ রক্ষায় ব্যর্থ। এর জন্য আরও দরকার দেশপ্রেম এবং প্রকৃতিপ্রেমের উদ্ভব। যে বাংলার রূপে মুগ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বনফুল, জীবনানন্দ দাস মৃত্যুর পরে ফিরে আসতে চেয়েছিলেন এই বাংলায়, সে বাংলার কংক্রিটের জঙ্গল দেখে আজকে তরুণ প্রজন্ম মৃত্যুর পরে তো দূরের কথা দিবদ্দশায় বিলেত ভ্রমণে ব্যস্ত। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার দলের প্রথম বক্তা আজকে একটি সবুজ গাছের উদাহরণ দিয়ে গেলেন। আমরা বলতে চাই 1950-90 সময়ে কিন্তু কোনো আইন ছিল না কোনো শাস্তি, তবুও বাংলার সবুজ মাঠে ছিল সোনালী ধান। কারণ তখনও মানুষের মধ্যে অটো ছিল স্বদেশপ্রেম এবং প্রকৃতিপ্রেম, যা এখন প্রযুক্তির নেটওয়ার্কে হারিয়ে যাচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের যুক্তিগুলো শুনে এমনই মনে হচ্ছে যাদের জন্য পরিবেশ তাদেরই দরকার নেই, পরিবেশ দূষণ রোধ করব মানুষকে মেরে। এছাড়াও নানা ধরনের আনন্দদায়ক কর্মসূচি যেমন খাল খনন, বৃক্ষরোপণ এবং নানা ধরনের ওয়ার্কশপ সেমিনারের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ, যে সাহাপাড়া খাল খননের মাধ্যমে যে খাল খনন কর্মসূচি আজকে বাংলাদেশ সরকার শুরু করেছে, কোনো আইন কিন্তু এই কর্মসূচি শুরু করতে বাধ্য করেনি বা সচল রাখতে বাধ্য করবে না, বরং মানুষের মধ্যে স্বদেশপ্রেম, নৈতিক মূল্যবোধের উদ্ভবই পারে এরকম কর্মসূচি উদ্ভাবন করতে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা বলছি না সচেতনতা বা আইন একমাত্র কার্যকর সমাধান পরিবেশ রক্ষার ক্ষেত্রে, বরং আমরা বলছি সচেতনতা, আইন সহ অন্যান্য সবগুলো উপায় সম্প্রদায়ের সমন্বয়ে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং পৃথিবীর পরিবেশ রক্ষা করা সম্ভব। শুধু জাতীয় ক্ষেত্রে আইনি কাঠামো এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা সহ অন্যান্য সকল উপায়গুলো সমন্বয়ে যদি আমরা পরিবেশ রক্ষা করতে চাই, তার চেয়ে যদি আমরা আইনের ভয় দেখানো শাস্তির উপর ভর করি, তাহলে উন্নয়নের ভারে, প্রযুক্তির নেটওয়ার্কে আর বাংলার এই কংক্রিটের জঙ্গলে বেঁধে পড়ে থাকা বাংলার পরিবেশ রক্ষা করার পরিকল্পনা শুধু কল্পনাই থেকে যাবে পরিবর্তনটি বাদ দিয়ে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: আমরা দু দলেরই প্রথম দুজন দুজন করে চারজন বক্তার বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা দলনেতাদের বক্তব্য শুনব। শুরুতেই পক্ষ দলের দলনেতা নৈরিত থেকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
5: সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিষয়ক মণ্ডলী এবং প্রিয় প্রতিপক্ষ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান, এবং আজকে যথাযথ কারণে আমরা এই বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতে চলে যাচ্ছি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, যারা আমাদের কিছু যুক্তি দিয়েছেন, আমরা সেগুলো হচ্ছে খণ্ডন করার চেষ্টা করব। মাননীয় সভাপতি, আজকে আমাদের প্রতিপক্ষ দলের ঠিক দাবিটি ছিল এরকম যে, তোরা যে যা করিস ভাই, আমার সেই সোনার হরিণটি চাই। আমরা যখন এখানে এসে দেখিয়ে দিচ্ছি কেন বাংলাদেশের প্রেক্ষাপটে সচেতনতা সম্ভব নয়, ঠিক তারা সেখানে আমাকে বারবার সচেতনতার গল্পই শোনাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে আমি আপনাকে তিনটা বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করে দিতে চাই যে কেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে আইনি সচেতনতা কিভাবে সৃষ্টি করছে। তারা যদি বলে যে আজকে আইন কার্যকর নয় এবং আমরা বলছি আইনি সচেতনতা সৃষ্টি করছে, সুতরাং আমি বলতে চাচ্ছি যে তাদের সচেতনতাও কোনো কার্যকর নয়। এতক্ষণ ধরে তারা আমাদের বিভিন্ন কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তারা আমাকে একটাবারও সচেতনতার উদাহরণ দেখাই যেতে পারেনি। আমি বলছি মাননীয় সভাপতি, আজকে যে বিতর্কটা হচ্ছে সেটি হয়তো সচেতনতার কারণে। পরিবেশ দিবসে ছোট ছোট শিশুদের হাতে প্ল্যাকার্ড দেওয়া হয়, গাছ লাগাই পরিবেশ বাঁচাই, হয়তো চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয় কিংবা রচনা প্রতিযোগিতা করা হয়। মাননীয় সভাপতি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই তো এগুলো করা হচ্ছে, কিন্তু আজকে আমি আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যে এর কি কোনো ফলাফল রয়েছে? মাননীয় সভাপতি, এরপরে আমি আজকে তিনটি বিষয়ের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব কেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। এক, কাজে না আসার মানসিকতা। দেখেন মাননীয় সভাপতি, সমাজবিজ্ঞানের ভাষায় একটি বিখ্যাত তত্ত্ব আছে যে যখন কোনো কাজ ঐচ্ছিক হয়ে থাকে তখন মানুষের সেই বিষয়টার প্রতি কোনো আগ্রহ থাকে না। আজকে আমি পরিবেশ দূষণের প্রেক্ষাপটে একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে, ধরা যাক আজকে আমি বুড়িগঙ্গা নদীতে ময়লা ফেলছি, কিন্তু আজকে আমার এই ঘটনা দেখে মনে হবে যে শুধু আমি একা কাজ তো করছি না, কাজ তো করছে আরো অনেকেই, সুতরাং আমি পরিবর্তন হলে তো কিছুই হচ্ছে না। মাননীয় সভাপতি, আজকে এই ধরনের মানসিকতা একমাত্র শাস্তিমূলক আইনই ভাঙতে পারে বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয় যে বিষয়টি, মাননীয় সভাপতি, আজকে আমাদের এই সবুজ শ্যামল বাংলায় হয়তো অনেক কলকারখানা, অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কিনা হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক কাজে কাজ করে থাকে। আপনি একটু চিন্তা করে দেখুন আজকে তাদের লক্ষ্য কি। আজকে তাদের লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মাননীয় সভাপতি, আজকে আপনি একজন একটিমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেবলমাত্র সচেতনতার কথা বলে কোটি কোটি টাকার ক্ষতি মানিয়ে নিতে পারবেন না, বরঞ্চ আপনি যদি তাদেরকে শাস্তিমূলক আইনের ব্যবস্থা করেন তাহলে সেই আইনই তাদেরকে পরিবেশ ধ্বংসের হা পরিবেশ যাতে ধ্বংস না হয় সেই বিষয়টি নিশ্চিত করবে। তৃতীয়ত মাননীয় সভাপতি, যে বিষয়টি বলতে চাই, আজকে সচেতনতার কোনো আইনগত কার্যক্ষমতা নেই। ধরুন আজকে আপনি বুড়িগঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখলেন যে একজন ব্যবসায়ী তার যে কলকারখানার যে বর্জ্য পদার্থগুলো সেগুলো নদীতে ফেলে দিচ্ছে, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কি করতে পারেন? আপনি হয়তো তাকে সর্বোচ্চ অনুরোধ করতে পারেন, বোঝাতে পারেন যে এই কাজটি করতে পারেন না। আপনি এর বেশি আপনি কি করতে পারেন? এর বেশি তো আপনি কিছু করতে পারছেন না, কারণ সচেতনতা মানুষকে অপরাধ চিনতে শেখায়, অপরাধ দমনের ক্ষমতা দেয় না, বরঞ্চ সেই অপরাধ দমনের ক্ষমতা রাষ্ট্র নির্ধারিত আইনই একমাত্র মাধ্যম। কারণ একজন অসচেতন বা অসাধু মানুষকে আইনের ভয় ছাড়া সাধারণ নাগরিকের অনুরোধে কখনোই থামানো যায় না। মাননীয় সভাপতি, আজকে আমার বিপক্ষ দলের বন্ধুরা এসে অনেক কথা বলেছেন, যেমন বহুমাত্রিক সমস্যার বহুমাত্রিক সমাধান, কিন্তু আজকে যখন আপনি পরিবেশ রক্ষার বিষয়টি দেখবেন এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, ভারসাম্য বজায় রাখা, দুই, পরিবেশ সংরক্ষণ করা, তিন নম্বর, দূষণ রোধ করা। বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে আজকে আমরা মনে করি শাস্তিমূলক আইন ছাড়া আর অন্য কোনো উপায় নেই, প্রশ্নটি যখন একমাত্র কার্যকর সমাধান। ইতিমধ্যে আমাদের দলের বক্তারা সেগুলো হচ্ছে প্রমাণ করে দিয়েছেন, তারা সিঙ্গাপুর, রোয়ান্ডা এই ধরনের দেশের কথা বলেছেন, কিন্তু মাননীয় সভাপতি সেই দেশগুলোতে তো রাস্তায় চুইংগাম ফেলার মতো এই ছোট ছোট কারণেও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে তারা আজকে তৃতীয় বিশ্বের দেশ থেকে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, তারা বলেছে আইনের বাস্তবায়ন হয় না, কিন্তু আমরা সেটি আজকে প্রমাণ করে দিয়েছি কিভাবে আইনের বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে পরিবেশ রক্ষায় শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান। ধন্যবাদ।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দলনেতাকে। গঠনমূলক পর্বে সর্বশেষ বক্তা হিসেবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা আইনুন নাইম মজুমদারকে।
6: একটি ছোট গল্প দিয়ে শুরু করতে চাই। তখন আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমরা কয়েকজন বন্ধু মিলে স্কুলের মাঠে ব্যাডমিন্টন খেলছিলাম। হঠাৎ আমার নিজের মনে অজান্তেই আমি আমার হাতে থাকা একটা পলিথিন স্কুলের মাঠে ফেলে দিই। আমি দেখতে পাইনি আমার পেছনে দাঁড়িয়েছিলেন আমাদের বিদ্যালয়ের স্বয়ং প্রিন্সিপাল ব্রাদার লিও জেমস পেরেরা সিএসসি। তিনি পুরো বিষয়টি দেখা সত্ত্বেও আমাকে কোনো বকা দিলেন না, কোনো শাস্তিও দিলেন না। শুধু তিনি নিজ হাতে সেই পলিথিনটি তুলে নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন। সেই ছোট্ট ঘটনাটি আমার মনে এমন একটি দাগ কেটে গিয়েছিল যে পরবর্তীতে স্কুলের ভেতর তো দূরের কথা, স্কুলের বাইরে কোনো কিছু ফেলার আগেও আমি দুইবার ভেবেছি। আচ্ছা ভাবুন তো, যদি সেদিন প্রিন্সিপাল ব্রাদার আমার কাছে এসে আমাকে একটা শাস্তি দিতেন কিংবা আমাকে একটা বকা দিতেন, তাহলে হয়তো সেই শাস্তির ভয় আমি পরবর্তীতে স্কুলের ভেতরে কোনো কিছু ফেলা থেকে নিজেকে বিরত রাখতাম ঠিকই, কিন্তু স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই আমার সেই শাস্তির ভয় আবার বাতাসে মিলিয়ে যেত। অর্থাৎ শাস্তি দিয়ে কেবলমাত্র নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মানুষকে কোনো কাজ করা থেকে বিরত রাখা যায় ঠিকই, কিন্তু কখনোই শাস্তি প্রদান করে, শাস্তি ব্যবহার করে কোনো মানুষের মধ্যে পরিবর্তন আনা যায় না, তার মনের মধ্যে মানবতাবোধ, দায়িত্ববোধ কিংবা সচেতনতা তৈরি করা যায় না। আর তেমন রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের সেই বিখ্যাত সূত্র বলে যে আইনের জন্ম প্রথা থেকে। অর্থাৎ সমাজভূত কিছু মানুষ যখন বুঝতে পারলো যে নিজেদের মধ্যে সঙ্গতি বজায় রাখার জন্য তাদের কিছু নিয়ম নীতি দরকার, তারা যখন সকলে মিলে একটি প্রথায় বিশ্বাস করা শুরু করলো, তারা যখন জনসচেতন হয়ে উঠলো, ঠিকই তখনই কিন্তু আইনের জন্ম। অর্থাৎ মহাশয় সভাপতি, আইনের জন্ম হতেই যেখানে লাগে সচেতনতা, আজকে সেই সচেতনতাকে একেবারে বাদ দিয়ে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে আইনকে পরিবেশ রক্ষার একমাত্র কার্যকরী সমাধান হিসেবে ঘোষণা করছেন। অর্থাৎ তারা বলতে চান, দুধ দেবে খামারি, গাভীর দরকার কি। মহাশয় সভাপতি, আজকে তারা জাপানের কথা উল্লেখ করে গেলেন। জাপানে নাকি আইন অনেক কঠোর, তাই মানুষ নাকি পরিবেশ দূষণ করে না। মহাশয় সভাপতি, একটি উদাহরণ আপনাকে দিতে চাই। আজকে যখন বিশ্বকাপে আমরা দেখি জাপানের সমর্থকেরা পুরো স্টেডিয়াম পরিষ্কার করে মাঠ থেকে বের হচ্ছে, আমরা যখন দেখি জাপানের খেলোয়াড়রা ড্রেসিং রুম আগের মতো পরিষ্কার পরিপাটি করে তারপর খেলার মাঠ ত্যাগ করছে, তখন আমরা বুঝতে পারি তাদেরকে কিন্তু কোনো ভীতি দেখানো হয়নি, তারা কোনো ভীতি হতে ওই কাজটি করেনি, তারা কাজটি করেছিল কারণ তাদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষাই দেওয়া হয় যে এই পৃথিবী আমার, এই পৃথিবী রক্ষা করার দায়িত্ব আমার। মানে সভাপতি, সে দায়িত্ববোধ আমরা নতুন প্রজন্মের প্রত্যেকটি শিশুর মধ্যে যদি জাগ্রত করতে পারি, তাহলে তারা পরিবেশ ধ্বংস তো দূরের কথা, বরং বড় হয়ে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন কাজে লিপ্ত হবে। আজকে তারা বললেন 50-60 বছরের ব্যক্তিদেরকে নাকি আমরা আইন ছাড়া সচেতন করতে পারবো না। কয়েকদিন আগে জনতার মন্তরে একটি আন্দোলন দেখছিলাম যেখানে ছাত্ররা ময়লা ফেলছিল রাস্তায়। সেখানে ভারতের একজন স্বাধীনতা যোদ্ধা, তার বয়স ছিল 103, তিনি প্রথমেই জনতার মন্তরে ঢুকে প্রথম কথাটি বলেন, এখানে তো নোংরা কেন, এগুলো পরিষ্কার করো। মানে সভাপতি, আজকে তারা বললেন যে তারা নাকি তাদের জন্মের পরে অনেক পুরস্কার দেখেছেন, অনেক লেটার দেখেছেন, অনেক সচেতনতার বাণী শুনেছেন। আরও মানে সভাপতি, আমাদের জন্মের পরে অনেক আইন দেখেছি যেগুলো আজ পর্যন্ত কখনো বাস্তবায়ন হয় নাই। 2010 সালে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আজকে 25 বছর পরে এসে রাজধানী ঢাকা বায়ু দূষণের দ্বিতীয়, আজকে অধিকাংশ নদ নদী দূষণের শিকার, অধিকাংশ শিল্প কারখানায় নেই ইটিপি। মানে সভাপতি, আজকে আমরা পরিবেশ রক্ষার বিষয়ে একটি বিতর্ক করছি যেখানে আমাদের সবার সামনে একটি করে প্লাস্টিকের বোতল। এই প্লাস্টিকের বোতল দেখে কয়জন পুলিশে ফোন দিয়েছেন, কয়জন আইন রক্ষাকারী বাহিনীর কাছে ফোন দিয়ে বলেছেন যে এখানে পরিবেশ দূষণ হচ্ছে, এখানে আইন ভঙ্গ করা হচ্ছে, বাংলাদেশে কিন্তু প্লাস্টিক দূষণ বিরোধী আইন আছে। মানে সভাপতি, এই আইন জানা সত্ত্বেও কেন আপনারা এক ফোনটি করেননি? কারণ আপনারা মনে করেন না যে প্লাস্টিক দূষণ করা কিংবা পরিবেশ দূষণ করা অন্যায়, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে অপরাধবোধ এখনো জাগ্রত হয়নি। একমাত্র অপরাধবোধ জাগ্রত করতে পারলেই মানুষজন এই কাজটি করা থেকে বিরত থাকবে, এবং অপরাধবোধ জাগ্রত করার জন্য আইন যথেষ্ট নয়, অপরাধবোধ জন্ম দেওয়ার জন্য অবশ্যই আমার প্রয়োজন সচেতনতা এবং দায়িত্ববোধ। মানে সভাপতি, তা আজকে আমার ও আমার দলের প্রস্তাবিত সমাধান কি? আজকে আমরা চাই যে তৃণমূল পর্যায় থেকে আমরা সচেতনতা কিংবা প্রকৃতি প্রেমের চর্চা করব, এবং রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রীয় পর্যায় থেকে আইন প্রয়োগ করা হবে, এবং শুধুমাত্র এই দুটি সংমিশ্রণেই পরিবেশ রক্ষা করা সম্ভব। ধন্যবাদ মানে সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: সম্মানিত শ্রোতাবৃন্দ, অনিন্দ্য শব্দের সেতু বন্ধন আর অন্যদিকে অকাট্য যুক্তির মেলবন্ধন, এই দুটো যখন একীভূত হয় তখন একটা বিতর্ক শুধু নয়, যে কোনো ধরনের সমারোহ আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য হতে পারে। যার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের নতুন প্রজন্ম যারা তারুণ্যের উদ্ভাসকে হৃদয় ধারণ করে, তারা ভাবছে দেশ নিয়ে, পরিবেশ নিয়ে এবং প্রতিবেশ নিয়েও ভাবছে। তো তাদের এই বাগ্মিতার আবেশে আমরা এখন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যুক্তিখণ্ডন পর্বে। শুরুতেই পক্ষ দলের দলনেতা নৈঋতি দেখে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
5: ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে আমাকে আবার এখানে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছ থেকে যুক্তিগুলো শুনে আমার খুবই কষ্ট লাগছে। তারা যে আকাশে যুক্তির পর যুক্তি সাজিয়ে যে বৃথা অট্টালিকা নির্মাণের চেষ্টা করছে তা আসলে কোনো কাজই নেই। দেখেন মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কে আমাদের যে দলীয় অবস্থান সেটি ছিল একদম সুস্পষ্ট, যে আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন বিতর্কটি করছি এবং বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার কথা হচ্ছে, পরিবেশ রক্ষার কথা বলা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একমাত্র কার্যকর সমাধান হচ্ছে শাস্তিমূলক আয়। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুরা তো আমাকে সচেতনতার একটা উদাহরণও দেখাতে পারেনি, সচেতনতা ছাড়া অন্য কোনো যুক্তিও দেখাতে পারেনি, তারা খালি আমাদের যুক্তি সমালোচনা নিয়ে ব্যস্ত ছিল। মাননীয় সভাপতি, আজকে তারা আমাকে যে জাপানের উদাহরণটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই কথাই তো আমরা প্রথমে বলার চেষ্টা করি, যে আমাদের মানুষের মানসিকতা আলাদা, আমরা এক একজন এক এক ধরনের হয়ে থাকি। এখানে প্রশ্নটি উঠে নৈতিকতার, অর্থাৎ আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজটি করতে পারি, কিন্তু আপনি যে করবেন সেটির কোনো নিশ্চয়তা আছে? নেই। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা বলতে চাচ্ছি যে একমাত্র শাস্তিযোগ্য আইনই আজকে পরিবেশ রক্ষার হচ্ছে কার্যকরী সমাধান। মাননীয় সভাপতি, এখানে শাস্তিযোগ্য আইন বলতে আমরা শুধু সেই রকম আইনকে বোঝাচ্ছি না, অর্থাৎ আপনি অপরাধ করলেন আপনাকে জেলে নিয়ে গেল কিংবা জরিমানা করা হলো, বরং আমরা বোঝাচ্ছি যুগোপযোগী আইনের কথা, আমরা বোঝাচ্ছি দৃষ্টান্তমূলক আইনের কথা। মাননীয় সভাপতি, একটি বিষয় লক্ষ্য করুন, 2000 সালের দিকে আজকে বর্তমানে সবচেয়ে সফল আইনটি হচ্ছে অ্যাসিড দমন আইন। অর্থাৎ তারা যদি বলে যে আইনের বাস্তবায়ন হয়নি, আজকে অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে যে আইনটি সেটি কিভাবে বাস্তবায়ন হয়েছে, এখনো কেন এতটি সফল, এর কারণ হচ্ছে সেটা যুগোপযোগী ছিল। আমরাও আজকে এসে ঠিক সেই কথাটাই বলছি। বাংলাদেশে 2023 সালে যে সংশোধনী আনা হয়, তারপর এখন পর্যন্ত 927টি প্রতিষ্ঠান থেকে 70 লাখ টাকা জরিমানা করা হয়েছে, প্রায় 3 লক্ষ কেজি বহিষ্কৃত পলিথিন জব্দ করা হয়েছে এবং 16টিরও বেশি প্রতিষ্ঠান পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে। এত সকল উদাহরণ থাকার পরেও তারা কিভাবে বলে যাচ্ছেন যে আজকে শাস্তিমূলক আইনই একমাত্র কার্যকর সমাধান নয়, তা আমার বোধগম্য হচ্ছে না। ধন্যবাদ।
0: ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দলনেতাকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতাকে।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তারা আজকে যুদ্ধ করার জন্য শুধু তলোয়ার নিয়ে এসেছেন, আনেননি কোনো ঢাল কিংবা সিপাহী। আজকে তারা ভুলে যাচ্ছেন যে তলোয়ার দিয়ে শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, কিন্তু প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া যায় না। আজকে তাদের যুক্তি খণ্ডন পর্বে আমি কোনো যুক্তি খণ্ডন পাইনি, বরং তারা তাদের সেই পুরনো যুক্তিগুলো আবারও স্থাপন করার চেষ্টা করে গেলেন, যাতে তারা সফল হননি। সভাপতি, আজকে তারা বলে গেলেন যে আমরা কি বাংলাদেশের মানুষকে সচেতন করতে পারবো না। তারা হয়তো ভুলে যাচ্ছেন যে আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়ে নানা বিষয়ে নজির স্থাপন করেছে যুগে যুগে। তারা আজকে পলিও বিরোধী সচেতন, মানুষকে ঘরে ঘরে গিয়ে পলিও বিরোধী সচেতনতা অর্জন করেই কিন্তু আজকে আমরা 99% শিশুকে পলিও ভ্যাকসিনেট করতে পেরেছি। মাননীয় সভাপতি, আজকে কিন্তু অ্যাসিড বিরোধী আন্দোলন হয়েছিল অন্যতম কারণ, তার বিরুদ্ধে অন্যতম কারণ ছিল সচেতনতা। মাননীয় সভাপতি, আজকে আমরা এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে আইন ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। মাননীয় সভাপতি, কিভাবে? কারণ আজকে আইন আমাকে নিষেধ করে পলিথিন ব্যবহার করতে, আইন আমাকে নিষেধ করে প্লাস্টিক ব্যবহার করতে, কিন্তু আইন কি আমাকে কোনো বিকল্প দিতে পেরেছে? না মাননীয় সভাপতি। আজকে আমি ঘরে ঘরে মানুষকে আইনের বাণী শোনাবো যে আজকে আপনি প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না, পলিথিন ব্যবহার করতে পারবেন না, কিন্তু মাননীয় সভাপতি তারা কি ব্যবহার করবে? এই কোনো বিকল্প, এই কোনো সাশ্রয়ী বিকল্প কিন্তু আইন আমাদের দিয়ে যেতে পারেনি। কখন আমরা এই বিকল্পগুলো পাবো মাননীয় সভাপতি? যখন মানুষ পরিবেশ নিয়ে শিক্ষিত হবে, যখন তারা পরিবেশ নিয়ে গবেষণা করা শুরু করবে, যখন তারা জনসচেতন হবে, ঠিক তখনই আমরা এগুলো পাবো। মাননীয় সভাপতি, তারা বললেন যে এখন একজন মানুষকে আমরা কিভাবে সচেতন করবো? সচেতন করার একটি বয়স আছে। অর্থাৎ মাননীয় সভাপতি, এখন যিনি রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছেন তাকে গিয়ে যদি আপনি বলেন ধূমপান ক্ষতিকর, তাহলে তাকে ঠিক করা যাবে না। বরং মাননীয় সভাপতি, সে শিশু যখন জন্মাবে, সে জন্ম থেকেই তার সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি তার পরিবার তাকে সেই সচেতনতার শিক্ষা দেবে, সে প্রকৃতি প্রেমের শিক্ষা দেবে। মাননীয় সভাপতি, আজকে তারা বলছেন যে সচেতনতার কোনো দরকার নেই। আজকে কেন এই বিতর্কের অনুষ্ঠান আয়োজিত হয়েছে? যদি আজকে আইনি মূল সমস্যার সমাধান হতো, তাহলে হয়তো আজকে আমাদের সকলের হাতে বিতর্কের স্ক্রিপ্ট না, বরং একটা করে আইন গ্রন্থ কিংবা সংবিধান থাকতো। তা কিন্তু নেই মাননীয় সভাপতি, বরং আজকে আমাদের হাতে আছে একটা বিতর্কের স্ক্রিপ্ট, যেটা দেখে আমরা বিতর্ক করছি, কেননা এটি সম্প্রচার করা হবে এবং বাংলাদেশের মানুষকে সচেতন করা হবে। অর্থাৎ মাননীয় সভাপতি, আজকে পক্ষ দল সমর্থিত পুরো বিষয়টিকে প্রত্যাখ্যান করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আমাদের হৃদয় গহীন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উভয় দলের দর্শন বিতর্ককে, যারা চেষ্টা করেছে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমাদের চমৎকার কিছু সূত্র সময় উপহার দেওয়ার জন্য। এই বিতর্কটি ভীষণ রকম আমাদের হৃদয় গহীনকে স্পর্শ করেছে, কারণ এই বিতর্কের যে মূল বিষয়টি পরিবেশ, এর সাথে আমরা ওতপ্রোতভাবে

0: সাহসপ্রদ অভিষেককে একটু আমন্ত্রণ জানাচ্ছি তার অবজারভেশনটি জানানোর জন্য, প্লিজ।
1: পক্ষ এবং বিপক্ষ দল উভয় দলকে ধন্যবাদ। খুবই দুর্দান্ত এবং প্রাণবন্ত একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। অনেকগুলো বিষয় উঠে এসেছে, আমি ব্যক্তিগতভাবে বলবো বাস্তবতার কিছু অভাব ছিল, বাস্তবতা আরও আনতে হবে, ব্যক্তিগত গবেষণা বাড়াতে হবে, কিছু কিছু বিষয় আলোচনার প্রয়োজন। পলিথিন আইন ছিল, বাংলাদেশে আছে, অনেকদিন ধরে আছে, কিন্তু সফল না। সচেতনতা দিয়েও আমরা পলিথিন আইন প্রণয়ন করতে পারিনি এবং আমরা জনসমাজে এটার খুব একটা প্রভাব ছিল না। এই দুইটা বিষয় যদি পক্ষ বিপক্ষ আর একটু আলোচনা করতো তাহলে আমরা আরেকটু ভালো মেসেজ দিতে পারতাম। আরেকটা বিষয় যেখানে উঠে এসেছে সেটা হচ্ছে পাট জাতীয় জিনিসপত্র, এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা হওয়া দরকার ছিল। পক্ষ এবং বিপক্ষ দল, আমি উভয় দলকে বলছি, সচেতনতার নামে আমরা প্রতিযোগিতা সীমাবদ্ধ, এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের রাষ্ট্র প্রতি বছর সচেতনতার নামে এই পরিবেশ দিবসে আমরা অনেকগুলো খরচ করি, রাষ্ট্র খরচ করে, এই বিষয়টা তার একটু গুরুত্ব আরোপ করা দরকার ছিল। সামগ্রিক বিষয় আমি বলবো বিতর্ক খুবই উপভোগ্য ছিল এবং অনেকগুলো বিষয় উঠে এসেছে যেগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয় এবং আমাদের কাছে খুবই দুর্দান্ত লেগেছে। আমি আরেকটু বলবো যে আপনারা যদি ব্যক্তিগত গবেষণাটা আরেকটু বাড়াতে পারেন, গুগল থেকে বেরিয়ে নিজেদের পড়ালেখা এবং ব্যক্তিগত রিসার্চে যদি সময় ব্যয় করেন, আমি বিশ্বাস করি আপনাদের বিতর্ক ভবিষ্যতে আরও সুন্দর হবে এবং আমরা আপনাদের থেকে আরও ভালো কিছু আশা করতে পারব। আমি আবারও ধন্যবাদ দিব পক্ষ দল বিপক্ষ দল উভয় দলকে, আপনাদের বিতর্ক আসলে খুবই সুন্দর ছিল।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারককে। আমার কেন জানি রবি ঠাকুরের খুব চমৎকার সুন্দর অপ্তবাক্য সম শব্দগুলো মনে পড়ছে। তিনি যেমনটা লিখেছিলেন যে আজি প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর, কেমন পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। তো আজকে তোমাদের এই অসাধারণ বাগ্মিতা আমাকে সেই প্রভাত পাখির গানের শুদ্ধতার কথা মনে করিয়ে দিচ্ছে যে একটা চমৎকার সুন্দর স্বপ্নিল সমাজ বিনির্মাণ করতে হলে তোমাদেরই মতো উদার মনা অসাধারণ বাগ্মী এবং আমি বলবো যে যারা হৃদয়গ্রহণ থেকে দেশকে ভালোবাসার প্রত্যয়ে সকলের সামনে প্রদর্শনের সক্ষমতা রাখো তাদের মতো মানুষের প্রচণ্ড প্রয়োজন এখন। আমাদের বিশ্বাস তোমাদের এই সুভাবনা বিতর্কের মঞ্চকে ছাড়িয়ে যাবে তোমাদের জীবনের বাতি ঘরে। তো আজকে সম্মানিত বিচারকদের সম্মিলিত রায়ে আমরা ফলাফল পেয়ে গেছি। শুরুতে আমি শ্রেষ্ঠ বক্তা যিনি হয়েছেন তার নামটি উচ্চারণ করি। শ্রেষ্ঠ বক্তা হিসেবে আজকে আমরা পেয়েছি যাকে, তিনি হচ্ছেন বিপক্ষ দল অর্থাৎ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা আইনুর নাইম মজুমদার। আর বিচারকদের রায়ে আজকের বিজয়ী দল বিপক্ষ দল সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উভয় দলের প্রতি আমাদের অভিনন্দন রইল, কারণ তোমরা চেষ্টা করেছো, যে চেষ্টা করে সেই জয়ী। হার জিত জীবনের একটা আপেক্ষিক ছোট্ট বিষয়, এটা থাকবেই, মানে হেরে যাওয়াটা কখনো জীবনের শেষ নয়, কারণ আমরা জানি সেই অপ্তবাক্য আমি কখনো হারি না, হয় জিতেই নয় শিখি। সুতরাং ইনশাল্লাহ আমরা সকলে শিখব এই শুভ প্রত্যয়ে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 সেই আয়োজন থেকে আপনাদের সম্মানিত উপস্থিতি যারা এখানে আছেন, আমাদের সুপ্রিয় শ্রোতাবৃন্দ, সম্মানিত বিচারক মন্ডলী, দুদলের বিতার্কিক সময় সংঘ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই বিতর্কের মডারেটর এম আলমগীর বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর শুভ্র সুন্দর এবং অকাট্য যুক্তির আবেশে আমরা যেন বিনির্মাণ করতে পারি শুভ্র স্বপ্নের বাংলাদেশ। আসুন, এই হোক আমাদের মনোগভীরের দৃঢ় প্রতিজ্ঞা।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের আয়োজনে। শোনাব মোহাম্মদ ওবায়দুর রহমানের কণ্ঠে প্রথম গানটি নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল।

প্রিয় শ্রোতা শুনছেন নজরুল সঙ্গীত মোহাম্মদ ওবায়দুর রহমানের কণ্ঠে। এবারে শুনবেন মালার ডোরে বেঁধো না গো, বাহুর ডোরে বাঁধো।

0: 好，
1: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

এই ভবনে ইতিমধ্যে আপনারা জানেন যে এটি আধুনিক ইউরো চিকিৎসার সেবা নিয়ে শুরু হয়েছিল। এখানে আমরা গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সাবেক সফল প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 2006 সালে 23 অক্টোবর আনুষ্ঠানিক ভাবে এই নিউরো সায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। আজ সাবেক প্রধানমন্ত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, এবং এই জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, এই হাসপাতালের যে নতুন ভবনটি রয়েছে, আপনারা জানেন যে প্রথমে 300 শয্যা নিয়ে কাজ শুরু হয়েছিল এবং পরে আরো 200 শয্যা সংযুক্ত হয়ে 500-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ক্রমবর্ধমান রোগীদের চাপ বিদ্যমান থাকায় এটি 500 শয্যায় উন্নত করা হয়েছে। আরো নতুন 500 শয্যার একটি নতুন ইউনিট চালু করা হয়েছে। সব মিলিয়ে 1000 শয্যা বিশিষ্ট একটি আধুনিক নিয়ে রোগীদের সেবায় নিয়োজিত হাসপাতালটি আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। এখানে বিশ্বত স্ট্রোক দুর্ঘটনা মস্তিষ্কজনিত আঘাতপ্রাপ্ত রোগী, পাশাপাশি পার্কিনসন্স, ডেমেনশিয়া, জিবিএস, মৃগি, হাইড্রোকেফালা সহ বিভিন্ন স্নায়ু রোগের নিয়মিত চিকিৎসা চলে। আপনাদের জানিয়ে রাখতে চাই, হাসপাতাল ভবন বেসমেন্ট সহ তলা বিষ্ট যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি 4টি ওটির মধ্যে 2টি মডুলার ওটি রয়েছে, যেখানে জীবাণুমুক্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে অস্ত্র প্রচারের জন্য বিশেষ ধরনের অপারেশন থিয়েটারের ব্যবস্থা রয়েছে। এখানে জার্মান প্রযুক্তির অত্যাধুনিক এই ওটিতে অস্ত্রোপচার হওয়া রোগীদের ইনফেকশন সংক্রমণ ঝুঁকি থাকে না। এই আধুনিক ব্যবস্থাটি এখানে সংযোজন করা হয়েছে। নতুন হাসপাতাল ভবনটির 1 ফ্লোর থেকে 2 ফ্লোরে রোগী স্থানান্তরের সুবিধায় 1তলা থেকে 3তলা পর্যন্ত স্কেলেটর অর্থাৎ চলন্ত সিঁড়ি রয়েছে। এগুলি কোন সরকারি হাসপাতালে প্রথম সংযোজন। 40 শয্যার ICU, 20 শয্যার HDPO, 24টি পোস্ট অপারেটিভ, 122টি কেবিন, 62টি ভেন্টিলেটর, 8টি ক্যাথল্যাব, 2টি MRI, 2টি CT স্ক্যান মেশিন এই নতুন ভবনে বসানো হয়েছে, এবং অত্যাধুনিক অটোক্লেভ যেটি দিয়ে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করা হয় সেটির ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বর্জ্য অপসারণের সলিড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম, কৃত্রিম অক্সিজেন প্ল্যান্ট ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন, এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন মাননীয় মন্ত্রীকে এখানে দেখতে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে এসেই প্রথমে এখানে ফলে উন্মোচন করবেন, বৃক্ষরোপণ করবেন, এবং পরবর্তী সময় তিনি মূল অডিটোরিয়াম যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এখানে এসে আজকের এই মূল অনুষ্ঠানে যোগ দেবেন। তখন জাতির সঙ্গে তিনি মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় আছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটি শুরু হবে, তখন আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবো। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: উন্মোচন করলেন এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হেলদি। তিনি তার সঙ্গে এখন মনোযোগ পরিচালনা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার পরিবারের সকল সদস্যদেরকে এবং
1: পাতায় অম্লান হয়ে যাবে, চিরস্মরণীয় হয়ে যাবে।

এখন আজকে অনুষ্ঠানে খুব ভালো এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশিষ্ট নতুন ভবন পরিদর্শন করবেন। আমি বিনীত ভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত অতিথি মাননীয় প্রধান অতিথিকে ভবন পরিদর্শনের জন্য নিয়ে যাবেন।

শ্রোতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে বালকের মোচন করলেন, দোয়া করলেন এবং একই সঙ্গে একটি নির্বাচন চেহারা রোপণ করলেন। তার সঙ্গে রয়েছেন পান সিদ্ধপতি বিষ্টকারী বৈশিষ্ট জোরমন ফাউন্ডেশনের ট্রাস্ট চেয়ারম্যান ডক্টর জুলাইদুর রহমান, রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর সৈয়দুদ্দিন জাহিদ হোসেন, রয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকাত হোসেন, প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কর্মকর্তা বৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী এখন ঘুরে ঘুরে এই যে নতুন যে 500 শয্যার বিশিষ্ট হাসপাতালটি আজকে উদ্বোধন করলেন, তিনি এটি ঘুরে ঘুরে এখন দেখবেন, পরিদর্শন করবেন। পরিদর্শনের পর তিনি এখানে এসে মূল যে অনুষ্ঠানটি হবে সেখানে এসে উপস্থিত হবেন। শ্রোতা বন্ধুরা, এই মূল অনুষ্ঠানের আসার আগ পর্যন্ত চলুন আমরা

0: হাসপাতালের নতুন ভবন পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই মূল অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হচ্ছেন। আমরা অনুষ্ঠানটি এখন সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: শুভবৃন্দ, আজকের এই মহতি অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদা জান্নাত মাধন। শুধু মণ্ডলী, আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আধুনিক সমৃদ্ধ মানবিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। উপস্থিত রয়েছেন আজকে অন্যতম বিশেষ অতিথি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও মাননীয় ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ডাক্তার জুবায়দা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর MM মুহিত এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপস্থিত রয়েছেন ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, সম্মানিত সচিব স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খসরু। শুধু মণ্ডলী, এখন পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত। সকলকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

0: জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, সকলকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। এখন প্রদর্শিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র।
1: 12 এপ্রিল 2026, হাম মহামারীর মধ্যে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন স্বাস্থ্য প্রশাসক ডক্টর শঙ্কর প্রসাদ অধিকারী। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে দ্রুত স্থানান্তর করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে। হাসপাতালের দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নেন। নিরলস প্রচেষ্টায় দেশের মাটিতেই তিনি পান সর্বোচ্চ মানের চিকিৎসা। আজ ডক্টর শঙ্কর সুস্থ হয়ে ফিরে এসেছেন হাসি মুখে, আর এর মাধ্যমে সরকারের সাশ্রয় হয়েছে প্রায় 3 কোটি টাকা। তার মতো অসংখ্য রোগীর আস্থার প্রতিদান হিসেবেই আজ উন্মোচিত হতে চলেছে হাসপাতালের সম্প্রসারিত ভবন। তবে গল্পের শুরুটা কিন্তু এখানে নয়, শুরুটা হয়েছিল আরো অনেক আগে। 70-এর দশকের শেষ ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে রোগভিত্তিক বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার নতুন যাত্রা শুরু হয়। ফলশ্রুতিতে তৈরি হয় হেলথ জোন শেরেবাংলা নগর। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে নিউরো রোগীদের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠান তৈরির সিদ্ধান্ত হয় এবং 2006 সালের 23 অক্টোবর তিনি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর কাজী দীন মোহাম্মদ। বর্তমান পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খানের নেতৃত্বে আধুনিক চিকিৎসা সেবা, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিক শিক্ষা, গবেষণা এবং রোগী কেন্দ্রিক সেবার পরিধি আরো সম্প্রসারিত হয়েছে। একজন নিউরো রোগীর প্রয়োজনীয় সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা সক্ষমতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের নিউরো চিকিৎসা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এখানে রয়েছে 100 শয্যার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি স্ট্রোক ইউনিট, যেখানে আইভি থ্রম্বোলাইসিসের মতো আধুনিক ও সময় উপযোগী চিকিৎসা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। ব্রেইন টিউমার চিকিৎসায় অ্যাভেক ক্রেনিওটোমিয়ার মতো অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল পদ্ধতি নিয়মিত প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত 800-এর অধিক ব্রেইন বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে, যা উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ। মুভমেন্ট ডিসঅর্ডার রোগীদের জন্য রয়েছে বিশেষায়িত ক্লিনিক এবং ফাংশনাল নিউরো সার্জারি এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এর মতো আধুনিক ও মিনিমালি ইনভেসিভ প্রযুক্তির মাধ্যমে দেশের স্পাইন রোগীরা উন্নত মানের চিকিৎসা সেবা লাভ করছেন। ভবিষ্যতে নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসায় আরো নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বর্তমান পরিচালকের পরিকল্পনায় রোবোটিক সার্জারি চালুর উদ্যোগ রয়েছে। একটি হাসপাতালের সীমানা শুধু তার ওয়ার্ড কিংবা করিডোরে নয়, তার গবেষণার মধ্য দিয়ে তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। 2016 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মানের ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট এবং জিবিএস সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি। নিউরো সার্জারি এবং শিশু নিউরো সার্জারি বিভাগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু গবেষণা চলমান আছে। এই হাসপাতালের একজন চিকিৎসক দেশীয় লাইফ সাপোর্ট মেশিনের প্রোটোটাইপ ভেন্টাস আবিষ্কারের সাথে যুক্ত আছেন। একটি হাসপাতাল শুধু রোগীর চিকিৎসা করে না, সে ভবিষ্যৎও তৈরি করে। এখানে এমডি, এমএস, এফসিপিএস এবং ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে তৈরি হচ্ছেন আগামী দিনের নিউরোলজিস্ট ও নিউরোসার্জন। মর্নিং সেশন, জার্নাল ক্লাব, কন্টিনিউইং মেডিকেল এডুকেশন, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, জ্ঞানচর্চার এই ধারাবাহিকতাই গড়ে তুলছে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান। জাতীয় সংকটের সময় একটি হাসপাতালের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। 2024 সালের জুলাইয়ে অগণিত আহত মানুষকে চিকিৎসা দিতে এই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং প্রতিটি স্বাস্থ্যকর্মী দিন রাত এক করে কাজ করেছেন। ক্লান্তি ছিল, কিন্তু দায়িত্বের কাছে ক্লান্তি হার মেনেছিল, কারণ প্রতিটি জীবন ছিল সমান মূল্যবান। একটি হাসপাতালের পরিচয় শুধু তার দেয়াল নয়, তার মানুষ, পরিচালক, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, প্রতিটি মানুষ একটি জীবনের দায়িত্ব বহন করেন নীরবে নিঃস্বার্থভাবে। সময়ের সঙ্গে বদলেছে অবকাঠামো, বদলেছে প্রযুক্তি, বদলেছে চিকিৎসার পরিধি। নতুন ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি ভবিষ্যতের প্রতি বাংলাদেশের অঙ্গীকার। একটি হাসপাতালের সাফল্য লুকিয়ে থাকে একজন মায়ের হাসিতে, একটি শিশুর ভবিষ্যতে। প্রতিটি সুস্থ হয়ে ওঠা মানুষ এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন। চিকিৎসায় উৎকর্ষ, গবেষণায় অগ্রগতি, শিক্ষায় নেতৃত্ব আর মানব সেবায় অবিচল এক জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
0: প্রদর্শিত হল এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খান খসরু।

বিসমিল্লাহিরমানুরাহিম সম্মানিত সুধী, 2006 সালের 23 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের নিউরোসার্জিক্যাল রোগের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এই আগারগাঁয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ তার জন্মদিন। এই শুভদিনে তার সুযোগ্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের 500 শয্যা বিশিষ্ট নতুন এক্সটেনশন ভবন উদ্বোধন করলেন। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত আছেন, ডাক্তার জুবেদা রহমান বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং ভাইস প্রেসিডেন্ট জিয়া রহমান ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 2006 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করার 6 বছর পর 2012 সালে এই প্রতিষ্ঠানটি 300 বেডের একটি হসপিটাল হিসেবে তার যাত্রা শুরু করে, কিন্তু ক্রমাগত চাহিদার পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে এটিকে 500 বেডের হসপিটালে পরিণত করা হয়। আজ সেই 500 বেডের হসপিটাল আজকে 1000 বেডের হসপিটালে পরিণত হতে যাচ্ছে। বিদ্যমান 100 বেডের স্ট্রোক ইউনিটের পাশাপাশি আমরা এই নতুন ভবনে 100 বেডের ট্রমা সার্জারির জন্য, নিউরোট্রমার জন্য আমরা 100 বেডের ওয়ার্ড করেছি। আমাদের 32টি আইসিইউ এর পাশাপাশি নতুন ভবনে আমরা 36টি আরো নতুন আইসিইউ সংযোজন করেছি। আমাদের 8টি অপারেশন থিয়েটার রয়েছে, তার সঙ্গে আরো 4টি নতুন আধুনিক অপারেশন থিয়েটার সংযোজন করেছি। আমাদের 2টি ক্যাথল্যাব রয়েছে, তার পাশাপাশি আমরা নতুন ভবনে আরো 1টি ক্যাথল্যাব সংযোজন করেছি। সম্মানিত সুধী, নিউরোসায়েন্স হাসপাতাল দেশের স্নায়ুরোগের একমাত্র পূর্ণাঙ্গ ও বিশেষায়িত হাসপাতাল। এখানে কম্প্রিহেন্সিভ স্ট্রোক ম্যানেজমেন্ট, স্ট্রোক সার্জারি, নিউরো ইন্টারভেনশন, এমার্জেন্সি সার্জারি, মস্তিষ্কে রক্তনালীর বাইপাস সার্জারি, মাইক্রোস্কোপিক, এন্ডোস্কোপিক এবং এক্সোস্কোপিক নিউরো সার্জারি এখানে করা হয়। পাশাপাশি মিনিমাল ইনভেসিভ এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সুবিধা রয়েছে। নিউরো রিহ্যাবিলিটেশন, নিউ

0: চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি এই হাসপাতাল নিউরো বিষয়ক দক্ষ চিকিৎসক তৈরির উদ্দেশ্যে এমডি এবং এমএস পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু রয়েছে। পাশাপাশি এফসিবিএস চিকিৎসকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। অত্র হাসপাতাল বিভিন্ন ধরনের জটিল বৈজ্ঞানিক গবেষণার কাজেও জড়িত রয়েছে। হাসপাতালের ক্লিনিক্যাল ট্রায়াল ইউনিট আইসিডিডিআইবির সাথে যৌথভাবে বিভিন্ন ধরনের জটিল রোগের ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে থাকে। এছাড়া নিউরোলজি, নিউরোসার্জারি এবং শিশু নিউরোলজিতে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, নিউরোসার্জারি হাসপাতাল বাংলাদেশের সেন্টার অফ এক্সিলেন্স এবং অন্যান্য সকল সরকারি হাসপাতাল থেকে একদম ইউনিক, কারণ এটি এশিয়া মহাদেশের অন্যতম ব্যস্ত নিউরো রোগের চিকিৎসা কেন্দ্র, যেখানে সর্বাধুনিক প্রযুক্তি সমন্বয়ে নিউরোসার্জারির ব্যবস্থা রয়েছে। এখানে 24 ঘন্টা সর্বদা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি নিউরোট্রমা সার্জারি, স্ট্রোক সার্জারি এবং ভাস্কুলার সার্জারির সুবিধা রয়েছে। এটি দেশের একমাত্র চিকিৎসা কেন্দ্র যেখানে নিয়মিত ব্রেনের বাইপাস সার্জারি হয়, যা বাংলাদেশে কেন এশিয়ার মধ্যেই বিরল। এটি বাংলাদেশের একমাত্র সেন্টার যেখানে মুভমেন্ট ডিসঅর্ডারের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। দেশের প্রধান নিউরো ইন্টারভেনশন সেন্টার, যেখানে হার্টের এনজিওগ্রামের মতো এখানেও আমরা ব্রেনের এনজিওগ্রাম করে থাকি এবং মস্তিষ্কের রক্তনালীর স্ট্যান্টিং, কয়েলিং বিভিন্ন ইন্টারভেনশন করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মানুষের ক্রমাগত চাহিদা পরিপ্রেক্ষিতে অচিরেই নিউরোসায়েন্স আরও বর্ধিত করার প্রয়োজন পড়বে। এই প্রতিষ্ঠানকে বর্ধিত করার জন্য পাশেই সরকারি খালি জায়গা রয়েছে, যা বরাদ্দ দিলে ভবিষ্যতে এটি বৃদ্ধি করা সম্ভব। চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য আগ্রাগাঁও সরকারি আবাসিক এরিয়াতে খালি জায়গায় নিউরোসায়েন্সের কর্মকর্তা কর্মচারীদের জন্য জায়গা বরাদ্দ করা যেতে পারে। দেশের পুরাতন 8টি মেডিকেল কলেজে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা যেতে পারে। এতে করে দেশের একমাত্র এই নিউরোসায়েন্স সেন্টারের উপরে রোগীদের অতিরিক্ত চাপ কিছুটা হলেও কমবে। এই প্রতিষ্ঠানে আমরা রোবোটিক সার্জারি সংযোজন করতে চাই হাইব্রিড অপারেশন থিয়েটার, যেখানে অপারেশন থিয়েটারের মধ্যেই সিটি স্ক্যানার থাকবে, যা আমাদের সার্জনদেরকে সঠিক সার্জিক্যাল দিক নির্দেশনা করবে। অপারেশন না করে টিউমার ধ্বংস করার জন্য এআই নির্ভর নতুন প্রযুক্তি, স্টেরিওটেকটিক রেডিও সার্জারি, যেমন সাইবার নাইফ সার্জারি আমরা সংযোজন করতে চাই। নিউরো ডিজেবল শিশুদের চিকিৎসার জন্য একটি আধুনিক কম্প্রিহেন্সিভ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আমরা এখানে স্থাপন করতে চাই একটি জেনেটিক ল্যাব, যা হতে পারে বাংলাদেশের প্রথম জেনেটিক ডিজিজ নির্ণয়ের প্রাণ কেন্দ্র। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সুচিকিৎসা দেওয়ার জন্য দরকার প্রশিক্ষিত চিকিৎসক, সেজন্য আমরা স্থাপন করতে চাই স্কিল ল্যাব। এই সকল কার্যক্রমের জন্য পুরাতন ভবন সংস্কার ও বর্ধিত করার প্রয়োজন। ইনশাল্লাহ আপনার দিক নির্দেশনা পেলে অচিরেই প্রায়োরিটি ভিত্তিতে আমরা সকল উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে দেশের মানুষের অধিকতর নিউরোসার্জিক্যাল সেবা দিতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী, গত 1 বছরে আমরা 34 কোটি টাকা রাজস্ব আদায় করেছি। ইনশাল্লাহ নতুন ভবন সংযোজন হলে এই রাজস্ব আদায়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে এই অনুষ্ঠানে এসে আসন অলঙ্কৃত করার জন্য এবং আমাদের বিশেষ অতিথি ডাক্তার জুয়াইর রহমান, যিনি আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, তাকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি। মাননীয় প্রধান অতিথি এবং ডাক্তার জুবায়ের রহমান, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সকল কর্মচারী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক উপহার দেবেন প্রতিষ্ঠান পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান খসরু।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেওয়া হচ্ছে। এখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমানকে পেন্সিল স্কেচ উপহার দেবেন ডাক্তার আসিফুর রহমান সৈকত এবং ডাক্তার মোহাম্মদ বশির আহমেদ।

মাননীয় প্রধানমন্ত্রীকে সম্প্রসারিত ভবনের পেইন্টিং উপহার দেবেন প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া এবং অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ সাইফুদ্দিন।

0: ধন্যবাদ। এখন বিশেষ অতিথির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সম্মানিত সচিব জনাব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি মহোদয়, উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রতিমন্ত্রী মহোদয়গণ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সহকর্মী চিকিৎসকবৃন্দ, স্বাস্থ্যসেবা বিভাগের সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীমণ্ডলী, আজকে আমরা যদি এখন এমন একটা পরিস্থিতির কথা চিন্তা করি যে একটি পরিবারের একজন সদস্য হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তিনি তার এক পাশ নাড়াতে পারছেন না, বুঝতে পারছেন না পরিবার কোথায় গেলে দ্রুত ও সঠিক চিকিৎসা পাওয়া যাবে। কয়েক বছর আগেও এমন অনেক পরিবারের সামনে এই সংকটাপন্ন মুহূর্তে একটাই পথ খোলা ছিল, বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করা, কিংবা যারা সামর্থ্যহীন তাদেরকে ধুকে ধুকে আস্তে আস্তে হয়তো জীবন বিপন্নের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু আজ সেই বাস্তবতা বদলিয়েছে, কারণ আমরা আজ দাঁড়িয়ে আছি এমন একটি প্রতিষ্ঠানে যেখানে আছে সরকারি ব্যবস্থাপনায় বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রোক চিকিৎসা কেন্দ্র, 500 শয্যার কম্প্রিহেন্সিভ স্ট্রোক ম্যানেজমেন্ট ইউনিট। এখানে হয় বিশ্বের অত্যন্ত সূক্ষ্ম এবং সফল চিকিৎসা, যেটাকে বলা হয় সেরিব্রো ভাস্কুলার বাইপাস সার্জারি, যেটা অত্যন্ত জটিল কিন্তু জীবন রক্ষাকারী। এ ধরনের অপারেশন সংখ্যার দিক থেকে এই প্রতিষ্ঠান উপমহাদেশেরই শুধু নয়, সারা বিশ্বেও একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। তাই এটি আমাদের অত্যন্ত গর্বের একটি প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী, আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালস এর সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধনের এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আপনার উপস্থিতি দেশের স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়ার একটি শক্তিশালী বার্তা বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী, আর এই প্রতিষ্ঠান শুধু একটি হাসপাতাল নয়, এটি বাংলাদেশের একটি সক্ষমতার প্রতীক। এখানে প্রতিদিন প্রায় 3,000-এরও বেশি মানুষ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন, অনেকেই প্রায় বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা পাচ্ছেন। একজন দিনমজুর, একজন কৃষক, একজন গৃহিণী, একজন প্রবীণ মানুষ স্ট্রোক বা স্নায়ুর জটিল রোগে আক্রান্ত হয়েও আজ তিনি আর একা নন, তাদের জন্য এই প্রতিষ্ঠানের দরজা খোলা। এই প্রতিষ্ঠান বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগের চিকিৎসা দেশেই সুলভ মূল্যে নিশ্চিত করার অঙ্গীকার। আজকে আমাদের প্রত্যাশা, শুধু এই প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নিউরো সায়েন্সের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এখানে বিশ্বমানের চিকিৎসা হবে, উন্নতমানের প্রশিক্ষণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবারও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী, আপনাকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সহকর্মী উপস্থিতি বৃন্দকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ।
0: অনেক ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। এখন বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার মহোদয়কে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের সকলের শ্রদ্ধেয় গিয়ারোবান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, সম্মানিত মন্ত্রীবর্গ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে গভীর তাৎপর্যের। দেশের স্নায়ুরোগের চিকিৎসার সর্বোচ্চ বিশেষায়িত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল নতুন সুপার স্পেশালাইজড উইং আজ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই হাসপাতাল বাংলাদেশের স্ট্রোক, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত মানুষের শেষ ভরসার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এখানে আসেন। রোগীর এই বিশাল চাপ সামলাতে আমাদের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সীমিত সক্ষমতার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা জানি, শুধু চিকিৎসকদের দক্ষতা, আন্তরিকতার দিয়ে ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবেলা করা সম্ভব নয়। প্রয়োজন আধুনিক অবকাঠামো, উন্নত প্রযুক্তি, পর্যাপ্ত শয্যা, দক্ষ জনবল এবং বিশেষ করে সংকটাপন্ন রোগীদের জন্য উচ্চমানের বিশেষায়িত সেবা। আজ উদ্বোধন হওয়া এই সুপার স্পেশালাইজড উইং সে সক্ষমতা আরও বাড়াবে। এর ফলে স্ট্রোক সহ জটিল মস্তিষ্ক ও স্নায়ুরোগে আক্রান্ত আরও বেশি সংক্রমণ রোগীকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে মানুষের জীবন বাঁচানোর জন্য একটি সুপার স্পেশালাইজড চিকিৎসা ইউনিটের উদ্বোধনের চেয়ে অর্থবহ শ্রদ্ধা আর কি হতে পারে? যিনি সারা জীবন বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তার জন্মদিনে আমরা যদি আরও কিছু মানুষের জীবন বাঁচানোর সক্ষমতা তৈরি করতে পারি, সেটাই হবে তার প্রতি আমাদের শ্রদ্ধার এক অনন্য প্রকাশ। প্রতিহিংসা নয় সেবা, ঐক্য নয় বিভাজন নয় ঐক্য, অতীতের অন্যায় পুনরাবৃত্তি নয় ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণ, এই হোক আজকের দিনের অঙ্গীকার। আসুন, বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং সংগ্রামকে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই মিলে একটি সুস্থ, মানবিক, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের মাঝে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আজ এই ইনস্টিটিউটের সম্মানিত চিকিৎসকবৃন্দ এবং আরও যারা উপস্থিত আছেন, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি খুব দীর্ঘ বক্তৃতা দেব না, আমাদের আরও বক্তারা আছেন সম্মানিত, আমরা তাদের থেকে শুনব। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলে শেষ করতে চাই। এই আজকের এই অনুষ্ঠানটি যে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানটির নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা সবাই জানি এই প্রতিষ্ঠানে হাসপাতাল অংশটুকু সেটি অত্যন্ত আধুনিক এবং আজকে আমরা ডকুমেন্টারির মাধ্যমেও দেখেছি, ঘুরেও এসেছি। এটি একটি জাতীয় পর্যায়ের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য সম্মানিত ডিরেক্টর এবং আপনাদের সকল চিকিৎসক এবং কর্মকর্তা, নার্স এবং স্বাস্থ্যকর্মী সকলকে জানাই অভিনন্দন। যে বিষয়টি আমি তুলে ধরতে চাই, দেশে বিদেশে এই ধরনের সেন্টার অফ এক্সেলেন্স যেগুলো ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল হয়ে থাকে, আপনারা একটু চিন্তা করে দেখবেন, আমাদের হসপিটাল অংশটুকু আমরা করে ফেলেছি, এটাকে সামনে আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমরা পেয়েছি। একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স সে কিন্তু শুধুই হাসপাতাল নয়, তার প্রধান কাজ জ্ঞান সৃষ্টি করা। সেন্টার অফ এক্সেলেন্সে, বায়োমেডিক্যাল সায়েন্সে, ট্রিটমেন্ট মডালিটিতে নতুন জ্ঞানের উদ্ভব করা এবং সেটার জন্য রিসার্চ করা, ইনোভেশন, এটা হচ্ছে এই ইনস্টিটিউটের সর্বোচ্চ লক্ষ্য হওয়া প্রয়োজন। আমি আমাদের সরকারের পক্ষ থেকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীও এই রিসার্চ অ্যান্ড ইনোভেশনে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং এই হাসপাতালেরই একজন চিকিৎসক কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদেরকে তার একটা ইনোভেশন দেখিয়ে এসেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ইনোভেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সরকারি সহযোগিতা দেওয়ার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আমি ডিরেক্টর এবং যারা এখানে আছেন আপনারা তাদেরকে অনুরোধ করব, আমি মনে করি এই ইনস্টিটিউটের পটেনশিয়াল আছে ইংল্যান্ডের আমেরিকার বড় বড় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সঙ্গে টুইনিং করার এবং জয়েন্ট কোলাবোরেটিভ রিসার্চ তৈরি করার, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর একটি উইং আছে যারা এই নিউরোসায়েন্স এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে ফোকাস করে, তাদের একটা কোলাবোরেটিং সেন্টার হওয়ার জন্য আপনাদের কাজ শুরু করা উচিত এবং আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। দ্বিতীয় যে কথাটি বলতে চাই শেষ করার আগে, এগেইন ইনস্টিটিউটের কাজ হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, ট্রেনিং অ্যান্ড টিচিং এবং তিন নম্বর হচ্ছে সার্ভিস ডেলিভারি। তিন নম্বরটা আমরা এগিয়েছি, এক নম্বরটা নিয়ে বললাম, দ্বিতীয়টা হচ্ছে টিচিং এবং ট্রেনিং। এ বিষয়ে আপনারা ইতিমধ্যে আমাদের যে ফর্মাল স্ট্রাকচার ট্রেনিং আছে MD, MS, FCPS প্রোগ্রাম, সেখানে আমাদের নতুন জেনারেশনের নিউরো সার্জন এবং নিউরো মেডিসিনে যারা স্পেশালিস্ট হচ্ছেন তাদের ট্রেনিং দিচ্ছেন। এ ব্যাপারেও আমি মনে করি আপনাদের ক্যাপাসিটি আছে আরো বেশি সংখ্যক তরুণ চিকিৎসককে এই উচ্চতর প্রশিক্ষণের জন্য আপনাদের এনরোল করার সুযোগ তৈরি করা উচিত। সে ব্যাপারে কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং অন্যান্য যারা অথরিটি আছে তাদের সঙ্গে আপনারা কাজ করলে আমাদের খুব বেশি প্রয়োজন হবে আরো বেশি সংখ্যায় এই নিউরোসায়েন্সের বিশেষজ্ঞদের। শেষ করার শেষ কথাটি হচ্ছে সেবার যে ব্যাপারটি, সেটি আমি মনে করি আমাদের লক্ষ্য থাকা উচিত যে আগামী পাঁচ বছরে অন্তত ধাপে ধাপে এই স্ট্রোকের কষ্ট করা রোগী, আমাদের বাবা মারা, আমাদের আত্মীয়রা, আমাদের কর্মক্ষম পরিবারের সদস্যরা যখন আক্রান্ত হচ্ছেন সারা দেশ থেকে কিন্তু এখানে আসতে হচ্ছে, অন্তত বিভাগীয় পর্যায়ে এই ধরনের একটি করে বিশেষায়িত হসপিটাল ভবিষ্যতে তৈরি করার আমাদের প্রয়োজন আমাদের জনসংখ্যার নিরিখে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জোবায়ের রহমানকে আজকের এই অনুষ্ঠানে থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ হাফেজ।
0: আপনাকে অনেক ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। এখন বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন MP, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য।
4: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের বিশিষ্ট বিশেষ অতিথি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী আদা রহমান, উপস্থিত মন্ত্রীবর্গ, কর্মকর্তা বৃন্দ, আমার অত্যন্ত প্রিয় সম্মানিত চিকিৎসক বৃন্দ, নার্সেস, মিডিয়া নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের অনুষ্ঠানে আমি খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। যখন ঢুকলাম ডান দিকে একটি বড় ফলক 2006 সালের 23 অক্টোবর, দেশমাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নিউরোসায়েন্স প্রতিষ্ঠানের প্রথম উদ্বোধন করেছিলেন।

0: যা দেখলাম ডুবতে হাতের ডানে। আর আজকে সেই শিশুদের হিংসার অনলের কুণ্ডলি থেকে বেরিয়ে আসা, যাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর পরিকল্পনা করেছিল, সকল বাধাকে পেরিয়ে, সকল রাজনৈতিক প্রতিহিংসাকে পদদলিত করে আজকে যিনি আমাদের প্রধান অতিথি, সেই বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান বাম দিকে উদ্বোধনী ফলক লাগালেন এই নিউরোসায়েন্সের অত্যাধুনিক হাসপাতালের। এ যে রাজনৈতিক কত গর্বের, রাজনৈতিক ইতিহাসের কত বড় বিজয়, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই প্রান্তে এই পরিবারকে আজকে নিয়ে এসেছে, সেজন্য প্রথমে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আল্লাহর কাছে দোয়া করি, ওনার মাগফিরাত কামনা করি, মাগফিরাত কামনা করি বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন বেহেশত নসিব করেন। প্রিয় শ্রোতৃবৃন্দ, আজকের এই নিউরোসায়েন্স আমাদের ডাক্তারগণ, আমি একটি কথা বলে শেষ করব, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিল্ড আপ, তার প্রমাণ শঙ্করের চিকিৎসা আমাদের এইখানে ডাক্তাররা রেখেছে, যা অসম্ভব ছিল। শঙ্করের স্ত্রী আমার পায়ে পড়ে গিয়েছিল বিদেশ পাঠানোর জন্য, আমাদের ডাক্তাররা বলেছিলেন ইনশাল্লাহ উই ক্যান এবং আমরা পারব, এবং আমাদের ডাক্তাররা তা করে দেখিয়েছেন। শঙ্কর নিজ পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন, আবার এসেছেন দ্বিতীয় ধাপের চিকিৎসা নিতে। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ আওয়ার ডাক্তার। হ্যাঁ, সমালোচনা থাকবে, কিন্তু আমি বুক ভরে বলতে চাই, আপনারা ডাক্তার আমাদের দেশের, আপনারা গর্বিত সন্তান এই জাতির, আপনারা সবচেয়ে মেধাপূর্ণ মানুষ, আমরা আপনাদের পাশে আছি। আরেকটি বিল্ডিং এর কথা বলেছে, ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেশের সেবা দিয়ে যান। যদি রোগীর চাপ থাকে, যে খালি জায়গা আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা আরো পরিবর্ধন করার জন্য আপনাদের পাশে আছি। এটা বলে গেলাম, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই, ফেসিস্টদের নতুন দূষণ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষ্যে, গণতান্ত্রিক বর্তমান চলমান কাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে নতুন ফেসিবাদের প্রজন্মের সৃষ্টি হয়েছে, যারা কথায় কথায় বিনা কারণে বিনা উস্কানিতে বাজে বাজে কথা বলে যাচ্ছে, আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে যাচ্ছে। আজকে আমাদের ইউনাইটেড হতে হবে, ব্যক্তির রসারসি ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। উই হ্যাভ টু ফাইট এগেনস্ট দ্য নিউ ফেসিজম। আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, গণতন্ত্রকে সুসংহত রাখতে হবে, শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ সৃষ্টি করার তত্ত্বে আজকে যাত্রা শুরু করতে হবে। এই বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে খসরুকে, ডাক্তার খসরু এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।
1: অসংখ্য ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। শুধু মন্ডলী, এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হসপিটালের আজকের এই দ্বিতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট মেধাবী চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যগণ, সম্মানিত আমন্ত্রিত অতিথিগণ, আসসালামু আলাইকুম। অন্যদের জন্য শুভেচ্ছা। যেটুকু ওনারা বলেছেন আমি ওখানে পুনরাবৃত্তি কিচ্ছু করবো না মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আমি জানি আপনার অনেক প্রোগ্রাম রয়েছে আজকে। আমি শুধু এটুকু বলতে চাই, মুহিত যেভাবে বলে গেছে যে হসপিটালের সেবা, চিকিৎসা, শিক্ষা, আর একটা হচ্ছে অক্সিলারি ফোর্স অর্থাৎ নার্সেস এন্ড প্যারামেডিক্স, ইনাদের যদি ভালো প্রশিক্ষণ না হয়, ইনাদেরকে যদি আমরা ট্রেন আপ করতে না পারি, তাহলে চিকিৎসকরা অপারেশন করবে, পোস্ট অপ দিবে, রোগী যাবে আইসিউতে, রোগী যাবে এবং পরবর্তীতে তাদের যে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার দায়িত্ব যাদের উপর তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে। কাজেই আমার মনে হয় এই দিকটাও বর্তমান পরিচালক সহ এই প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন এই বিষয়টিকে আমরা অনেক সময় একটু কম গুরুত্ব দেই, সেই গুরুত্বটা দয়া করে যেরকম ভাবে এই দেশে মেডিকেল এই প্যারামেডিক্সদের অথবা টেকনোলজিদের আজকে যে ব্যাচেলার কোর্স, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, শহীদ জিয়া যেটি মানে ভিত্তি দিয়েছিলেন, বেগম খালেদিয়া জিয়া সেটি কিন্তু স্টার্ট করেছিলেন, তারপরে কিন্তু এই সেক্টরটা অবহেলিত আছে। এই বিষয়ে আজকে এত সুন্দর ক্রনোলজি যদি আপনি দেখেন, আপনি 31-কে 50, 50 থেকে 101 যেটা বলেন, এখানেও জিয়া রহমান স্যার শুরু করেছিলেন, ম্যাডাম খালেদা জিয়া 151 করেছেন আমি কালেক্ট করলাম। আর এখন এই প্রতিষ্ঠানে দেখেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউট, যেটা জিয়া রহমান স্যার ছোট্ট একটি ঘরে স্টার্ট করেছিলেন, সেই হসপিটালটা করেছে কিন্তু খালেদা জিয়া। তার পরবর্তীতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছোট্ট একটা রুমে স্টার্ট হয়েছিল, সেই হসপিটালটা এনআইও যেটা, সেটা কিন্তু করেছে ম্যাডাম খালেদা জিয়া। এইটা ভিত্তিপ্রস্তর কাজী দিন মোহাম্মদ সাহেব এখানে বসা আছে, রাস্তার উপর আমরা চেয়ার ফেলে ম্যাডাম উদ্বোধন করেছিলেন, আর আজকের তার যে কলেবর এত ব্যক্তি এবং সুনাম এত বেড়েছে আলহামদুলিল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে আজকে সেটি উদ্বোধন করলেন। কাজেই যত ভালো কিছু, সবসময় আমি বলি যত বাংলাদেশের ভালো কিছু আছে মানুষের কল্যাণকর, তার সাথে আছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ সবাই,
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, কিছু কিছু সময় হঠাৎ করে আমাদের হৃদয় আপ্লুত হয়, সে শুধু আমাদের হৃদয়ই জানে। এখন বক্তব্য প্রদান করবেন বিশিষ্টজন, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমান। আমি বিনীতভাবে অনুরোধ করছি তাকে বক্তব্য প্রদানের জন্য।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ সরদার শাখাওয়াত হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত এমপি, সম্মানিত বিশিষ্ট চিকিৎসকগণ, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম। আজ এই দিনে আমাদের মা অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি তার জন্মবার্ষিকীতে। তিনি অমর, অব্যয়, অক্ষয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের এই নতুন সংযোজন বাংলাদেশের বহু বছরের অবহেলিত স্বাস্থ্যখাতের পুনরুজ্জীবিত করার একটি অক্লান্ত প্রয়াস। এই সংযোজনের মাধ্যমে আমরা অনুপ্রাণিত, আমরা আশান্বিত যে বাংলাদেশেও ভবিষ্যতে আমরা বিভিন্ন ব্যাধির বিশ্বমানের চিকিৎসা প্রদান করতে পারব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব এই স্বাস্থ্যসেবা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বক্তব্য প্রদান করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমান। সম্মানিত সুধি, এই সেই মহেন্দ্র খান। এখন মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান।

0: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী EFT ও আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় একযোগে দেশের 64টি জেলায় আইবাস প্লাস প্লাস পোর্টাল ও EFT এর মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ হস্তান্তরের উদ্যোগের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। সুপ্রিয় শ্রোতা বন্ধু, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। শিক্ষকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বর্তমান সরকারের নেওয়া দূরদর্শী উদ্যোগগুলোই আজকের এই কল্যাণকর উদ্যোগের ভিত তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষকদের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। শিক্ষকদের কষ্ট লাঘবে এবং তাদের পাওনা দ্রুততার সাথে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সদিচ্ছা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানেই আজ EFT ও আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে এই যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সভাপতিত্ব করবেন ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন জনাব মাহাদি আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়, এবং বিশেষ অতিথি জনাব আব্দুল খালেক, সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই কার্যক্রমের মাধ্যমে প্রায় 75,000 শিক্ষক কর্মচারী অবসর সুবিধার অর্থ এবং 44,000 শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভাতা পাবেন। কোন মধ্যস্বত্বভোগী বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূল্যায়ন কাগজের এন্ডোর্সমেন্ট ছাড়াই সরাসরি শিক্ষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আইবাস প্লাস প্লাস এর প্রসঙ্গে বলে রাখি, আইবাস প্লাস প্লাস হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের একটি সমন্বিত অনলাইন আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব রক্ষণ সফটওয়্যার। এটি সরকারি বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, রাজস্ব ব্যয়, অনলাইন বিল অনুমোদন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন ডাটাবেস সমন্বয় করে। আগে কাগজের ফাইলে বিল বা ভাউচার পাস করতে যে দীর্ঘ সময় লাগত, আইবাস প্লাস প্লাস পোর্টালের প্রবর্তনের ফলে তা সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্বচ্ছ হয়েছে। আর ইএফটি হল ডিজিটাল উপায়ে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো নিরাপত্তা নিশ্চিতকারী পদ্ধতি। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে সরকারি কোষাগার থেকে সরাসরি ব্যক্তির ব্যাংকে অর্থ জমা হয়, যার ফলে ব্যাংকে গিয়ে চেক জমা দেওয়া, দালালি, ভোগান্তি বা কয়েক সপ্তাহের যে বিলম্ব তা এড়ানো সম্ভব হয়। টাকা জমা হওয়ার সাথে সাথেই শিক্ষক বা কর্মচারী ফোনে এসএমএস নোটিফিকেশন পেয়ে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, এছাড়াও শিক্ষা সংশ্লিষ্ট ও শিক্ষকদের সুবিধার্থে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আছে সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত উভয় স্তরের শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, আর্থিক সুবিধা ও মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, যার মধ্যে আজকের যে উদ্বোধন হবে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি, এটি একটি। পাশাপাশি তথ্য হালনাগাদ স্বচ্ছতা, শিক্ষক কর্মচারীদের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার ডিজিটাল এনরোল করে জালিয়াতি রোধ ও স্বচ্ছতাও নিশ্চিত করেছে বর্তমান সরকার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের মূল অনুষ্ঠান শুরু হবে। তিনি এলে আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। শ্রোতাবন্ধুরা, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন।

0: ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
1: আজকের এই মাহেন্দ্রক্ষণে আমরা স্মরণ করছি বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক বান্ধব নীতির পথিকৃত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শিক্ষকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় তার নেয়া দূরদর্শী উদ্যোগগুলোই আজকের এই কল্যাণকর উদ্যোগের ভিত তৈরি করে দিয়েছিল। তার সেই স্বপ্ন এবং ধারাবাহিকতাকে ধারণ করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং সহানুভূতিশীল। শিক্ষকদের কষ্ট লাঘবে এবং তাদের পাওনা দ্রুততার সাথে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সদিচ্ছা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজ ইএফটি এবং আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে এই যুগান্তকারী কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
0: সম্মানিত শ্রোতা, একযোগে দেশের 64টি জেলায় ইএফটি এবং আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সভাপতিত্ব করবেন ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি জনাব মাহাদি আমিন, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে, এবং উপস্থিত আছেন জনাব আব্দুল খালেক, সম্মানিত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে।
1: আমাদের সাথে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টা বৃন্দ, মাননীয় সংসদ সদস্য, সিনিয়র সচিব, সচিববৃন্দ, পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তা বৃন্দ, শিক্ষক কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত অতিথি বৃন্দ।
0: প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পবিত্র কোরআন থেকে পাঠ করছেন মোহাম্মদ নাজমুল হুসাইন, প্রভাষক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।

0: ما كسبتم أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد صدق الله العظيم.
1: إرشاد হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা যে অর্থ উপার্জন করেছ এবং যা কিছু আমি জমিন থেকে উৎপাদন করেছি তার উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো। তার পথে ব্যয় করার জন্য তোমরা সবচেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না, কারণ ওই জিনিসই যদি কেউ তোমাদের দেয় তাহলে তোমরা কখনো তা নিতে রাজি হও না, যদি না তা নেবার ব্যাপারে তোমরা অন্ধ হয়ে থাকো। তোমাদের জেনে রাখা উচিত, মহান আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং তিনি প্রশংসিত। সূরা বাকারা আয়াত নং 207। ধন্যবাদ।
2: সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পরপরই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ বরণ করেছিলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন, এবং আজকে 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, সকলের উদ্দেশ্যে এখন দোয়া পরিচালনা করবেন হুজুর। দোয়া পরিচালনা করুন।
1: আমরা সবাই কয়েকবার ইস্তিগফার করি এবং দোয়া শুরু। ইস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين.
0: يا الله ما تجيب عند الشكر قناتهم وكل دين এ আল্লাহ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এদেশ পেয়েছি আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন। এ আল্লাহ, জুলাই 24 যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আপনি তাদের প্রতি রহম করুন। আল্লাহ, আজকের এই দিনে এদেশের মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। এ আল্লাহ, তার প্রতি আপনি রহম করুন। এ আল্লাহ, আপনি তাকে পূর্ণ নিরাপদে রাখুন, তার ভুল ত্রুটি মার্জনা করুন। আল্লাহ, তার মেহমানদারিকে সম্মানিত করুন। আল্লাহ, আপনি তার কবরকে প্রশস্ত করে দিন। আল্লাহ, আপনি তার পরিবারের উপর রহমত নাজিল করুন। আল্লাহ, এই দেশের প্রতি আপনি রহমত নাজিল করুন। রব্বুগফির ওয়া রহম মা আনতা খায়রুর রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
3: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করছেন অর্পিতা ধর, গবেষণা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
4: নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগ, শ্রী ভগবান উবাচ।

0: বাংলা অনুবাদ হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তোমার কেবল কর্মে অধিকার আছে, কর্মফলে কখনো নয়। অতএব কর্মফল যেন তোমার কাজ করার প্রধান কারণ না হয় এবং কর্মত্যাগ বা অলসতায় যেন তোমার কোন আসক্তি না আসে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এবারে বক্তব্য রাখবেন, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ঝোটো থিওটোনিয়াস টলেন্টিনো, সহকারী শিক্ষক সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়, ঢাকা।

0: পবিত্র বাইবেল থেকে পাঠ, প্রথম করিন্থীয় অধ্যায় 9:10-11 পদ। প্রভু যীশু খ্রিস্ট নিতান্তই আমাদের ভালোর জন্যে তা বলেছেন, নিশ্চয়ই সে কথা আমাদের ভালোর জন্যেই লেখা হয়েছে। কেননা জমিতে যে লাঙ্গল দেবে কিংবা শস্য যে মারাই করবে, তারা যে ফসলের কিছু ভাগ পাবার আশাতেই তা করবে, এমনিত হওয়া উচিত। পরমেশ্বর বলছেন, তোমাদের মধ্যে আমরা আধ্যাত্মিক জীবনের বীজ বুনে দিয়েছি, যখন ফসল হিসাবে তোমাদের কাছ থেকে আমরা যদি পার্থিব কোনো কিছু পাই, সেটা কি খুব বেশি কিছু পাওয়া হয়ে যাবে? এ হলো প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ, আমেন।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন শুক্লাগুরিয়া সহকারী শিক্ষক, ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়, ঢাকা।
2: নমস্কার। নমো তাস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্যা বুদ্ধাং শরণাং গচ্ছামি ধম্মাং শরণাং গচ্ছামি সংঘাং শরণাং গচ্ছামি বাহুং সচ্ছং চ শিবাং চ বিনয়াস সুশিক্ষিত সুভাষিতা চাবাচ এতং মঙ্গলমুত্তমং সব পাপস্য কারণং কুশলাস উপসম্পদা সচিত্ত পরিয়দ পানম এতং বুদ্ধানুশাসনম। পবিত্র ত্রিপিটক থেকে উচ্চারিত এ বাণীর বাংলা অর্থ হল, বহুবিধ শাস্ত্র ও শিল্প বিষয়ে জ্ঞান লাভ করা এবং জীবনের সর্বক্ষেত্রে আচরণ ও ব্যবহারে অর্জিত বিশুদ্ধ জ্ঞানের প্রকাশ করা উত্তম মঙ্গল, এবং সর্বদা পাপ কাজ হতে বিরত থাকা, শুভ ও মঙ্গল কর্মে যুক্ত থেকে নিজের চিত্তকে পরিশুদ্ধ রাখা, এটি বুদ্ধের অনুশাসন। শব্দে সত্তা সুকিতা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক।
3: সম্মানিত শুধু, এখন স্বাগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব আব্দুল খালেক।
4: বিসমিল্লাহ রহমানির রহিম। অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের দুর্যোগ মন্ত্রী জনাব এহসানুল মিলন, বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন এমপি, বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন স্যার, সামনে উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সচিববৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি আয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের স্বাচ্ছন্দ্য কষ্ট লাঘবের জন্য প্রথম থেকেই আমাদেরকে নির্দেশ প্রদান করেছিলেন। আপনারা জেনে খুশি হবেন, ক্যাটাগরিগুলি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, শিক্ষকরা ঢাকায় এসে বদলি যেন ঘোরাঘুরি করে, এটা কিভাবে নিরসন করা যায়, প্রাথমিক থেকে আমরা শুরু করেছিলাম। গত এক মাস আগে দীর্ঘদিন পর প্রাথমিক শিক্ষকরা আঞ্চলিক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে বদলি নীতিমালা পেয়েছে। গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক সরকারের পার্থক্য একটাই, যে আমরা সেন্ট্রালাইজ না করে ডিসেন্ট্রালাইজের পথে আগুচ্ছি। দ্বিতীয়বার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমিক পর্যায়ের একইভাবে বদলি নীতিমালা করার নির্দেশ দিয়েছিলেন। আপনারা জেনে খুশি হবেন, এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদেরও নীতিমালা হবে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কারিগরি মাদ্রাসায় প্রায় 6 লক্ষ শিক্ষক এনটিভুক্ত আছেন। 2021 সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের হাতে 70,000 শিক্ষক অপেক্ষায় আছেন, যারা পেনশন পান নাই, কল্যাণ ভাতা পান নাই। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের সাথে আমাদের 64 জেলার জেলা প্রশাসক এবং যাদেরকে আজকে আমরা অবসর এবং কল্যাণ ভাতা প্রদান করছি, অপেক্ষামান অপেক্ষায় ছিলেন যারা, 70,000 শিক্ষকদেরকে আমরা ডাটাবেস করতে পেরেছি এবং ইএফটি এবং আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে আমরা আজকে এই অর্থ প্রদান করব। আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে অগোছালো ডাটাহীন যে সমস্ত শিক্ষকদের, সম্মানিত শিক্ষকদের তালিকা ছিল, তারা ঘুরতে হতো, ওই অফিসারের অফিসে আসতে হইত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রায় 450 লোক আমরা গত এক মাস যাবৎ এটাকে পূর্ণাঙ্গ আপডেট, নির্ভুল তালিকা করার জন্য আমরা চেষ্টা করেছি, বাংলাদেশ ব্যাংকের সাহায্য নিয়েছি। অর্থ সচিব মহোদয় এখানে আছেন, তাকে গভীর কৃতজ্ঞতা যে আইবাস এবং ইএফটির উনি জনবল দিয়েছেন। আমরা প্রচুর পরিশ্রম করেছি, আজ আমরা সন্তুষ্ট চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিহিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, যারা অপেক্ষা ছিল 70,000 শিক্ষকেরই আমরা ডাটা বেস সম্পন্ন করেছি। আমি একটু আগ্রহ নিয়ে বলতে চাই যে আমাদের এখানে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আছেন, ওনার দিনাজপুর এলাকায়, ওনার দিনাজপুর এলাকায় উনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা পাঠিয়ে দিয়েছেন। সেই তালিকা দিনাজপুরের 823 জন অবসর এবং কল্যাণের 823 জন শিক্ষক পাবেন। একজন যদি বাদ পড়ে, জেলা প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবহিত করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন শিক্ষক গ্রামে বসে জানতে পারলো যে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং আইডি আপ টু ডেট। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার পুলিশ আমাদেরকে আন্তরিক সহযোগিতা করেছেন। গত মাসে 2 বার মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অ্যাডভাইজার সকল জেলা প্রশাসক কমিশনারদের সাথে কথা বলেছে এবং তারা সাহায্য করেছে। আজকেও তারা সকল জেলায় এবং কমিশনার মহোদয়গণ শিক্ষকদের নিয়ে হাজির আছেন, অনুষ্ঠান শেষে তারা জয়েন করবেন এবং অনুভূতি প্রকাশ করবেন। আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী এ পর্যন্ত 5টি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী যোগদান করেছেন, আমরা ডিলাইটেড, এটা আমাদের কাজের উৎসাহ। মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2002 সনে যেটা শুরু করেছিলেন, মাঝখানে ব্যাংক ছিল টাকা নাই, অবসর কল্যাণ বোর্ড ছিল টাকা নাই, তো সেটা এখন নিশ্চিন্ত আমাদের সামনে। আমাদের শিক্ষক নেতা সেলিম ভুঁইয়া সাহেব আছেন, উনি ওনার শিক্ষকদের অবহিত করতে পারবেন যে আমরা ওনার সহযোগিতা নিয়েও আমরা একটা পূর্ণাঙ্গ তালিকা করতে পেরেছি। এই কাজটা আমাদের জন্য সহজ ছিল না, ফেসিস নাই এমন কথা বলবো না, আমাদেরকে ফার্স্টেড করার জন্য অনেক চেষ্টা করেছে, ফেসবুকে অনেক লেগেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, সাহস ছিল, সেই সাহসে আমরা সাহসিত হয়ে আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। এই জন্য আমি, আমার সহকর্মী যারা শিক্ষামন্ত্রী ছিল, যারা দিনরাত পরিশ্রম করেছে, কল্যাণ বোর্ডে যারা ছিল দিনরাত পরিশ্রম করেছে, সকলকে আন্তরিক অভিনন্দন। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এবং যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ সচিব মহোদয়কে। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া এমপি, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা দেব।

0: স্পিকার মনে করেন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক সুবিধা প্রদানের আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধা সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধান অতিথি আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের শিক্ষক সমাজের অভিভাবক জননেতা জনাব তারেক রহমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব মাহাদী আমিন এবং সুযোগ্য শিক্ষা সচিব জনাব আব্দুল খালেক উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত আমাদের যাদের জন্য আজকের আয়োজন শিক্ষক কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম সময় যেহেতু কম এই বিষয়ে অনেক কথা ছিল কিন্তু সেগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানে আজকে আমি এবং আমার শিক্ষকরা আনন্দে অভিভূত এই শিক্ষকরা বিগত 17 বছর তাদের কান্নার আওয়াজ আমি শুনেছি তারা চিকিৎসার অভাবে এবং এই অর্থের অভাবে অনাহারে ধুকে ধুকে মরেছে কিন্তু তাদের কান্নার আওয়াজ এই কৃষি সরকারের কানে যায়নি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরেই তার আগে উনি কয়েকবার বলেছিলেন আমাদের সমাবেশগুলিতে শিক্ষকদের জন্য উনি ভাবছেন কিভাবে শিক্ষকদের বেশি সুযোগ সুবিধা দেওয়া যায় তার প্রমাণ উনি দিয়েছেন যে আজকে এই 6 মাসের মধ্যেই যেটা বিগত 17 বছরে হয়নি আপনারা কি জানেন যে শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল শুধু যে টাকা লুটপাট হয়েছে তা না একেবারেই বন্ধ করে দিয়েছিল কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের অক্লান্ত পরিশ্রমে আমরা এই বোর্ডকে আবার পুনরায় উজ্জীবিত করতে পেরেছি এবং আপনারা এই বিধ্বস্ত ত্রুটির উপর দাঁড়িয়েও আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যা আমরা ভাবতেও পারিনি আপনাদের সুবিধার কথা চিন্তা করে উনি 2000 টাকা আপনাদেরকে অনুদান দিয়েছেন 2000 কোটি টাকা এই 2000 কোটি টাকা উনি দিতে পারবেন আমি ভাবি নাই আপনারা ভাবেন নাই কিন্তু আপনাদের কথা চিন্তা করে আজকে উনি সেটা দিয়েছেন এই অর্থ প্রাপ্তিতে দীর্ঘ 17 বছর বিশেষ করে 2021 থেকে 2023-24 পর্যন্ত অনেকে এখানে আছেন আপনাদের কারো মনে কোনো কষ্ট থাকতে পারে সব ভুলে যান ইনশাআল্লাহ আগামী যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতরে আপনাদের সকল এই সুবিধা প্রদান করবেন বলে আমরা প্রত্যাশা করি আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক দরবারী মন্ত্রণালয় এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের জন্য শুধু এইটি না আরো অনেক চিন্তা ভাবনা করেছেন উনি বলেছেন যে শিক্ষকদেরকে রাষ্ট্র অনুষ্ঠানে আপনাদেরকে নিমন্ত্রণ করা হবে এই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে আপনার সেই স্কুল কলেজ পর্যন্ত এটা আমাদের প্রত্যাশা আমরা সম্মান চাই আজকে শিক্ষকদের আর্থিক সচ্ছলতা নাই চাকরির নিরাপত্তা নাই সামাজিক মর্যাদা নাই কিন্তু এই সামাজিক মর্যাদা হবে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমরা কথা আমি বাড়াচ্ছি না আপনারা জানেন যে এই 70 হাজার শিক্ষককে আজকে সুবিধা প্রদান করা হচ্ছে এটা কি আপনি কল্পনা করতে পারেন সারা দেশে ডাটা বেস করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেজন্য আমি শিক্ষামন্ত্রী শিক্ষক উপদেষ্টা এবং শিক্ষা সচিবকে আরও ধন্যবাদ জানাচ্ছি তবে এই ডাটা বেসটা যাতে আরো আধুনিকায়ন করা যায় তাহলে শিক্ষকরা কোনো রকমের অসুবিধায় না পড়ে সেটাকে আহতভাবে সম্পৃক্ত করা যায় সেটার আপনারা ব্যবস্থা করবেন আমরা আপনাদের সবসময় সহযোগিতা করে যাব আজকে অনেক শিক্ষক আপনারা এই টাকাটি নিয়ে বাড়িতে যেতে পারবেন আপনারা চিকিৎসা করতে পারবেন কিন্তু যেটা আপনারা আজকে আশা করতে পারেননি কিন্তু আমি সেই সত্য বছরের সেই শিক্ষকদের যে আপনার হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এখানে অনেক জেল খাটা শিক্ষক আছে, অনেক শিক্ষক আছে যারা জেল খেটেছেন। আমি জানি কি জন্য জেল খেটেছেন, আপনারা ছিলেন বিএনপির সমর্থক ছিলেন বলে আপনি জেল খেটেছেন। এই শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে আওয়ামী লীগের শিক্ষকদেরকে টাকা দেওয়া হতো, আপনি তাদের যে কোনো একজন এমপি বা যে কোনো একজন নেতার সুপারিশ থাকলে তারা টাকা দিয়ে দিত, তারা কমিশন হতো সেখান থেকে। কিন্তু দেখেন আজকে আপনারা যেখানে এখানে যে এসেছেন, 70,000 শিক্ষক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি চিন্তা করেছেন যে আপনাদের মধ্যে কেউ আওয়ামী লীগ থাকতে পারেন কিনা? কারণ উনি মাননীয় প্রধানমন্ত্রী হলে দেশের সকলের প্রধানমন্ত্রী, সেই জন্য আজকে 70,000 শিক্ষককে এই সুবিধা প্রদান করা হয়েছে। এবং আগামীতে যারা আসবেন একইভাবে উনি 2,000 কোটি টাকা দিয়েছে তা না, আপনাদের সমস্যা সমাধানের জন্য যদি আরো টাকা লাগে সেগুলো উনি দিবেন বলে আপনারা বলেছেন। এবং এই শিক্ষায় যে সর্বোচ্চ বাজেট হয়েছে, অতীতে কোন সরকার এটা করতে পারেনি, শিক্ষায় সর্বোচ্চ বাজেট দিয়েছেন। এমন উনি বলেছেন যে এই বাজেট শুধু 2% মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী এই 5 বছরের মধ্যে এই বাজেটটা 5% হয়ে যেতে পারে। সুতরাং আমরা এরকম একজন শিক্ষক প্রধানমন্ত্রীকে সব রকমের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা কি রাজি আছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা শুধু অপেক্ষা থাকবেন নীতি করে, ওনার যে সমস্ত কর্মসূচি আছে শিক্ষকদের নিয়ে আপনারা শুধু দেখবেন, অপেক্ষায় থাকবেন, ইনশাল্লাহ সব কিছু আপনাদের পূরণ হয়ে যাবে। আমি আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়কে, এবং সেই সাথে যারা আজকে এই বিষয়টির জন্য এই শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সেই জন্য আপনাদেরকেও, কারণ এত অল্প সময়ের মধ্যে এত 70,000 লোককে এই সুবিধা দেওয়া এত মানে সহজ কথা নয়, সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন এই দেশের বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1-1-1980 সর্বপ্রথম এদেশে শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখেছেন এই দেশের শিক্ষকদের অর্থের সময় একটা ছাতা, একটা লাঠি, এক সেট পায়জামা পাঞ্জাবি কর্মসূরি তসবিরে বিদায় নিতে হয়, এই কথা চিন্তা করে উনি 2002 সালের 24শে জানুয়ারি বিরাম মিলনায়তনে 5 জন কল্যাণ এবং 5 জন অবসর সুবিধা বোর্ড থেকে 10 জন শিক্ষককে সুবিধা প্রদান করে এই অবসর সুবিধা বোর্ডকে চালু করেছিলেন। এবং সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন 19শে জানুয়ারি, সেই 19শে জানুয়ারিকে সামনে রেখে সেটা করা হয়েছিল। আজকে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন, এই জন্মদিনে আবার আপনাদেরকে এই সুবিধা প্রদান করা হয়েছে। এটাই বিএনপি, এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, এটাই বেগম খালেদা জিয়ার বিএনপি, এটাই আমাদের সকলের নেতা জনাব তারেক রহমানের বিএনপি। আপনারা বিএনপিকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হবে। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবারে রয়েছে বিশেষ অতিথির বক্তব্য। আমাদের বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহাদি আলমকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
2: সালাম আলাইকুম। উপস্থিত প্রিয় সুধীবৃন্দ, উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, উপস্থিত স্বাস্থ্যের বিশেষ সহকারী মহোদয় এমপি সেলিম ভুঁইয়া মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় সহ আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে ভার্চুয়ালি 64 জেলা থেকে সম্পৃক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ এবং জেলা প্রশাসকবৃন্দকে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কর্মসূচিকে, যেগুলো আমরা সারা দেশব্যাপী বিস্তৃত করেছি, সেগুলোকে সাফল্যমণ্ডিত করেছেন ধারাবাহিকভাবে। আমরা জানি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমপিও শিক্ষকদের একটা অনেক বড় ভূমিকা। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ডে একটা যুগের পর যুগ ধরে কোটি কোটি শিক্ষার্থীদেরকে ওনারা নিজেদের হাতে তৈরি করে দিয়েছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে শুরু থেকে বলে এসেছেন, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আগামীর বাংলাদেশের যারা কাণ্ডারী, সেই শিক্ষার্থীদেরকে যারা তৈরি করে সেই কারিগর অর্থাৎ শিক্ষকদেরকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। একটি নির্বাচিত সরকার কেন প্রয়োজন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অধিকারকে সংরক্ষিত করা হয়, আজকে আমাদের ক্ষুদ্র এই প্রয়াস, আজকের অনুষ্ঠান হয়তো সেটারই বহিঃপ্রকাশ। কারণ আমরা যদি দেখি, অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট খুব বড় দুটো উদ্যোগ, যেগুলো এমপিভুক্ত শিক্ষকদের স্বার্থকে সংরক্ষণ করেছিল, সেটা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়ার হাতে তৈরি। এবং এই দুটো উদ্যোগের মাধ্যমে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সবসময় অর্থনৈতিক সহযোগিতা করা হয়েছে, স্বনির্ভরতা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি, যখন ফ্যাসিবাদ কায়েম হলো, তারপর প্রাথমিকভাবে শুরু হলো এই অর্থ তো পুনরা যখন পেতেন নিজেদের অধিকার, সেটার জন্য ঘুষ দেওয়া হতো, এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রায় 7,000 কোটি টাকা, যেটা আমাদের শিক্ষকদের শ্রম, ঘাম, অশ্রুতে অর্জিত, সেটা তৎকালীন ফ্যাসিবাদী সরকার লুণ্ঠন করেছিল। তারা সেটাকে আত্মসাৎ করে দেয়, তারা সেটাকে পাচার করে দেয়। আমাদের শিক্ষকরা সেই টাকা কখনোই পান নাই। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন এই তথ্যটা পৌঁছালো, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোনো মূল্যে আমাদের শিক্ষকদের এই সমুদয় অর্থ দ্রুততম সময়ে ফেরত দিতে হবে। আর তাই সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ে, 6 মাসের মাঝে প্রাথমিকভাবে আমরা 2,000 কোটি টাকা সংস্থান করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে আমরা পর্যায়ক্রমে এই পুরোটা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আপনাদের কাছে ফিরিয়ে দেবো, সেটা আমাদের প্রস্তাবনা। আজকে এখানে 70,000-এর বেশি শিক্ষক কর্মচারী সম্পৃক্ত রয়েছেন এবং 1,23,000 অ্যাপ্লিকেশন রয়েছে, যেটি সরকার দ্রুততম সময়ে প্রসিড করেছে। শুধু তাই না, একটা বড় পরিবর্তন হচ্ছে, হয়রানি এবং নৈরাজ্য যেন না হয়, যেন আমাদের শিক্ষকরা সরাসরি ওনারা এটা সুযোগটা পান, সেই জন্য আমরা ESP এবং আইবাস প্লাস নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই ভিশন যেখানে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আমাদের দক্ষ, যোগ্য, সুনাগরিক সন্তানেরা, আর তাদেরকে তৈরি করবেন দক্ষ, যোগ্য, সুপ্রতিষ্ঠিত শিক্ষকেরা, যার জন্যই শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, ওনাদেরকে আর্থসামাজিকভাবে আরও বেশি ক্ষমতায়িত করা এবং ওনাদের পাশে থাকা, এটি আমাদের সরকারের একটি অগ্রাধিকার। আর সেই শিক্ষকদেরকে যারা পথ দেখিয়েছেন, সেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশে সবসময় আমাদের নির্বাচিত সরকার ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের সাথে থাকবে। আজকে আমাদের শিক্ষকদের প্রতি এই রাষ্ট্রের পক্ষ থেকে সত্যি যে সম্মান, যে ভালোবাসা, তার কারণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি রয়েছে আমাদের গভীর দায়বদ্ধতা। আপনাদের লক্ষ লক্ষ শিক্ষকদের হাত ধরেই আমাদের মতন কোটি কোটি শিক্ষার্থী আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, এবং আপনারা ভালো থাকলে এগিয়ে যাবে আমাদের নেতৃত্বে, আমাদের সাথে সমগ্র বাংলাদেশ একযোগে। সুতরাং আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে, স্বনির্ভর হবে, আপনাদের হাতে গড়ে তোলা শিক্ষার্থীদের মাধ্যমে এগিয়ে চলবে, এবং আমাদের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন উদ্যোগে আমরা সবসময় আপনাদের জন্য যা কিছু করা সম্ভব একযোগে ইনশাল্লাহ করে যাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালাম আলাইকুম।
3: মাননীয় উপদেষ্টাকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি বক্তব্য দেওয়ার কথা না, কিন্তু আমি গর্ববোধ করছি একজন শিক্ষকের সন্তান হিসেবে। আমার পিতা যদি বেঁচে থাকতেন আজকে এই অনুষ্ঠান দেখতেন। তিনি অবশ্য বেসরকারি শিক্ষক ছিলেন না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অবসর গ্রহণ করেছেন আমার যখন আমি হাই স্কুলে। তো 150-200 টাকা পেনশন পেতেন, কিন্তু সেই 150-200 টাকার জন্য 20 মাইল দূরে উপজেলা সদরে, তখন তো থানা, যেতে হতো, আসতে হতো, বই একটা নিতে হতো, দস্তখত করতে হতো, কত টাকা দিতে হতো উপরে জানি না, সেই একটা সময় ছিল। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, একত্রিশ দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, কারণ তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, বেকার সৃষ্টির কোনো কথা বলেননি। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, উৎপাদনমুখী শিক্ষা করার জন্য এবং প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারিগরি শিক্ষা সহ সকল উদ্যোগ তার সময়ে গৃহীত হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য তিনি গণশিক্ষা শুরু করেছিলেন। বহু বছর সেই গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যারা জীবনে দস্তখত শিখতে পারেননি তারা দস্তখত করে মৃত্যুবরণ করেছেন, শিক্ষার হার বেড়েছিল। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বেসরকারি শিক্ষকদের মর্মবেদনা বুঝে সরকারে থাকাকালীন সময়ে বেসরকারি শিক্ষকরা যেহেতু অবসরের পরে শূন্য হাতে বাড়ি যান, সেই বেদনা বুঝে তাদের জন্য অবসরকালীন এই ভাতার প্রচলন করেন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, আজকে আমি শিক্ষা সচিবের কাছে শুনলাম যে এক একজন কমপক্ষে খুব সম্ভবত 6-7 লাখ টাকা করে অবসর সুবিধা পাবে, 5-6-7 লাখ এভাবে। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য যিনি গ্রামে বসে আছেন সেটা অনেক বেশি মাইনে রাখে, এবং বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে ডিভাইস প্লাস প্লাসে ডিজিটালাইজ পদ্ধতিতে তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এক টাকাও কোথাও উৎকোচ দিতে হবে না। আপনি বাস্তবায়ন করেছেন। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন এইগুলো দেখে যান বাস্তবায়ন। এটা আমাদের ইশতেহারে ছিল না, এটা 32 নম্বর। স্কুল ড্রেসটা 33 নম্বর। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার প্রশংসা করতে চাই না, জাতি প্রশংসা করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়ে এসেছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান, আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে, সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। আপনি এদেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড, এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন, আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, মানে সার্কুলেশন হবে, বাজারের দ্রব্য সে কিনবে, সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজ গুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে, একটার সাথে আর একটা জড়িত, এবং বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তসরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র ফ্যামিলির কাছে মা বোনদের কাছে যখন যাবে সে সেটা খরচ করবে ফ্যামিলির কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠবে, তার আর্থিক সক্ষমতা হবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে, এটার একটা চেইন ইফেক্ট আছে। দরিদ্রকে যদি আপনি দরিদ্রই রেখে দেন জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না। আপনি দরিদ্র ইমাম মুয়াজ্জমদের কথা রেখেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সমস্ত কর্তাদেরকে, পুরোহিতদেরকে, ক্ষেত্রমতে সেবায়তদেরকে সবাইকে আপনি সম্মানিত করেছেন, রাষ্ট্রীয় ভাতা দিয়েছেন। এটা শুধু ভাতা নয়, তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা এবং তাদেরকে সম্মানিত করা, সেটা আপনি করেছেন, শুরু করেছেন। দেশের এমন কোন অঙ্গন নাই, ক্রীড়াবিদ, সংস্কৃতিজীবী সকলের কাছে আপনি আপনার প্রতিশ্রুতি পৌঁছে দিয়েছেন, রক্ষা করেছেন, কথা বলেছেন এবং পর্যায়ক্রমে তাদের সকলকে আপনার সেই কর্মসূচির ভিতরে নিয়ে আসবেন, যারা তাদের জীবনের একটা স্বীকৃতি পাবে, মূল্যায়ন পাবে, অর্থ বড় কথা নয়। এভাবে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের জন্য, দেশের কৃষি উন্নয়নের জন্য, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, মৎস্য উৎপাদন বাড়ানোর জন্য, লাইভ স্টক বাড়ানোর জন্য, প্রতিবেশ পরিবেশ সংরক্ষণ করার জন্য খাল খননের মধ্য দিয়ে এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে আপনি যে কর্মসূচি শুরু করেছেন, সেটা বাংলাদেশকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যান। এটা শুধু আমরা বিশ্বাস করি না, এটা আমরা জানি, সেটা আপনি প্রতিপালন করবেন এবং দেশের মানুষ সেটা বিশ্বাস করে। যাই হোক, আমি তো বাউন্ডারির বাইরে বক্তব্য দিয়ে চলছি, আপনি এখন যে বক্তব্য দিবেন এরা দাস সারা দেশের শিক্ষকবৃন্দ অনলাইনে বসে আছে, তারা শুনবে, এখানে ডেপুটি কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি সহ সবাই, কমিশনার সহ সবাই বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য এবং সারা দেশের সমস্ত শিক্ষক সমাজ বসে আছে আপনার বক্তব্য শোনার জন্য। আশা করি তাদের মধ্যে আপনি নতুন আশার সঞ্চার করবেন, জাতিকে জাগরুক করবেন। সেই হিসাবে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ এই নীতির ভিত্তিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।
3: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন এমপি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। অফিসের ভাতাম কল্যাণ ট্রাস্ট, শিক্ষকদের বহুদিনের প্রতীক্ষিত এই অশ্রু মুছে ফেলার আজকে এই দিন 15 আগস্ট, সে অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা সচিব মহোদয়, সামনে রয়েছেন মন্ত্রী পরিষদ সদস্যবর্গ, সংসদ সদস্যগণ এবং আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষকগণ ও সাংগঠনিক ভাই ও বোনেরা। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিন আমাদের দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনে আজকে আমরা এই শিক্ষকদের এই অশ্রু আমরা মুছতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এই দিনটি এমন একটি দিন যে দিনে হাজারো কোটি টাকা খরচ করে এই দিনটি উদযাপন করা হতো, আর আজকে এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 2100 কোটি টাকা দিয়ে আজকে সারা দেশে 70,119 জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং 53,000 শিক্ষককে কল্যাণ ভাতা দিতে যাচ্ছেন। তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 180 দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো কয়েকটি কাজ আমরা করতে পারিনি, সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 31 জায়গায় 32 জায়গায় 33 করেছেন। আরো 2টি বাদ পড়েছে, একটি হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ, এটা আমরা শেষ করতে পারিনি। আমরা পারিনি ওনার প্রিয় বিষয় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা কারিগরি শিক্ষার যে ফেয়ার এবং সেখানে যা করেছি সেগুলো আমরা ওনার সময়ের অভাবে করতে পারিনি। আশা করি তিনি 180 দিনের প্রোগ্রামে এগুলিকে নিয়ে যাবে। আমি আসছি এবার আমাদের এই শিক্ষা খাতে এই অশ্ব কল্যাণ ট্রাস্ট ভাতার আজকে যে সর্বাধিক 6,00,000 টাকা করে দিচ্ছি, বাকি টাকা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে লিখছেন। ইতিমধ্যে বিগত সরকার এই প্রায় 7,000 কোটি টাকা আত্মসাত করেছে এই খাত থেকে, যেটা সেলিম ভুঁইয়া সাহেব বললেন। ইতিমধ্যেই তারা 598,79,00,000 টাকা যে ব্যাংকগুলিতে দিয়েছে সে ব্যাংকগুলির নাম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? 8টি ব্যাংকে এই টাকাগুলো দিয়েছে যেখান থেকে আমরা টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে আমাদের। এছাড়াও সরকারি ব্যাংকে আমাদের কিছু টাকা রয়েছে, সেগুলো আমরা পেতে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের এই 6% এবং 4% যে অনুদান আপনারা দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন সেই নিয়ে টোটাল আমাদের 88,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে। এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম 1,23,000 সুবিধাভোগী কল্যাণ ট্রাস্ট এন্ড অফশোর ভাতার, তারপরে আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। আমাদের স্মরণ রাখতে হবে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি উপলব্ধি করেছিলেন আমাদের সময়ে একজন শিক্ষক তার সারা জীবনের সুন্দর সময়টি শিক্ষা দিয়ে যখন বাড়ি ফিরতেন তখন আমরা একটি ফেয়ারওয়েল দিতাম, একটি মানপত্র পড়তাম, মুসলমান হলে একটি টুপি, একটি পাঞ্জাবি, একটি ছাতি, একটি লাঠি এবং একজন কোরআন শরীফ এবং এক জোড়া তসবি দিয়ে তাদের বিদায় করতাম। যে শিক্ষকরা জাতি গঠনে সাহায্য করেছে তাদেরকে এভাবে বিদায় দেওয়া যায় না বলেই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম কল্যাণ ট্রাস্টে 14 কোটি টাকা এবং পরবর্তীতে 89 কোটি টাকা দিয়ে এই যাত্রা তিনি শুরু করেছিলেন। এই যাত্রা শিক্ষকের জন্য অনেক অনেক পাওয়া, তাই আজকের এই দিনে আমরা স্মরণ করব আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে, আমরা স্মরণ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই বেসরকারি শিক্ষককে শতকর 50% বেতন দিয়ে এই সিস্টেমকে তিনি চালু করেছিলেন, সম্মাননা দেওয়া শুরু করেছেন শিক্ষকদেরকে। আগামী দিনে এই শিক্ষকদের সম্মাননা দেওয়া চলতেই থাকবে, চলবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে। আমরা চাই এই শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা আগামী দিনে যা যা করণীয় রয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সেই দিকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই ওয়াদা করে মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এই বিতরণ করার সুযোগ দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের যে ডিভিশনাল কমিশনার, ডিসি এবং অন্যান্য শিক্ষকরা 64টি জেলায় বসে আছেন, অধীর আগ্রহে এসপি সাহেবরা অধীর আগ্রহে বসে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই দিবসে শিক্ষকদের জল মোছার দিবস হিসাবে আমি ধন্যবাদ জানাই ওনাকে, ধন্যবাদ জানাই সকলকে। সালামু আলাইকুম বাংলাদেশ। চিন্তাবাদ
1: সভাপতি, মাননীয় শিক্ষামন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুভবিন্দু, এখন সেই মহেন্দ্রক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী, এখন একযোগে দেশের 64টি জেলায় ইএফটি এবং আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুধু উদ্বোধন করবেন, এতে আমাদের সাথে দেশের 64টি জেলা অনলাইনে সংযুক্ত আছেন।
3: মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবার জন্য।

0: এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি, 10 জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে অবসর এবং কল্যাণ সুবিধার স্মারক চেক বিতরণ করবার জন্য। প্রথমে আসছেন জনাব মোহাম্মদ ফজলুল কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেলপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
1: প্রথমে আসবেন মোহাম্মদ ফজলুল কবির, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বেলপাড়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

এরপরে আসবেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ।

0: এখন আসবেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ।
1: এরপরে আসবেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ উল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কচুয়া চাঁদপুর।
0: এরপরে আসবেন জনাব আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, তেজদাস কাঠি কলেজ, পিরোজপুর সদর। প্রস্তুত থাকবেন জনাব এ কে এম মাহবুবুর রহমান।
1: এবারে আসবেন জনাব এ কে এম মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, ফরিদগঞ্জ চাঁদপুর।
0: জনাব মাহবুবুর রহমান সাহেবের পরে আসবেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।
1: পরে আসবেন হুমায়রা বেগম। সবাইকে যার যার নিজ স্থানে অবস্থান গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। এবারে আসবেন হুমায়রা বেগম, অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক, বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বগুড়া।

0: এবার আসবেন মোসাম্মদ নার্গিস পারভীন, যিনি আমাদের মৃত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সহধর্মিনী। কাজীপুর থানা সদর বিএম কলেজ আলমপুর সিরাজগঞ্জ থেকে এসেছেন। এরপরে আসবেন অধ্যক্ষ মোহাম্মদ আওরঙ্গজেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লতিফপুর পশ্চিমপাড়া বগুড়া।
1: মাননীয়

0: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্মারক চেক প্রদানের জন্য।
1: এবারে অনুভূতি প্রকাশ। মাননীয় প্রধানমন্ত্রী, সুবিধাভোগীদের অনুভূতি প্রকাশের জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। এবারে অনুভূতি প্রকাশের জন্য আসবেন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান লাম ইয়াশকুরিন-নাস লাম ইয়াশকুরিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী মহোদয়, উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, যা কথা ছিল সব কথা হয়ে গেছে। আমরা এই শিক্ষকতার প্রফেশনে আসার আগে আমাদের শিক্ষকদেরকে আমরা, সেটা আমাদের নেতা সেলিম ভাই সাহেব বলছেন, আমাদের মন্ত্রী মহোদয়রা বলছেন যে একটা তসবিহ টুপি জায়নামাজ আর চোখের পানি দিয়া আমাদের শিক্ষকদেরকে আমরা বিদায় দিতাম, এছাড়া কিছু দিতে পারতাম না। আমাদের চাকরির কোন নিরাপত্তা ছিল না, আমাদের কোন চাকরিবিধি ছিল না, আমাদের কোন পে স্কেল ছিল না, আমাদের কোন স্টাফিং প্যাটার্ন ছিল না। সেটি আমাদের সেই সফল রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সর্বপ্রথম উনি আমাদেরকে সেই জাতীয় রাজস্ব থেকে টাকা দিয়া, উনি চাকরিবিধি দিয়া আমাদেরকে চাকরির নিরাপত্তা দান করেছিলেন। আর 1992 যে আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে এই অবসর এবং কল্যাণ বাতা চালু করেছিলেন। উনারই এই গত বিগত 54 বছরে উনারই উপলব্ধি করেছেন যে শিক্ষকদের উন্নতি ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। এই বাস্তবতার আলোকেই আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক ওনাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আর এই দুজনের পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজার ছেলে রাজা হয়, বাদশাহর ছেলে বাদশাহ হয়, কিন্তু এই গণতান্ত্রিক

0: আজকে এই জাতির বড় দরকার, বড় প্রয়োজন, বড় প্রয়োজনের সময় আমরা তাকে পেয়েছি। আজকে আমরা উনি বৃদ্ধদেরকে সম্মানিত করেছেন, হাদিসে বাকি মধ্যে আসছে, কেউ যদি কোনো বৃদ্ধকে সম্মান করে তা আল্লাহ পাক তাকে বার্ধক্যে উপনীতি করে, উপনীত করে এবং তাকে সম্মান দিয়ে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে যান। উনি যেহেতু আমরা অবসরপ্রাপ্ত, আমরা সবাই তো বৃদ্ধ, তাই না? আমাদেরকে যে সম্মানিত করেছেন আল্লাহ পাক ওনাকে সম্মানিত করবেন, আল্লাহ পাক ওনার নেক হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। পরিশেষে আজকে আমার অনুভূতি আসলে এরকম পরিবেশে আসলে আমরা খেয়ে হারাই বলাই, মানে কথা বলতে পারি না। আজকে সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া দিয়া আমরা আপনাকে কি দিয়া অভিনন্দিত করবো এর ভাষা নাই, এর যা যা আল্লাহ পাক আপনাকে দান করবেন। আসসালামু আলাইকুম।
1: এবারে অনুভূতি ব্যক্ত করবেন হুমায়রা বেগম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বগুড়া।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান এবং উপস্থিত সুধীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বেগম, বগুড়া বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এবং মাঝে দুবছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছি। আমি 22 ওপেন হার্ট সার্জারি করা হয় আমার, এবং এর ফলে 2-3 মাস অন্তর অন্তর আমার স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ মোটা একটা টাকা খরচ করতে হয়। আবার রিসেন্টলি আমি একটু অসুস্থ হয়, ডাক্তার পুনরায় আমাকে এনজিওগ্রাম করতে বলে। আমি তখন খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি যে আমি কিভাবে, আমি আসলে খুব আপ্লুত হয়ে যাচ্ছি, সরি, যে আমি কি করব বা কিভাবে এই খরচ বহন করব। ঠিক সেই মুহূর্তে রাষ্ট্র প্রধান মহোদয়ের এই উদ্যোগে আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের স্যারের মতো আমি বলতে চাচ্ছি আসলে এই মানে এটা প্রকাশ করার মতো ভাষা পাচ্ছি না যে আমরা বেসরকারি কলেজের শিক্ষকরা কতটা উপকৃত হই বা হয়েছি। লাস্টে আমি একটা কথা না বলেই পাচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী, 1993 যখন আপনি শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন তখন আপনার হাত দিয়ে আমার নিয়োগ হয়েছিল। আজকে আল্লাহর অশেষ মেহরবান, আমার সৌভাগ্য যে আমি আমার জীবনের মানে চাকরি জীবনের অবসরের যে প্রাপ্তিটা সেটা আমি আপনার হাত থেকে পাচ্ছি। এই জন্য আপনাকে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, এবং আমি আপনার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার মা ক্ষমা করবেন আমার, সরি, আমি আমি আমার আরেকটা কথা বলি, আমি আমার দেশ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব সরি রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার অত্যন্ত শ্রদ্ধা সহকারে স্মরণ করি বা ভালোবাসি। আরেকটা ছোট্ট কথা, আমি যখন ক্লাস 6-4 পড়ি তখন শহীদ রাষ্ট্রপতির সঙ্গে আমার হাত মিলানোর একটা সৌভাগ্য হয়েছিল। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, উনি রংপুরে গিয়েছিলেন, আমি তখন রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়তাম, ওই তখন থেকে তার সঙ্গে আমার হাত মিলানো থেকে মনে হয়েছে।

0: যে আমি যেন আমার বাবার সঙ্গে হাত মিলালাম, তখন থেকেই সেই পরিবারের প্রতি আমার একটা শ্রদ্ধা এবং ভালোবাসা তৈরি হয়েছিল এবং এটা আজীবন থাকবে। আমি পুনরায় আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। ধন্যবাদ।
1: এবারে অনুভূতি ব্যক্ত করবেন মোহাম্মদ আব্দুল আজিজ উল্লাহ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কচুয়া চাঁদপুর।
2: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি একজন শিক্ষকের সন্তান, আমার বাবা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি 2022 সালে রিটায়ারমেন্ট করেছি, 4 বছর আমি আমার টাকা পাইনি, আমার মনে কোনো কষ্ট নেই। আজকের এই অনুষ্ঠানে আপনার হাত দিয়ে সারা বাংলাদেশের মানুষ টাকা নেবে, এটা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সূত্র ধরে সম্ভবত গত বিএনপির আমলে, যদি আমি ভুল করে না থাকি, তাহলে অবসর এবং আমাদের কল্যাণ ট্রাস্টের সূচনা হয়েছিল। এবং এই সূচনার পরে আমার মনে আছে আমাদের শিক্ষক নেতা জনাব সেলিম ভাইয়ের সাথে ওনার স্কুলে আমরা বোধহয় আর বিজয় মিছিলও করেছিলাম, মিষ্টিও খেয়েছিলাম, আমার মনে আছে। তো বিএনপি সব কিছু পাওয়া তো আমাদের বিএনপির হাত দিয়ে শিক্ষকদের সব কিছু পাওয়া, প্রয়াত জিয়াউর রহমান দিয়ে গেছিল আমাদের বেতনের 50%, অবসর এবং কল্যাণ ট্রাস্টের টাকা দিল মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আর আজকে দিলেন আপনি আমাদের শিক্ষক সমাজের সারা বাংলাদেশে একযোগে সমুদ্র অর্থ, যেটার মধ্যে কোনো মধ্য সত্যভোগী ছিল না। আমি একটা অনুরোধ করব একজন শিক্ষক হিসেবে, অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে, আমি প্রথমে এখানে আসে আমার কার্ড পাই নেই, আমার মামলা বেশি, আমার বিরুদ্ধে 18টা মামলা ছিল, আমি 5 বার কারাবরণ করেছি একজন শিক্ষক হিসেবে, আমার 16টি মামলা আমার নেতার সাথে। তো আমি শুধু একটা অনুরোধ করে যাব, আমাদের পরে যারা শিক্ষক সমাজ রিটায়ারমেন্টে আসবে, আপনারা উদ্যোগ একটা নিয়ম হলেও করে যাবেন, তারা যাতে 1 বছরের ভিতর তাদের যে যে টাকাটুকু আমরা পাইতাম, আমাদেরকে 75 মাসের টাকা দেওয়ার কথা, এটুকুই দিলেন, তবে সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে দিলে শিক্ষক সমাজ উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
3: এবারে অনুভূতি ব্যক্ত করবেন আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, তেজদাস কাঠি কলেজ, পিরোজপুর সদর।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের সভার সভাপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে প্রথমে স্মরণ করছি ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের আদরের সন্তান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের শিক্ষকদের প্রথম মর্যাদা দিয়েছে এবং জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে আমাদের মর্যাদার স্বপনে তার করিয়েছেন সেই মহান নেতাকে আমি স্মরণ করছি। আমাদের মা, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি মেধাভিত্তিক শিক্ষার নিয়োগের কারণে 2005-এ এনটিআরসি যেমন তৈরি করেছেন, তেমনি একজন শিক্ষকের আত্মনৈতিক নিশ্চয়তার জন্য আজকে যে অবসর নিচ্ছি, সেই অবসর আর কল্যাণের ব্যবস্থা করেছে। অনেকেই বলেছে গীতা কোরআন শরীফ আর ছাতা থেকে বিদায় নেওয়া হতো আমাদের শিক্ষকদের, কিন্তু সেই মর্যাদার আসনে দিয়ে গেছেন আমাদের মা। অনেকে বলেছেন 31 দফার কথা, আমি তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, ভিশন 2030, যেখানে এক মুখী শিক্ষার কথা বলেছেন মা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন শিক্ষাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেবেন, প্রাথমিক শিক্ষাকে উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না।
5: সে কারণে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন মুসলিম জননেতা স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, যিনি কবিতার মতো করে নির্দেশ দিতেন আপনার কথা। আচ্ছা, অনেকে বলে অনেকে অর্জন শেষ করে দিতে চায়। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, যিনি আমার জেলার দায়িত্বে ছিলেন, আমরা লড়াই করেছি 1980 সাল থেকে। মহান নেতা আজকের জিয়ানগরে তার হাত স্পর্শ করার মধ্য দিয়ে শহীদ জিয়ার হাত স্পর্শ করার সক্ষমতা, মায়ের স্নেহ। বারবার আমরা জেলে গিয়েছি, একজন বেসরকারি কলেজ শিক্ষকের কয়েক মাসের বেতন বন্ধ হয়েছে। আজকে কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন, আমরা যে জেলে গিয়েছি, বেসরকারি শিক্ষকদের বেতন বন্ধ হয়েছে, তাতে গণতান্ত্রিক সরকারের কিছু যায় আসে না। আপনি আপনার ওয়াদা পালন করেছেন, 70,000 শিক্ষককে এক ছাতায়, অনেকে বলে একসাথে পেলে ভালো হতো, আর আমি বলব আমরা শিক্ষকরা মধ্যবিত্তবান নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমাদের এই ধাপে ধাপে দেওয়া আমাদের অর্থনৈতিক নিশ্চয়তার একটি ধাপ, অর্থাৎ একসাথে দিলে অনেক কিছুই তো শেষ হয়ে যায়, কিন্তু ধাপে ধাপে অবসরপ্রাপ্ত শিক্ষকের মতো পাচ্ছি, আমার পরিবারের একটি অর্থনৈতিক নিশ্চয়তা আসছে। আমি আবারও একমুখে আজকে সকালে দেখলাম একটি ঘর খালি, বিকালে সেখানে মাদ্রাসা, এ দেখার দায়িত্ব নাই কেউ মাননীয় প্রধানমন্ত্রী। একমুখী শিক্ষা এবং শিক্ষার ওই ভিশন 2030, আপনার 31 দফা, শহীদ জিয়ার 19 দফা, এর সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য আমি আপনাকে অনুরোধ রেখে একজন বেসরকারি শিক্ষকের আজকে টাকা পাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
3: সম্মানিত শিক্ষকগণকে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে রয়েছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী যোগাযোগ পর্ব। পর্বটি পরিচালনার জন্য আমি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে বিনীত অনুরোধ করছি।
6: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন আমাদের সারা দেশে জেলা প্রশাসকদের সাথে সরাসরি যোগাযোগ করব। শুরুতেই আমরা শেরপুর জেলায় একজন আমাদের সম্মানিত বয়স্ক শিক্ষক আছেন, যিনি দীর্ঘদিন যাবৎ উনি অবসর ভাতা পান নাই। তোমরা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পরে সেই শিক্ষককে আমরা খুঁজে পেয়েছি এবং তার চেক হস্তান্তর করেছি। আপনি অনুমতি দিলে আমরা শেরপুরের সাথে কানেক্ট হয়ে সেই শিক্ষক মহোদয়ের অনুমতি শুনতে চাই। শেরপুর
7: ছেলেরা মারা গেছে,

0: বয়সটা যদিও জীবন থেকে অবসর নেবার তার প্রান্তে, তবে অবসর ভাতাটা এখনো যে রয়ে গেছে মৃত্যু দূরত্বে। কবে পাবেন, আদৌ পাবেন নাকি পাবেন না, সিস্টেমের ঘূর্ণিপাকে জানেন না কিছুই। আর তাই 37 বছরের শিক্ষকতা জীবনে মুখলেসুর রহমানের শেষ সম্বল যেন তার চোখের কান্না। হাজার শিক্ষার্থীর জীবন গড়লেও নিজ জীবনের বর্ণমালা রয়েই গেছে রাষ্ট্রের অবহেলায়। চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ড থেকে অবসর নিয়েছেন সেও 4 বছর হল। মুখলেসুর রহমানের মতো অবসরে যাওয়া হাজার হাজার অন্তর্ভুক্ত শিক্ষক এখন চরম ভোগান্তিতে। ভাতাটুকুই তো জীবনের শেষ সম্বল, অথচ দিনের পর দিন অবসর সুবিধা বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিসে ঘুরলেও মিলছে না জীবনের হিসেব। কেউ কেউ তো অবসর ভাতার স্বাদ নেবার আগেই আলিঙ্গন করেছেন মৃত্যুকে।
1: ধন্যবাদ শেরপুরের ডিসি সাহেব, কানেক্ট হন। শেরপুরের ডিসি সাহেব,
2: আমরা প্রধানমন্ত্রী, আমি ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক শেরপুর বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, অপরূপ গারো পাহাড়ের 20,000 একর সবুজ বনভূমির অপূর্ব জেলা শেরপুর জেলা থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই মানযক্ষণে শেরপুর জেলা থেকে আমাদের 232 জন সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন, আপনার সাথে যুক্ত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, শেরপুর জেলার 232 জন সম্মানিত শিক্ষক আজকে আপনার সাথে যুক্ত হতে পেরে গভীরভাবে কৃতজ্ঞ এবং আপ্লুত এবং আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে এখন আছেন আমাদের সেই সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, কোরলতলা ইসলামিয়া বাখিল মাদ্রাসা ইসলামপুর জামালপুরের শিক্ষক ছিলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আপনার সাথে যুক্ত হতে চান। মাননীয় প্রধানমন্ত্রী,
3: প্রধানমন্ত্রী, আমি কোরিতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সরকারি শিক্ষক, 2021 ডিসেম্বর 2022 সালে আমি অবসর স্থান পরিত্যাগ করার পরে এতদিন যাবৎ উদ্যোগদিন আজহাল অবস্থায় চলাফেরা করে আজকে আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি আপনার ওসিলার মাধ্যমে, আল্লাহ সমস্যা সমাধান করে কিন্তু একজন ওসিলার মাধ্যমে আমি আজকে উপকৃত হইলাম, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এমনকি আঞ্চলিক শুভেচ্ছা
1: জানাচ্ছি। এই রুমে যারা জুমটা অপারেট করছেন দয়া করে আমাকে আনমিউট করবেন। শেরপুর জেলা কি আমার কথা শুনতে পাচ্ছে? শুনতে পাচ্ছেন? এখানে জুম ক্যামেরা কোনটা, জুম ক্যামেরা কোনটা, এখানে কোনটা, এই যে সামনে বড় এটা জুম ক্যামেরা কোনটা, আমাদের
2: মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত শিক্ষকের নাম মোহাম্মদ মুখলেসুর রহমান।
1: জি মুখলেস সাহেব, সালাম আলাইকুম।
3: সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
1: জি একটু আগে আপনার একটা ভিডিও আমরা সকলে দেখেছি, এখানে আমরা যারা আছি এখানেও দেখেছি এবং সারা বাংলাদেশে যারা সংযুক্ত আছেন অন্য জেলা তারাও দেখেছেন, আমরা দেখেছি আপনার কষ্ট। আপনি কি আপনার সম্পূর্ণ অর্থটা পেয়েছেন?
3: জি
1: সম্পূর্ণ অর্থ পেয়েছেন। জি কিছুক্ষণ আগে পেয়েছেন?
4: জি।
1: আচ্ছা ঠিক আছে, তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেটা কষ্ট ছিল ইনশাল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনিও দোয়া করবেন যাতে আরো যারা আপনিও দোয়া করবেন যাতে করে আরো যারা শিক্ষক আছেন যাদের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারিনি তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। আপনি দোয়া করবেন সরকারের জন্য।
5: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ শেরপুর। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমরা কক্সবাজার যেতে চাই, ডিসি কক্সবাজার রেসপন্স করেন। ডিসি কক্সবাজার,
6: আসসালামু আলাইকুম। কক্সবাজার জেলা পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাননীয় উদ্যোগে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সমিতির অর্থ প্রদান এই অনুষ্ঠানে কক্সবাজার জেলার এই সম্মেলন কক্ষে আমাদের শিক্ষকগণ উপস্থিত আছেন, যাদের আপনার উদ্যোগে যারা আজকে উপকৃত হচ্ছে এবং ইতিমধ্যে তাদের মোবাইলে অর্থের মেসেজ চলে এসেছে। এখানে কক্সবাজার তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুফরমান কাজী মহোদয় উপস্থিত আছেন, পুলিশ সুপার মহোদয়, সাংবাদিকবৃন্দ সকলেই উপস্থিত আছেন। আপনার সাথে কথা বলার জন্য, অনুভূতি ব্যক্ত করার জন্য এখানে জনাব আনম নুরুল আমিন, সাবেক প্রধান শিক্ষক কক্সবাজার প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন। আমি আপনার সানুগ্রহ অনুভূতি ক্রমে আমি ওনাকে অনুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বলেন মাইক হস্তান্তর করছি।
7: বলেন। আসসালাম আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি আনমনুল আমিন। আমি দীর্ঘ 38 বছর সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে অবসরে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, সারা জীবন শ্রেণীকক্ষে আলো ছড়িয়ে জীবনের সায়ন নিয়ে এসে অবসর গ্রহণের অবসর বাতার জন্য বছরকে বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরা ছিল আমাদের জন্য চরম দুর্ভোগে। আগামী শিক্ষিত বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে আইবাসের ব্যবস্থার মাধ্যমে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা সরাসরি পৌঁছে দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা আমাদের শিক্ষক সমাজকে এক নতুন মর্যাদায় আসীন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই মানবিক উদ্যোগের ফলে অবসর ভাতা পেতে আগে যে দীর্ঘ জটিলতা ছিল তার আজকে একটা স্থায়ী অবসান ঘটল ইনশাআল্লাহ। এখন আমাদের ঘরে বসে এই ভাতা পাব যা আমাদের চিকিৎসা সহ নানা প্রয়োজন মেটানোর এক বড় স্বস্তি হয়ে দাঁড়াল। বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের কষ্ট অনুভব করে এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, মাননীয় শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীবর্গদের যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবাইকে বিনীত ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ইতিমধ্যে আমার মোবাইলে মেসেজ এসেছে, তাই আমি আবারও আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ,
1: ধন্যবাদ কৃষ্ণদাস। এখন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জেলা বগুড়া যেতে চাই, জেলা প্রশাসক বগুড়া রেসপন্স করেন। জেলা প্রশাসক বগুড়া,
8: মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের বগুড়ার সাথে কানেক্টেড হয়ে আমাদের কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে আমাদের আজকে যে যাদের উদ্দেশ্যে অনুষ্ঠান সেই শিক্ষক মন্ডলী এখানে প্রায় 100-এর অধিক উপস্থিত রয়েছেন আমাদের হলরুমে। আমাদের কল্যাণ ভাতা টোটাল বগুড়া জেলাতে 593 জন পাবেন এবং অবসর ভাতা পাবেন 1448 জন। ইতিমধ্যে আমাদের হলরুমে যারা উপস্থিত হয়েছেন অধিকাংশই আমি দেখতে পাচ্ছি বয়স বৃদ্ধ এবং অনেকেরই ডায়াবেটিস এর প্রবলেম আমি আমার কাছে মনে হলো। তো ওনাদের এটা যে এত উপকার হবে আমি নিজেই আপ্লুত হয়ে যাচ্ছি, যে ওনাদের অনুভূতি যদি আমরা শুনতে পাই তাহলে আরো আমাদের খুব ভালো লাগবে। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন আমাদের সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত রয়েছেন নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার মহোদয়, উপস্থিত আমাদের জেলা পরিষদের প্রশাসক মহোদয় সহ আমাদের প্রিয় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, আমি একজন শিক্ষক শিক্ষয়িত্রী আমার পাশে বসে আছেন, এবং মজার ব্যাপার হলো উনি এই 2026 সালে মে মাসে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, যেখানে আমরা দেখেছি যে 21 সালে শিক্ষকরাও ভাতা পান নাই, অথচ 21 সালে ওনারা তো পেয়েছেনই। এই 2026 সালের মে মাসে যিনি অবসরে গিয়েছেন উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উনি ভাতাটি পেয়েছেন। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এরপর যে আপনি অনুমতি দিলে আমি আমাদের এই রিটায়ার্ড যে ম্যাডাম মোহাম্মদ নাজমুল নাহার দুপচাচিয়া মহিলা কলেজের প্রভাষক ছিলেন, ওনার অনুমতি শুনতে পারি মাননীয় প্রধানমন্ত্রী?
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
2: আসসালামু আলাইকুম স্যার, মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর ইএফটির মাধ্যমে আমরা অবসর কল্যাণের টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। আমি রিসেন্ট আপনার 19 মে আমার শেষ কর্মদিবস ছিল, আর আমার আবেদনটা ছিল 27 জুলাইয়ের 27 তারিখ, আর আমি আজকে আসছি আমার অবসরে করলাম, অবসর বা কল্যাণ ভাতার জন্য। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? বিশ্ববিদ্যালয়ের পড়ানো হয় ও বেশি নিয়ে করতে চান, আমার মেয়েটা পড়ালেখার খরচ, এবং আমি অসুস্থ স্যার, আমি বিপিএইচডি মানে ক্যান্সার রোগে লাং ড্যামেজ রোগে ভুগতেছি, এর জন্য এই অর্থটা আমার বিশেষভাবে উপকৃত হবে। আপনার এই মুহূর্তে উদ্যোগ জাতির শ্রদ্ধা মরে স্মরণ রাখবে, আজকে দিনটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মহান রাবুল আলমীর কাছে দোয়া করি আপনার লেগ হায়াত ও সুস্থতার জন্য, আশা করি আপনার হাতে দেশ ও জাতি এগিয়ে যাবে।
1: ধন্যবাদ বগুড়া। আমরা এখন দিনাজপুর যেতে চাই, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আছেন, দেখে দিনাজপুর রেসপন্স করেন। ইট ওয়াজ নট প্রিপ্রেন্স, ইট জাস্ট ইমিডিয়েট।

0: আমি বিশ্বাস করি শিক্ষা জাতির গড়ে তুলব, শিক্ষক জাতির সর্ব এবং শিক্ষক মানুষ করা কার্য। আমরা যদি শিক্ষকদের উপযুক্ত সম্মান সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দিতে পারি, তাহলে তার আমরা দেশের সমৃদ্ধ এবং দক্ষ আমরা জাতি পেতে সক্ষম হব। স্যার, আপনার অবস্থা আছেন মাননীয় মন্ত্রী সম্মান মন্ত্রণালয় স্যারের নির্দেশনা মোতাবেক, আমরা এখানে আরো পাঁচজনের বিচার রয়েছেন, তাদের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। স্যার, আপনি অবগত আছেন যে আজকে 800টি গুণ সম্মানিত শিক্ষক এই দিনাজপুর জেলায় এই বিশেষ সুবিধা পেলেন, তার তাদের হাতে পৌঁছে দিলেন। আমরা তার অত্যন্ত আনন্দিত। এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী 800টি গুণের মধ্যে আমরা 100টি তাদেরকে এখানে দেখেছি। এখানে তার আপনি সানগ্রহ অনুমতি দিলে আমরা একজন দুজন কথা বা অনুভূতি আমরা তার শুনতে পারি। স্যার, আপনার সানগ্রহ অনুমতি প্রার্থনা করছি।
1: নিশ্চয়ই একজন শিক্ষকের বক্তব্য শুনি আমরা।
0: হ্যাঁ,

0: 네. 선도 2, 아시고선 2번째.
1: কংগ্রেসের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি মানুষ এই কমিশনে সবাইকে আমার সালাম। সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আমাদের শিক্ষকদের কল্যাণে যে কাজ শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় এবং ওনাকে আমি দিয়েছিলাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি সরকারি কলেজের ছাত্রী ছিলাম, তখন উনি খানপুর কর্মসূচি এসেছিলেন এখানে। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সরকারি কর্মসূচিতে যাবার। মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের শিক্ষকদের জন্য যে কাজ করেছে, তিনি আমাদের কল্যাণ ভবিষ্যতের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তারই ধারাবাহিকতায় আপনি আপনি শিক্ষকদের যে উদ্যোগটা নিয়েছেন সেটা আপনাকে অনেক দূর দিয়ে যাবে আমি আশা করি, আমি গ্রহণ করি আপনার জন্য। অনুষ্ঠানে আসতে বলব কোনোদিন কল্পনা করিনি, তাকে পাবো পুলিশের ব্যাপার কত পাবো সেটা কোন নিশ্চয়তা ছিল না, আপনি সেই নিশ্চয়তা প্রদান করলেন, আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমি গত বৃহস্পতিবারে আমার অ্যাকাউন্টে কিছু টাকা এসেছিল,
0: কিন্তু সময়ের অভাবে আমাদের ঢাকা গাজীপুর নেত্রকোনা সর্বশেষ দেখি চাঁদপুর, মাননীয় মন্ত্রী মহোদয় এলাকা চাঁদপুর শুনি আমরা শেষ, মাননীয় প্রধানমন্ত্রী বলবেন চাঁদপুর না চাঁদপুর ওরা সর্বশেষ চাঁদপুর
2: মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, আমি আহমেদ জিয়াউর রহমান জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে আছি। মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে উদ্যোগ গ্রহণের জন্য পুলিশের বাড়ি চাঁদপুর থেকে আপনাকে অভিনন্দন এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চাঁদপুর জেলার 581 জন সম্মানিত শিক্ষক এই সুবিধার আওতায় এসেছেন এবং তাদের একটি বড় অংশ আমাদের সাথে আজকে এই ভিডিও কনফারেন্সে সংযুক্ত আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই ভিডিও কনফারেন্সিং চলার সময় আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই তাদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের SMS পেয়েছেন এবং এই SMS পাওয়ার পরে তাদের চোখে যে আনন্দের আভা এবং মুখে যে হাসি দেখেছি তাতে আমরা আমাদের মন ভরে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এখানে আমাদের চাঁদপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ আমাদের জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ যেমন উপস্থিত আছেন সেই সাথে আমাদের শিক্ষক মন্ডলী সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের একজন শিক্ষক, উনি আমাদের রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, উনি গত বছরের জানুয়ারি মাসে ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী বিধবা স্ত্রী আমাদের সাথে উপস্থিত আছেন। আপনি যদি অনুমতি দেন আমি উনি আপনার সাথে একটু কথা বলতে চান।
0: নিশ্চয়ই, অবশ্যই,
2: ধন্যবাদ, ধন্যবাদ স্যার।
3: সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম তার হাবিবের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুলতানা সাহবিয়া, অধ্যক্ষ আবু জাফর মাইনউদ্দিন হুজুরের স্ত্রী। আমার স্বামী রামপুর আদর্শ আলিম মাদ্রাসার একজন অধ্যক্ষ ছিলেন। উনি গত 2 জানুয়ারি 2025 সালের স্ট্রোক করে ইন্তেকাল করেন। আমার 3 জন সন্তান রয়েছে, 3 জনই কন্যা সন্তান। আমার মেয়েদের লেখাপড়া, মেয়েদের চিকিৎসা এবং পড়ালেখার খরচ সহ সংসারের খরচ সহ যাবতীয় কাজে আমি এই টাকাটা পেয়ে অনেক উপকৃত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, ইএফটির মাধ্যমে এত সহজে এই টাকাটা আমরা পাবো আসলে কল্পনাও করতে পারিনি। সেজন্য আপনাকে এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাথে সাথে আমি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং মহিয়সী নারী বেগম খালেদা জিয়া, আমি ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে দেশের আরো বেশি সেবা করার সুযোগ দান করেন, সেজন্য দোয়া করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সহ উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।
4: ধন্যবাদ আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম।
5: এবার মাহিন লিখুন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বক্তব্য রাখবেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
6: ধন্যবাদ। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং উপদেষ্টা এবং জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, অনলাইনে কানেক্টেড দেশের 64টি জেলায় সংযুক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকবৃন্দ, উপস্থিত পুলিশ সুপারবৃন্দ, অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমরা এখানে যারা উপস্থিত আছি বা যারা অনলাইনে কানেক্টেড, আমরা সকলেই বুঝতে পারছি যে আজকের এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার অবসরপ্রাপ্ত 1 লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর, অর্থাৎ দীর্ঘ 4 বছর পর, সরকারি 2টি ফান্ডের তাদের জমা টাকার একটি অংশ ফেরত পেয়েছেন এবং পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই 2টি তহবিলের একটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অন্যটি অবসর সুবিধা বোর্ড। এই 2টি তহবিলে জমা টাকার একটি উল্লেখযোগ্য অংশ প্রাপ্তির মধ্যে দিয়ে 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তার অবসান হবে। সামগ্রিকভাবে 1,23,000 শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই অনুষ্ঠানে আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই মরহুমা খালেদা জিয়াকে। খালেদা জিয়ার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, কারণ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষকদের কল্যাণে তার উদ্যোগেই 1991 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং আবারও তারই উদ্যোগে 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি এই তহবিলে সরকারি ফান্ড থেকে প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দেন এবং পর্যায়ক্রমিকভাবে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের ভিত্তিকে সুদৃঢ়ভাবে স্থাপন করে। উপস্থিতবৃন্দ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বা খালেদা জিয়া বরাবরই শিক্ষক শিক্ষা শিক্ষিকা শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী বনুয়া বেগম খালেদা জিয়ার চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসাবে অনুসরণ করছে। আমরা মহান রব্বুল আলমিনের দরবারে বরুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষক শিক্ষকবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত দুটি তহবিলে শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মাসে যে টাকা জমা দেন সেই টাকার সঙ্গে সরকারের প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে নির্দিষ্ট হারে একটি অ্যামাউন্ট জমা করেন। এর উদ্দেশ্য হল দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার সময় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাতে একটি ভালো অ্যামাউন্ট হাতে পান। উদ্দেশ্য মহৎ হলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে, যার একটি বাস্তব ভিডিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এই টাকা উঠাতে গিয়ে নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে তাদেরকে ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও পালন করতে হয়েছে বা বাধ্য হয়ে করতে হয়েছে এই বাস্তবতায়। আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে হাজারো শুক্রিয়া আদায় করছি। শিক্ষক সমাজ, যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখো কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিস অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবসরকালীন সুবিধার টাকা আজ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে যত সহজে পৌঁছে দেওয়া হয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কাজটি কিন্তু অতটা সহজ ছিল না, কারণ পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিলতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই, ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই, যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়ে। আমাদের চেষ্টা সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যসত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বলা হয়ে থাকে শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক, বাংলাদেশের আগমন কালের ধর্মীয় সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজন গ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
7: মাননীয় প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে প্রথমবারের মতো একযোগে 64টি জেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দ্রুততম সময়ে অবসরপ্রাপ্ত এনবিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর কল্যাণ সুবিধার অর্থ প্রদানের কার্যক্রম উদ্বোধনের জন্য অসীম কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ইএফটি ও আইবাস
6: সকলের কাছে আমি দোয়া চাইছি, আজকে যেভাবে আপনাদের কিছু সমস্যার আমরা সমাধান করতে সক্ষম হয়েছি বর্তমান সরকার, দোয়া করবেন শিক্ষক হিসেবে যাতে পর্যায়ক্রমিক ভাবে আমরা আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম, সেই দোয়াতে আমি সকল শিক্ষকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
8: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আইবাস প্লাস প্লাস পোর্টাল ও ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ হস্তান্তরের উদ্যোগের শুভ উদ্বোধন করলেন এবং ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। এই অনুষ্ঠানে সরাসরি ধারাভাষ্যে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহলি। প্রকৌশল দায়িত্বে ছিলেন মিসবা চৌধুরী ও মোহাম্মদ শামীম আহমেদ। স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও ইফতেহাজ আহমেদ। সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন। প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচারের প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয়তা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। আল্লাহ হাফেজ।
9: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশব্যাপী ইএফটি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ এফএম, 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় বন্ধুরা, এখন থেকে ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:15 মিনিটে। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ী মেঘাচ্ছন্ন সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, নজরুল বিষয়ক, নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2:45। বেলা 3:35 শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ, পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05, সুর তরঙ্গ বিকেল 4:25, বিকেল 5:10 শুনবেন সবুজ পৃথিবী, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু রাত 9:05, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00, শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণীর গান শুনবেন রাত 10:20। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত এটি ঘোষণা। আগামীকাল 16 আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কটিয়াদি উপজেলার আজমিতা জর্জ ইনস্টিটিউশনস মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 11টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলো হার্টস FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 MHz-এ। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।

0: জীবনের সময়ের বাঁকে গল্প তৈরি হয়, চলার পথের অভিজ্ঞতা, মানুষের সাথে সংযোগ, যোগাযোগ আর নিজস্ব অনুভূতি। কিছু গল্প আমাদের সাহস দেয়, কিছু কথা আমাদের নিজের দিকে নতুন করে তাকাতে শেখায়, আবার কিছু তথ্য হয়তো এমন একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নারীর জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন নিজের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়, কখনো স্বপ্নের পক্ষে দাঁড়ানোর, কখনো শরীরের সংকেতকে গুরুত্ব দেওয়ার, কখনো নিজের ভেতরের কথাকে প্রকাশ করার। আমন্ত্রণ সবাইকে আজকের নারীকণ্ঠ আয়োজন থেকে। আজকের নারীকণ্ঠ সাজানো হয়েছে এমন কয়েকটি ভাবনা নিয়ে যা জীবন ঘনিষ্ঠ ও তথ্য সমৃদ্ধ। থাকছে একজন অনুপ্রেরণাদায়ী নারীর জীবন ও নেতৃত্বের গল্প, রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি, নারীর স্বাস্থ্য সুরক্ষায় জরায়ু ক্যান্সার প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনুভূতির এক আধুনিক গান। চলুন তবে শুরু করি আজকের আয়োজন। একজন নারী নিজের জীবনকে যত বেশি বুঝতে শেখেন তত বেশি সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। নিজের শরীরের পরিবর্তন, মানসিক অবস্থার ওঠানামা কিংবা ভবিষ্যৎ নিয়ে নিজের আকাঙ্ক্ষা, সবকিছুর প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। নারীর স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনও অস্বস্তি, সংকোচ কিংবা ভুল ধারণার আড়ালে থেকে যায়। অথচ স্বাস্থ্য নিয়ে সঠিক তথ্য জানা এবং সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একটি সচেতন জীবনের অংশ। আজকের আয়োজনে তাই অনুপ্রেরণার গল্পের পাশাপাশি রয়েছে নারীর স্বাস্থ্য নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সাক্ষাৎকারমূলক একটি গুরুত্বপূর্ণ পর্ব। শ্রোতা বন্ধুরা, নেতৃত্ব মানে সবসময় সামনে দাঁড়িয়ে নির্দেশ দেওয়া এমনটি নয়। কখনো নেতৃত্ব মানে কঠিন সময়ে মানুষের পাশে থাকা, কখনো পরিবর্তনের পথ তৈরি করা, আবার কখনো এমন একটি দরজা খুলে দেওয়া যার ভেতর দিয়ে অন্যরা সামনে এগিয়ে যেতে পারেন। আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে এলেন জনসন সার্লিফ একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন লাইবেরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি এবং আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান। তাঁর জীবন আমাদের দেখায় ক্ষমতার জায়গায় পৌঁছানোই সাফল্যের শেষ কথা নয়, সেই অবস্থানকে কিভাবে মানুষের জন্য কাজে লাগানো যায় সেটিও সমান গুরুত্বপূর্ণ। এখন শুনব অনুপ্রেরণাদায়ী নারীর কথা, এলেন জনসন সার্লিফ। রচনা ও পাঠে ইফাত সুলতানা। প্রিয় শ্রোতা, ভাবুন তো, এক নারী যিনি ছোট্ট এক দেশ থেকে উঠে এসে বদলে দিয়েছেন গোটা আফ্রিকার ইতিহাস। তার নাম এলেন জনসন সার্লিফ। পৃথিবী তাকে চেনে আফ্রিকার আয়রন লেডি নামে। ১৯৩৮ সালে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় তার জন্ম। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়াশোনা আর মানুষের জন্য কিছু করার। বিয়ের পর আমেরিকায় পড়াশোনা করতে যান। অর্থনীতি আর প্রশাসন বিষয়ে দক্ষ হয়ে ফিরে আসেন নিজের মাতৃভূমি লাইবেরিয়ায়। কিন্তু তখন দেশ ভুগছে রাজনৈতিক বিশৃঙ্খলায়, চলছে গৃহযুদ্ধ, দুর্নীতি আর দারিদ্র্যের দাপট। ঠিক তখনই এলেন সিদ্ধান্ত নিলেন রাজনীতিতে আসার। কিন্তু এই সিদ্ধান্ত তাকে সহজ জীবন দেয়নি। তাকে বারবার নির্বাসনে যেতে হয়েছে, পেতে হয়েছে মৃত্যুর হুমকি, এমনকি জেলেও থাকতে হয়েছে। তবুও তিনি থেমে থাকেননি, বরং প্রতিটি বাধাই তার সংকল্পকে আরো শক্ত করেছে। তিনি বিশ্বাস করতেন, যদি আমি চুপ করে থাকি তবে পরিবর্তন আসবে কিভাবে? দীর্ঘ সংগ্রামের পরে আসে ইতিহাস বদলে যাওয়ার সময়। ২০২৫ সালের নির্বাচন, সেই নির্বাচনে জনগণ ভরসা রাখল তার উপর। জনগণ ভোট দিল এমন এক নারীকে যিনি শান্তি আর উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন, আর ইতিহাস সৃষ্টি হল। এলেন জনসন সার্লিফ হলেন আফ্রিকার প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন এক ভাঙাচোরা দেশের। যুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়া দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের উপর। তিনি নতুনভাবে শুরু করলেন স্কুল, নারীদের সামনে আনলেন নেতৃত্বের আসনে, স্বাস্থ্যসেবা আর অর্থনীতিকে দাঁড় করালেন নতুনভাবে। ধীরে ধীরে বদলাতে শুরু করল দেশটির চেহারা। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি প্রশংসিত হলেন দুর্নীতি দমন আর শান্তি প্রতিষ্ঠার জন্য। বিশ্বও দেখল তার দৃঢ় নেতৃত্ব। দুর্নীতি দমন আর শান্তি প্রতিষ্ঠায় তার অবদান তাকে এনে দিল বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি, 2011 সালের নোবেল শান্তি পুরস্কার।
1: On behalf of all the women of Liberia, the women of Africa, and women everywhere in the world who have struggled for peace, justice, and equality, I accept with humility the 2011 Nobel Peace Prize.
0: এলেনের গল্প আসলে শুধু একজন রাষ্ট্রপতির গল্প নয়, এটা হলো এক নারীর গল্প, যিনি বারবার ভেঙে পড়েছেন, আবার দাঁড়িয়েছেন, যিনি প্রমাণ করেছেন নারী মানেই দুর্বল নয়, বরং নারীর নেতৃত্বই পারে একটি জাতির ভাগ্য বদলে দিতে। আজ যখন আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, তখন অ্যালেন জনসন সার্লিফ হয়ে ওঠেন জীবন্ত উদাহরণ।
1: The size of your dreams must always exceed your current capacity to achieve them. If your dreams do not scare you, they are not big enough. If you start off with a small dream, you may not have much left when it is fulfilled, because along the way, life will test your dreams and make demands on you. Just because something has not been done as yet doesn't mean it cannot be done.
0: তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে হবে বড়, ভয়কে জয় করতে হবে সাহস দিয়ে, আর বিশ্বাস রাখতে হবে একজন মানুষও বদলে দিতে পারে একটি দেশ, এমনকি পুরো বিশ্বের ইতিহাস। অ্যালেন জনসন সার্লিফ আমাদের অনুপ্রেরণা, তিনি প্রমাণ করেছেন নারী শক্তিই হল পরিবর্তনের শক্তি। প্রিয় শ্রোতা বন্ধু, মানুষের ভেতরেও কখনো কখনো এমন একটি মুহূর্ত আসে যখন দীর্ঘ নিরবতার পর হঠাৎ কিছু একটা জেগে ওঠে, নতুন করে দেখতে ইচ্ছে করে পৃথিবীকে, নতুন করে বুঝতে ইচ্ছে করে নিজেকে। প্রকৃতির একটি ছোট্ট দৃশ্য কিংবা একটি শব্দ অথবা একটি অনুভূতিও কখনো সেই জাগরণের কারণ হয়ে উঠতে পারে। বাংলা সাহিত্যে এই অন্তর্জাগরণের অনুভূতিকে অসাধারণ শক্তিতে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন শুনব তার বহুল পরিচিত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, আবৃত্তিতে ফারহানা ত্রিনা।
2: আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ। উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া, কে শেলাইয়া ফুল কুড়াইয়া রামধুনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঝালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলু খলু গে কলু কলু তালি তালি দিব তালি। এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং ভাং ভাং কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
3: শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই, কিন্তু সুস্থ থাকার সবচেয়ে কার্যকর পথ হল অসুস্থতার ঝুঁকি সম্পর্কে আগে জানা এবং প্রয়োজনীয় সতর্কতা নেওয়া। ঘরের বাইরে নানা রকম দায়িত্বের মাঝে নিজের স্বাস্থ্যের কথা প্রায়শই পেছনে পড়ে যায়। আমাদের চেষ্টা সেই কথা মনে করিয়ে দেয়া। নারীর স্বাস্থ্য নিয়ে কথা বলার সময় জরায়ু ক্যান্সার প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কিছু ধরনের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধযোগ্য, আর নিয়মিত স্ক্রিনিং ও প্রয়োজনীয় টিকা সম্পর্কে সচেতনতা ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের শরীরের কোনো অস্বাভাবিক পরিবর্তনকে অবহেলা না করা, প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কে জানা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া, এসব অভ্যাস স্বাস্থ্য সুরক্ষার অংশ। এই বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানার জন্য এখন থাকছে সুস্থ নারী সমৃদ্ধ আগামী, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সাক্ষাৎকার পর্ব। বিষয় জরায়ু ক্যান্সার প্রতিরোধ। জরায়ু ক্যান্সার প্রতিরোধ নিয়ে কথা বলবেন ডাক্তার জেসিকা রিজভি তামান্না। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডাক্তার মালিহা শিফা।
4: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্য বিষয়ক আয়োজনে। আজ আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেটি সময় মতো প্রতিরোধ করা গেলে অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব, অথচ সচেতনতার অভাবে এখনও প্রতি বছর বহু নারী এই রোগে আক্রান্ত হচ্ছে। আমাদের আজকের বিষয় জরায়ুমুখের ক্যান্সার, এর কারণ, প্রতিরোধ, চিকিৎসা এবং এইচপিভি ভ্যাকসিন সম্পর্কে। বিশ্বে প্রতি বছর প্রায় 6 লক্ষেরও বেশি নারী এই জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন। বাংলাদেশেও নারীদের অন্যতম সাধারণ ক্যান্সার হচ্ছে জরায়ুমুখের ক্যান্সার। অথচ সুখবর হল, এমন একটি ক্যান্সার যা টিকা আছে, স্ক্রিনিং করা যায় এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে অনেকাংশে এটা প্রতিরোধ করা সম্ভব। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ ডক্টর জেসিকা রিজভি তামান্না, সহকারী অধ্যাপক গাইনি, মুগদা মেডিকেল কলেজ। ম্যাডাম, আপনাকে স্বাগতম।
5: ধন্যবাদ
4: ম্যাডাম। প্রথমে আমরা জানতে চাই জরায়ুমুখের ক্যান্সার আসলে কি।
5: জরায়ুর নিচের যে ছোট একটি অংশ থাকে, সরু অংশ, সেটাকেই আমরা জরায়ুর মুখ বলে থাকি। এই অংশে যে কোষগুলো থাকে সেগুলোর যদি অস্বাভাবিক পরিবর্তন হয়, ধীরে ধীরে ক্যান্সারের দিকে চলে যায়, তখন এটি জরায়ুর মুখের ক্যান্সার বলা হয়। এটি হঠাৎ করে হয় না, সাধারণত 10 থেকে 15 বছর ধরে ধীরে ধীরে কোষের পরিবর্তনের মাধ্যমে এটি তৈরি হয়। তাই সময় মতো পরীক্ষা করলে ক্যান্সার হওয়ার আগেই এটি শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব।
4: ম্যাডাম, আসলে এর প্রধান কারণ কি, মানে কেন জরায়ুর মুখের ক্যান্সার হয়?
5: জরায়ুর মুখের ক্যান্সারের প্রধান কারণ হল হিউম্যান পেপিলোমা ভাইরাস। এই ভাইরাসটি জরায়ুর মুখের যে কোষগুলো থাকে সেগুলোর অস্বাভাবিক পরিবর্তন তৈরি করে।
4: কোন ধরনের নারীদের আসলে এই ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে?
5: কিছু কিছু ক্ষেত্রে অল্প বয়সে বিয়ে এবং অল্প বয়সে যৌনজীবন শুরু হওয়া, একাধিক যৌনসঙ্গী, ধূমপান, দীর্ঘদিন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, নিয়মিত স্ক্রিনিং না করা, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন না নেওয়া। তবে যে কোনো নারী আক্রান্ত হতে পারেন, তাই নিয়মিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
4: প্রথম দিকে কি আসলে কোনো লক্ষণ দেখা দেয়, তারপর আস্তে আস্তে সেই রোগটা বোঝা যায়, নাকি কোনো ধরনের লক্ষণ ছাড়াই শুরু হয়ে যায়?
5: সাধারণত প্রথম দিকে কোনো লক্ষণ থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সহবাসের পরে রক্তপাত, মাসিকের সময়ের বাইরেই রক্তক্ষরণ হওয়া, দুর্গন্ধযুক্ত স্রাব যাওয়া, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের লক্ষণগুলি দেখা দিতে পারে।
4: ম্যাডাম, এই ক্যান্সার কি পরীক্ষা করার আগেই ধরা যায়?
5: অবশ্যই ধরা যায়। যে স্ক্রিনিং আমরা একটা কথা বলে থাকি, স্ক্রিনিং এর মাধ্যমে এই ক্যান্সারটি আমরা অনেক আগে থেকে বুঝতে পারি। তো এই স্ক্রিনিং এর পদ্ধতিগুলো হচ্ছে যেটাকে আমরা বলি ভায়া, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, ব্যাপসিসমিয়ার হিউম্যান পেপিলোমা ভাইরাস ডিএনএ টেস্ট। বাংলাদেশে অনেক সরকারি হাসপাতালে ভায়া পরীক্ষাটি বিনামূল্যে করা হয়।
4: বাংলাদেশে যে এইচপিভি ভ্যাকসিন দিচ্ছে, এইচপিভি ভ্যাকসিনটা নিয়ে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে, এটি আসলে যদি একটু ডিটেইলস আপনি বলতেন।
5: যেহেতু জরায়ুমুখের ক্যান্সারের জন্য এইচপিভি ভাইরাসটি দায়ী, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সম্প্রতি একটি পদক্ষেপ নিয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচির মাধ্যমে 9 থেকে 10 বছরের কিশোরীদের জন্য যৌন এক্সপোজারের আগেই তারা টিকাটি নেবে।
4: এইচপিভি ভ্যাকসিন আসলে কারা নিতে পারে, শুধু ছোট মেয়েরা নিবে নাকি বড়রাও নিতে পারবে?
5: বর্তমানে সরকার যেটি বলেছে যে 9 থেকে 10 বছরের কিশোরী তারা এই টিকাটি সরকার থেকেই পাবে। এছাড়াও দেখা যায় যে 35 বছর পর্যন্ত আমরা এই টিকাটি আমরা দিতে পারি।
4: ম্যাডাম, যাদের বিয়ে হয়ে গেছে তারা কি এই ভ্যাকসিনটা আসলে নিতে পারে বা এটা কি তাদের জন্য দরকার আছে?
5: হিউম্যান পেপিলোমা ভাইরাসের অনেকগুলো টাইপ আছে। এই টাইপগুলোর কারণে আমরা দেখা যায় যে আমরা সবসময় বলে থাকি যে যৌন এক্সপোজার মানে সেক্সুয়াল এক্সপোজারের আগেই টিকাটি দিতে হয়। তবে এই টিকাটি যেহেতু অনেকগুলো ধরন আছে, সেক্ষেত্রে যৌনজীবন শুরু হয়ে যাওয়ার পরেও যদি সে নিতে পারে, আমরা সাধারণত বলি 35 বছর পর্যন্ত সে টিকাটি দিতে পারবে, তবে এটির কর্মক্ষমতা আগের থেকে কমে যায়।
4: এই রোগকে আমরা অনেক সময় শুধু নারীদের রোগই মনে করি, কিন্তু আসলে পুরুষদের কি এই কোনো এক্সপোজার হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের, বা এদের কি কোনো ভূমিকা আছে?
5: হ্যাঁ, আছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নারী পুরুষ উভয়কেই আক্রমণ করতে পারে। নারীর ক্ষেত্রে এটি ক্যান্সারের দিকে চলে যায়, পুরুষের ক্ষেত্রে যেটি এটি বিভিন্নভাবে প্রকাশ করে, সেক্ষেত্রে দেখা যায় যে যৌনাঙ্গে বিভিন্ন রকম আঁচিল, কিন্তু ক্যান্সারের প্রবণতাটা পুরুষের জন্য কম হয়।
4: অনেক অভিভাবক এই প্রশ্নটা করেন যে এই ভ্যাকসিন কি আসলে নিরাপদ কিনা।
5: হ্যাঁ, এই ভ্যাকসিনটা অবশ্যই নিরাপদ। WHO সহ পৃথিবীর বিভিন্ন দেশে এটিকে নিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন দেশে 9 থেকে 14 বছরের কিশোরীদেরকে এই টিকাটি দেওয়া হচ্ছে।
4: ম্যাডাম, কেউ যদি ভ্যাকসিনটা নিয়ে থাকে তাহলে কি আর তার পরবর্তীতে স্ক্রিনিং করার দরকার আছে?
5: জি, কেউ যদি একবার ভ্যাকসিনটা নিয়ে থাকে তবে স্ক্রিনিং তার রেগুলার করে যেতে হবে। আমরা স্ক্রিনিং এর জন্য যেটা বলি সেটা হচ্ছে যে প্রতি 3 বছর পর পর ভায়া পরীক্ষা সে নিয়মিত করবে জরায়ুর মুখ স্ক্রিনিং এর জন্য। কারণ এই যে ভ্যাকসিন যেটা দেওয়া হয় সেটি ভ্যাকসিন সাধারণত 2টি ধরনকে, কিংবা আরেকটি ভ্যাকসিন আছে যেটি ম্যাক্সিমাম 4 ধরনের ভাইরাসের এগেনস্টে কাজ করে থাকে, বিরুদ্ধে প্রোটেকশন দেয়, কিন্তু বাকি ভাইরাসগুলোর জন্য আমাকে অবশ্যই তাকে স্ক্রিনিং এ রাখতে হবে।
4: কারো যদি জরায়ুর মুখের ক্যান্সার ধরা পড়ে তাহলে কি এর কোনো চিকিৎসা সম্ভব?
5: জরায়ুর মুখের ক্যান্সার যদি ধরা পড়ে সেক্ষেত্রে সেটা যদি প্রাথমিক পর্যায়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসা করা সম্ভব। প্রাথমিকভাবে যদি চিকিৎসা থাকে সেক্ষেত্রে আমরা বলি কলপোস্কোপির মাধ্যমে আমরা জরায়ুর মুখের লেপ অপারেশনের মাধ্যমে ওই অংশটুকু ফেলে দেই, কিন্তু যদি দেখা যায় যে এটি আরো দীর্ঘ কিংবা অধিকতর গভীর পর্যায়ে চলে গিয়েছে তখন আরো বড় অপারেশন, রেডিওথেরাপি, কেমোথেরাপি কিংবা 2টি প্রয়োজন হতে পারে।
4: অনেক ধন্যবাদ ম্যাডাম। আমাদের সবশেষে আমাদের দেশের নারী শ্রোতাদের জন্য যদি কিছু আপনার পরামর্শ থাকে, আপনি যদি সেটা আমাদেরকে কিছু বলতেন এই বিষয়ে।
5: বাংলাদেশে জরায়ুর মুখের ক্যান্সার এটি নারীদের জন্য একটি দ্বিতীয় প্রধান কারণ জরায়ুর মুখের ক্যান্সার, ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য। সে কারণেই সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে, নিয়মিত স্ক্রিনিং এর মধ্যে থাকতে হবে, কিশোরীদেরকে টিকা দিয়ে দিতে হবে, আর যারা বিয়ের 10 বছর যাদের হয়েছে তাদেরকে নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং এ আসতে হবে। কখনো যদি অতিরিক্ত রক্তপাত কিংবা সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব যায় চিকিৎসকের তাড়াতাড়ি পরামর্শ নিতে হবে, আর টিকাটি নিয়মিত নিতে হবে। আর এটি প্রতিরোধের জন্য কিশোরীদের জন্য আমাদেরকে নিয়মিত হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিনটি দিতে হবে, জরায়ুর মুখের ক্যান্সারের স্ক্রিনিংটি নিয়মিত করতে হবে, বিবাহের বয়স যদি 10 বছর হয়ে থাকে তাদেরকেও কোনো লক্ষণ ছাড়াই তাদেরকে ক্যান্সার স্ক্রিনিং করতে হবে। সরকার বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে শুরু করে প্রতিটি মেডিকেল কলেজে জরায়ুর মুখ ক্যান্সার স্ক্রিনিং এর ব্যবস্থা ফ্রি করা আছে, তারা বিনা পয়সায় সেখানে গিয়ে পরীক্ষা করতে পারবে। অতিরিক্ত রক্তপাত অথবা যদি সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত স্রাব যায় তাহলে দ্রুত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, ধূমপান থেকে দূরে থাকতে হবে।
4: অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানলাম যে জরায়ুর মুখের ক্যান্সার এমন একটি রোগ যেটি সময় মতো প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা সচেতন হই, কিশোরীদের HPV টিকা নিতে উৎসাহ দেই এবং নির্ধারিত বয়সে আমাদের এই রোগটা সম্পর্কে স্ক্রিনিং করাই। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
6: একজন নারীর নেতৃত্ব আমাদের সাহসের কথা বলে। কবিতা আমাদের ভেতরের জাগরণকে ছুঁয়ে গেছে। স্বাস্থ্য বিষয়ক আলোচনা আমাদের মনে করিয়ে দিয়েছে নিজের শরীর সম্পর্কে জানা এবং প্রয়োজনীয় সময়ে পদক্ষেপ নেওয়াটা নিজের প্রতি দায়িত্ব পালন। জীবনের নানা পর্ব গভীর মনোযোগে পূর্ণ করে তোলা দরকার। সাফল্য আর অর্জনের সাথে সাথে পথের আলো যেন আরও সবার কাছে পৌঁছে যায় সে বিষয়েও সচেতন থাকা আমাদের জন্য প্রয়োজন। সচেতনতার কথা নিজে জানব, মেনে চলব, অন্যকেও জানাবো, কোনো জড়তা বা দ্বিধা ছাড়াই বলে যাব অর্থপূর্ণ কথা। কিছু কথা আমরা সহজেই বলে ফেলি, আবার কিছু অনুভূতি নিজের মধ্যেই রেখে দেই। আনন্দের কথা ভাগ করে নেওয়া সহজ, কিন্তু কষ্টের কথা প্রকাশ করতে অনেক সময় মানুষ দ্বিধাবোধ করেন। গান সেই না বলা কথাগুলোর একটি আশ্রয়। মনের ভেতরে জমে থাকা অনুভূতি কখনো সুর হয়ে আসে, কখনো একটি পরিচিত গানের কথায় নিজের গল্পটা খুঁজে পাওয়া যায়। এবারে তেমনই একটি অনুভূতির গান শুনব, আমার গোপন কথাটি নাই বা জানল কেউ। শিল্পী চম্পা বণিক, গানের কথা সাজিয়েছেন হীরেন্দ্রনাথ বৃথা, সুর করেছেন মিল্টন খন্দকার।

নিজেকে জানার মধ্যে শক্তি আছে, নিজের যত্ন নেওয়ার মধ্যে আছে দায়িত্ব, আর নিজের অভিজ্ঞতা থেকে অন্যের জন্য আলো তৈরি করার মধ্যেও এক ধরনের নেতৃত্ব আছে। জীবনের ব্যস্ততায় নিজের কথা শোনার জন্য একটু সময় রাখুন, শরীরের সংকেতকে গুরুত্ব দিন, স্বপ্নকে বয়সের কাছে থামিয়ে দেবেন না, আর আপনার অর্জিত অভিজ্ঞতা বা জ্ঞান অন্য একজন নারীর সঙ্গে ভাগ করে নিন, হয়তো সেটি তার জন্য প্রয়োজনীয় সাহস হয়ে উঠবে। এই ভাবনাগুলো সঙ্গে নিয়ে শেষ করছি আজকের নারীকণ্ঠ। আশা রাখি আগামী

0: কথা নিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলছি বিদায়। আজ নারীকণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমা তুজজোহরা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি নজরুল বছর উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা। বন্ধুরা, গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এই সুন্দর উক্তিটি করে গেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের আজকের আয়োজন।
2: প্রিয় শ্রোতা, আমার গানের মেলার আজকের প্রথম শিল্পী এ কে এম শহীদ কবির।

শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মেলা শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন শারমিন সাথী ইসলাম।

হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবার শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল এর নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী ও রোগীর স্বজনরা যদি চিকিৎসকের ওপর বিশ্বাস ও মর্যাদার সম্পর্ক অনুভব না করে, তাহলে সরকার যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করুক না কেন, চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ করা যাবে না। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, 2006 সালে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকের মানবিক আচরণের কোন বিকল্প নেই। সহানুভূতিশীল আচরণ ও মনোযোগ দিয়ে কথা শোনা এবং রোগীর মানসিক অবস্থা বোঝা চিকিৎসার মানকে বহুগুণে বাড়িয়ে দেয়। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলের রোগী যাতে রাজধানীতে না এসেও চিকিৎসা পান, সেজন্যই ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান আবারও চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশে গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজ ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7

খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 161 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া 198 ও 4 উইকেটে 161 এবং বাংলাদেশ 426। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য

0: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to World Music.

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণতা হতে উদ্বুদ্ধ করে। সততার সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থনা ও উপস্থাপনায় রবিনা শাহনাজ।

শ্রোতা বন্ধুরা, এই পরন্ত বিকেলে আপনাদের স্বাগত জানাই সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের প্রথম প্রকাশ পর্বে। আজকাল অনেক কবি সাহিত্যিকেরই প্রথম লেখা প্রকাশিত হচ্ছে ফেসবুকে কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রযুক্তির এত উন্নতি যখন হয়নি, যখন ফেসবুক ছিল না কিংবা ছিল না ইনস্টাগ্রাম অথবা সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমই যখন ছিল না, তখন প্রথম লেখা প্রকাশিত হতো হাতে লেখা দেয়াল পত্রিকায় কিংবা স্কুল ম্যাগাজিনে। অনেকে আবার দৈনিক পত্রিকায় চিঠি লিখতে লিখতে লেখক হয়ে উঠতেন। প্রথম লেখা প্রকাশের যে আনন্দ, তা হয়তো কথায় প্রকাশ করা সম্ভব নয়। সে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, যার তুলনা কোনো কিছুর সঙ্গেই চলে না। এখন থেকে 10-15 বছর আগেও কোনো লেখকের কিংবা কবির প্রথম লেখা পত্রিকায় ছাপা হলে বন্ধুবান্ধবকে খাওয়াতে হতো। ব্যাপারটা অনেকটা আনন্দ উৎসবের মতো হয়ে যেত যেন। প্রিয় শ্রোতা সঙ্গী, আজ সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে আমরা কথা বলবো একজন কবির সঙ্গে। তাঁর সৃজনশীলতা প্রকাশের অভিজ্ঞতা, তাঁর প্রথম প্রকাশের অনুভূতি সম্পর্কে জানব। আজ স্টুডিওতে আছেন কবি জামশেদ ওয়াজেদ। জামশেদ ওয়াজেদ নিবেদিত প্রাণ এক কবিতাকর্মী। জামশেদ ওয়াজেদ শতোৎসারিত অনুভবে নতুন নতুন শব্দবন্ধ রচনা করেন, নির্মাণ করেন এক কাব্যিক দিগন্ত। জামশেদ ওয়াজেদের সঙ্গে তাঁর সৃজনশীল প্রকাশের অনুভব, প্রথম প্রকাশের অভিজ্ঞতা নিয়ে আলাপচারিতায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

0: প্রিয় শ্রোতা, প্রথম প্রকাশের আজকের এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের প্রথম প্রকাশের আয়োজনে সবসময় আমাদের দেশের বুদ্ধিবৃত্তিক পরিচর্যার যে সমস্ত মানুষ আছেন, যারা সুকুমার বৃত্তির লালন পালন এবং পরিচর্যা করেন, তাদেরকে নিয়ে আমাদের আয়োজন। আজকে আমাদের আয়োজনে আছেন দেশের বিশিষ্ট কবি জামশেদ ওয়াজিদ। তিনি একাধারে কবি এবং একটি অসাধারণ সাহিত্যের কাগজ জলছবির সম্পাদক। কথা বলছি তার সঙ্গে। জামশেদ, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
0: আচ্ছা জামশেদ, আমরা তো জীবনের যে আমাদের আত্মপ্রকাশগুলো ঘটে, কিন্তু সেই প্রথম প্রকাশ যখন হয় তার স্মৃতি কিন্তু আমরা কখনো ভুলি না। তো সেই সূত্রে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার প্রথম প্রকাশ কবিতায় কিভাবে ঘটেছিল?
1: প্রথম প্রকাশ আসলে অনুভূতিটা অন্যরকম। আমরা যারা লেখালেখি শুরু করি মূলত নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা লেখা শুরু করি না, হয়তো মনের আবেগেই প্রথম দু চারটি চরণ লিখতে শুরু করি। এমন একটি 90 দশকের শুরুর দিকে আমার এমন চারটি চরণ নিয়ে আমার মূলত যাত্রা শুরু হয়েছিল।
0: চরণগুলো শুনতে পারি?
1: চরণগুলো হচ্ছে এরকম যে, মেঘ ছুতে চায় গহীন হৃদয়, সুরকি কণা পাথর মাটি।
0: অনেকদিন আগের কথা,
1: অনেকদিন আগে, মানে প্রায়
0: 35 বছর। আপনার মধ্যে, আপনার মনোজগতে যে সেটা আপনি লিখতে আকৃষ্ট হচ্ছেন কিংবা আপনাকে নিয়ে লিখে নেওয়া হচ্ছে, এরকম কি কোনো
1: বিষয়টা? আসলে আমরা যদি কাগজ কলম নিয়ে যোগের পর যোগ বসে থাকি, একটি অক্ষরও আমাদের কলম দিয়ে বের হবে না। এটা কবিতা লিখার গত 30 থেকে 35 বছরের যে আমার উপলব্ধি, তাতে মনে হচ্ছে যে এটাই আসলে আমাকে দিয়ে কেউ লিখিয়ে নিচ্ছেন।
0: সেই লিখিয়ে নেবার যে প্রবৃত্তি নিজের মধ্যে তৈরি হয়, যে অনুভূতির দরজা খুলে যায়। আপনি একজন কবির, হয়তো সবাই বলেন যে কবিদের অর্থকড়ি সহজ সম্পদ তেমন থাকে না, কিন্তু আমরা জানি যে আপনি একজন সফল উদ্যোক্তা। তো কবিতার সঙ্গে যে উদ্যোক্তার সঙ্গে যে সম্মিলন ঘটানো, সেটা কি কঠিন নয়?
1: এটা আসলে বিষয়টা হচ্ছে এরকম যে, আপনি, আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এটা আসলে নিত্য নৈমিত্তিক চর্চার একটি বিষয়। আপনার চর্চাটা যদি আমরা অব্যাহত রাখি, তাহলেই আপনি কিন্তু এটা সফল হতে পারবেন দুই ক্ষেত্রে, অর্থাৎ কর্মক্ষেত্র এবং লেখালেখির ক্ষেত্র। আমার প্রায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা 40টি, কিন্তু আমি একটি বহুজাতিক কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলাম একটা সময়। কিন্তু প্রথম বইটি যখন আমার বের হয়, তখন এটা পোস্ট গ্রাজুয়েশন লাইফে 2001 সালে, এরপরে তখন আমার বইয়ের সংখ্যা ছিল 1, কিন্তু কর্মক্ষেত্র প্লাস লেখালেখি, কর্মক্ষেত্র আমার যেমন ডেভেলপ হয়েছে, লেখালেখিতেও কিন্তু এরকম ডেভেলপ হয়েছে বলে আমি মনে করি, যার কারণে আমার এই যে বইয়ের সংখ্যা যে 40টি, এই আগামী বইমেলাও আশা করি 4 থেকে 5টি বই আসবে। এর ভিতরে বাচ্চাদের থাকবে 4টি বই, 1টি কবিতার বই থাকবে ইনশাল্লাহ।
0: আপনার প্রথম বই প্রকাশিত হলো কবে?
1: আমার প্রথম বই প্রকাশিত হয়েছিল 2001 সালে।
0: প্রথম কবিতা কবে প্রকাশিত হয়েছিল?
1: প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল 93 অথবা 94 সালে।
0: কোন পত্রিকায়?
1: এটা হচ্ছে স্কুল ম্যাগাজিনে।
0: প্রথম টেলিভিশনে কিংবা রেডিওতে কবে কবিতা পড়লেন?
1: টেলিভিশনে কবিতা পড়েছি সম্ভবত 2006 কিংবা 2007 সালে।
0: আর খুব ভালো লাগছে যে আপনি বেতারে এসেছেন, আমাদের সঙ্গে আছেন। আপনার প্রথম পুরস্কার কোনটি কবিতার জন্য?
1: কবিতার প্রথম পুরস্কার হচ্ছে খুলনা রাইটার্স ক্লাব পদক, যেটি আপনি 2006 পেলেন, আমি 2007 পেলাম।
0: সেটা আমাদের জন্য খুব আনন্দের, যে আমার সাথে খুব সখ্য আমাদের জামশেদ ওয়াজিদের। তিনি কবি হিসাবে সাম্প্রতিক কালে বেশ আলোচিত হয়ে উঠছেন, তার কবিতা নানাভাবে অনুদিত হচ্ছে, তার বই ইতিমধ্যেই আমাজন থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা জামশেদ, যখন আপনার কবিতা প্রথম অনুবাদ হলো, কোন ভাষায় প্রথম অনুবাদ হলো?
1: প্রথম অনুবাদ আসলে ইংরেজিতেই করা হয়, ডক্টর বিনয় বর্মন, চিনবেন আমাদেরই কবি বন্ধু 90 দশকের, সে 3টি কবিতা আমার অনুবাদ করে।
0: প্রথম ইংরেজি অনুদিত বই কত সালে প্রকাশিত হলো?
1: আমার যে 2015 সালে নির্বাচিত 100 কবিতা গ্রন্থটি ছিল, হুবাহু ওই গ্রন্থটিরই অনুবাদ, যেটি 2019 সালের বইমেলায় প্রকাশিত হয় সিলেক্টেড 100 পোয়েমস নামে।
0: আপনাকে নিয়ে প্রথম আলোচনা কবে লেখা হলো?
1: সেটা হচ্ছে আমার ছায়াবৃত্তি ইতিহাস। যখন প্রথম সনেটের গ্রন্থটি প্রকাশিত হয়, তখন আমি খুলনা রাইটার্স ক্লাবের যে সভাপতি আছেন ডি কে মন্ডল, তার সাথে আমার একটা সখ্যতা ছিল, তার একটি পত্রিকা ছিল মাসিক ধূপছায়া, ওই পত্রিকাটি তিনি নিয়মিত করতেন এবং আমার কাছে পাঠাতেন। পরে তার ওই ঠিকানায় আমি একটি বই পাঠাই, আমার ছায়াবৃত্তি ইতিহাস। তো উনি এইভাবে বললেন যে বইটি পড়তে গিয়ে উনি এত বেশি আবেগপ্রবণ হয়ে গেছেন যে এক নিঃশ্বাসে বইটি পড়েছেন এবং মাঝখানে ইলেকট্রিসিটি যাওয়ার পর উনি মোমবাতি জ্বালিয়ে বইটি শেষ করেছেন, আলোচনার মধ্যে তিনি লিখেছেন। ওই আলোচনাটি আসলে আমার মানে যেই কয়টাই আলোচনা হোক না কেন, কিন্তু ওই আলোচনাটি আমি মানে গুরুত্ব দিই, কারণ ওটা আমার ওই তরুণ বয়সে ওটি আসলে একটা অন্যরকম আলোচনা ছিল। এর পরবর্তীতে যদিও আল মাহমুদ ভাই আমাকে নিয়ে লিখেছেন দৈনিক নয়া দিগন্তে একটা আর্টিকেল, আল মুজাহিদি ভাই আমাকে নিয়ে একটি আর্টিকেল লিখেছেন যেটা বাংলাদেশ প্রতিদিনে 2013 সালে প্রকাশিত হয়েছিল, আর আপনি তো লিখেছেন আলহামদুলিল্লাহ, এটা আমার সৌভাগ্য যে আমার বয়োজ্যেষ্ঠরা আমাকে নিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ।
0: জামশেদ, আপনি বলুন যে আপনি জলছবি পত্রিকাটি প্রকাশ করেন সেটা কত সালে প্রথম প্রকাশ করলেন?
1: এটি 2001 সালে প্রথম সংখ্যাটি বের হয় এবং এখন এর বয়স হচ্ছে প্রায় 25 বছর।
0: আপনি প্রথম কবে আমাদের একুশে বইমেলায় আসেন?
1: একুশে বইমেলায় আমি প্রথম আসি সেটা 95 বা 96 এর দিকে।
0: প্রথম বইমেলার অভিজ্ঞতা কি?
1: প্রথম বইমেলা আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা, বই যে অর্থাৎ পাঠ্যপুস্তকের বাহিরে যে বই আছে, আরো পড়ার অনেক কিছু আছে, এটা কিন্তু আমাদের এখন পর্যন্ত গ্রামের যারা গ্রামীণ অভিভাবক আছে তারা কিন্তু বুঝেন না বা জানেন না বা বিষয়টা বুঝারও চেষ্টা করেন না। কিন্তু যখন আমি হাজার হাজার বইয়ের ভিড়ে নিজেকে প্রবেশ করলাম তখন আমি নিজেই ওই বইয়ের ভিতরে আসলে হারিয়ে গেলাম, একটি অন্যরকম আনন্দ, একটি অন্যরকম সেই স্মৃতি আর কি।
0: আপনার প্রচ্ছদ প্রথম কে করেন?
1: আমার প্রচ্ছদ প্রথম করেন রিয়াজ নামে এক ভদ্রলোক, উনি এখন কানাডায় আছেন।
0: আপনার প্রিয় কবি কে?
1: নিঃসন্দেহে আল মাহমুদ।
0: আপনার প্রিয় সঙ্গীত শিল্পী কে?
1: প্রিয় সঙ্গীত শিল্পী আমি মূলত সাবিনা ইয়াসমিনের ভক্ত, আর সৈয়দ আব্দুল হাদিকে আমি মানে পুরুষ শিল্পীদের মধ্যে তাকে আমি তার গানগুলো আমি শুনি।
0: আপনি বলুন যে আপনার সমকালে যে সমস্ত কবিরা কবিতা লিখছেন তাদের কবিতা আপনার কেমন লাগে, এবং আপনাদের কোনো কবিতার অগ্রযাত্রায় কোনো দর্শন কাজ করেছে কিনা যদি ছোট্ট করে বলেন?
1: বিষয়টা হচ্ছে যে আমরা যখন 90 দশকে লেখালেখি শুরু করি তখন আমাদের একটি স্লোগান ছিল যে মৃত্তিকায়

0: তাদের লেখা হয়তো দেখা যায়, কিন্তু আমাদের একটা নব্বইয়ের কবিতায় কিন্তু একটা ভিন্ন ধর্মী দর্শন আছে ওস্তাদ, এটা আপনি লক্ষ্য করবেন। আপনি তো আমাদের জাস্ট একটা স্টেপ, এক দশক আগের কবি, অর্থাৎ 80-এর অন্যতম প্রধান কবি আপনি। এটা মনে করি যে আল মাহমুদের পরে যদি বাংলা কবিতায় কোনো জনপ্রিয় কবি থাকে সমকালীন, সেটি হচ্ছে রেজাউদ্দিন স্টালিন। আমার মূল ব্যাপারটা হচ্ছে যেটা, 90-এর কবিতায় আমাদের কিন্তু একটা ট্রান আছে, একটা বাক কিন্তু আমাদের আছে। 90-এ কিন্তু অনেকেই কিন্তু সনেট রচনা করেন, আমি নিজেও কিন্তু সনেট রচনা করতেছি। অর্থাৎ মৃত্তিকায় ফিরে যাওয়া বলতে যে শুধু মাটির ভিতরে ফিরে যাওয়া তা না, কিন্তু অর্থাৎ কবিতাকে ছন্দে, কবিতার ফর্মে, কবিতার প্যাটার্নটা ফিরিয়ে নিয়ে আসার কিন্তু যে আন্দোলনটা, সেটা কিন্তু 90 দশকই করে।
1: প্রত্যেক কবির একটা নদী থাকে, আপনার নদী কোনটি?
0: আমার নদী হচ্ছে আমার স্রষ্টা, আমি তাকে নিয়ে সর্বদা ভাবি, সত্যি কথা যেটা, এবং তারই সাহায্য এবং সহায়তা সর্বদা চাই, তারই দয়ায় আজ আমার গ্রন্থের সংখ্যা 40 অধিক প্রায়।
1: প্রত্যেক কবির একটা নিজস্ব রং থাকে, সেই রং পৃথিবীতে দেখাও যায় না হয়তো, কিন্তু সেই রংটা সে তৈরি করতে পারে, এ হচ্ছে কবির ক্ষমতা। আপনার রংটি কি?
0: সোনালু কালার, সোনালু ফুলের রং,
1: যে আপনার দেশের সবচেয়ে উজ্জ্বল রং। আপনার কবিতায় দেশ, মাটি, মানুষ এবং প্রেয়সী আসে, সেটা আপনি মুক্ত ছন্দে না লিখে সনেটে কেন লিখেন?
0: এটা ধারণাটা ভুল। আসলে আমার প্রকাশিত 16টি কাব্য গ্রন্থের মধ্যে মাত্র 4টি হলো সনেট গ্রন্থ। সেটি হয়তো অনেক পাঠকই জানেন না বা অনেক কবি বন্ধুই জানেন না, কিন্তু আমার প্রেয়সীর যে ব্যাপারটা আপনি বললেন, এখানে কিছু আমার ক্ষুদ্র কবিতাও আছে, অর্থাৎ লিরিক ধর্মী কিছু কবিতা আছে, যেটা 2003 সালে ভালোবাসার শতক লিরিক নামক গ্রন্থে প্রকাশিত হয়েছিল। ওইখানে এরকম কবিতা, অর্থাৎ 4 লাইনের ছোট ছোট কবিতাগুলো নিয়ে কিন্তু আছে, শুধু যে সনেটের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু না।
1: আপনার সেই ছোট ছোট কবিতার কয়েকটি পংক্তি যদি আমরা শুনতে পারি।
0: একটি শিরোনাম হচ্ছে ইউসুফ জুলেখা। এই চোখ অপরাধী হলে এ হৃদয় রাজ সাক্ষী তার, আমি ইউসুফ নই, প্রেমে পড়ি তাই জুলেখার।
1: বাহ, দুর্দান্ত! কিন্তু আসলে ছোট্ট কবিতা শুনে আমাদের মন তো ভরবে না, আমরা চাই যে আপনি আমাদেরকে আরো দুটি আপনার সনেট লেখেন। আমরা জানি যে ফজল শাহাবুদ্দিনের প্রেরণা ছিল আপনার পেছনে।
0: আমি 2007 সালে প্রকাশিত আমার যে নিকনেম কবিতাটি, অর্থাৎ ছায়াবৃত্ত ইতিহাস নামক গ্রন্থের যে ছায়াবৃত্ত ইতিহাস সনেটটি, সেটি আমি পড়ছি এখন প্রথম কবিতা হিসাবে। শিরোনাম ছায়াবৃত্ত ইতিহাস। সনেট জোয়ারে ভেসে আমি যাব মৃত কোনো কবিতা নগরে, আহত কলম বলে ক্রমাগত লিখে যাব আগামীর গীত, মৃত কোনো জনপদে হয়তো বা শোনা যাবে আমার সঙ্গীত, হয়তো বিশেষ দিনে আমার সমাধি রবে গোলাপ টগরে। বোমারু বিমানগুলো সেকালে কি এরকম ছড়াবে বারুদ, নাকি হবে পৃথিবীটা রসায়ন যৌগে গড়া স্বপ্ন ভস্ম ছাই, মানুষের রোবটে বিয়ে এমনও তো হতে পারে, স্বাগত জানাই সৃষ্টির নিগুড় তত্ত্ব ছায়াবৃত্ত ইতিহাস জানেন মাবুদ। জাহাজ ভেতরে আমি একা একা বসে বসে দিন রাত ভাবি, শুরু কিংবা শেষ কবে, কোথায় রক্ষিত আছে আগামীর চাবি, আমাদের অসাধ্যতা ভুলিয়ে দিয়েছে আজ বিজ্ঞানের সাজ, আশা জাগানি স্রোতে অতঃপর আগন্তুক ত্রিকাল প্রহর, কবিতার ক্ষেত জুড়ে সোনা ফলা শব্দমালার বইছে নহর। এটি হচ্ছে একটি কবিতা।
1: দুর্দান্ত! আমরা আসলে সনেটের এই ফর্মটা আপনি এত পছন্দ করলেন কেন?
0: আমি যেটা মনে করি যে কবিতায় ছন্দটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ছন্দহীন কবিতা আমার কাছে আসলে কবিতা মনে হয় না, রিয়েলিটি যেটা। এবং পাঠক বলতে কিন্তু এখন আমরা কবিতার পাঠক কিন্তু কবিতা বিমুখ, এই বিমুখতার মূল যে কারণটি আমি সেটি মনে করি যে আমাদের এই গদ্য ছন্দের কবিতা লেখার কারণে কিন্তু পাঠকের হৃদয়ে যে টান, হৃদয়ে যে লয়, সুরের যে আস্বাদন, সে আস্বাদন থেকে পাঠক কিন্তু প্রকৃত স্বাদ না পাওয়ার কারণেই কিন্তু এখন এই কবিতা বিমুখ হচ্ছে। যার কারণে আমার চিন্তা হচ্ছে যে আমি যাই লিখি, ছন্দে লিখবো, পাঠক যেন অন্তত পাঠ করে তৃপ্ত হয়, পরিতৃপ্ত হয়।
1: আমরা সেই ছান্দিক কবিতা, যেগুলো বাংলা কবিতার প্রাণ বলে আমরা জানি, ছন্দে কবিতা থাকলে একটু মানুষের মনেও কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়। আমি অনেক আগে একটা ইংরেজি কবিতা পড়েছিলাম আমাদের রবার্ট ফ্রস্টের, সেটার বেশ কয়েকটা মনে আছে। উটস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই কবিতাটা হঠাৎ আমার মনে হলো যে একজন কবিকে তার ঘুমিয়ে পড়ার আগে অনেক দূর যেতে হয়। আপনি কত দূর যেতে চান?
0: আমি আসলে যেটি করতে চাই সেটি হচ্ছে যে, সেই কাজটি আমার এখনো করা হয়নি, সেটা হচ্ছে যে আমি চাই যে ভারতচন্দ্রের মতো একটি দুটি লাইন যেন অন্তত মানুষের মুখে মুখে উচ্চারিত হয়, সে আমার সন্তান যেন থাকে দুধে বাতে।
1: অনেক ধন্যবাদ আজকে।

আমাদের জামশেদওয়াজের প্রথম প্রকাশে তার এই আমাদের আতিথ্য গ্রহণ করেছেন। আমি জামশেদকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের সন্তানরা দুধে ভাতে থাকুক, নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর থাকুক। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে সারা বিশ্বে গর্বের সঙ্গে বলবে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষার জন্য প্রাণ দেয়া এই জাতির মূল শক্তি হচ্ছে তার কবিতা, তার সঙ্গীত। আমরা সেই কবিতার সাথে থাকব। প্রথম প্রকাশে কবি জামশেদওয়াজেদকে আরেকবার ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশের আজকের এই আয়োজনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

কবিতার চাষ করে পৃথিবীতে ফসল ফলাই, যে ফসলে ভরে ওঠে সভ্যতার নিটোল কাহিনী। কবি জামশেদ ওয়াজেদ কবিতার আবাদ করতে চান, তিনি পৃথিবীতে ফসল ফলাতে চান, তিনি পৃথিবীতে ফলাতে চান নতুন বীজকণার সজীব শস্য, যে ফসলে ভরে উঠবে প্রগতির সোনালি উঠোন। কবির এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ লাভ করুক, এই প্রত্যাশায় শেষ করছি সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের প্রথম প্রকাশ পর্ব। প্রিয় বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এবারের পরিবেশনা একটি রবীন্দ্রসঙ্গীত। গানটি গিয়েছেন ডক্টর ইন্দ্রাণী কর্মকার ও মোহাম্মদ মামুনুল ইসলাম। গানের কথা সীমার মাঝে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। বিদেশ যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়। বৈধভাবে বিদেশ যান, দেশ উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসেবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন। কারো মিথ্যা আশ্বাসে সন্তুষ্ট না হয়ে যাচাই বাছাই করে বৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার দুর্বলতাই মানব পাচারকারীদের উৎসাহিত করে, তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে সচেতন হন। মানব পাচারকারীরা কারো বন্ধু নয়, এরা অর্থের লোভে বিবেকহীন, তাই এদের মিষ্টি কথায় ভুলবেন না। মানব পাচারকারীদের বিরুদ্ধে আপনি সচেতন হন, অন্যকেও সচেতন করুন। শ্রোতা বন্ধুরা, স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন, ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ বা বরফ পানি পুরোপুরি পরিহার করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কোন প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্ব ভোগের যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে। অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের এই পথটি সহজ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফেসিবাদী সরকার ব্যাংক, বীমাসহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকে লুটপাট চালিয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় তাদের টাকা পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তিনি আজ রাজধানীর শেরেবাংলানগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচন শেষে একথা বলেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, 2006 সালে এই হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের রোগী যাতে রাজধানীতে না এসে চিকিৎসা পান সেজন্য ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালে 15 আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দর মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজ ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেরেছে। এতে অন্তত 38 জন নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার ভূ পদার্থ বিজ্ঞান সংস্থা জানায়, আজ ভোরে ফ্লোরেস অঞ্চলের প্রায় 15 কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে 67 রানে পিছিয়ে থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 161 রান সংগ্রহ করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া 198 ও 4 উইকেটে 161 এবং বাংলাদেশ 426। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আজিজ আল কাউসার।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, কোরআন শিক্ষার আসরে পবিত্র কোরআনুল করিমের একটি সূরা আমরা আজকে ইনশাআল্লাহ মাস করব। প্রথমেই স্টুডিওতে উপস্থিত আজকের কোরআনের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা এক একজন করে তোমাদের নামগুলো বলো।
4: মোহাম্মদ আব্দুল্লাহ,
5: মোহাম্মদ আবির হাসান,
6: মোহাম্মদ সাজ্জাদ আলী।
3: মাশাআল্লাহ, তিনজন শিক্ষার্থী আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে। কোরআন শিক্ষার আসরে এই ক্লাসটি নিয়মিত হয়ে থাকে প্রতি শনিবার বিকেল চারটা পাঁচ মিনিটে। কোরআন শিক্ষার এই আসরের ক্লাসে আপনারাও আমাদের সঙ্গে পড়তে পারেন, শুনতে পারেন, এবং কোথায় কি ভুল হয় বা কি তাজবিদের নিয়ম কানুন রয়েছে কাগজে কলমে নোট করতে পারেন। আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত শিখব, মাস করব, সেটি হল কোরআনুল করিমের ৩০ নম্বর পারার শেষের দিকে ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি আমরা অনেক সময় নামাজে পড়ে থাকি। নামাজে কোরআনুল করিম তেলাওয়াত অবশ্যই বিশুদ্ধ হতে হবে। নামাজ ভঙ্গের অন্যতম একটি কারণ তথা প্রথম কারণ হলো, কেউ যদি নামাজের মধ্যে কোরআনুল করিমের তেলাওয়াত অশুদ্ধ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তোমরা ধীরে ধীরে তারতিলের সঙ্গে স্পষ্ট করে পড়ো। তো আজকে আমি সূরা ইখলাস তেলাওয়াত করব, শিক্ষার্থীদেরকে একটি একটি আয়াত করে পড়াবো। শ্রোতারা যেখান থেকে শুনছেন, আপনারাও কোরআনুল করিমের এই আয়াতগুলো শুনতে পারেন মন দিয়ে এবং মাস করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ সবাই উপকৃত হব। তো শুরু করা যাক, সূরা ইখলাস আমি পড়ব, তোমরা আমার সাথে সাথে পড়বা।
7: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
3: আমি যেভাবে পড়ব ঠিক সেভাবেই, সেই সুর, সেই তাজবীদ, সেই মত, সেই গুন্না দিয়ে গলা ছেড়ে সুন্দর করে তার তিলে হয়ে পড়ার চেষ্টা করি।
7: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: قل هو الله أحد.
1: قل هو الله أحد.
0: أحد.
1: أحد.
0: قل هو الله أحد.
1: قل هو الله أحد.
2: قل আর قل পার্থক্য আছে এখানে অফ ল্যাম্পেশ قل কোরআনের যে আরবি হরফ রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত তার মধ্যে একটা রয়েছে অফ আর একটা রয়েছে ক্যাফ অনেকে এখানে আমরা কু বলে ফেলি কুল কুল না কুল কলকলা এটা একেবারে হলক থেকে জিবার গোড়া থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নক্তওয়ালা অফ আর শেষে আহাদে দাল কলকলা করতে হবে আহাদে তাহলে আবার
0: কুল হুয়াল্লাহু আহাদ
1: কুল হুয়াল্লাহু আহাদ
2: হুয়াল্লাহ লাম খানা জবর ল হবে এখানে ওখানে আমরা নাকি ভুল করে পড়ি হুয়াল্লাহ হুয়াল্লাহ না কিন্তু এখানে যদি লামের উপর জবর থাকতো তাহলে লা হতো লামের উপরে খাড়া জবর আছে এই জন্য হুয়াল্লাহ
0: قل هو الله أحد
1: قل هو الله أحد
0: الله الصمد
1: الله الصمد
2: الله আর الله পার্থক্য আছে আমরা যখন অনেকেই নরমালি বলি আল্লাহ কিন্তু আরবিতে এখানে লামের উপর খাড়া জবর الله আল্লাহ উচ্চারণ করতে হবে যখন আমরা সূরাটা তেলাওয়াত করব আল্লাহ পড়তে হবে
0: আল্লাহুস-সামাদ
1: আল্লাহুস-সামাদ
0: সামাদ
1: সামাদ
2: সজ্জবর স অনেকে সামাদ বলে সামাদ সামাদ হবে না সামাদ বলতে হবে শেষে দাল রয়েছে দালের উপরে সাকিন করা হয়েছে কলকলা করতে হবে কলকলা হরফ পাঁচটি অস্তবাজিম দাল তাহলে আল্লাহ হবে আল্লাহ হবে না সমাদ হবে সামাদ হবে না শেষে কলকলা করতে হবে সমাদে
0: আল্লাহুস-সামাদে
1: আল্লাহুস-সামাদে
2: নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে ভুলগুলো কমন অনেক মানুষ সাধারণভাবে ভুল করে ফেলে মিস্টেক করে ফেলে আল্লাহ এখানে আল্লাহ বলা হয়ে যায় অনেকের সমাদ সামাদ বলা হয়ে যায় সামাদ না বলে স স দিয়ে বলতে হবে এবং শেষে কলকলা করতে হবে সমাদে
0: আল্লাহুস-সামাদ
1: আল্লাহুস-সামাদ
0: লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
1: লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
0: লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
1: লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
2: কলকলা কিন্তু এখানে দুটো আছে লাম ইয়ালিদে এটা কলকলা
0: ওয়া লাম ইউলাদে
2: তাহলে লাম ইয়ালিদে লিদে এখানে একটা কলকলা করতে হবে দালের উপর সাকিন হয়েছে এবং শেষে আবার দালের উপর সাকিন করা হয়েছে ওয়া লাম ইউলাদে
0: লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদে
1: লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদে
0: ولم يكن له كفوا أحد.

0: أحد
1: ولم يكن له كفوا أحد
0: كفوا أحد
1: كفوا أحد
0: أحح عربي حروف المدة دوتا حال سيطلو حا أدلو ها أدلو حي حتي أدلو حي هواس تلي حا إتا মধ্যখান হইতে হলকের মধ্যখান হতে দুই নম্বর মাখরাজ আইন হা আর এক নম্বর মাখরাজ হলো হা হামজা হা হলকের শুরু হইতে এখানে কুফুয়ান আহাদ
1: কুফুয়ান আহাদ
0: ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ
1: ওয়ালাম ইয়াকুন লাহু
0: আমরা পুরো সূরাটি পড়লাম সূরা ইখলাস একটি পরিচিত সূরা এই সূরাটি মুখস্থ নাই আমার মনে হয় এমন কোন মুসলিম নেই সবারই মুখস্থ রয়েছে কিন্তু এই সূরাটির মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলি হা হা কফ কলকলা এগুলো অনেক সময় ভুল হয়ে যায় এই ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাজবীদের নিয়ম কানুনকে ফলো করে পড়তে হবে তাহলেই প্রতি হরপে হরপে দশটি করে নেকি পাওয়া যাবে যদি আমি কোরআন পড়লাম কিন্তু কোরআনের উচ্চারণকে ভুলভাবে বললাম কোরআনের উচ্চারণকে ঠিক রাখলাম না তাহলে তো অর্থ পরিবর্তন হয়ে যাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ আর বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সে যিনি কোরআন শিখে এবং শেখায় যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত করা অত্যন্ত বরকতময় কাজ ফজিলতময় কাজ সওয়াবের কাজ এই কোরআন যেহেতু আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে আল্লাহর কথাগুলো বান্দার মুখ দিয়ে বের হওয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক খুশি হয়ে যান সম্মানিত শ্রোতারা আপনারা শুনলেন সূরা ইখলাস আমি তেলাওয়াত করেছি আজকের এই স্টুডিওতে উপস্থিত শিক্ষার্থীরা আমার সঙ্গে সঙ্গে পড়েছে এবং কোথায় কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমি কয়েকবার তাদেরকে বলেওছি এখন আমি শিক্ষার্থীদের কাছ থেকে শুনবো একজন এক একবার করে সূরাটা পড়বো আমি শুনবো দেখি তোমাদের কোথায় কোনো সমস্যা আছে কিনা শ্রোতারা আপনারাও সমস্যাগুলো ধরে নিতে পারেন প্রথমেই তেলাওয়াত করছে সূরা ইখলাস মোহাম্মদ আব্দুল্লাহ
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
0: ما شاء الله سو إخلاص البروتوم آيات تارك بابر عبد الله
2: قل هو
0: قل أي جي قف أي تار اتشارون تار تيس پوشتر كورتا بي قل إركم هيگا چه قل بلو
2: قل
0: মুখ খুলে উল
2: উল
0: ভিতর থেকে যে কফর উচ্চারণটা এটা শ্রোতা বা তুমি যখন তিলাওয়াত করবা তোমার মুসল্লিরা তুমি যখন পড়বা একজন মানুষ যখন তিলাওয়াত শুনবে সেও যেন বুঝতে পারে যে এখানে কোন কাফটা উচ্চারণ করা হয়েছে এটাকে কফ না কাফ স্পষ্ট আবার
2: উল হুয়াল্লাহু
0: হুয়াল্লাহু
2: হুয়াল্লাহু আহাদ
0: মোহাম্মদ আব্দুল্লাহ প্রথম আয়াতের কফটা বোঝা যায়নি বাকি প্রত্যেকটা আয়াত মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আরো চেষ্টা করে আরো সুন্দর করে আরো বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে এরপর যে তেলাওয়াত শুনবো মোহাম্মদ আবির হাসানের কাছ থেকে তুমি সূরা ইখলাস তেলাওয়াত করো
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
0: রহিম না রহিম
3: রহিম
0: রহি হা রহিম
3: রহিম কুল হুয়াল্লাহু আহাদ
0: হুয়াল্লাহু
3: হুয়াল্লাহু
0: হুয়াল
3: হুয়াল্লাহু
0: আহাদ
3: লাহু আহাদ
0: আহাদ না আহাদ হারুচরন আহাদ
3: আহাদে
0: আহাদে আবার এটা বলো
3: কুল হুয়াল্লাহু আহাদে আল্লাহু
0: আল্লাহ আল্লাহ
3: আল্লাহ।
0: এখানে লামের উপরে যেহেতু খাড়া জবর এসেছে, লামের উপরে জবর আসলে, পেশ আসলে মোটা করে পড়তে হয়, লাম পোর করে পড়তে হয়। কিছু শব্দ, কিছু হরফ আছে, এগুলির সাউন্ড, এগুলির উচ্চারণ কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। তো তোমারটা এটা একটু পাতলা হয়ে গেছে, মোটা, এখানে ল মোটা করে আসবে। কেন? লামের উপরে খাড়া জবর আসছে। তাহলে বলো বলো প্রায় কাছাকাছি হরফ, কিন্তু উচ্চারণটাকে পারফেক্টলি করতে হলে প্রত্যেকটা প্রত্যেকটা করতে হবে। এখানে সদের জায়গায় তুমি যে উচ্চারণটা করতেছো, এটা সায়ের উচ্চারণ চলে আসতেছে, বাতাস আসবে না, কিন্তু মাখরাজটা হলো জিবার আগা, সামনের নিচে দাঁতের পেট। তোমার জিবাগুলো নিচের যে দাঁতগুলো রয়েছে, উপরের দাঁত না, নিচের দাঁতের যে পেট রয়েছে পিছনে, এখানে লাগাতে হবে কিছুটা হয়েছে আগের থেকে। আরেকবার বলো আল্লাহুসসামাদ,
3: আল্লাহুসসামাদ।
0: এটা অনেক প্র্যাকটিস করতে হবে, আরো বেশ কয়েকবার পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কাছাকাছি কিছুটা হয়েছে। পরের আয়াত,
3: লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।
0: ওয়ালাম এখানে কিন্তু কলকলা নেই, ওয়ালাম শেষ, কিন্তু এখানে তোমার কলকলার মতো কিছুটা হয়ে গেছে। ওয়ালাম ওয়ালাম এটা কলকলা হবে না, ওয়ালাম ইউ লাদে, লাদে এখানে গিয়ে কলকলা হবে। আরেকবার, লাম ইয়ালিদ,
3: লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ,
0: ইউলাদ
3: ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ
0: আহাদ
3: আহাদ।
0: মাশাআল্লাহ, যথেষ্ট ইমপ্রুভ হয়েছে আগের থেকে, মোহাম্মদ আবির হাসানের পড়া আগের থেকে অনেকটাই কিছুটা শুদ্ধ হয়ে আসছে। এভাবে তোমাকে আরো একটু প্র্যাকটিস করতে হবে, আরো একটু অনুশীলন করতে হবে, আরো বেশি বেশি মুখ দিয়ে বলতে হবে। শ্রোতারা, আপনারাও শুনলেন যে মোহাম্মদ আবিরের বেশ কয়েকটি জায়গা আমি ঠিক করে দিয়েছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। এবার আমরা আরেকজন শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ আলী, তুমি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাও।
4: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ।

0: أحد
1: أحد
0: أحد
1: قل
0: قل هو الله أحد الله الصمد
1: هو الصمد
0: هو الصمد
1: حونا كنتو ها هوس
0: هو الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد
1: ما شاء الله ولم يقل له كفوا أحد الحمد لله أمرا তিনজন শিক্ষার্থীর কাছ থেকে সূরা ইখলাস শুনলাম। শ্রোতারা আপনারাও শুনলেন কার কোথায় কি সমস্যা ছিল, মোটামুটি সেগুলো সমাধান করা হলো, তারাও বুঝতে পেরেছে এবং অনেকের আগের থেকে আরো সুন্দর হয়েছে। এবং এই সূরাটি প্রথমে যখন তিলাওয়াত করেছি প্রতি লাইনে লাইনে তাজবিদগুলোর নিয়ম বলেছি, আরো একবার আমি সূরা ইখলাসের তাজবিদের নিয়মগুলো বলে দিচ্ছি। শ্রোতারা এবং শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। উল হুয়াল্লাহু, হুয়াল্লাহ হবে, আহাদে কলকলা হবে, আল্লাহ হবে আল্লাহ হবে না, এবং সর্বশেষ আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। একজন শিক্ষার্থী আহাদ বলেছ, আহাদ হাদারা আহাদ। তো এই যে উচ্চারণ গুলো এবং কলকলা গুলো এবং টান গুলো গুন্না গুলো মত গুলো আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, শুনতে হবে। যত বেশি পড়বো তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করবে এবং শরীরের মধ্যে রহমত আসবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে আমি কুরআনকে অবতীর্ণ করেছি যে মুমিনদের জন্য রহমত এবং রোগের ঔষধ শিফা হিসাবে। কুরআন এটা কোন শিফা? অন্তরের যে কালিমা সেটাও দূর করে। আসুন দেশবাসী সম্মানিত শ্রোতারা, আমাদের কুরআন শিক্ষার আজকের এই ক্লাসে আমরা সূরা ইখলাস তিলাওয়াত করেছি, মাস করেছি। প্রতি শনিবার বিকেল 4:05 কোরআন শিক্ষার এই আসরের ক্লাসে আপনাদের সবাইকে শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আশা করি আমাদের সঙ্গে সঙ্গে এই সূরাগুলো পড়বেন, উপকৃত হবেন, শিখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: এতক্ষণ প্রচারিত হল পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় ছিলেন কারি আজিজ আল কাউসার,
3: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনা শামসাদ পারভীন, উপস্থাপনায় নাইরিন সুলতানা ও মোহাম্মদ জায়েদ জুলফিকার।

0: তোমার কথা ভাবতে ভাবতে দু চোখে ঘুম নেমে আসে। তোমার একটা মেসেজে সকালটা সুন্দর হয়, মনটা ঠিকই ভালো হয়ে যায়।
1: জীবন এক গান, শব্দে শব্দে মিলে যায় স্মৃতির সুর, কখনো উঁচু কখনো নিচু, কখনো সুখ কখনো বেদনা, এই সুরের তালে জীবন হয়ে ওঠে অমৃত।
0: আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন, আমার প্রতিটা নিঃশ্বাসে কেবল তোমাকে চাই প্রিয়।
1: আমার জীবন সেদিনই পূর্ণতা পেয়েছে যেদিন তুমি আমার জীবনে এসেছিলে। তুমি পাশে থাকলে খুব বেশি কথা বলা লাগে না, পাশাপাশি বসে থাকাটাও একটা সুন্দর সময়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয়ে তুমি উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ জায়েদ জুলফিকার
0: এবং আমি নাইরিন সুলতানা।

0: আমার স্বপ্নের ঠিকানা, ভালোবাসার শেষ সীমানা। হাতটা ধরে দেখো, সারাটা জীবন ধরে রেখো। তুমি আমার প্রাণ, তুমি আমার হৃদয়ের গান।
1: ভালোবাসি কথাটা প্রতিদিন বলা হয় না, কিন্তু বাজারে তোমার পছন্দের কিছু দেখলে এখনো তোমার কথাই প্রথমে মনে পড়ে।
0: একটা সময় ফোন হাতে নিলেই তোমার মেসেজ খুঁজতাম। এখনো অভ্যাসটা খুব একটা বদলায়নি। ভালোবাসার এই অনুভূতির উপমা ও উৎপেক্ষা কবিগুরু রবীন্দ্রনাথের প্রেম পর্বের গানে সফলভাবে প্রয়োগ ঘটেছে। রবীন্দ্রনাথের প্রেমের গান কেবল রোমান্টিক অনুভূতিতে সীমাবদ্ধ নয়, এতে আছে বিরহ, প্রত্যাশা, আত্মসমর্পণ, সংশয় ও গভীর আত্ম অন্বেষা। কবিগুরু তার প্রেম পর্বের গানে লিখেছেন, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা, ওই যে শুধু নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশে নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চালিয়েছে আধারের যাত্রী গ্রহ, তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল। সুতরাং অনুষ্ঠানে শুরুতে একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ।

0: বাবাকে পাওয়ার পর বুঝেছি আপন মানুষ মানে শুধু সুখের গল্প শোনা নয়, খারাপ দিনটার কথাও ধৈর্য ধরে শোনা।
1: আমার চোখে তোমার উপস্থিতি খুঁজতে এসো না, অতলে হারিয়ে যাবে, কারণ আমার সর্বত্রই তোমার বাস। তোমার উপস্থিতি ছাড়া নিজেকে শূন্য লাগে, মনে হয় জীবনটা থেমে গেছে।
0: তুমি কাছে থাকলে সময়টা খুব তাড়াতাড়ি যায়, আর দূরে থাকলে ঘড়িটাই যেন ধীরে চলে। ভালোবাসা বোধ হয় তখনই গভীর হয় যখন একজনের ছোট ছোট অভ্যাসও আর বিরক্তির না লেগে পরিচিত লাগে।
1: আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হতে চাই না, খারাপ সময়ে যে মানুষটার কাছে ফিরতে ইচ্ছে করে সেই মানুষটা হতে চাই। নজরুলের গানে বিরহীর সেই নীরব থাকার হাহাকার ফুটে উঠেছে।
0: অন্তরে তুমি আছো চিরদিন ও অন্তর জামি, বাহিরে বিথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি। প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। প্রিয় শ্রোতা, এবার একটি নজরুল সঙ্গীত শোনাব, শিল্পী দিলরুবা আনম।

0: তোমার কাছে আমার সবচেয়ে বড় চাওয়া, ভালো সময়ে হাত ধরো আর খারাপ সময়ে হাতটা ছেড়ো না। দেখো, প্রতিদিন কথা হওয়াটাই ভালোবাসা নয়, ব্যস্ততার মাঝেও মানুষটা ঠিক আছে কিনা মনে পড়াটাও ভালোবাসা।
1: ছবির মানুষটা আমার, এই ছোট্ট সত্যিটাই মাঝে মাঝে ভীষণ ভালো লাগে।
0: জীবনে অনেক মানুষ পরিচিত হয়েছে, থেকে যাওয়ার ইচ্ছেটা শুধু তোমার মধ্যেই দেখেছি।
1: গীতিকবি বলেন, আমার তুমি যত পারো অবহেলা করতে পারো, আর কোথাও মন হারিয়ে সুখের বাসর গড়তে পারো। অবহেলা অনাদরে আমার চোখের আড়াল করে কারো হাতের মিলন মালা তোমার গলায় পড়তে পারো। এবার যে আধুনিক গান শুনবেন, শিল্পী জানিতা আহমেদ ছিলিক, অপু আমান, গীতিকার জ্যোতির্ময় সেন এবং সুরকার রিপন খান।

0: একটি মানুষ ধীরে ধীরে এতটা আপন হয়ে যায়, একদিন কথা না হলে তখন দিনটা কেমন অসম্পূর্ণ লাগে।
1: ফোনের সৌন্দর্যের একটা সুবিধা আছে, তার সঙ্গে ছবি তুলতে খুব বেশি সাজগোজের দরকার পড়ে না। ছোট্ট একটা ফুল অথচ আমার পুরো বারান্দার চেহারাটাই বদলে দিয়েছে।
0: এবারটি আধুনিক গান শুনবেন শিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার মাহফুজুর রহমান, সুরকার শেখ সাদী খান। তিনি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতেন।

0: শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুরতরঙ্গ এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল তুমি। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠাবার ঠিকানা সুরতরঙ্গ প্রযোজনের পরিচালক, বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: শ্রোতা, আবারও কথা হবে সুরতরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুরতরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনার শামসাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা।

এবারে সমবেত কণ্ঠে একটি ভক্তিমূলক গান শোনাব। গানের গীতিকার আব্দুল হাই আল হাদি, গানের সুরকার মোহাম্মদ শওকত হোসেন।

0: ভক্তিমূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন, দেশের গান। শিল্পী রাজিয়া সুলতানা মুক্তি, গীতিকার গোলাম সরওয়ার সলক এবং সুরকার কাজী দেলওয়ার হোসেন।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has assured the teachers of non-government educational institutions that they would no longer have to visit offices or face harassment to receive their retirement benefits, as the government would ensure timely online transfer of their dues directly to their bank accounts. He said this while addressing a function at Usmani Memorial Auditorium in the capital today to inaugurate the payment of the retirement and welfare benefits of the teachers and employees of non-government educational institutions. The Prime Minister said 70,119 retired teachers of private schools, colleges and madrasas today received part of the funds deposited in two government funds after waiting for nearly 4 years since 2022. Referring to the difficulties in distributing the retirement benefits, Tariq Rahman said the previous government had looted the two funds as it had done in their sectors, including banking and insurance. Recalling former Prime Minister late Begum Khaledazia, Tariq Rahman said the non-government educational institutions, teachers and employees welfare trust was established in 1991 and the retirement benefits poured in 2002 through her far-sighted initiatives. He also recalled Begum Khaledazia's initiatives for education stipends and tuition-free education for female students, saying those initiatives are now regarded as models worthy of emulation worldwide. Prime Minister Tariq Rahman has called for rebuilding trust, respect and compassion among doctors, patients and their family members to ensure quality healthcare services. He made the remarks after inaugurating a newly constructed 500-bed building at the National Institute of Neurosciences and Hospital at Sher Banglanagar in the capital today. The newly constructed 15-story building has now added 500 more beds, bringing the hospital's total capacity to 1,000 beds. Recalling former Prime Minister late Begum Khaledazia, Tariq Rahman said she had laid the foundation stone of the hospital in 2006. He underscored the need to combine modern technology with humanity in medical services and said technology can identify a disease, but there is no alternative to a doctor's humane behavior in understanding a patient's fear, anxiety and mental suffering and reassuring the patient. Highlighting government efforts to extend healthcare to remote areas, Tariq Rahman said, work is underway to set up an effective referral framework driven by e-health cards, ensuring patients in remote regions to get treatment without coming to the capital by spending huge amounts of money. He said as part of his initiative, work has begun to establish fully functional primary healthcare units in every union of the country. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khaledazia is being observed today in a befitting manner. Begum Khaledazia, widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh, she was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-term Prime Minister Begum Khaledazia was born to Iskandar Majumdar and Tayyiba Majumdar in Dinajpur district on 15th August 1945. Her family originally hails from southeastern Feni. She studied at Dinajpur Government Girls High School and later at Surendranath College. Begum Khaledazia was married to Zia Rahman in 1960. She had been the party chairperson until her death since 1984. Meanwhile, BNP is observing a series of programs marking the birthday of Begum Khaledazia. As part of the programs, Dua and Milad Mahfils were held at party offices and mosques across the country today. At a Milad and Dua Mahfil at the BNP Snibbleton Central Office in the capital, local government, rural development and cooperatives minister Mirza Fakhrul Islam Alamgir said the sacrifice and inspirations of Begum Khaledazia always shows the way to the party. A powerful 7.7 magnitude earthquake has struck eastern Indonesia, killing at least 38 people and causing widespread panic. The Indonesian Geophysics Agency said the quake struck the Flores region early this morning at a depth of around 15 kilometers. Authorities issued a tsunami warning following the earthquake, but the warning has since been lifted. Cricket and host Australia were 161 for 4 in their second innings against Bangladesh at Stumps on the third day of the first test match in Darwin today. Australia are still trailing by 67 runs. Scores so far, Australia 198 and 161 for 4, Bangladesh 426. Dhaka Meteorological Office says the well-marked low over Jharkhand and adjoining area weakened into a low and now lies over southeast Jharkhand and adjoining area. Steep pressure and gradient lies over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hosted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast Valley Till Wanderer says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. Reports in these areas are to host cautionary look signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। প্রবাসী বাংলাদেশিরা বছরের প্রথম মাসেই প্রায় 285 কোটি 87 লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন। এর মধ্যে শীর্ষ 10টি দেশ থেকে এসেছে মোট 246 কোটি 64 লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রাচ্যের শীর্ষ শ্রম বাজার সৌদি আরব রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে। এই দেশটি থেকে এককভাবে এসেছে সর্বোচ্চ প্রায় 58 কোটি 73 লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ 39 কোটি 67 লাখ ডলার, এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, এই দেশটি থেকে 27 কোটি 31 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,158 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,34,779 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা বাড়িয়ে 2,26,165 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,808 টাকা বাড়িয়ে 1,94,206 টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,458 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,58,630 টাকা। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এই মেলার মূল লক্ষ্য। বিভিন্ন পণ্যের পাশাপাশি গৃহস্থলী সামগ্রী, পোশাক ও প্রসাধনীর স্টল রয়েছে। প্রতিদিন রাত 9টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হলেও বেড়েছে সূচক। গত সপ্তাহে ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 162টির, কমেছে 208টির এবং অপরিবর্তিত ছিল 17টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 22 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,07,615 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 7,07,914 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 299 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90, ক্রয় 122.90, ইউরো বিক্রয় 144.19, ক্রয় 141.59, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.86, ক্রয় 165.74, সৌদি রিয়াল বিক্রয় 33.23, ক্রয় 32.57, দিরহাম বিক্রয় 33.90, ক্রয় 33.29, কুয়েতি দিনার বিক্রয় 405.34, ক্রয় 397.93, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.26, ক্রয় 95.90, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48, ক্রয় 29.90, এবং থাই বাত বিক্রয় 3.76, ক্রয় 3.69। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: সম্মানিত শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সবুজ পৃথিবীর আজকের আয়োজনে আমরা কথা বলব প্লাস্টিক দূষণ ও প্রতিকারে আমাদের করণীয় নিয়ে। জানেন কি, আমাদের দেশে এক একজন মানুষ গড়ে 20 কেজির বেশি প্লাস্টিক ব্যবহার করে বছরে। পলিথিন ব্যাগ থেকে ঘরের আসবাব, যে কোনো খাবারের মোড়ক, প্লাস্টিকের ব্যবহার বাড়ছে। বিশেষ করে হালকা এবং স্থায়িত্ব বেশি হওয়ার কারণেই এত চাহিদা। যদিও শিল্পোন্নত দেশের তুলনায় এখনো কম, তবে বিপদ কিন্তু আমাদের বেশি। এই পলিথিন বা প্লাস্টিক নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি করছে, নদীতে গিয়ে পড়ছে, সাগরে চলে যাচ্ছে। এর ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে জীববৈচিত্র, অপচনশীল ও পানি প্রতিরোধী হওয়ায় মাটির উর্বরতা কমাচ্ছে। মোট কথা, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যটাই নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, প্লাস্টিকের কণা নানাভাবে আমাদের শরীরে ঢুকে তৈরি করছে মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি। ক্যান্সার, চর্মরোগ, শ্বাসকষ্ট, বন্ধাত্ম, লিভার ও কিডনি সমস্যা এবং স্নায়ুরোগ, এসব নানা রোগ হচ্ছে প্লাস্টিক দূষণের কারণে। তাহলে উপায়? বাংলাদেশে কিন্তু আইন আছে। 1995 সালে প্রথম আইন হয়, পরে 2002 সালে আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। প্লাস্টিকের বিষয়ে বিভিন্ন নীতি নেওয়া হয়েছে সরকারিভাবে। এর ব্যবহার সীমিত করা এবং এর দূষণ কমাতে বিভিন্ন বৈশ্বিক সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছে বাংলাদেশ, কিন্তু সেসবের বাস্তবায়ন সীমিত। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম চলে আসলেও শুধু তুলনামূলক সুবিধার কারণে মানুষ ক্ষতির দিক নিয়ে ভাবছে না, কিন্তু ভবিষ্যতের কথা বিবেচনা করে প্লাস্টিক নির্ভরতা কমানো আমাদের দায়িত্ব। প্লাস্টিকের বিকল্প যা আছে, যেমন পলিথিনের বদলে চটের ব্যবহার আমাদের বাড়াতে হবে। স্বল্পস্থায়ী হলেও প্রকৃতিতে মিশে যেতে পারে বা পুনর্ব্যবহারের জন্য রূপান্তর বা রিসাইকেল করা যায় এমন পণ্যের ব্যবহারের উপর অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত সামাজিকভাবে তো বটেই, আমাদের শিল্পের টেকসই বিকাশেও পরিবেশ ভাবনা, বিশেষ করে প্লাস্টিকের উপর নির্ভরতা কমানোর উপরে গুরুত্ব দিতে হবে। কার্যকরী প্রয়োগ না হলে জনসচেতনতা বা আইন কাজে আসে না। এর জন্য চাই অঙ্গীকার প্রকৃতি রক্ষায়, স্বাস্থ্য সুরক্ষায়। এখন আমরা একটি সাক্ষাৎকার শুনব। সাক্ষাৎকারটি প্রদান করেছেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, গ্রহণ করেছেন আসাদুজ্জামান সম্রাট।
1: পরিবেশ ও পানি বিষয়ে বাংলাদেশের পথিকৃত বিশেষজ্ঞ। তিনি একাধারে শিক্ষক, গবেষক ও নীতি নির্ধারক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বর্তমানে ইমেরিটাস অধ্যাপক এবং টেকসই উন্নয়ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। জলবায়ু পরিবর্তন, নদী ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পানি আইন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে। তিনি বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থায় জলবায়ু ও পানি বিষয়ক নীতি নির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছেন। স্যার, শুরুতেই আমরা জানতে চাচ্ছি যে গত 11 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেছেন, যাতে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ঘোষণা করেছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
2: আমি খুব পজিটিভলি দেখছি, এই কারণে যে দেশে যে কোনো কর্মকাণ্ড হাতে নেওয়া হোক, যে কোনো প্রকল্প হাতে নেওয়া হোক, উন্নয়ন কর্মকাণ্ড করা হোক, সবগুলোই যাতে টেকসই হয়, সাস্টেনেবল হয়। পরিবেশের বিষয়টা প্রত্যেকটা প্রকল্পেই ভাবা হয়, জলবায়ু পরিবর্তনের বিষয়টা ভাবা হয়, এটা একটা জাতীয় অঙ্গীকার। পৃথিবী জুড়ে বলা হচ্ছে এই টেকসই উন্নয়ন, মানে পৃথিবী বসবাসযোগ্য রাখতে গেলে এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রসেসে এগোতে হবে। তার জন্য পৃথিবী 17টা গোল দিয়েছে, 17টা ধারণা দিয়েছে। বাংলাদেশ সরকার সেটাতে স্বাক্ষরদানকারী, এবং বলা যেতে পারে পৃথিবীতে চিন্তাভাবনা যখন শুরু হয় এ বিষয়ে 1972 সন থেকে, তখন থেকেই বাংলাদেশ পরিবেশের বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি দেখে। আমরা পরিবেশ বলতে শুধুমাত্র দূষণ কিংবা এই ধরনের জিনিস নিয়ে, প্রাকৃতিক সম্পদ নিয়ে হয়তো চিন্তা ভাবনা করি, কিন্তু মূল কথা হচ্ছে সবকিছুর মধ্যেই পরিবেশ সংক্রান্ত চিন্তা ভাবনা আছে। এটাকে 3 ভাগে ভাগ করি আমরা। প্রথমে হচ্ছে অর্থনৈতিক ভাগ, অর্থাৎ দেশকে উন্নতি করতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, তার সকল ধরনের সুযোগ সুবিধা থাকতে হবে, তার জন্য অর্থনৈতিক ভাবে এগোতে হবে। দ্বিতীয় ভাগ হচ্ছে সোশ্যাল ডাইমেনশন। এটাতে যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সন, যারা যাদের কোন ধরনের কাজের ক্ষমতা নেই, শিশুদের ব্যাপার, মহিলাদের অনেক ব্যাপার, বিধবাদের ব্যাপার, এই জিনিসগুলো মনে রাখতে হবে, যেটার ব্যাপারে সরকার এখন অত্যন্ত সোচ্চার এবং অনেক ধরনের সেফটি নেটওয়ার্ক গড়ে তুলছেন। আর তৃতীয় হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে আমরা প্রাকৃতিক এনভায়রনমেন্ট, আকাশ, বাতাস, পানি মাটি এই সবগুলোকে ভালো থাকতে হয়। আমি বুক ভরে শ্বাস নিতে চাই, দূষিত যেনে বাতাস না থাকে, জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে, কারণ যে সম্পদের ভিত্তিতে খাদ্য উৎপাদন হয়, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয়, তাতে জীব বৈচিত্র্যের বিরাট ভূমিকা আছে। আর সবশেষে মানুষের ইন্টারেস্ট, অর্থাৎ মানুষকেও ভালো থাকতে হবে। ওভারঅল সার্বিক উন্নতি অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এই দুটো দিকে আমরা নজর দিচ্ছি এখন, কিন্তু প্রাকৃতিক প্রকৃতির ব্যাপার এবং মানুষের ব্যাপারটা, যেমন আমার চিকিৎসার ব্যাপার, আমার শিক্ষার ব্যাপার, এই সব জিনিসগুলো নিয়েই আমরা কাজ করছি। তাতে আমি মনে করি সার্বিকভাবে উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই উন্নয়ন প্রক্রিয়াতে কনভার্ট করতে হবে এবং পরিবেশের কথাটা সিরিয়াসলি ভাবতে হবে।
1: আপনি বিভিন্ন সময় মনে এসেছেন যে বর্ষা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশে খাদ্য উৎপাদন কমেছে, এই সংকট মোকাবিলায় আমাদের কৃষি ব্যবস্থায় রূপান্তর কেমন হওয়া উচিত?
2: জলবায়ু পরিবর্তন হচ্ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বাতাসের সার্কুলেশন প্যাটার্ন বদলে যাচ্ছে। হয়তো সারা বছর যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হওয়ার কথা কিংবা যে ইন্টেন্সিটিতে বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না। যেমন গত বছর, তার আগের বছর আমরা দেখেছি আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, কিন্তু ভাদ্র আশ্বিন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। আবার হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি হতে পারে, এতে নগরগুলো মারাত্মক বিপদে থাকবে, গ্রাম পর্যায়ে বন্যা হতে পারে, ফসল হানি হতে পারে। যেমন এই বছর হঠাৎ করে সিলেট কিংবা কিশোরগঞ্জ নেত্রকোনাতে হঠাৎ করে বেশি বৃষ্টি হওয়ার কারণে মার্চ মাসের শেষের থেকে এপ্রিল মাস পর্যন্ত মারাত্মক কৃষির ক্ষতি হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে ফুল ফোটার সময়ের পরিবর্তন হচ্ছে, সো কৃষির উপরে মারাত্মক প্রভাব পড়বে। যেভাবে পৃথিবীর বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তাতে হয়তো এখন থেকে 60-70 বছর পরে এখন যে ধরনের ফসল হয় আমাদের, যে ভ্যারাইটির ধান হয়, এগুলোর উৎপাদন হয়তো অর্ধেকের বেশি কমে যাবে। কাজেই সমগ্র বিশ্ব সিরিয়াসলি চিন্তিত, এবং যেটার ব্যাপারে পৃথিবীর প্রত্যেকটা দেশকে অনুপ্রাণিত করছে যে কৃষিক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটবে। কাজেই এইটা মনে রেখে আমাদের দেশেও কৃষি বিভাগ, কৃষি গবেষণা কেন্দ্রগুলো প্রচুর কাজ করছে।
1: আপনি জানেন যে জাতীয় অভিযোজন পরিকল্পনা এর লক্ষ্য অনুযায়ী লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল শস্যের জাতগুলো কৃষকদের কাছে দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে মূল বাধাগুলো কি কি?
2: কৃষি গবেষকদের বলছে যে আমাদের 5 ধরনের ফসল দরকার। ডুবে থাকতে পারে, হঠাৎ করে বৃষ্টি হয়ে ডুবে দিতে পারে সব। 2, খরা হতে পারে, হঠাৎ করে দেখা গেল যে 2 মাস, 2.5 মাস, 3 মাস কোনো বৃষ্টি নাই, কিন্তু হয়তো যখন বৃষ্টি হওয়ার কথা তখন হলো না, যখন হওয়ার কথা না তখন বেশি হলো, এই সমস্যা হতে পারে। তাহলে বন্যা, খরা, তৃতীয় হচ্ছে লবণাক্ততা, চতুর্থ হচ্ছে তাপ সহ্য করতে পারে। এই যে প্রচন্ড তীব্র তাপদাহ বাড়ছে, এতে করে কিন্তু ফসলের উৎপাদন কমবে। আরেকটা জিনিস আমরা তাদের বলছি, পঞ্চম ফ্যাক্টর, যে ধান উৎপাদনে যে সময়টা লাগে সেটাকে আমরা 30 দিন কমাতে পারি। যদি কমাতে পারি তাহলে তার এক্সপোজারটা কমবে, রিস্কটা কমবে। এখন কৃষি বিজ্ঞানীরা আমাদের বিড়ি কিংবা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে, বিনা কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, অনেক ফসল তো উদ্ভাবন করেছেন, ধান, তরকারি ইত্যাদি সব করেছেন, কিন্তু আমাদের যারা ওভারঅল প্রবলেম নিয়ে কাজ করি, আমাদের একটা অনুযোগ হচ্ছে, বিজ্ঞানী তো এই ফসলের ধরনটা তৈরি করে ফেললেন হাইব্রিড করে কিংবা গবেষণা করে, কিন্তু এটা কৃষকের কাছে যেতে সময় লাগছে, কারণ ধানটাকে বৈজ্ঞানিক ভাবে দেখতে হয় যে এর কোন ক্ষতিকর প্রভাব আছে কিনা। তারপরে যখন সিড সার্টিফিকেশন বোর্ড এটাকে অ্যালাউ করলো যে এখন এটা গ্রো করানো যেতে পারে, তো সিডটা, যেটা ফার্মারের লেভেলে যে সিড লাগবে, এটা তৈরি করতে সময় লাগে। তো আমরা এখন গবেষকদের বলছি যে ভাই, এই লিড টাইমটা আপনারা কিভাবে কমাতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, জলবায়ু পরিবর্তনটা ক্রমশই বদলাচ্ছে, কাজে আজকে যে ফসলটা যে তাপ সহ্য করতে পারে কিংবা লবণাক্ততা সহ্য করতে পারে, তার যে ভ্যারাইটিটা উদ্ভাবিত হলো, এটা হয়তো 15-20 বছর পরে আর কাজ করবে না, তখন অন্য একটা ফসল দরকার। কাজেই গবেষকদের এই ভবিষ্যতের দিকটাও নজরে রাখতে হবে।
1: ধন্যবাদ স্যার।

এবার জলবায়ু পরিবর্তন বিষয়ক সাম্প্রতিক কিছু খবর। কদিন আগেই জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক এক্সিকিউটিভ সেক্রেটারি সাইমন স্টাইল সতর্ক করে বলেছেন, ইউরোপের সাম্প্রতিক ভয়াবহ তাপ প্রবাহে জলবায়ু সংকটের স্পষ্ট ছাপ রয়েছে। 2026 সালের শুরু থেকে ইউরোপেই 1254টি অগ্নিকাণ্ড বা দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব আগুনে 2.5 লাখ হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী এবছর ইউরোপের দাবানল ইতোমধ্যেই অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। ফ্রান্সে পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ। তীব্র তাপ, খরা ও দাবানলের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। ফ্রান্স ও স্পেন মিলিয়ে 2.5 লাখেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে সরে যেতে হয়েছে। কিন্তু এই সংকট শুধু ইউরোপে নয়, উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকায় তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। অতিরিক্ত গরম জনস্বাস্থ্য, বিদ্যুৎ সরবরাহ ও দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। দক্ষিণ আমেরিকাতেও চরম আবহাওয়ার অভিঘাত দেখা যাচ্ছে। চিলিতে তীব্র তাপ ও ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা মানুষের জীবন ও বসতিতে আঘাত হেনেছে। দক্ষিণ আমেরিকাতেও চরম আবহাওয়া জনিত অভিঘাত দেখা যাচ্ছে। চিলিতে তীব্র তাপ ও ঝড়ের ঘটনা মানুষের জীবন ও বসতিতে তীব্র প্রভাব ফেলছে। ব্রাজিলেও তাপপ্রবাহ বন ও প্রাকৃতিক আবাসস্থলের উপর চাপ সৃষ্টি করেছে এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় ব্রাজিলের কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়ে জোরালো আশঙ্কার কথা উঠে এসেছে। এশিয়াতেও চিত্রটি খুব আলাদা নয়। জাপানে জুলাই মাস ছিল দেশটির রেকর্ডে সবচেয়ে উষ্ণ। বহু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার উপরে উঠে গেছে। এশিয়াতেও চিত্রটি খুব একটা আলাদা নয়। জাপানে জুলাই মাস ছিল দেশটির রেকর্ডে সবচেয়ে উষ্ণ। বহু এলাকায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার উপরে। এগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবের খণ্ডচিত্র মাত্র। আর এই বৈশ্বিক সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলির একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে খুবই কম, কিন্তু এর অভিঘাত ইতোমধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি, শহরাঞ্চলের তাপপ্রবাহ সব মিলিয়ে দেশের বহু প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠী ক্রমেই বড় ঝুঁকির মধ্যে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী যে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন তা বেগবান করতে বাংলাদেশ অব্যাহতভাবে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে আসছে। এর মধ্যেই বাংলাদেশ সফর করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং। তার সাম্প্রতিক সফরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষায় আর্থিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বাংলাদেশের জন্য বিষয়টি শুধু পরিবেশ রক্ষার প্রশ্ন নয়, এটি কৃষি, খাদ্য নিরাপত্তা, পানি, জনস্বাস্থ্য, কর্মসংস্থান এবং কোটি কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত। বিশ্বের নানা প্রান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার সময় এখনই। কারণ পৃথিবী উষ্ণ হচ্ছে, চরম আবহাওয়া বাড়ছে, আর এর মূল্য সবথেকে বেশি দিতে হচ্ছে সেই মানুষদেরই যারা এই সংকট তৈরিতে সবচেয়ে কম ভূমিকা রাখছে। তাই বৈশ্বিকভাবে নিঃসরণ কমানো যেমন জরুরি, তেমনি বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন ও সহনশীলতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতাও এখন আর কোনো দয়া বা অনুদানের বিষয় নয়, এটি বৈশ্বিক দায়িত্বেরই অংশ। আজকের সবুজ পৃথিবীর আয়োজন এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানটির সম্পাদনা করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন বৃক্ষরোপণের গান। গানটি সমবেত কণ্ঠে গিয়েছেন শানশাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার, গীতিকার সিরাজুল হক সিরাজ এবং সুরকার শানশাহ।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন। বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ থেকে। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে সেলিনা আক্তার শেলি, সুপা সাদিয়া, আজহারুল ইসলাম এবং আমি শেখ মুরসালিন রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, তৌহিদ আফরোজ, নাসরিন আক্তার, লুৎফুন্নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গান। শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার সৈয়দ শামসুল হুদা, সুরকার গোলাম মোস্তফা।

শুনছেন ভক্তি মূলক গান। এবারে গানটির শিল্পী ফরিদা পারভীন, গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার নিজামুল হক চৌধুরী।

0: অপর দুখানি ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একখানি দেশের গান। শিল্পী পপি পাল, গীতিকার রামানন্দ সরকার, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আয়োজন মানে এবার আপনাদের জন্য রয়েছে পল্লিগীতি। শিল্পী আরিফ দেওয়ান, প্রথম গানটির কথা এবং সুর দিয়েছেন দুর্বিন শাহ।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগের ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 4 বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এ দুটি সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রেরণের ফলে শিক্ষক শিক্ষিকাদের জীবনের দীর্ঘদিনের অনিশ্চয়তার কিছুটা হলেও অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তারেক রহমান বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোন বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30 ডিসেম্বর রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। আজ দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতরা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আমানুল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসাবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: Bubura sokamon.
2: Alhamdulillah, ভালো আছি.
1: ভালোই আছি।
0: হ্যাঁ। আজকে একটা বিশেষ দিন।
1: তাই
0: নাকি? আপনি করে জানো।
2: হ্যাঁ,
1: খবর শুনছি আমিও।
0: আজকে গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। বুঝতে পেরেছ? জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই আপোষহীন নেত্রীর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার অদম্য প্রয়াস এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জন্মদিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমাদের আসরে এবার আমরা আসি, সোনালি ফসল আসরে। আখ কে কে খাও বলো? তবে ওই এগুলো তো মানে সবগুলো আঞ্চলিক নাম। আখটা হইলো চিবি খাইতে কেমন লাগে? না চিবি খাইতে ভালো লাগে নাকি রস করে খাইতে?
1: আমার চিবি খাইতে ভালো লাগে।
2: মানে বুঝ এটা কইল না, বুঝ এটা কইলাম ওটা আসলে ভালো।
1: একজনের এক এক রকম পছন্দ, বুঝছো?
2: কাম কাজ শেষ করার পরে শোনো, দাঁত দিয়ে চাবাই না, এটাও পরিশ্রমের কাম। তারপরে
1: মজবুত হয়, বুঝছো? নড়াচড়া হয়, ব্যায়াম হয়,
0: ভালো বুঝছে। এই ভালো বুঝছে, তার দাঁত শক্ত,
1: দাঁত অনেক শক্ত, মেলা শক্ত।
0: এখন এই মনে করো যে আখ তো আমরা খাই, রস খাই, চিবিয়ে খাই বা যেভাবে হোক খাই, দারিদ্র বিমোচনে আখ চাষ ও আত্মকর্মসংস্থানে চিবিয়ে খাওয়া আখের একটা গুরুত্ব আছে। দারিদ্র বিমোচনে আখ চাষ ও আত্মকর্মসংস্থানে চিবিয়ে খাওয়া আখের গুরুত্ব কি, এখন আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে শুনি। চলো শুনি।
3: আখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাদ্য, অর্থকরী এবং শিল্পজাত ফসল এবং দেশের চিনির একমাত্র প্রধান উৎস। চিনি ব্যতীতও আমরা আখ বিভিন্ন কাজে লাগাতে পারি, যেমন গুড় উৎপাদনে আমরা আখ ব্যবহার করতে পারি এবং চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে আমরা আখ ব্যবহার করতে পারি। এটি একটি দুর্যোগ সহনশীল ফসল হিসেবে পরিচিত। আমরা সকলেই জানি বাংলাদেশে প্রায় 30টি কৃষি পরিবেশ অঞ্চল রয়েছে, এর মধ্যে প্রায় 12টি অঞ্চলে আখের চাষাবাদ হয়ে থাকে। আখ চাষাবাদের সাথে জড়িত প্রায় 16 লাখ কৃষক জড়িত এবং এতে প্রায় 50 লাখ মানুষের জীবিকা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ফসলের উপর নির্ভরশীল। কৃষি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং গ্রামীণ অর্থনীতি চাকা সচল রাখতে আখ চাষের গুরুত্ব অপরিসীম। আখ চাষ করা থেকে শুরু করে আখ কাটা পর্যন্ত বিভিন্ন ধাপে প্রচুর পরিমাণ কৃষি শ্রমিকের প্রয়োজন হয়। এর ফলে সারা বছরই আমাদের দেশে কৃষি শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে যখন কর্মসংস্থান এবং খাদ্যের চরম সংকট দেখা যায়, তখন চিবিয়ে খাওয়া আখের জাত চাষ করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারেন, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে থাকে। আমরা সকলেই জানি আখ একটি 12 মাসিক ফসল, এর ফলে এটি দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং দারিদ্র হ্রাসে কার্যকর ভূমিকা পালন করে। আমাদের দেশে গ্রাম এবং শহর সর্বত্র চিবিয়ে খাওয়া আখ চাষে ব্যাপক চাহিদা রয়েছে। যেসব পরিবার দিনমজুরের উপর নির্ভরশীল এবং বসত ভিটা ছাড়া অন্য কোনো আবাদী জমি নেই, তারা যদি বসত বাড়ির আশেপাশে আখের চারা রোপণ করে থাকেন, সেখান থেকে প্রায় একটি চারা থেকে প্রায় 6 গুণ আখ উৎপাদন করা সম্ভব এবং বাজার দরে এটি বিক্রি করে তারা প্রচুর টাকা আয় করতে পারেন। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে যখন অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং খাদ্যের চরম সংকট দেখা যায়, তখন আখের রস একটি পুষ্টিকর এবং শক্তিদায়ক পানীয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণভাবে এক গ্লাস আঁশের রস থেকে প্রায় 27 কিলো ক্যালোরি খাদ্য শক্তি আমরা পেয়ে থাকি। চিবিয়ে খাওয়া আখ আমাদের দেশে প্রায় সব বাজারে বিক্রি হয় এবং বিভিন্ন দামে এটি বিক্রি হয়ে থাকে। আমরা যদি এক বিঘা জমিতে প্রায় 3000টি আখের চারা রোপণ করতে পারি এবং সেটি সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করতে পারি, সেক্ষেত্রে একটি মাটি চারা থেকে প্রায় 4-5 গুণ আখ উৎপাদন সম্ভব হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এক বিঘা জমি থেকে যে পরিমাণ টাকা আয় করতে পারি সেটার পরিমাণ হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। অন্যদিকে জমি প্রস্তুতি থেকে শুরু করে বীজ, সার, কীটনাশক, সেচ, আগাছা দমন, আন্তঃপরিচর্যা ও বিপণন সহ আমাদের যে উৎপাদন খরচ হয় সেটি প্রায় আমাদের আয়ের তুলনায় অনেক কম। আমরা আখ চাষ করে প্রায় 1 টাকার বিপরীতে প্রায় 3 টাকা আয় করা সম্ভব। দেশে প্রায় প্রতিটি উপজেলা এবং শহরে আখের রস বিক্রেতাদের দেখতে আমরা পাই। তারা মূলত হস্তচালিত যন্ত্রের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আখের রস মাড়াই করে বিক্রি করে থাকেন। আমরা একটি আখ থেকে সাধারণত 6-8 গ্লাস রস পেতে পারি এবং প্রতি রস আমরা বিভিন্ন দামে বিক্রি করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে একটি আখ থেকে আমরা যে পরিমাণ টাকায় আখ কিনে থাকি সেটার থেকে প্রায় 3 গুণ টাকা আমরা লাভ করতে পারি। চিবিয়ে খাওয়া আখের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পেলে আখের রস বিক্রির সঙ্গে যুক্ত আরো বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সঙ্গে জনগণের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। চিবিয়ে খাওয়া আখ চাষ অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময় একটি কৃষি উদ্যোগ। এটি কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি উপযুক্ত প্রযুক্তি সম্প্রসারণ করতে পারি, উন্নত জাতের ব্যবহার করতে পারি এবং বাজার সুবিধা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে চিবিয়ে খাওয়া আখের বাণিজ্যিক চাষ আমরা আরও সম্প্রসারণ করতে পারব এবং দেশের কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবো বলে আশা করি।
0: দারিদ্র বিমোচনে আখ চাষ ও আত্মকর্মসংস্থানে চিবিয়ে খাওয়া আখের গুরুত্ব সম্পর্কে খুব চমৎকার রকম ভাবে আমাদের
1: কিছু জানলাম।
0: তো যিনি বলছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট, পাবনা।
1: খুব সুন্দর করে বুঝায় বুঝায় কইছে।
0: তো এবার তো নিশ্চয়ই খাওয়ার সাথে সাথে একটু আগ্রহ বাড়লো চাষ।
1: হ্যাঁ তাই তো,
0: চাষ না হলে খাইবা কি?
2: এটা চাষ করলে যদি যারা একটু অবস্থা কম জাগর, মানে যারা একটু দরিদ্র আছেন, তাগর যদি অবস্থা উন্নতি হয় তাহলে সমস্যা কি?
0: তাছাড়া উন্নতি করতে হবে তো, কারণ যে এই যে বিঘায় যে আসর শেষ করার পরে যাইয়া যে দুইজন বয়ে বয়ে যে যে কি বলে চানাচুর মুড়ি খাইবা, তারপরে যদি স্রুত স্রুত করে চা খাইবা,
1: ওই ফাঁকে ফাঁকে আমরা একটু চিনি ছাড়া হবে, চিনি ছাড়া হবে না, সেটাই ঠিক কইছো।
0: চিনি ছাড়া খাওয়া যায়, যারা মনে করে আমার মতো চিনি ছাড়া, যারা চিনি ভোগী, আমার তো চিনি ছাড়া চলবে না রে ভাই।
1: আমি আর চিনি কম কম খাই,
2: চিনি খাইতে হলে তো তাহলে বেশি বেশি চাষ করণি লাগবো, তাহলে চিনি করতে পাবো,
1: মিঠা মানি তো
2: পাবো। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, চিনি নয় চার সাথে খেলাম না, কিন্তু তুমি যে একটু মিষ্টি খাইবা,
2: একটু পিঠা খাবো না,
0: পিঠা খাইবা, সেটা কি দিয়ে খাইবা?
2: সেই তো,
0: চিনি ছাড়া তো হইবো না,
1: চিনি ছাড়া হইবো না, এক একটার এক এক রকম
0: স্বাদ। আখ চাষ আমাদের করতে হবে, প্রয়োজনীয় করতে হবে, এবং যেহেতু এটা আমাদের একটা আত্মকর্মসংস্থানের একটা সুবিধা আছে, অনেক স্বল্প জায়গায় অনেকগুলা কিন্তু আখ হয়,
1: অনেকগুলো আখ হয়।
0: তো ঠিক আছে, আখ তো সবাই খাইলা, এবার আসো একটা গান শুনি।
1: হ্যাঁ
0: তো একটু পরে তো আর কি, এখন কি গান শুনছো না, আখ খাইবে নাকি গানের পরে?
1: হ্যাঁ আছে একটু খাইতে পারো পারি।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে গান শুনো,
2: শুনি,
0: চলো একটা গান শুনি।

0: আহা, তোমারে হৃদয়
1: পরাঙ্গা ভরে গেল,
2: খুব সুন্দর গান।
0: তোমার যদি নদীর পাড়ে বসে আসি,
1: ঠিক কইছো,
0: সামনে দিয়ে গান গাইতে, তাই না? তো গানটা গে কে এসে জানো?
2: না,
0: আরেকটু এই মানে কি বলবো এটাকে,
2: কি বলবো,
0: পেট ভরছে তো শরীর শক্তি
2: বাড়াবো,
0: মানে ফল জাতীয় সবজি আর
2: কি। কি সবজি খাওয়াবে?
0: শসা।
2: তোমার
0: মানে তুমি খাইয়ে ফেলছো বেশি, হজমের সমস্যা হইতেছে, শসা খাইবা হজম হয়ে যাবে, মানে শসা হজম করে ফেলে, শক্তি বাড়া যায়।
1: ঠিকই কইছো, ওই খাওয়ানোর সময় আমরা ছাড়ার তেলাত বানাই যে খাওয়ার শেষে, এই কারণে
2: তাহলে বেশি বেশি খাওয়ান লাগবো।
0: শসা বেশি খাইতে হবে, শসা খুব উপকারী। তো শসা চাষে তিতকুটে বা তিতাসাদ হওয়ার কারণ কি জানো?
2: কারণ তো জানি না, কিন্তু এইটা আবার জানি যে কোন কোন শসা একটু তিতকুটে,
1: ওই যে আমরা মুখটা বেশি বালা করি যদি না কাটি,
0: তিতার অভাব কিন্তু উপকার আছে। অনেকে সহ্য করতে পারে না। তো স্বাদ তিতা হওয়ার কারণ, এই কারণ একটা আছে, এটা সমাধানও আছে। আমার শসা, তুমি শসা চাষ করছো, সেটা তিতা হইলে আমরা খাই, বাকি বাজার যখন আমরা বিক্রি করবো না, এটা আবার অনেকে পছন্দ করবে না, গ্রহণযোগ্যতা কমে যাবে। এখন মনে করো যেহেতু আমরা চাষি, আমরা আবার ব্যবসায়ী, আমরা বিক্রি করবো, তো সেক্ষেত্রে শসা চাষে তিতকুটে বা তিতা স্বাদ হওয়ার কারণ আমরা জানবো, এটার সমাধানও আমরা পাবো, এবং বাজারে এটার গ্রহণযোগ্যতা কিভাবে বাড়াবো এই ব্যাপারও আমরা জানবো। তো একটা সাক্ষাৎকারের মাধ্যমে চলে এই বিষয়ে আমরা পরিপূর্ণভাবে জেনে নিই।
2: আচ্ছা, ঠিক আছে।
3: কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ আমি আপনাদের সঙ্গে কৃষি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হল শসা চাষে তিতকুটে বা তিতা স্বাদ হওয়ার কারণ, প্রতিকার এবং বাজারে এর গ্রহণযোগ্যতা। শসা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও লাভজনক একটি সবজি, সালাদ, ভর্তা এবং বিভিন্ন ধরনের খাবারে এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। এতে প্রায় 95-96% পানি, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম এবং খাদ্য আঁশ থাকায় এটি একটি পুষ্টিকর ও স্বাস্থ্যবান খাবার। তবে অনেক সময় ক্ষেতের কিছু শসা তিতা বা তিতকুটে স্বাদের হয়ে যায়। এতে ভোক্তারা শসা চাষে আগ্রহ হারিয়ে ফেলে এবং কৃষক ও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এবারে আমি আপনাদের সাথে আলোচনা করব শসা কেন তিতা বা তিতকুটে স্বাদের হয়ে যায়। শসা তিতা হওয়ার প্রধান কারণ হল কিউকারবিটাসিন নামক এক ধরনের প্রাকৃতিক তিক্ত রাসায়নিক যৌগের মাত্রা বেড়ে যাওয়া। এই যৌগ কুমড়া জাতীয় ফসলের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। প্রতিকূল পরিবেশে গাছ আত্মরক্ষার জন্য এই যৌগ বেশি উৎপাদন করে, ফলে তিক্ততা দেখা দেয়। শসা তিতা হওয়ার অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ সময় খরা, অনিয়মিত সেচ, অতিরিক্ত গরম আবহাওয়া, দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বড় ধরনের পার্থক্য, অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ, পটাশ ও বরনের ঘাটতি, জমিতে পানি জমে থাকা, মাটির লবণাক্ততা বেড়ে যাওয়া, রোগ ও পোকার আক্রমণ এবং শিকড়ের ক্ষতি হওয়া। এছাড়া নিম্নমানের বা অজ্ঞাত উৎসের বীজ ব্যবহার কিংবা বুনো কিউকারবিট জাতীয় উদ্ভিদের সঙ্গে অনিয়ন্ত্রিত পরাগায়নের ফলেও কিছু শসা তিতা হতে পারে। তাই বংশগত বৈশিষ্ট্য ও প্রতিকূল পরিবেশ উভয়ই শসা তিতা হওয়ার জন্য দায়ী। এবারে আমরা আলোচনা করব শসা তিতা হওয়া রোধে কৃষক ভাইয়েরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? শশার তিক্ততা কমানোর জন্য সমন্বিত ফসল ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্ব বলে আমি মনে করি। প্রথমে বাড়ি বা বিএডিসি অনুমোদিত উন্নত ও বিশুদ্ধ জাতের বীজ ব্যবহার করতে হবে, যেমন বাড়ি শশা এক, বাড়ি শশা দুই, বাড়ি শশা তিন, এ ধরনের আরো জাত রয়েছে। জমিতে সবসময় পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখতে হবে, বিশেষ করে ফুল আসা ও ফল বৃদ্ধির সময় নিয়মিত সেচ নিশ্চিত করতে হবে এবং কোনো অবস্থাতেই যেন জমিতে পানি জমে না থাকে সে বিষয়টা খেয়াল করতে হবে। মাটি পরীক্ষার ভিত্তিতে জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক ও বোরন সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার না করে পটাশের সুষম প্রয়োগ নিশ্চিত করলে ফসলের স্বাদ ও গুণগত মান উন্নত হবে। খড়, পলিথিন বা জৈব মালচিং ব্যবহার করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং তাপজনিত চাপ কমে। পাশাপাশি সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম অনুসরণ করে ফল, মাছি, লাল কুমড়া, বিটল, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ সহ বিভিন্ন রোগ ও পোকা দ্রুত দমন করা যায়। শশা অতিরিক্ত পরিপক্ক হওয়ার আগেই সংগ্রহ করা উচিত। সাধারণত পরাগায়নের 10-15 দিনের মধ্যে ফল সংগ্রহ করলে সর্বোত্তম স্বাদ, গুণগত মান ও বাজার মূল্য পাওয়া যায়। এবারে আমরা কথা বলবো তিতা শশার বাজারে গ্রহণযোগ্যতা এবং কৃষকদের করণীয় সম্পর্কে। বর্তমানে ভোক্তারা নিরাপদ, তাজা, রসালো ও তিতামুক্ত শশাই বেশি পছন্দ করেন, ফলে তিতা শশার বাজার গ্রহণযোগ্যতা খুবই কম। একবার তিতা শশা কিনে খারাপ অভিজ্ঞতা হলে ক্রেতারা কখনোই সেই কৃষকের বা বিক্রেতার কাছে দ্বিতীয়বার শশা কিনতে আগ্রহ পান না। এর ফলে কৃষককে কম দামে বিক্রি করতে হয় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সুপার শপ, আধুনিক খুচরা বাজার, হোটেল, রেস্তোরাঁ এবং সম্ভাব্য রপ্তানি বাজারে সমান আকারের সোজা, সবুজ, দাগমুক্ত, তিতামুক্ত শশার চাহিদা সবচেয়ে বেশি। উন্নত মানের শশা উৎপাদন করতে পারলে কৃষক সাধারণ বাজার মূল্যের তুলনায় 20-30% পর্যন্ত বেশি মূল্য পেতে পারেন। তাই কৃষক ভাইদের উচিত মানসম্মত বীজ নির্বাচন, সঠিক দূরত্বে চারা রোপণ, মাচা পদ্ধতিতে চাষ, সুষম সার ও সেচ ব্যবস্থাপনা করা, নিয়মিত রোগ পোকামাকড় দমনের ব্যবস্থা নেওয়া এবং যথাসময়ে ফসল সংগ্রহ করা। সংগ্রহের পর পরিষ্কার করে আকার অনুযায়ী গ্রেডিং, প্লাস্টিকের ক্রেস ব্যবহার এবং ছায়ামুক্ত স্থানে সংরক্ষণ করলে ফসলের সতেজতা বজায় থাকে এবং বাজার মূল্য অনেকাংশে বৃদ্ধি পায়। পরিশেষে আমি বলতে পারি, শশা তিতা হওয়ার কোনো রোগ নয়, এটি মূলত বংশগত বৈশিষ্ট্য, পরিবেশগত চাপ এবং সঠিক কৃষি ব্যবস্থাপনার অভাবে সমন্বিত একটি ফলাফল। তাই বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ, উন্নত জাতের ব্যবহার, সুষম সার প্রয়োগ, নিয়মিত সেচ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করলে তিতামুক্ত, উন্নত মানের ও বাজারে অধিক গ্রহণযোগ্য শশা উৎপাদন সম্ভব। এতে ভোক্তারা নিরাপদ ও সুস্বাদু শশা পাবেন এবং কৃষকরা অধিক ফলন, উন্নত বাজার মূল্য ও লাভ নিশ্চিত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
0: আমার কিন্তু একটু তিতা তিতা হলে ভালো লাগে,
1: তাই নাকি?
2: আমি তো বাজারে নিয়ে দেখছি, মানে একবার ধরা খাইছি এইভাবে করে, বুঝছো?
1: আমি এমন ওই যে বাজারে কাটিয়া মুখে দিয়ে দেখে আনছি,
2: তারপরে দেখি কি, আমি যারা বাজারে পাঠাইছি কপিল, সে কপিলের কাছ থেকে আর লোকজন নেয় না।
1: আমরা
0: যখন ব্যবসা করবো, ব্যবসার ক্ষেত্রে বেশিরভাগ যেহেতু পছন্দ করে না তিতাটা, সে তো আমাদের ব্যবসায়িক দিকটা চিন্তা করে যাতে এই তিতাটা কম থাকে,
1: ভালো হয়।
0: হ্যাঁ, তোমরা শুনলে আলোচনার মাধ্যমে হওয়ার কারণটাও জানলা, সমাধানও পেলা এবং বাজারে কিভাবে এটার মনে করো যে তুমি যদি এখন এই শশার এই যে কাজটা যেভাবে শিখলা, এই কাজটা শিখতে গিয়ে তোমার যদি মনে হয় যে আমি আরেকটা কাজ শিখবো, আরেকটা কাজ করবো, তোমার মধ্যে যে এই যে উদ্যমটা আসবে, এটা কি তুমি খুব কম মনে করো? এটা একটা আগ্রহ না?
1: তাই তো, জানি করার না জানি করার মধ্যে অনেক বেশ কম আছে।
0: একটা কাজ করার ক্ষেত্রে এখন মনে করো যে অনেকে হয়তো আমরা পড়ালেখা করার পরে চাকরির জন্য চিন্তা করি,
2: বিভিন্ন জায়গায় ঘুরি,
0: বিভিন্ন জন্য ঘুরি,
2: চেষ্টা করি।
0: হ্যাঁ, সেটা আমরা করবো, কিন্তু এর পাশাপাশি যদি আমি নিজে কোন একটা উদ্যোগ নেই এবং নিজে যদি মনে করে একটা মানে কাজের সন্ধান করি, সৃষ্টি করি, সে কাজের মাধ্যমে যদি মনে করে আরো তিন চার জনের বুকানো
1: বেকার বসে থাকার চাইতে কাম করা,
0: নিজে যদি উদ্যোক্তা হয়ে যায় সেটা কি ভালো না?
2: অনেক ভালোই। কিন্তু বাবুল ভাই, তোমার ওই যে পাশে যে মৎস্যরানি বসে আছে উদ্যোক্তা, কত না চাকরির পিছনে ঘুরছি, পাই নাই যখন তখন আশা ছাইড়া দিই নাই, নিজে একটা পুকুর থেকে চারটা পাঁচটা পুকুর তৈরি করছি, আবার তিন চারজন মানুষও খাটাইতেছে, তো তুমি আমার উদাহরণটাই দাও, তাইলে তো হয়।
0: আসলেই তো
4: মুখ ভার করে বসে আছিস কেন?
5: বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছে।
4: কেন, কি করেছিস তুই?
6: চাচাকে যতটুকু জানি তিনি তো রাগ করার মানুষ না।
5: পড়ালেখা শেষ করে বসে আছি, কোনো কাজকর্ম পাচ্ছি না, কেন আমি কাজকর্ম পাচ্ছি না এটা নাকি আমার দোষ। আচ্ছা তোরা বল, বেকার জীবন কারো ভালো লাগে?
4: আমি তো দেখছি তোর মনটাই হচ্ছে বেকার, তোর কাজ করার কোনো ইচ্ছা নাই।
5: হ্যাঁ, আমার তো জমিদারি আছে।
4: তাহলে কি করবি?
5: ভাবছি শহরে চলে যাব, সেখানে অনেকগুলো অপশন আছে, কোনো না কোনো একটা ব্যবস্থা পেয়ে যাব।
4: কিন্তু গেলেই তো হবে না, সবকিছুর একটা পরিকল্পনা লাগে, না হয় বিপদে পড়ার সম্ভাবনা আছে।
6: বিপদে পড়লে পড়বে, তাতে তোর কি করার আছে?
5: না, তোরা সামান্য একটা কথা নিয়ে যা শুরু করছিস। আচ্ছা যা, আমি কোথাও যাব না।
4: শোন, আমি বেকার জীবনের অবসানের পথ পেয়ে গেছি, ইচ্ছে করলে তোরাও আমার সাথে থাকতে পারিস।
6: আরে আরে আরে, কথা না ঘুরে আসল কথা বল, কি পথ পেয়েছিস?
4: চাকরির আশায় না থেকে নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেদের যেমন উন্নতি হবে পাশাপাশি আরো অনেককে স্বাবলম্বী করা যাবে।
5: আরে কি করবি সেটা বল,
4: হাতের কাছেই আছে সবকিছু, এত ভাবনার কি?
6: তোর কথায় মনে হচ্ছে আলাদিনের চেরাগ আমাদের সামনে ঘুরছে, ঘষা দেব আর ফুরফুর করে ভাগ্য গড়তে শুরু করবে।
4: রূপকথার গল্প কোনো নিছক ঘটনা নয়, তারও একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলো গল্পের পাতা থেকে এখন বাস্তবে রূপ লাভ করেছে। সমস্যা হচ্ছে উদ্যোগগুলো আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
5: ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা বল।
4: আমি আগেই বলে রাখছি, উদ্যোক্তা হওয়ার জন্য প্রথমে ধৈর্যশীল হতে হবে।
6: আচ্ছা ধৈর্য ধরলাম, এখন আমরা কিভাবে কি করব সেটা বল।
4: এখানে আমরা পাঁচজন আছি, প্রত্যেকে একটা করে কাজ যদি করি, এই ধর আমি একটা গরুর খামার দিলাম,
5: আমি মাছের চাষ করলাম, আমি সবজি বাগান করলাম,
6: আর আমি হাঁস মুরগির খামার দিলাম, আমি ফল ফলাদের বাগান করলাম,
4: এরকম অনেক কিছু আছে। আমরা প্রত্যেকে একটা করে উদ্যোগ নিলে এই উদ্যোগকে সফল করতে আরো কমপক্ষে দশজন লোক জড়িত করতে হবে, তাহলে দেখ আমাদের সাথে আরো দশটি পরিবার স্বাবলম্বী হলো।
6: হ্যাঁ তাই তো, বুদ্ধিটা খারাপ না, কাজ নিয়ে আর টেনশন করতে হবে না,
5: নিজেদের উৎপাদিত পণ্য নিজেরা খেলাম, বিক্রি করে পরিবারের উন্নতি করলাম।
4: তবে কাজ শুরু করার আগে আমাদের কাজের বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে করে কাজ শুরু করার পর সমস্যায় পড়তে না হয়।
6: কাজ করতে সমস্যা তো হবে, আমরা সমাধান কোথায় পাবো?
4: শুধুমাত্র সমাধান নয়, আমাদের এই উদ্যোগ সফল করতে যদি কোনো সহযোগিতা লাগে তারও ব্যবস্থা আছে।
5: বাহ, বুদ্ধি তো ভালো দিয়েছিস, এখন সঠিক পরিকল্পনাটাও বলে দে।
4: জানিস, উদ্যোক্তা হওয়ার জন্য সরকার যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
6: তার মানে আমাদের পেছনে বড় একটা শক্তি আছে।
5: তাহলে আর চিন্তা করছি কেন, সবাই চল কাজে নেমে পড়ি।
4: আমাদের এই কাজগুলো সঠিকভাবে করার জন্য অনেকগুলো অধিদপ্তর আছে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা এগিয়ে যাব।
5: এখন মনে হচ্ছে আমি একটা বোকা।
4: আমরা কেউ বোকা না, শুধুমাত্র ইচ্ছা আর পরিকল্পনার অভাবে বোকা বনে যাই।
6: হব না, আমরা আর হব না বোকা,
7: আমরা হব উদ্যোক্তা, ভাগ্য গড়তে নেই কোনো বাধা।
0: তো চলন্ত উদাহরণ
2: কম, আমার মতো তো তারাও দেখলাম।
0: হ্যাঁ, তবে আমাদের পিছনে সবচেয়ে বড় কথা হলো আমরা যদি উদ্যুক্ত হই আমাদের পিছনে সাপোর্ট আছে, সরকারের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে আগেই বলে রেখেছে। তো পরবর্তী লম্বা লম্বা বরবটি দিয়ে আরো লম্বা করবো,
1: আরো হয়েছে আরো লাগেছি তো
0: বরবটির আরো লম্বা করো, আমাদের রূপালী আরো আরো দুইটা পুকুর হোক,
2: মন খারাপ করো না, ওই বুবু একদিন বরবটি নিয়ে আসবো আর
1: আমি তোমাকে দাওয়াত করেই খাবো।
2: আমি তো বৃহস্পতিবার দিন যেহেতু বাজার আমার এলাকায় সেই তখন তো আমি তো
1: তুমি
0: যখন এত কষ্ট করে হেরবাড়িতে যাইবা হেও কষ্ট করে রাঁধবো, তো কষ্ট করে এখানে নিয়ে আসো, আমি আসার দরকার।
2: আচ্ছা যদি তাই কত
1: না যাওয়ার কথা,
2: আচ্ছা না গেলো এখানে আনবো
0: না, তোমরা দুজনে এত কষ্ট করবা আমি আবার কষ্ট করে যাবো, তিন কষ্ট করার দরকার নেই।
1: এটা ঠিক না, দাওয়াত দিলে দাওয়াতটা
0: এখন কবে তোমরা সবকিছু রেডি করবো আমার জানাইবা, আমি একেবারে কষ্ট করে চলে যাবো। তো আমরা বাড়ি যাবো, ঠিক আছে, ওই কি দাওয়াতের জন্য রেডি হবা? ঠিক আছে চলো তাহলে আমরা যেতে, যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে এই যে আমাদেরকে এত কিছু শেখার যিনি ব্যবস্থা করে দিলেন আমাদের সোনালী ফসল আসরের প্রযোজক রনিয়া সুলতানা, তাকে ধন্যবাদ। তোমরা আসলে বিভিন্ন কষ্ট হয়, তোমাদেরকে ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরকেও ধন্যবাদ জানিয়ে চলো আজকে আমরা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

শ্রোতা সাদিয়া সুলতানা পুতুলের কণ্ঠে আপনারা শুনছেন নজরুল সঙ্গীত।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনছিলেন, শিল্পী ছিলেন সাজিয়া সুলতানা পুতুল, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন।

0: এটা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 16 আগস্ট রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কটিয়াদি উপজেলার আচমিতা জার্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 11:00। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যা 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:34, অস্ত যাবে 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland reports well till 1 a.m. says that rain or thunder shower accompanied by temporary south-southeasterly gusty

0: or squall event at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Khulna, Borishal, Chattogram, and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi, Dhaka, and Mamensingh divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Day and night temperature may fall by 1 to 2 degrees Celsius over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Syedpur, 35.8 degrees Celsius, and the minimum was at Bandarban, 24.4 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.4 degrees Celsius and minimum 27.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 68%. Sunrise over Dhaka tomorrow at 5:34 a.m. and sunset at 6:32 p.m. And that brings us to the end of this weather report.
1: Bangladesh Betar, একটি বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 16 আগস্ট 2026 তারিখ হতে 20 আগস্ট 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে স্থান শিরিশগুড়ি, দক্ষিণ বারতপা, মাওনা, শ্রীপুর, জেলা গাজীপুর অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7 ঘটিকা হতে 1800 ঘটিকা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুপার্শ্বে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্র জবাবের অনুষ্ঠান সমী বিশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনতে পাবেন রাত 10:20। এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস হিট ওয়েভের সময় স্বাভাবিক পানি পান করুন, ধীরে ধীরে পান করুন, ঠান্ডা পানি পান পরিহার করুন, বরফ বরফ পানি পুরোপুরি পরিহার করুন। যখন বাইরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন, ঠান্ডা পানি পান করবেন না। স্বাভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি এবং ধীরে ধীরে পান করুন।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা রফিক বাবলি। আজ রাজধানীর শেরেবাংলা নগরে ৫০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ১৫তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী ও রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুর জানায়, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলার পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রীর উপাধি পান। গত বছর ৩০শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিকে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আজ ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু আজ কিশোরগঞ্জে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা করেন। এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দাপ্তরিক নানা কর্মকাণ্ডের অগ্রগতি ও বিভিন্ন সমস্যাদি প্রতিমন্ত্রীকে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে নানামুখী কার্যক্রমের সুফল যাতে জনগণ পায় সেই লক্ষ্যে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি নিজ দাপ্তরিক নানা বিষয়ের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি করবে এই মেলা। মেলায় কুটিরশিল্পের বিভিন্ন পণ্যের পাশাপাশি গৃহস্থালী সামগ্রী, পোশাক ও প্রসাধনীর স্টল রয়েছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা, চরকি ও বিভিন্ন রাইড। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪% এবং সন্ধে ৬টায় ৬৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ৩৪ মিনিট এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩২ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত ৮টা ৫ মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
3: এসো এসো, হ্যাঁ সবাই, একদম কি সুন্দর সাজুগুজু করে,
0: হ্যাঁ সাজবো তো আজকে,
3: হ্যাঁ আজকে খুব আনন্দ করলে তো,
0: অনেক আনন্দ করছি।
3: এই কারণে আনন্দ যে আমাদের গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে হচ্ছে 82তম
2: জন্মবার্ষিকী,
3: তো আমরা আজকে খুবই সুন্দর ভাবে এটা পালন করেছি। তো চলো আমরা ওনার সম্পর্কে একটু জেনে আসি। গণতন্ত্রের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ হচ্ছে জন্মদিন। জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই আপোষী নেত্রীর দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার অদম্য প্রয়াস এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জন্মদিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার আত্মার মাগফিরাত কামনার সাথে সাথেই চলো আমরা শুরু করি আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তো আমরা তো জানতেছি এবং দেখতেছি যে এই বৃষ্টি এই গরম, হ্যাঁ আমারে, কিন্তু এডিস মশার কিন্তু প্রকোপ একটু একটু কিন্তু বাড়তেছে, নাকি কো?
0: হ্যাঁ বাড়তেছে, এই জন্য তো সচেতন থাকতে হবে এখন থেকে।
3: ঠিক বলেছো। তো সচেতন থাকার জন্য আমাদের কিন্তু বাড়ির আশেপাশে ঝোর জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন
0: করতে হবে,
3: আর পানি যাতে কোথাও জমে না থাকে, নাকি?
2: হ্যাঁ
3: সে ব্যাপারে
2: শুনো হারুন ভাই, ওই যে একটা কইতো যে আমগো গ্রামের জয়তুন, জয়গুন তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল,
3: আর
2: দাদি খুব বিচক্ষণার সাথে সাথে সাথে হাসপাতালে নেওয়া, ডেঙ্গু ধরা পড়ানোর চিকিৎসা, এখন আল্লাহর রহমতে একটু ভালো,
0: অনেক ভালো।
3: সেদিন শুনলাম যে সে ভালো হয়েছে, ভালোর দিকে আছে এবং সে বাসায় নিয়ে আসছে,
2: বাসায় নিয়ে আসছে।
3: তো যাক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আর এই যে এডিস মশার যাতে বিস্তার না হয় এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে,
2: ওই যে জগন্নাথ দাদি সচেতন আছিল বলেই রক্ষা পেয়ে গেছে,
3: রক্ষা পাইছেন। কোন দিক থেকে কোথায় কামড়াবিনি তা তো জানি না, এই ডেঙ্গু ডেঙ্গু কিন্তু একটু একটু করে বাড়তেছে।
0: আমরা কিন্তু বাসা বাড়িতে অবশ্য সকসাত করে গাছ টাছ পানির মধ্যে লাগাই থাকি বিভিন্ন টবে, এই যে এগুলো কিন্তু পানিগুলো তিন দিন পর পর অবশ্যই পাল্টায় ফেলতে হবে,
3: অবশ্যই অবশ্যই,
0: এটার কিন্তু কোন রকম এদিক ওদিক করা যাবেই না।
3: একটু বেশি দিন থাকলে পারে সেখানে বলে এডিস মশা বাড়ে, এখন হচ্ছে কি যে দুই তিন দিনের মধ্যেই কিন্তু ওরা ডিম পারে,
0: ডিম পারে
2: ডিম পারে
3: খুব স্বচ্ছ পানিতেই। তো আমাদের কিন্তু এই ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে, কারণ যাতে কেউ এই এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে কেউ যাতে চলে না যায়।
0: আমার দিনের বেলায় কিন্তু মশারি টাঙাতে হবে, এইটা কিন্তু অবশ্যই করতে হবে।
3: আর বাড়ির ওই যে জানালার যে পর্দা আছে
2: পর্দাগুলো
3: কিন্তু ঝাড়ে মারি রাখবা,
0: ঝাড়া ঝাড়ি করতে হবে,
2: কাপড় থাকলে সেগুলো ঝাড়া দিয়ে দিতে হবে।
3: ঠিক ঠিক। আর ওই যে আরেকটা হচ্ছে শহরে বা এখন গ্রামেও তো আমার ওই যে ফ্রিজ
2: আছে,
3: ফ্রিজের পেছনে কিন্তু ওই যে পানি
0: পানি জমে,
3: ওই পানি কিন্তু জমানো যাবে না, ওইটা দেখে পরিষ্কার করে ফেলতে হবে, তাই না? আর নারিকেলদের রয় গরম পড়েছে চলে ডাব পেরে খেলাম, ওই ডাবের যে
0: খোলা
3: রেখে দেয় বৃষ্টির পানি জমে যায়, এই ব্যাপারেও খেয়াল রাখ,
0: খেয়াল রাখতে হবে
3: যাতে ওই ডাবের খোলার মধ্যে পানি জমে না থাকে, নাকি কো?
0: বিস্তার লাভ করতে না পারি।
3: তো আপনারা যারা এই বেতার যন্ত্রের সামনে আমার এই কৃষি বিষয়ক কার্যক্রমের এই দেশ আমার মাটি আমার শুনতেছেন, আপনারাও আপনাদের আশেপাশে সবাইকে সচেতন করে তুলবেন যাতে এই এডিস মশা তার বংশ বিস্তার করতে না পারে, নাকি? তো চলো আমরা অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে কিন্তু প্রথমে আমরা শুনব আমার গরিবের গাভী কি ব্ল্যাক বেঙ্গল ছাগল, তাই না? তো এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কিভাবে কি করতে হবে এই ব্যাপারে আমরা একটু শুনব। এই ব্যাপারে বলতেছেন মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর তার সাথে এই বিষয়ে কথা বলেছে ইশরাত জাহান। চলো শোনা যাক।
0: আচ্ছা শুনি। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহজাহান নীলা। আজকের বিষয়, গরিবের গাভী অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আর যে বিষয়টি প্রথমেই আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে গরিবের গাভী কেন বলা হয়? আসলে
4: গরিবের গাভী বলা হয় এই জন্য, গাভী পালনে আমরা জানি সাধারণত প্রাথমিক মূলধন লাগে, বাসস্থান এবং খাদ্য বেশি প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে যারা খামারি আছে, যারা প্রান্তিক কৃষক, তাদের সেই পরিমাণ মূলধন থাকে না। সেই জন্য তারা গাভীর চাহিদাটা তারা ছাগল পালন দ্বারা পূরণ করতে পারে। যেমন ছাগল যেমন রাস্তার পাশে, বাগানে বা মাঠে ঘাটে ঘুরে ফিরে যে খাবারটা খায়, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এবং আমাদেরকে দেশি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, এই ছাগল যে পরিমাণ বাচ্চা এবং দুধ দেয়, প্রকৃতপক্ষে গরিবের জন্য একটা গাভী যে পর্যায়ে সাপোর্ট দেয় আমাদের খামারিদেরকে, সেই পরিমাণ সাপোর্ট খামারিরা পায়। সেজন্য গরিবের গাভী ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলকে ইন্ডিকেট করা হয়।
0: গরিবের গাভী সম্পর্কে জানলাম, এবার একটু জানতে চাইবো আপনার কাছে, ছাগল কতদিন বয়স থেকে বাচ্চা দেওয়া শুরু করে?
4: প্রকৃতপক্ষে আমাদের দেশি যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আছে, 7 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতার অর্জন করে থাকে এবং সাধারণত বছরে 2 বার বাচ্চা দেয়, এবং প্রতিবার বাচ্চা দেওয়ার সময় কমপক্ষে 2 থেকে 3 করে বাচ্চা পাওয়া যায়।
0: ছাগলের চারণ ভূমি থাকে, আর যাদের চারণ ভূমি বা বাঁধের জন্য কোনো জমি নেই, তারা কি ছাগল পালন করতে পারে?
4: হ্যাঁ, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কারণ হলো যে আমাদের খুবই ঘনবসতিপূর্ণ দেশ, যে কারণে আমাদের চারণ ভূমির সংখ্যা আসলেই কম। কিন্তু ছাগল এত উপকারী প্রাণী যে এতে পালন করার জন্য খুব বেশি চারণ ভূমির প্রয়োজন হয় না। যদি বৈজ্ঞানিক উপায়ে আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করে, তাহলে অবশ্যই চারণ ভূমিহীন অবস্থাতেও ভালোভাবে ছাগল পালন করা যেতে পারে।
0: আপনি বললেন আবদ্ধ অবস্থায়ও ছাগল পালন সম্ভব, এবার একটু জানবো আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালনের পদ্ধতি কি হতে পারে?
4: আবদ্ধ অবস্থায় বলতে আসলে প্রকৃতপক্ষে বোঝানো হচ্ছে যে ছাগল সারাদিন ঘুরে ফিরে খেয়ে বড় হওয়ার অভ্যাস, কিন্তু আমরা তাকে বৈজ্ঞানিক উপায়ে এমন ভাবে রাখবো যেন সে মনে করবে যে সে ঘরের মধ্যেই বাইরের পরিবেশের ভিতরে আছে। যেমন সাধারণত একটা ছাগল পালনের জন্য সাধারণত 10 বর্গ ফুট পরিমাণ জায়গা প্রয়োজন হয়। যদি কোনো খামারি প্রায় প্রত্যেক ছাগলের জন্য যে 10 বর্গ ফুট পরিমাণ জায়গাটা একটা ছাগলকে দেয় এবং প্রতিদিন নির্দিষ্ট সময় পর পর আস্তে করে বাইরে অল্প সময়ের জন্য বাইরে নিয়ে যায়, বাদবাকি সময়টা উঁচু জায়গায় যদি ঘর করে সে জায়গাটা দেয়, আলটিমেটলি এই ছাগলটা আবদ্ধ অবস্থায় সে বৈজ্ঞানিক উপায়ে ভালোভাবে পালন করা সম্ভব হবে।
0: আবদ্ধ পদ্ধতি জানলাম, ছাগল পালনে অন্য কোনো পদ্ধতি আছে কি?
4: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আবদ্ধ অবস্থায় ব্যতীত ছাগল পালন করার একটা পদ্ধতি আছে, সেটা হলো যে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন। যে পর্যায়ে ছাগলটা নির্দিষ্ট সময় পরিমাণ তারা ঘরে আবদ্ধ অবস্থায় থাকবে, বাকি সময়টা তার সামনে যে চারণভূমি থাকবে সেখানে ঘুরবে, এইটাকে বলা হয় অর্ধ আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন।
0: জানলাম তো আবদ্ধ পদ্ধতি অথবা চারণভূমিতে কিভাবে ছাগল পালন করা হয়। এবার একটু খাবার সম্পর্কে জানবো, অর্থাৎ ছাগলকে কি কি খাবার খাওয়ানো যায় সাধারণত?
4: ছাগল সাধারণত যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার 1 মাস উন্নীত হওয়ার পরেই ছাগল সাধারণত কচি ঘাস খাওয়ার যোগ্যতা অর্জন করে। এবং আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে যে খাবারগুলো খায় সেগুলি আমাদের খুব বেশি দামি খাবার নয়। এবং আমরা যদি খাবারটাকে ভাগ করে থাকি, প্রধানত আমরা সবুজ ঘাস জাতীয় খাবার, দানাদার এবং পানি, এই 3টা সংমিশ্রণকে আমরা আদর্শ খাবার বলে থাকি। সবুজ ঘাসের মধ্যে যেমন আমাদের আদর্শ খাবারের মধ্যে নেপিয়ার, পাড়া, জার্মান এই ঘাসগুলা আছে, দানাদারের ভিতরে আমাদের যেমন গমের ভুসি, ভুট্টা ভাঙা এগুলা, আর পানি হলে অবশ্যই বিশুদ্ধ পানি প্রোভাইড করে দিলে আমাদের ছাগলগুলো অত্যন্ত ভালোভাবে বড় হতে পারে।
0: এবারে জানবো ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত, কি রকম উপযোগী বাসস্থান হলে ছাগলের জন্য ভালো হবে?
4: প্রকৃতপক্ষে ছাগল পৃথিবীতে যখন আমরা তাকে গৃহপালিত করি, ছাগলটা প্রকৃতপক্ষে ছিল পাহাড়ে, যে কারণে আমাদের ছাগলের জন্য যে বাসস্থানটা দরকার জিনিসটা অত্যন্ত বৈজ্ঞানিক এবং মনে রাখা জরুরি। সেটা হলো যে ছাগলের ঘরকে, তার মাচাকে, অর্থাৎ যে জায়গায় রাখবে, মাটি থেকে কমপক্ষে 3 থেকে 5 ফিট উঁচুতে রাখতে হবে, এবং সেই জায়গায় এমন হতে হবে যেন তার দৈনন্দিন যে পচা পায়খানা আছে সেগুলো যেন নিচ দিয়ে পড়ে যায় এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকে।
0: ছাগলের প্রধান রোগসমূহ কি কি?
4: অনেক ধরনের রোগ হয়, যদি আমরা বড়ভাবে ভাগ করি, সাধারণত আমরা ভাইরাসজনিত রোগ অত্যন্ত মারাত্মক, যেমন পিপিআর রোগ, আমাদের ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, গলাফোলা হতে পারে, এবং পরজীবী আক্রান্ত রোগও হতে পারে, যেমন আমাদের কৃমি। বাংলাদেশে যেহেতু প্রচুর পরিমাণে নদী নালা আছে, যে কারণে আমাদের ছাগলে গোল কৃমি, ফিতা কৃমি এবং পাতা কৃমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
0: আদর্শ খামারে কি কি পদক্ষেপ অনুসরণ করা প্রয়োজন?
4: আমরা এতক্ষণ আলোচনা করে যে জিনিসটা বুঝলাম, যে ছাগল যে ঘরে থাকবে, ছাগলের ঘর এবং চারপাশ অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে, এই একটা বিষয়। এবং ছাগল যদি আমরা আদর্শ খামারি বলি, তাহলে অবশ্যই নিয়মিত টিকা এবং কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।
0: সবশেষে আপনার কাছে জানতে চাইব, যেহেতু চলছে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমের বিশেষ নির্দেশনা কি হতে পারে ছাগলের জন্য?
4: ছাগলের জন্য বর্ষা মৌসুম আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো, ছাগল পানিতে গেলে ও অত্যন্ত অসুখ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। সেই কারণে আমরা যে ঘরটাতে রাখবো ছাগলকে বর্ষাকালে, সেই ঘরে যেন পানি যেন না আসে, এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে।
3: তো শুনলে তো?
0: শুনলাম।
3: গরিবের গাভী, ব্ল্যাক বেঙ্গল ছাগল। ছাগলগুলো দেখতেও ভালো লাগে। তো চলো এই ভালো লাগার ভেতর দিয়ে একটা গান শোনা যাক। জুলি শারমিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ, চৌধুরী, সুরকার টিপু সুলতান বাবুর। চলো গানটা শুনি।
0: আচ্ছা শুনি।

0: তো শুনলে তো কৃষকের ঘামে ফলা অন্ন। আসলে আমরা চাষাবাদ করলি পারে গা আমাদের বাংলাদেশের মানুষ ভালো থাকবে, আর এই চাষাবাদটাকে নিরাপদ করা উচিত,
1: অবশ্যই করা উচিত
0: এবং জেনেশুনে করা উচিত। এই যে আমাদের ছোট মিয়া, ছোট মিয়া তোমার যখন কোনো চাষাবাদ করতে যায় ও মনে করে কি যে এই যে শাক লাগাইছে ডাটার শাক,
1: হ্যাঁ
0: কি সুন্দর শাক হয়েছে, ও ভাবলো কি যে বোধহয় আরো বোধহয় লম্বা হবে, আরো বোধহয় মোটা সোটা হবে, ও কি করলো ইউরিয়া সার বেশি দিয়ে দিল। না যেই দেওয়া কি কয়দিনের
2: মধ্যে
1: সবকিছু তো যাই করুক না কেন মাপ মতো করতে হবে।
2: হ্যাঁ তোমার ছোট মামু
0: আপনারা যারা এইরকম অতি ফলনের চিন্তা করে এই সার কতটুকু লাগবে না লাগবে কৃষকের, কৃষিজীবী আমরা, আমাদেরকে হিসাব নিকাশ করে কৃষিবিদের মাধ্যমে পরামর্শ নিয়ে করতে হবে,
1: তারপরে
0: তারপরে এই অতি লোভে তাতে নষ্ট, এটা চিন্তা করবা। আর কি আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন অপেক্ষা করতেছেন নিশ্চয়ই কার কার চিঠির উত্তর আজকে দিবি নাকি, ওই যে দেখো শশা লাগাইছিল ছোট মেয়ে আবার আসার সময় কইলো যে আমার শশা গাছটা যাতে একটু ভালো হয় এই ব্যাপারে একটু পরামর্শ দিও।
2: তোমার কি কিছু কইছে জোরে না বউ?
1: আমারও এটি জিজ্ঞাসাই করতেছিল, পরামর্শই চাচ্ছিল
0: শশার গাছে বলে। ওর ওই যে কি হয়েছে জানো, ওই যে কি এক সাদা মাছি পোকার আক্রমণ হয়েছে, রস খায় ফেলাচ্ছে। তো এইসব বিভিন্ন বিষয়ে, আর আপনারা যারা চিঠিপত্র লেখেন আমাদেরকে, আপনাদের চিঠিপত্রের জবাব দেওয়ার টাইম হয়ে গেছে, তো চলেন না শুনি আজকে কার কার চিঠির জবাব আমাদের কৃষিবিদ মোর্শেদা রেহানা পারভিনা আপা দেবেন, কি শুনবেন? আচ্ছা শুনি আমরা নাকি আমাদের আজকের কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদেরই চিঠিপত্রে জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। চলো শোনা যাক।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব আরিফুর রহমান কাজীপাড়া সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন আপনি এবার বরবটি চাষ করছেন, কিন্তু কিছুদিন হল ক্ষেতের বরবটির কচি পাতা হঠাৎ করে নেতিয়ে পড়ছে, পরবর্তীকালে গাছ মারা যাচ্ছে, এখন করণীয় কি এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার জমির বরবটি গাছে বরবটি নেতিয়ে পড়া রোগ হয়েছে, এরকম হলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত গাছ সংগ্রহ করে পুড়ে বা ধ্বংস করে ফেলতে হবে, পরবর্তী মৌসুমে জমিতে বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নিতে হবে, চারা গজানোর পর অতিরিক্ত সেচ দিলে এ রোগের আক্রমণ হবার সম্ভাবনা থাকে, সেজন্য অতিরিক্ত সেচ দেয়া যাবে না জমিতে, আক্রমণের মাত্রা যদি বেশি হয় তাহলে সঠিক কীটনাশক বাছাই করে জমিতে স্প্রে করতে পারেন, ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন জনাব আবেদ আলী সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। আপনি লিখেছেন আপনার লেবুর বাগান আছে, কিছুদিন যাবত লেবুর গায়ে দাগ পড়ছে, কখনো কখনো পাতায় ও কাণ্ডে দাগ দেখা যাচ্ছে, আক্রান্ত পাতার নিচের দিকে স্পর্শ করলে খসখসে মনে হচ্ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার লেবু গাছে লেবুর স্ক্যাব বা দাঁত রোগ হয়েছে, লেবুর পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণে এ রোগ ডেকে আনে, এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলতে হবে, গাছের পাতা যদি শুকনো থাকে তাহলে বাগানের পরিচর্যা এবং বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, লেবুর পাতা ও সুরঙ্গকারী পোকার আক্রমণ প্রতিহতের জন্য ব্যবস্থা নিতে হবে, যেমন শীতের সময় বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়ে ফেলতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন, প্রতি লিটার পানিতে 120 মিলিলিটার নিমের খৈলের নির্যাস বা নিম তেল মিশ্রিত করে আক্রান্ত গাছে ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে, এই পোকা অনেকটাই দমন করা যায় এভাবে, তামাকে নির্যাস এবং সাবান গোলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন করা যায়, আক্রমণ বেশি হলে এ পোকা দমনের জন্য সঠিক কীটনাশক সঠিক নিয়মে আপনি লেবু গাছে স্প্রে করতে পারেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব রাকিবউদ্দিন রায়পুরা নরসিংদী থেকে। আপনি শশা চাষ করেছেন, কিন্তু শশা গাছে এক ধরনের পোকার আক্রমণ করেছে যা শশার পাতার রস খাচ্ছে এবং গাছ দুর্বল হয়ে পড়ছে। পাতায় অসংখ্য সাদা সাদা পাখাযুক্ত মাছি দেখা যাচ্ছে, গাছে ঝাঁকি দিলে পোকা উড়ে যায়। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। ধন্যবাদ, আপনার জমির শশা গাছে শশার সাদা মাছি পোকার আক্রমণ হয়েছে। এটি একটি ভাইরাস জনিত রোগ। এই সাদা মাছি পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন করতে হবে বা আলোর ফাঁদ ব্যবহার করতে হবে, যা খুবই কার্যকর একটি জৈব পদ্ধতি। 50 গ্রাম সাবানের গুঁড়া 10 লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে 2-3 বার ভালো করে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। সাথে 5 কৌটা যদি গুল বা তামাক গুঁড়া পানিতে গুলিয়ে গাছে স্প্রে করেন তাহলে আরও ভালো ফল পাওয়া যায়। সর্বশেষ ব্যবস্থা হিসেবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারেন। পরবর্তী মৌসুমে আপনি শশা চাষ করতে চাইলে আগাম বীজ বপন করবেন এবং সুষম সার ব্যবহার করবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলও করতে পারেন বেতার ডট কৃষি @gmail.com।

0: রমজান আলী, কলা গাছের চারা লাগাইতেছস?
1: বড় মা হুকুম দিল তাহাই।
0: তারে পরামর্শটা দিল কি?
2: আমার ছেলের বউ রুমানা,
0: কলা ছাড়া আর কোনো ফলের গাছ পাইলেন না?
2: বৌমা বলল কলার পুষ্টিগুণ অন্য কোনো ফলের চাইয়া অনেক বেশি।
1: এই গাছে কলা হইয়া পাকলে আমারে খাইতে দিয়েন, কলা খাইলে পেট ভরে।
3: শোনেন চাচা, পাকা কলাই প্রোটিন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন বি, সি, তামা, লোহা, ফাইবার আর স্টার্চ জাতীয় খনিজ পদার্থ থাকে। আর ওই স্টার্চ থেকেই তো গ্লুকোজ আর চিনি তৈরি হয়।
0: এর লেগেই তো মনে হয় পাকা কলা খাইতে খুব মিষ্টি লাগে।
3: কলা খেলে শরীরের শক্তি বল বাড়ে।
2: গ্রামের সবাই রে বসতবাড়ির আশেপাশে জমিতে ভিটায় কলা গাছের চারা লাগাইতে বলবেন। কলা অত্যন্ত দরকারি ফল।
0: হ্যাঁ, ডাক্তার মুখে তো এইসব কথা শুনছি।
3: সকাল বিকাল নাস্তার সঙ্গে একটি সাগর, সবরি, চাপা কিংবা বাংলা পাকা কলা খেলে হৃদরোগ প্রতিরোধ হয়, রক্তচাপ দমন হয় এবং দেহের শক্তি বল বাড়ে।
1: এর লেগা তো কলা খাওয়ানোর পর পেট ভরে, শরীরটা মোটা তাজা লাগে।
3: প্রতিটি পাকা কলায় 118 গ্রাম উপকারী খনিজ পদার্থ থাকে, আর সেই সব আমাদের পেটের নাড়ির ব্যাকটেরিয়া নামের রোগ জীবাণু দমন করে। তবে ডায়াবেটিস রোগীদের বেশি পাকা কলা খাওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে।
0: বৌমা এত কিছু জানো?
2: বৌমা আরো বলছে কাঁচা কলার পুষ্টিগুণও কম না, সবজি করে খাইলে অনেক পরিমাণে লোহা মানে আয়রনও পাওয়া যায়।
1: লোহা তো শক্ত, খাওয়া যায় নাকি?
3: এই লোহা সেই লোহা নয়, এটা হলো খনিজ লোহা। খেলে রক্ত বিশুদ্ধ হয়, হজম শক্তিও বাড়ে আর পেটের অসুখও দমন করে।
2: আর কাঁচা পাকা কলা বাজারে বেচা অনেক টাকাও আয় করা যায়। এই জন্য কলার উৎপাদন বাড়াইতে হইব, সঠিকভাবে পরিচর্যা করতে হইব, প্রক্রিয়াজাত কইরা বাজারে বিক্রি করলে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হবে।
0: আর কাঁচকলার থোর আর মোচার সবজি তো হজম শক্তিও বাড়ায় শুনছি।
3: হ, তাই তো দেশের সকল চাষি ভাই বোনেদের উচিত নিজেদের জমি বাড়ি ভিটায় কলা গাছের চারা লাগানো।
2: এতে নিজেরাও কলা খাইতে পারবে আর বাড়তিটা বাজারে বেচা নিজের আর দেশের আয়ও বাড়াইতে পারে।
1: তাই তো আমাদের স্লোগান,
2: বাড়ি ভিটায় কলার গাছের চারা লাগান,
0: নিজেরাও খান,
3: বেচা টাকাও জমান।
4: তো আমরা কিন্তু কলার বিষয়টাও জানলাম, চিঠিপত্রের জবাবও হলো। তো এমনি বারবার আমরা কিন্তু এক কথা বলতেছি, দেখো এই যে বর্ষা বাদল, এখন কিন্তু ধরো অগস্ট মাস, তাই না, শ্রাবণ চলে গেছে, এখন কি
5: ভাদ্র মাস আসছে,
4: তাল পাকা, তাল পাকা কিন্তু শুরু হয়ে গেছে, বুঝলে তো। ইস, তালের কথা মনে হলো,
5: তুমি কি জরিনা বুড়ে তালের পিঠার
6: কথা বলবে? আমি
4: ঠিক আছে, ও জরিনা বুঝুদি, আমি তো তাতে আমার,
6: আচ্ছা তালটা পাকু,
4: আচ্ছা
6: একটু ভালো করে তারপরে পিঠা বানাবো।
4: তবে তাল পাকার সাথে সাথে তালের পিঠে বড়া যেমন খাবো, তেমনি তাল গাছ কিন্তু লাগাতে হবে। যত বেশি তাল গাছ লাগাবা তত ওই যে বজ্রপাত আছে না, ওর থেকে রক্ষা পাওয়া
6: যায়।
4: এই কথা বলে কিন্তু আমরা চাই যে সবাই মিলে আমরা আরো গাছ লাগাই, আরো গাছ লাগাই, আরো গাছ লাগাই। এই কথা বলে আমরা চলো আজকের মতো বিদায় নিই। বিদায় নেওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো
5: আচ্ছা
6: চলো।

0: আসসালামু আলাইকুম সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম,
1: প্রিয় শ্রোতা আমি আসফিয়া তাসনিম।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

সৈনিক ভাইরা, আপনাদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বারে আপনারা আজ শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চা পাওয়া। চা পাওয়ার প্রথম গান দেশের গান, শিল্পী রুনা লায়লা, গানে কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার জীবন নেসা জামাল, সুরকার করিম শাহাবুদ্দিন।

এবারে রয়েছে ছায়াছবির গান, ছায়াছবি স্বপ্নের ঠিকানা। গানটি শুনবেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

আপনারা শুনছেন দুর্বারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়াতে এবারে শোনাব ব্যান্ড সঙ্গীত, মাইলস ব্যান্ডের পরিবেশনা, শিল্পী শাফিন আহমেদ।

0: এই গানটির সাথেই শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চা পাওয়া।
1: সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনা শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন খেলাধুলার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের আজ তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 66 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 426 রান করে। দলের পক্ষে তানজিদ হাসান 101, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 84 এবং মেহেদি হাসান মিরাজ 65 রান করেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 4 উইকেট হারিয়ে 161 রান করে। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ 2টি এবং তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট লাভ করেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ 198 রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 চতুর্থ দিনের খেলা শুরু হবে। এদিকে আগামীকাল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়ার মধ্যে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে মালয়েশিয়ার জয় ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। চীনের লিশুই শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের স্কেটাররা। প্রতিযোগিতায় বাংলাদেশ 4টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ পদক জিতেছে। এছাড়া 12 জন খেলোয়াড় চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করেছেন। এই পারফরমেন্সের ফলে এশিয়া অঞ্চলের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এছাড়া জুনিয়র বিএনআরডি বিভাগে বাংলাদেশের সোনা খন্দকার রৌপ্য পদক অর্জন করেন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতকাল বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় 4-0 গোলে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুলকে পরাজিত করেছে। এর আগে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এবারের টুর্নামেন্টে চট্টগ্রাম মহানগরীর 48টি স্কুল দল অংশ নিচ্ছে। বেলফাস্টে পঞ্চম শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জয়ের জন্য 299 রানের লক্ষ্যে ব্যাট করছে। এর আগে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে। উল্লেখ্য, আফগানিস্তান 3-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এদিকে গলে দুই টেস্ট সিরিজের প্রথমটির আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ইনিংসে 2 উইকেট হারিয়ে 288 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। আগামী মাসে চীনে হতে যাওয়া অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি ফেডারেশন আজ চূড়ান্ত দল ঘোষণা করেছে। 24 সদস্যের দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা স্থান পেয়েছেন। দলে 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 7 জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। এদিকে আসন্ন জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘমেয়াদী ক্যাম্পে থাকা তরুণ খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে এবং তাদের অনুশীলনে বাড়তি অনুপ্রেরণা যোগাতে সাধারণ সম্পাদক ইস্তিয়াক সাদেক ব্যক্তিগত উদ্যোগে উপহার সামগ্রী প্রেরণ করেছেন। এদিকে আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন আয়োজন এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ব্যবস্থাপনায় আগামী 18-22 অক্টোবর পর্যন্ত ঢাকায় এশিয়ান জুনিয়র হ্যান্ডবল ট্রফি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ইয়েমেন জাতীয় নারী হ্যান্ডবল দল অংশগ্রহণ করবে। এলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন উদ্যোগে আজ থেকে উন্মুক্ত ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। চলতি মাসের 19 তারিখে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: মানুষের প্রতি যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না। আল হাদিস। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জীবন ক্ষণস্থায়ী, আবার কেউ বলেন জীবন মানে দীর্ঘ পথ চলা। জীবন যেমনই হোক না কেন, এই জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে হয়। মানুষের জীবনের সফলতা কোনো নির্দিষ্ট ছক ধরে আসে না, তবে কিছু বিষয় মেনে চললে তা সফল জীবনের সহায়ক হিসেবে কাজ করে। ছোট পরিবার সুখী, সুন্দর, আনন্দময় সফল জীবনের পূর্ব শর্ত। প্রিয় শ্রোতা, আপনাদের সুখী সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার।

0: পরিকল্পনা উন্নয়নের পূর্বশর্ত। সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। পরিকল্পনা বলতে আমরা বুঝি বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে করণীয় সুশৃঙ্খল পন্থা। পরিকল্পনা হতে হবে প্রয়োজন ভিত্তিক, চাহিদা মাফিক ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের উপযোগী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? বিবাহিত জীবনে কিভাবে সুখী হবেন? কিভাবে প্রতিরোধ করবেন সমাজের বিশেষ একটি সমস্যা বাল্যবিবাহ? বাল্যবিবাহের কুফল সুদূর প্রসারী, এ নিয়ে কি ভাবছেন তারা? প্রিয় শ্রোতা, আমন্ত্রণ, বাল্যবিয়ের কুফল নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শোনার জন্য। সাক্ষাৎকার গ্রহণ ও বহিধারণে সজীব দত্ত।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্প কুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোনো ফুল ঝরে যাক, আমরা চাই প্রস্ফুটিত হোক। এবং এই যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের বন্ধুরা যারা অংশ নেয়, তারা এক একটি ফুল আমাদের কাছে, তারা প্রস্ফুটিত হবে, নিজের পরিবারকে, নিজের সমাজকে তথা দেশকে তারা আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায়, উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা পেয়েছি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এ পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
2: আমার নাম থরাচিং মারওয়া, আমি দশম শ্রেণীর একজন ছাত্র।
1: বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্যবিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদের যে বিবাহ করা হয় তাকে বাল্যবিবাহ বলে।
1: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
3: আমার নাম খাদিজা আক্তার, আমি দশম শ্রেণীতে পড়ি।
1: খাদিজা, বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
3: আমার কাছে এখানে মেন কারণ হিসেবে আমি দারিদ্রতাকে চিহ্নিত করি, তারপর উপযুক্ত শিক্ষার অভাব, সচেতনতার অভাব, বাবা মায়ের অসচ্ছলতা, তারপর এখানে ধর্মীয় বিভিন্ন কুসংস্কারও এর ভিতরে দায়ী।
1: অনেক ধন্যবাদ খাদিজা তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন করছে তোমার কোনো বন্ধু বা কাউকে, তুমি তখন কি করবে?
3: আমি আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব এটার যথাযথ প্রতিরোধ করার জন্য, বিশেষ করে আমাদের পুলিশ মহোদয়দেরকে, ইউনো স্যারদের জানানোর চেষ্টা করব।
1: তোমাদের স্কুলে শিক্ষকরা কি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা নিয়ে কখনো কাজ করেন?
3: হ্যাঁ করেন, তারা যতটুকু পারেন চেষ্টা করেন, আমাদেরকেও সবসময় ইন্সপায়ার দেন, আমাদেরকে বোঝান কিভাবে আমরা বাল্যবিবাহ থেকে আমরা দূরে থাকতে পারি, কিভাবে এটার প্রতিরোধ করতে পারি, সব আমাদেরকে বোঝান।
1: তোমার জীবনে বড় হয়ে কি হবার ইচ্ছে আছে?
3: অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক বড় হওয়ার অনেক ইচ্ছা আছে।
1: অনেক ধন্যবাদ, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যাব। আমরা চলুন কথা বলি, তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম নেওচিং মারমা, আমি দশম শ্রেণীতে পড়ি, একজন ছাত্রী।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
1: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তুমি যে পড়াশোনা করছো, পড়াশোনা করে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, তোমার স্বপ্নের পথে তুমি এগিয়ে যেতে চাও, এই সময়ে যদি বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করেন তোমার পরিবার তোমাকে, তুমি কি করবে?
4: আমি আমার মা বাবাকে বোঝাবো যে আমাকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে আমি বড়দের অনেক ইউএনও স্যার ওদের সাথে হেল্প নিব, আর আইনের ব্যবস্থা করব, আইনের হেল্প নিব।
1: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে আর বাল্যবিবাহের কুফল আসলে কি?
4: বাল্যবিবাহের কুফল একটি মেয়ের স্বপ্ন ধ্বংস করে দেয়, আর পরবর্তীতে প্রজন্ম নেওয়ার সময় মারও মৃত্যুর ঝুঁকি থাকে, শিশুরও মৃত্যুর ঝুঁকি থাকে। একজন গর্ভবতী মা আর শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর বিকলাঙ্গ দেখা দিতে পারে আর অপুষ্টিহীনতা ওইটাও দেখা দিতে পারে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। এই বাল্যবিবাহের যে কুফল আমরা জানি, এটি কি আমাদের আশেপাশে যারা জানেন না বা অসচেতন যারা, তাদেরকে আমরা কিভাবে জানাতে পারি?
4: প্রথমত সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে উত্থান বৈঠক দিতে হবে, আর প্রত্যেক স্কুল প্রতিষ্ঠানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পোস্টার দিতে হবে, আর যতদূর পারি সবার জন্য ওইটা নিয়ে আলোচনা সভা করা দরকার আমার কাছে মনে হয় এটা।
1: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা। আমরা এবার একজন বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। তুমি কোন ক্লাসে পড়ো, কি নাম তোমার?
5: আমি দশম শ্রেণীর ছাত্র, আমার নাম মোহাম্মদ রাব্বি রহমান রবি।
1: রাব্বি, বাল্য বিবাহ একটি ছেলের কি ধরনের ক্ষতি করে থাকে?
5: বাল্য বিবাহ একটি ছেলের ভবিষ্যতের স্বপ্ন, তার চিন্তা চেতনাকে আঘাত হানে। যখন সে বাল্য বিবাহে জড়িয়ে পড়ে, তখন তাকে সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। এজন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অসাংস্কৃতিক কাজে সংযুক্ত হয়ে পড়ে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। এই যে বাল্য বিবাহ শুধু মেয়েদের নয়, ছেলেদেরও ক্ষতি করে থাকে, বা এটির যে কুফল রয়েছে, এটি আমরা আরো মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দিতে পারি?
5: এটি আমরা বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, উঠান বৈঠক এবং বিভিন্ন ক্লাব গঠন করে মানুষের কাছে পৌঁছাতে পারি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তুমি কি ওনাকে ভয় পাও?
5: জি না।
1: তোমার কোথাও যদি কোনো অসঙ্গতি দেখো, বাল্য বিয়ে হচ্ছে দেখো, তুমি কোনাকে জানাতে পারবে সহজেই?
5: জি স্যার।
1: অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আছেন, চলুন শ্রোতা বন্ধুরা তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা প্রধান শিক্ষক গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় আমরা পেয়েছি, চলুন কথা বলি। আপনারা শিক্ষার্থীদের সচেতন করবার লক্ষ্যে কিভাবে কাজ করছেন?
6: আমরা ইতিমধ্যে আমাদের স্কুলে কিশোর কিশোরী ক্লাব আছে, যেখানে বয়সন্ধিকালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সমাধানের উপায় দেওয়া হয়। আবার তাদেরকে গাইড হিসেবে টিচার দেওয়া আছে, মহিলা টিচার, পুরুষ টিচার। কাজে আমার স্কুল বলে কথা না, আমার আশেপাশে ইউএনও স্যারকে, প্রশাসনকে আমরা সহযোগিতা করি। কোথাও বাল্য বিভাগের সংবাদ পাইলে আমরা সাথে সাথে সেখানে চলে যাই এবং সেটা বন্ধের চেষ্টা করতেছি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা চাই যে আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ ওনারা বাল্য বিবাহ প্রতিরোধে এভাবেই কার্যকরী ভূমিকা পালন করবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। একটু বিশদে আমরা জানার চেষ্টা করি যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে বন্ধে সজাগ রয়েছে, কিভাবে বাল্য বিবাহ বন্ধ করছেন তারা প্রান্তিক পর্যায়ে। আপনাকে স্বাগত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে?
7: যেমন জানেন যে বাল্য বিবাহ একটা সামাজিক সমস্যা। প্রতিটি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আমাদের কিশোর কিশোরী ক্লাব রয়েছে, বা যখনই আমরা যে কোনো অনুষ্ঠান আয়োজন করি না কেন, বা বিভিন্ন উঠান বৈঠক বলেন বা যে কোনো সভাতেই আমরা সচেতনতার জন্য আমরা কাজ করে থাকি এবং প্রতিটি শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনকে আমরা বলে থাকি বাল্য বিবাহের যে কুফলগুলো রয়েছে সেগুলো জানিয়ে থাকি। আমি মূলত মনে করি যে সচেতনতাটাই হচ্ছে মুখ্য, আইন প্রয়োগটা তারপরে আমাদের দেখা উচিত।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এভাবেই সচেতন থাকবে গুইমারার শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সময়ে তরুণদের সঙ্গে আপনাদের একটি নিবিড় সংযোগ হয়েছে আমরা দেখতে পাই। এখন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বাল্য বিবাহ বন্ধে আপনাদের কাছে আসেন, হটলাইন নম্বরগুলোতে ফোন করেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
7: এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা খুবই বেশি অ্যাক্টিভ, তারা খুব সহজেই প্রশাসনের সাথে তারা যুক্ত হচ্ছেন এবং যে কোনো সমস্যা, শুধু বাল্য বিবাহ নয়, যে কোনো সামাজিক সমস্যা হোক না কেন, তারা কিন্তু আমাদের ইনফর্ম করেন, প্রশাসনকে জানান এবং আমাদের সেক্ষেত্রে এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে খুবই সুবিধা হয়।
1: বাল্য বিবাহ প্রতিরোধে কয়েকটি হটলাইন নম্বর রয়েছে আমরা জানি, 333-তে বাল্য বিবাহ সহ আরো বেশ কিছু বিষয়ের সমাধান হয়ে থাকে, সেবা পেয়ে থাকে আমাদের জনসাধারণ। এছাড়া 109-1098 আমাদের এই যে 333-র মাধ্যমে বা হটলাইন নম্বরের মাধ্যমে বাল্য বিবাহ যে বন্ধ হয় বা আপনারা অনেক ক্ষেত্রে করে থাকেন, এই প্রক্রিয়াটা আমাদেরকে যদি একটু জানান।
7: সেক্ষেত্রে যে বাল্য বিবাহ শিকার হয় সে মতো ফোন দিয়ে থাকে, সেই ফোন কাকে দিচ্ছে তাকে হচ্ছে ফরওয়ার্ড করা হয়। যদি ইউনোকে তারা চায় তাহলে ইউনোর কাছে ফরওয়ার্ড করে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা সেই স্পটে চলে যাই এবং হচ্ছে বাল্য বিবাহ বন্ধের জন্য কাজ করে থাকি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। তিনি যেমনটি বললেন, আসুন আমরাও বাল্য বিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সচেতন হই, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি। সজীব দত্ত আগামী সপ্তাহে দেশের অন্য কোন জেলার অন্য কোন উপজেলা শিক্ষার্থীদের নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
0: শুনলেন তারুণ্যের কণ্ঠ। এবারে আপনাদের নিয়ে যাব সুরের কাছে, শোনাবো জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার এ এস এম মাসিউর রহমান, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: প্রিয় শ্রোতা, সুখী হতে সংসারকে ছোট রাখুন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু জ্বর মুক্ত থাকি। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। বিদায় নেব, আজকের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম, কোন প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। দেশে পালিত হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়ার আদর্শের পথ ধরে সরকার দেশকে সামনে এগিয়ে নেবে, তারেক রহমানের আশাবাদ। জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। দেশে একদিনে হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 2। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার ভূমিকম্পে নিহত 38। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 67 রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগীর ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 4 বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড এ দুটি সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।
0: শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখিয়ে লাখো কোটি শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় বা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং এতে জাতির দীনতা ও হীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা বন্টনের এই পথটি সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী সরকার ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টরের মতো শিক্ষকদের এই দুটি তহবিল থেকেও লুটপাট চালিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে 500 শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত 15-তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,
2: আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই তিনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না।
0: তারেক রহমান বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাদের আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীও যেন নিজ নিজ এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে ই হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু করেছে সরকার। তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদকালেই পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
2: সরকার দেশে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে করে মানুষ দেশের ভেতরই সকল রকমের স্বাস্থ্য সেবা পায়। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোন নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী 6 মাসের মধ্যে দেশের জ্বালানি সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর মহাখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। দেশে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ না করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। চলমান গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জন্য দেশবাসীকে যে কষ্টের মুখোমুখি হতে হচ্ছে তার জন্য দুঃখ প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রধানমন্ত্রী বলেন,
3: আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্ট গুলো বলা হয় মেগা প্রজেক্ট গুলো করা হয়েছিল সেই মেগা প্রজেক্ট গুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল।
0: প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ লালন করতেন তারই পথ ধরে তাঁর সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি ভাগ্য পরিবর্তন করতে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে নানা আয়োজনে আজ দেশে পালিত হয় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদারের ঘরে বেগম খালেদা জিয়ার জন্ম। তাঁদের আদিবাড়ি ফেনীতে। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীর উপাধি পান। গত বছর 30শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: আজ 15ই আগস্ট, সময়ের ইতিহাসে এক গভীর আবেগের দিন। দেশের গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন প্রতীক বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান প্রয়াত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। গত বছরের 30শে ডিসেম্বর অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অগণন অশ্রু জলে বিদায় নিয়েছিলেন তিনি। শনিবার তাই তার অনুপস্থিতিতে প্রথম জন্মদিন, যা দেশবাসী পালন করছে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায়। 1945 সালের 15ই আগস্ট ইস্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে খালেদা জিয়ার জন্ম। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1981 সালে 30শে মে এক ঝড়ো রাতে তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা স্বামী জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ড স্তব্ধ করে দিয়েছিল তার পৃথিবীকে। একদিকে স্বজন হারানোর তীব্র বেদনা, অন্যদিকে স্বৈরাচারের থাবায় বিপন্ন গণতন্ত্র। এমন এক সংকটকালে 1982 সালে দলের কর্মীদের অনুরোধে তিনি রাজনীতির ময়দানে পা রাখেন। গৃহবধূর নিভৃত জীবন ছেড়ে তিনি হয়ে ওঠেন এক দুর্ভেদ্য সেনাপতি। এরশাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ 8 বছরের আপোষহীন সংগ্রাম, সামরিক শাসনের বন্দী দশা আর শত রাজনৈতিক প্রতিকূলতা ভেদ করে 1991 সালে তিনি দেশকে উপহার দেন গণতন্ত্রের নতুন প্রভাত। গণমানুষের ভালোবাসায় নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরবর্তীকালে নানা রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও তিনি ছিলেন অবিচল। প্রতিবারই যেন ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন উদ্যমে জেগে উঠেছেন তিনি। তার হাত ধরেই জিয়াউর রহমানের গড়া বিএনপি রাজপথে রাজত্ব পেরিয়ে সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন সংকটময় মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অটল কাণ্ডারি। মৃত্যুকালে 80 বছর বয়সে যখন তিনি বিদায় নেন, তার শেষ যাত্রায় কোটি মানুষের ঢল প্রমাণ করেছিল তিনি শুধু একটি দলের নেতা ছিলেন না, ছিলেন এক অপরাজেয় প্রতিষ্ঠান। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু তিনি রেখে গেছেন এক মহাকাব্যিক পথচলা। তার জন্মদিনে কোন সাড়ম্বর উৎসব নেই, আছে কেবল অগণিত মানুষের নীরব অশ্রু, স্মৃতির ফুল আর মাগফিরাতের ব্যাকুল প্রার্থনা। ইতিহাস তাকে মনে রাখবে এক অমর নেত্রী হিসেবে, যাকে কখনোই নুয়ে দেওয়া যায়নি, যাকে জয় করা যায়নি কোন চক্রান্তে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়েছে।
5: আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে বিএনপি যা একটা গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থে একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব।
0: একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রান্তিক মৎস্যজীবীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং এ খাতে ব্যাপক গবেষণা, বিনিয়োগ ও নতুন নতুন উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উদ্যোক্তা, মৎস্যচাষী এবং জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৃহত্তর অবদান রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন। তিনি একই সঙ্গে কিশোরগঞ্জের মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের মাঝে চলতি অর্থ বছরের সম্মানের অর্থ বিতরণ করবেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে 4 নেতাকে মনোনীত করা হয়েছে। আজ দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনীতরা হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 902। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গুতে আজ দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। পুরনো ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের গল্প শোনাতে রাজধানীবাসীর জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করেছে ব্যতিক্রমী এক উৎসব হৃদয়ে ঢাকা 416। এই আয়োজনের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয় হেরিটেজ রান। মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে দৌড়টি শেষ হয় বুড়িগঙ্গার সোয়ারিঘাটে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: শুরুটা মতিঝিলের শাপলা চত্বর থেকে, গন্তব্য বুড়িগঙ্গার পাড়ের সোয়ারিঘাট। দৌড়ের এই পথ শুধু কয়েক কিলোমিটারের নয়, এজন্য পেরিয়ে যাওয়া কয়েকশো বছরের ঢাকার গল্প। শহরের ব্যস্ত সড়ক পেরিয়ে অংশগ্রহণকারীরা ছুটেছেন ইতিহাস, ঐতিহ্য আর পুরান ঢাকার চেনা অচেনা স্মৃতির ভেতর দিয়ে। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি ও 1 আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ডিএলসিসির মাসব্যাপী হৃদয়ে ঢাকা 416 উৎসবের অংশ হিসাবে এই আয়োজন করা হয়েছে। এতে 1000-এর বেশি নাগরিক অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে একসঙ্গে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ হয়েছে, পাশাপাশি দেখা হয়েছে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীকেও।
8: একসাথে প্রথম ঢাকা দেখা হলো, বুড়িগঙ্গা নদীও দেখা হলো, পাশাপাশি রানটা কমপ্লিট।
7: সকাল 7টায় রাজধানীর মতিঝিল হতে শুরু হওয়া এই র্যালি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। অংশগ্রহণকারীদের সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, শহরের যে সম্পদটুকু আছে সেইটুকু কাজে লাগিয়ে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে।
9: এলাকার ব্যবসায়ী যারা আছে তাদের সহযোগিতা পেলে, এলাকার বাড়িঘরে যারা বসবাস করেন সবাই যদি সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা এটাকে একটা সুন্দর শহর হিসাবে করতে পারি।
7: এই দৌড়ের সবচেয়ে বড় বার্তা সুস্থ শরীরের পাশাপাশি পরিচ্ছন্ন শহরের প্রত্যাশা। হয়তো শহর বদলানোর দৌড়টাও এখান থেকেই শুরু হতে পারে। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 38 জন প্রাণ হারিয়েছে এবং মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশীয় ভূপদার্থবিদ্যা সংস্থা জানায়, আজ ফ্লোরেন্স অঞ্চলে ভূপৃষ্ঠে প্রায় 15 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের পর প্রশাসন সুনামি সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেওয়া হয়। লেবানন জানিয়েছে, আজ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 3 শিশুসহ 9 জন নিহত হয়েছে। জুনে চুক্তি শিথিল হওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইসরায়েল জানায় তারা ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা।

0: দিন শেষে 4 উইকেট হারিয়ে 161 রান করে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ 198 রান। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 চতুর্থ দিনের খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কোন প্রকার হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থার বন্ধন জরুরি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। দেশে পালিত হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। বেগম খালেদা জিয়ার আদর্শের পথ ধরে সরকার দেশকে সামনে এগিয়ে নেবে, তারেক রহমানের আশাবাদ। জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 67 রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে জান্নাতুল মাওয়া। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন পালিত হল আজ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ছিলেন। 1991 সাল থেকে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। 1945 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় বেগম খালেদা জিয়ার জন্ম। বাড়ি ফেনীতে 1960 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 1981 সালে 30 মে বন্দরনগরী চট্টগ্রামে কপিতায় বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ঘটনা দেশকে এক গভীর নেতৃত্ব সংকটের মুখে ফেলে দেয়। সেই শূন্যতায় গৃহবধূ থেকে রাজনৈতিক এক অচেনা জগতে বেগম খালেদা জিয়ার অভিষেক ঘটায়। দীর্ঘ 9 বছরের সামরিক স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে কিংবা বারবার কারারুদ্ধ হয়েও তিনি ন্যায়ের পথ থেকে বিচ্যুত হননি। এরপর 1990 গণ অভ্যুত্থান থেকে শুরু করে সংসদীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি স্তরে তার কণ্ঠস্বর ছিল অদম্য। রাজনৈতিক জীবনে কোন নির্বাচনে কোন আসনেই পরাজিত হননি তিনি। 1991 থেকে প্রতিটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসন থেকে বিজয়ী হয়ে দেশের রাজনীতিতে এক অনন্য রেকর্ড স্থাপন করেন বেগম খালেদা জিয়া। 1990 সালের 6ই ডিসেম্বর প্রবল গণ অভ্যুত্থানের মুখে এরশাদের পতনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। দীর্ঘ আন্দোলনে গণতন্ত্র প্রশ্নে লড়াই সংগ্রামে বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী খ্যাতি লাভ করেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং এক নায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। এই আপোষহীন মনোভাবই তাকে কোটি কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত করে। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রেই তিনি রেখেছেন দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর। শত প্রতিকূলতা ও দমন নিপীড়নের মুখেও নিজের অবস্থানে অটল আপোষহীন পথ চলায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অনিবার্য অধ্যায়ে পরিণত করেছে আপোষ না সংগ্রাম, এই প্রশ্নে তিনি সংগ্রামকে বেছে নিয়েছিলেন। এজন্য তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। স্বৈরাচার

0: অগণতান্ত্রিক শাসকদের শত হুমকি ও নির্যাতনের মাঝেও তিনি দেশ ছেড়ে যাননি, বাংলাদেশকে নিজের ঠিকানা মনে করেছেন, দেশের মানুষের জন্য দীর্ঘ লড়াই করেছেন। মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, পরমত সহিংসতা ও দেশপ্রেমের অতুলনীয় এক প্রতীক। শাসন ক্ষমতায় রেখে গেছেন অনেক কর্তৃত্ব। পূর্ণ সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংযোজন, নারীর ক্ষমতায়ন, রাজস্ব আয় বাড়াতে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন, মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করার মতো অনেক উজ্জ্বল দৃষ্টান্ত তারই অবদান। তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়া বাজারমুখী অর্থনৈতিক সংস্কারের পথ বেছে নেন এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে তার সার্বিক অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক জীবন স্বস্তিদায়ক ছিল না। স্বৈরাচার এরশাদ ও কর্তৃত্ববাদী শেখ হাসিনার দুঃশাসনে তার দল শুধু নয়, নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও এক দুর্বিষহ অবস্থায় নিপতিত হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার পৈশাচিক প্রতিহিংসার নির্মম শিকার হয়েছেন তিনি। স্বামী সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন থেকে উচ্ছেদ করা হয় তাকে। মিথ্যা মামলায় নিগৃহীত, নিপীড়িত ও পর্যুদস্ত করা হয়েছে তাকে। জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান 1/11 নীল নকশার সরকার কর্তৃক নৃশংসতার শিকার হয়ে বিদেশে নির্বাসনে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরতে পারলেও সুস্থ অবস্থায় পুত্রের দেশে প্রত্যাগমন দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া। দেখে যেতে পারেননি বিগত 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়। 30 ডিসেম্বর রাজধানীতে প্রয়াত হন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এই অকিতভয় নেত্রী। জানা যায়, লক্ষ মানুষের অংশগ্রহণে প্রমাণ করে এই মহান নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা। বস্তুত ত্যাগ, মানুষের প্রতি অঙ্গীকার, একতা, মৈত্রী, ভালোবাসার যে আদর্শ তিনি রেখে গেছেন, সেটিকে ধারণ করেই ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে যাচ্ছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করে তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের দেশপ্রেমের আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ রাজধানীর বনানী টিএনটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশ ও নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে মানুষের কথা বলার অধিকারকে সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। এই সকল কিছুর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের মানুষ চেয়েছে তারা তাদের সিদ্ধান্ত মতন দেশের পরবর্তী সরকার গঠন করবে এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দ মতন সরকারকে তারা বেছে নিয়েছে, তাদের পছন্দ মতন সরকার গঠন করেছিল। এই ঢাকা 17-এর মানুষ এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে 215টি এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছিলাম, যে 31 দফার ভিতরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চাই। 31 দফার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা আমরা কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই দেশের জনগণের স্বাস্থ্য সুবিধার জন্য। আমরা 31 দফার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম সেই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে দেশে শিল্প কলকারখানা সহ আমরা দেশের মানুষের বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং প্রদান করার মাধ্যমে আমরা একটি এমন অবস্থা গড়ে তুলতে চাই, এমন পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা বলেছিলাম এই দেশের কৃষিকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা বলেছিলাম 31 দফার মধ্যে যে আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে যাই। নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন এই সেই মাঠ, এই সেই কড়াইলবাসী, এই সেই কড়াইল এলাকা যেখান থেকে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রথমটি আমরা শুরু করেছিলাম এই সেই মাঠ। অর্থাৎ আমরা যে বাংলাদেশের মা বোনদেরকে আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দিব, সেই ফ্যামিলি কার্ডের সবচেয়ে প্রথম কার্যক্রম এই সেই মাঠ যেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা সেই সময় বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদ সহ আছে সেটি কি আমরা সুদ সহ কৃষি ঋণকে আমরা মওকুফ করব। সরকার গঠন করার পরে এক সপ্তাহের ভিতরে প্রথম যে মন্ত্রী পরিষদের বৈঠকটি হয়েছিল সেই মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিটিকে রক্ষা করেছি এবং বাংলাদেশের 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ, আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানির সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। এই সমাধানের জন্য আমরা বলেছিলাম শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করব, আবার খাল খনন করব, নদী পুনর্খনন করব আমরা যদি বিএনপি সরকার গঠন করতে পারে। আমরা সরকার গঠন করার পরে প্রথমেই আমরা প্রথম মাসের ভিতরেই আমরা যেমন ফ্যামিলি কার্ড করেছিলাম একইভাবে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি এবং গত 6 মাসের ভিতরে আমরা প্রায় 900 কিলোমিটার খাল খনন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে বাংলাদেশের বহু জেলার বহু এলাকার মানুষ পানির সুবিধা যেমন পাচ্ছে কৃষক ভাইরাও সেচের সুবিধা সেইভাবে একইভাবে পাচ্ছে। শুধু তাই নয়, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের পাশাপাশি দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করব। সেই কার্ডের কার্যক্রম সরকার গঠন করার 3 মাসের ভিতরে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। কথা একটি, দেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারে বারে গণতন্ত্র হোঁচট খেয়েছে, সকল সময় আমরা বলেছি যে গণতন্ত্রকে যদি আমরা চালু রাখতে পারি, গণতান্ত্রিক কার্যক্রম যদি দেশে চালু রাখতে পারি তাহলে এই জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখন থাকবে তখনই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য ভালো কাজ করা সম্ভব হবে। মানুষের কাছে যখন জবাবদিহিতা থাকবে সরকারের, তখনই সরকার সেই সকল কাজই পদক্ষেপই গ্রহণ করবে, যে সকল পদক্ষেপ গ্রহণ করলে, যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। সেজন্য বিশেষ করে গরিব মানুষ যারা আছে তাদের যে সকল সন্তানেরা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই প্রাইমারি সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 1,20,00,000 বাচ্চা পড়াশোনা করে, এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে 1 বছরে আমরা 1টি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তার ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাআল্লাহ শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাআল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব, যেখানে মানুষ তার প্রয়োজন মতন চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি, এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। বিভিন্ন ভাবে প্রায় 3 লক্ষ কোটি কোটি টাকার বিভিন্ন ভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। তারা এই পুরো সেক্টরটিকে বিদেশীদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে অর্থাৎ সরকারি যে সংস্থা আছে তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। এই এলাকা থেকে নির্বাচিত দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া কে আপনারা 91 সালে নির্বাচিত করেছিলেন, উনি যখন 91 সালে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল তখন দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে আমরা দেখেছি যেই ফ্যাসিবাদকে এই দেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে সেই ফ্যাসিবাদ বলেছিল এক মিনিটের জন্য বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেব না, সেই 91 সালে বলেছিল। এবং তারা বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে সেদিন চেষ্টা করেছিল সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, কিন্তু 91 সালেও বাংলাদেশের মানুষের সমর্থন ছিল বিএনপির পাশে, সেই জন্য সরকারকে তারা ব্যর্থ করতে পারেনি। একই রকম আওয়াজ ইদানিং আবার আরো কিছু রাজনৈতিক দলের কাছ থেকে শোনা যাচ্ছে, সেই শব্দ পাওয়া যাচ্ছে। যদি এগিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আজ আমি কে পেলাম সেটি বড় কথা নয়, আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন এই কথাটিকে মনে ধারণ করে, এই কথাটির উপরে শপথ গ্রহণ করে, এই কথাটির উপরে প্রতিজ্ঞা করে আজকে আমরা দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। যে পথ দেশ গঠনের যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখিয়ে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশমন্ত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই, আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই হোক আজকে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনের শপথ, এই হোক আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: আজ রাজধানীর বনানী TNT কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচার করা হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সময় পেশু।

0: বর্ষার সমাপ্তি ঘটিয়ে নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ভেলা নিয়ে এলো শুভ্র শরৎ। গ্রীষ্মের তীব্রতা আর বর্ষার টানা বর্ষণ পেছনে ফেলে নির্মল ঋতু শরতের আগমন ঘটেছে। শরতের এই স্নিগ্ধতা ও শুভ্রতা বাঙালির মনে নতুন আশা আর উৎফুল্লতা নিয়ে আসে। তাই তো কখনো কখনো মনে হয় শরৎ কেবল পরিবর্তন নয়, বরং কোলাহলময় জীবন থেকে কিছুটা সময় প্রকৃতির এই শান্ত রূপ উপভোগ করার মোক্ষম সুযোগ। আসুন শরতের স্নিগ্ধতায় নিজেকে নতুন করে খুঁজে নেই। সকলের সময় সুন্দর কাটুক, এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের সমীপেশু অনুষ্ঠান। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তোমা, এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ফারুক মোল্লা, এনজয় রেডিও লিসেনার্স ক্লাব, পাঁচগাঁও, আড়াই হাজার নারায়ণগঞ্জের বন্ধু। গোটা গোটা অক্ষরে লিখেছেন আপনি, পর আলাপন, আজ অনেকদিন যাবৎ বেতার থেকে ভালো মানের শিক্ষামূলক অনেক অনেক অনুষ্ঠান বিলীন হয়ে গেছে। যেমন আমি মিনা বলছি, এই অনুষ্ঠানটি থেকে আমরা ছোট বড় সকলেই ভালো কিছু শিখতে পেরেছি, তাই কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন পূর্বের অনুষ্ঠানটি ফিরিয়ে আনা হোক।
1: ভাই মোহাম্মদ ফারুক মোল্লা, প্রথমে আপনার চিঠির জন্য ধন্যবাদ, আর একই সাথে ধন্যবাদ আপনার প্রত্যক্ষণের জন্য। আমি মিনা বলছি, অনুষ্ঠানটি খুবই ভালো অনুষ্ঠান এবং এটা ইউনিসেফের সহযোগিতা এটা প্রচারিত হতো। আপাতত এই সহযোগিতা বন্ধ হয়েছে, বিদায়, এই নামে আমরা কোন অনুষ্ঠান প্রচার করছি না, তবে তথ্য এবং উপাত্তগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করছি। আপনার পর্যবেক্ষণের জন্য এবং এই মতামতের জন্য ধন্যবাদ।
0: আবারও এম পাঁচগাঁও, আড়াই হাজার নারায়ণগঞ্জের বন্ধু, তবে এবারে স্বাধীন বেতার লিসেনার্স ক্লাবের মোহাম্মদ আরমান মোল্লা। আপনি লিখেছেন, প্রিয় সমীপেশ্য, ঢাকা কেন্দ্রে প্রতিদিন প্রচারিত বেতার ম্যাগাজিন উত্তরণের প্রতিটি পর্ব আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে বিশ্ব বিচিত্রা জীবন ও প্রকৃতি পর্বটি। ভালো লাগে এই জানা অজানা তথ্যগুলো। সাপ্তাহিক নাটক পর্বে গত 31 জুলাই শুনলাম নাটক নাক কন্যা গুলবানু। নাটকের প্রতিটি কথা ও অভিনয় অনেক ভালো লেগেছে। শ্রোতা ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠান সেতু দুইবার পরিবেশনা পাঠিয়েও সুযোগ পেলাম না। সেতু মাসের কোন সপ্তাহে প্রচার করা হয় জানালে খুশি হব।
1: ভাই মোহাম্মদ আরমান মোল্লা, প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ বুধবার 11:05 সেতু অনুষ্ঠান প্রচারিত হয়। এছাড়া আপনি উত্তরণে বিশ্ববিচিত্রা ও জীবন প্রকৃতি সম্পর্কে আপনার মতামত জানিয়েছেন, আমাদের কাছেও ভালো লাগলো, আর নাটকের ব্যাপারে আপনি মতামত দিয়েছেন, আপনার সমস্ত মতামতের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু, লিখেছেন, শ্রাবণের বৃষ্টি ঝরা শুভেচ্ছা আর ভালো থাকার কামনা। গত 2 আগস্ট বিশ্ব শিশু গান শুনলাম, এছাড়াও এসো গড়ি ছোট পরিবার, সুস্থ শরীর সুস্থ দেহ সুস্থ জীবন, ছোট পরিবার কত সুখের তা নিয়ে বিশেষ অনুষ্ঠান শুনলাম। আরো ভালো লেগেছে দেশ আমার মাটি আমার অনুষ্ঠানটি এবং সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার। এখনো সবাই মিলে শুনি, নতুন করে আবারও ফিরে পাই সেই দিনগুলো। বেতার আমার প্রাণের বন্ধু।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার পত্রের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি, নিয়মিত লাগবেন, আপনাকে আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, গত 28 জুলাই প্রচারিত ইসলাম ও জীবন অনুষ্ঠানটি ভালো লেগেছে। শ্রোতাদের টেলিফোনে পাঠানো প্রশ্নগুলো যেমন হয়েছে, উত্তরদানে আরও ভালো লেগেছে। সঞ্চালকের ভূমিকা ছিল অনন্য। এছাড়াও একটি শিক্ষণীয় অনুষ্ঠান অবমুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী যে কোনো আসরে নবী রাসুলের রিসালাত বিষয়ে বিস্তারিত জানতে চাই।
1: ভাই শিকদার মোহাম্মদ ইসহাক আলী, আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত পত্র লেখকও বটে। ইসলাম ও জীবন অনুষ্ঠানটি আপনার কাছে ভালো লেগেছে এবং আমরা চেষ্টা করি সমাজে যথাযথ যারা জ্ঞানের অধিকারী তাদেরকে অনুষ্ঠানে নিয়ে এসে বিশেষ করে লাইভ প্রোগ্রামে বসাবার জন্য। আপনার মতামত আমাদেরকে আরো ঋদ্ধ করবে। আর এছাড়া আপনি যে বিষয়টি পরামর্শ দিয়েছেন নবী রাসুলের রিসালাত বিষয়ে, এটা আমরা ধর্মীয় সেকশনকে জানিয়ে দিলাম, আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি। মোবারক হোসেন ফণি, দিঘি বেতার শ্রোতা সংঘ, আকন্দের বাইদ, সাগর দিঘি টাঙ্গাইল থেকে লিখেছেন, বলতে পারেন বাংলাদেশ বেতার ঢাকার আমি একজন একনিষ্ঠ ভক্ত শ্রোতা। বেতারে লিখনীতে এক যুগ পেরিয়ে গেছে, তবে বেতারের প্রতি ভালোবাসা এবং ঢাকা কেন্দ্র সম্পর্কে জানার মহাজ্ঞানের অনুষ্ঠান সমীপেশুকে আজও আগের ন্যায় ভালোবাসি। ভালোবাসি কিছু অনুষ্ঠান যেমন মহানগর, দর্পণ, উত্তরণ, ক্রীড়াঙ্গন, বন্হী শিখা, আমি মিনা বলছি, নিবেদন এবং নাটকগুলো। এছাড়াও দুর্বার অনুষ্ঠানের সূচক ধ্বনি শুনলে মনে পড়ে সেই বাবার সাথে শুনতাম সেই দিনের কথা। সকালে হয়তো সংবাদপত্র হাতে পাই না, পাই বেতারের সংবাদ, কি করে ভুলে যাব আমার বেতার ও সমীপেশু। সমীপেশুর মাধ্যমে আমার একটি প্রস্তাব, মহানগর FM ব্যান্ডে প্রচার করুন।
1: ভাই মোবারক হোসেন ফণি, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি, মহানগর ইতিমধ্যে AM এর পাশাপাশি FM 90, FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচারিত হচ্ছে, আশা করি শুনে থাকবেন।
0: কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকার পট্টি, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে লিখেছেন, প্রারম্ভে জানাই শ্রাবণের ধারায় চারদিকে পানিতে থই থই, ভিতরে ফুটন্ত সুগন্ধিযুক্ত একগুচ্ছ শাপলা ফুলের প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমি একজন নিয়মিত শ্রোতা। ফিফা বিশ্বকাপ 2026 ইতোমধ্যে শেষ হয়ে গেছে, এতে প্রতিদিনের খেলার সময়সূচি ও ধারা বিবরণী প্রচার করে তা আমরা শুনে সময়মতো অংশগ্রহণ করি। সদ্য চট্টগ্রাম পানিতে তলিয়ে যাওয়ার সময় সংবাদ ও সহানুভূতি দিয়েছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র, ধন্যবাদ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি প্রচার করার জন্য। কিন্তু একটি বিষয় জানার ইচ্ছে করে, খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান কি চালু আছে? না থাকলে চালু করার অনুরোধ জানাচ্ছি, সাথে কুইজ চালুরও দাবি জানাচ্ছি। এবং শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান শুরু হবে কবে? আর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীগণকে পুরস্কার প্রদান করবে কবে? প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে পুনরায় কুইজ চালু করার অনুরোধ জানাচ্ছি এবং বিজয়ী ঘোষণা করারও অনুরোধ জানাচ্ছি। সকল অনুষ্ঠান ফেসবুক লাইভ প্রচারের অনুরোধ জানাচ্ছি। অনেকদিন যাবৎ লিখি সমীপেশুতে, কিন্তু আমার চিঠি পড়া হয় না, কারণ কি? এবং সমীপেশুতে শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত করা হয় না, এর কারণ কি?
1: ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনার ইমেইলে আপনার চিঠির কথাটা বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেকগুলো বিষয়ে জানতে চেয়েছেন এবং অনেকগুলো মতামত দিয়েছেন। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই এর জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের জন্য নির্ধারিত অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গত 6 আগস্ট ও 13 আগস্ট অনুষ্ঠান প্রচারিত হয়েছে, পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে 20 অগস্ট। শিশু কিশোরদের জন্য নির্মিত এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে থাকুন। সমীপশুতে সকল শ্রোতাকে সমান গুরুত্ব দেওয়া হয়। আপনি অনেকগুলো অনুযোগ অথবা অভিযোগ করেছেন, শ্রেষ্ঠ পত্র লেখক তো আসলে কার অনুযোগ বা অভিযোগের ভিত্তিতে নির্ধারণ করা হয় না, এটা তার লেখার মান এবং পরিবেশনার উপরে নির্ভর করে। এখানে যারা যাচাই বাছাই করে তা সেই বিষয়গুলো দেখে। আপনার অনুরোধ আমাদের কাছে থাকলেও কিন্তু এটা শ্রেষ্ঠ পত্রলেখ বিবেচনার জন্য এটা কাজ করে না। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চুরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা নেবেন। গত 1 আগস্ট সমীপেশুতে একটি ঘোষণা খুবই ভালো লেগেছে, যারা AI নির্ভর লেখা পাঠাবেন তাদেরকে শ্রেষ্ঠ পত্রলেখক করা হবে না। এটি খুবই চমৎকার উদ্যোগ। সমীপেশু যেহেতু বেতারের অনুষ্ঠান নিয়ে গঠনমূলক আলোচনা ও মতামত দানের অনুষ্ঠান, তাই এখানে যে শ্রোতা যত বেশি সুন্দর এবং গঠনমূলক মতামত দিতে পারবেন সেদিকে নজর দেওয়াই উত্তম। ইদানিং AI নির্ভর লেখাগুলো সমীপেশুতে বেড়েই চলেছে, এগুলোকে এখনই সাবধান না করলে দিন দিন অনুষ্ঠানের মতামত না দিয়ে AI থেকে কপি করে কাব্য চর্চা করবে শ্রোতারা। তাই শ্রোতাদেরকে বলছি, আসুন বেতার শুনি, বেতারের অনুষ্ঠান নিয়ে মতামত দেই। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ মেহেদী হাসান মামুন আপনাকেও। আমরা AI এর ব্যাপারে এর আগেও বলেছি, AI এর সহযোগিতা নেওয়া একটা জিনিস আর AI এর উপর নির্ভরশীল হওয়া আরেকটা জিনিস। আপনাদের অনেকের পত্র AI এর উপর নির্ভরশীল, যাতে কোনো আমাদের ভাষা, শব্দ চয়ন ইত্যাদিগুলো মিল থাকে না। আশা করি আপনার মেইলটি পড়ে শোনার মাধ্যমে সকল শ্রোতাকে এটাকে সতর্ক করা হলো বা জানানো হলো। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এস কে শাহ আলম খন্দকার, বন্ধটেকি, চন্দ্রকোনা, নকলা, শেরপুর থেকে লিখেছেন। শুনছিলাম ইসলামিক ফোন ইন অনুষ্ঠান, বিষয় ছিল পর্দার বিধান। দীর্ঘদিন ধরে রেডিওতে এরকম অনুষ্ঠান শুনছি। আমার দুটি মতামত রয়েছে আজ। ইসলামিক ফোন ইন অনুষ্ঠান আগের মতো শুক্রবার সকাল ১০টার সংবাদের পর প্রচার করা যায় কিনা কর্তৃপক্ষকে ভেবে দেখার অনুরোধ রইল। কারণ যে যে কাজই করুন না কেন বা যা যে পেশাই হোক, অন্তত শুক্রবার সকলেই ফ্রি থাকেন, কিন্তু মঙ্গলবার এই অনুষ্ঠান শোনা বা ফোন করা অনেকের জন্যই খুব কষ্টকর হয়ে যায়। তাই শুক্রবার প্রচার হলে শ্রোতা সংখ্যা আরও বাড়বে বলে আমার মনে হয়। দ্বিতীয়ত, ফোন ইন অনুষ্ঠানগুলোতে অনেকেই জরুরি প্রশ্ন নিয়ে ফোনে চেষ্টা করি, লাইন পাই না, কিন্তু দু চারজন শ্রোতা প্রায় প্রতি অনুষ্ঠানেই ফোনে দীর্ঘ সময় নিয়ে তাদের নাম, পেশা, ক্লাবের নাম, ঠিকানা ইত্যাদি বলেন এবং ওই অনুষ্ঠানে ইতোমধ্যে যে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আবারও সেই একই প্রশ্ন করা হচ্ছে। অল্প সময়ের অনুষ্ঠানে এভাবে না বলে সরাসরি বিষয়ের মাঝে প্রশ্ন করলে ভালো হয়। তাই বলছি, যেহেতু অনুষ্ঠান এখন ফেসবুক ও ইউটিউব লাইভে দেয়া হয়, সেখানে যদি আমরা প্রশ্ন লিখি সেখান থেকে যেন অন্তত ১০টি প্রশ্নের উত্তর দেয়া হয়। এটা সকল ফোন ইন অনুষ্ঠানের লাইভে একই নিয়মে যেন হয়, একটু ভেবে দেখবেন।
1: ভাই এস কে শাহ আলম খন্দকার, প্রথমে আপনার মূল্যবান মতামত সহ মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মেইলটি আসলে দুটো ভাগে আমি ভাগ করতে পারি, একটি আমাদের উদ্দেশ্যে লেখা আর একটি হল শ্রোতাদের উদ্দেশ্যে লেখা। আমাদের উদ্দেশ্যে লেখা আপনার কারো কারো মনে হয় বা আপনারও মনে হচ্ছে যে আমরা মনে হয় প্রশ্নকর্তাকে জেনে শুনে হয়তো সিদ্ধান্ত গ্রহণ করে তারটাই রিসিভ করি, বিষয়টি কিন্তু তা না। আপনি এখানে যদি কখনো আসার সুযোগ হয়, সরাসরি যেখান থেকে ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে এসে দেখবেন, এখানে ৮টি লাইন আছে। আমরা সেখান থেকে কারো নাম আমরা জানি না পিক করা হয় এবং যার নাম ভাগে আসে যে লাইন পেয়ে যান তিনি প্রশ্ন করতে পারেন। এটা হলো আমাদের ম্যানেজমেন্টের অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে যারা শ্রোতারা আগে অন্য ব্যক্তি যে প্রশ্ন করেছে একই প্রশ্ন করেন, এক্ষেত্রে শ্রোতাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। আমি যেটা মনে করি, একজন শ্রোতা হয়তো বসে থাকেন তার প্রশ্নটি করার জন্য, এজন্য অন্য কোনো শ্রোতা কি প্রশ্ন করলো অথবা করলো না এদিকে তার চিন্তা করার বা অ্যাটেনশন দেওয়ার সুযোগ থাকে না, যে যেন তার প্রশ্ন সে করতেই থাকে। তবে এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনার এই মেইলকে সামনে রেখে যে তারা যেন একটু খেয়াল রাখে যে একই প্রশ্ন যদি আগে কেউ করে থাকে আমার পক্ষ থেকে যেন করা না হয়। সব মিলিয়ে আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ইমন আহমেদ দুলাল, মাকারকুল, ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম বিভিন্ন শিল্পীদের নিয়ে আয়োজন সেই আমি এই আমি অনুষ্ঠানটি। আমি জানতে চাই সেই আমি এই আমি অনুষ্ঠানটি সপ্তাহে কোন দিন প্রচার করা হয়ে থাকে।
1: ইমন আহমেদ দুলাল, আপনার অবগত জন্য জানাচ্ছি, সেই আমি এই আমি অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার সকাল ৭:৩০ প্রচারিত হয়। আশা করি শুনে থাকবেন।
0: আবুল কাশিম বুলনপুর রাজপাড়া রাজশাহী থেকে লিখেছেন, গত ২৭ জুলাই রোগ জিজ্ঞাসা, ২৮ জুলাই ইসলাম ও জীবন ভালো লেগেছে। ছুটির দিন ফোন ইন অনুষ্ঠান প্রচার করা হয় না কেন? ইদানিং যাত্রা প্রচার করা হয় না কেন? যুক্তিতে গড়ি বাংলাদেশ ও দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটক ভালো লেগেছে।
1: আবুল কাশিম, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আর ফোন ইন অনুষ্ঠান আসলে ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৫ দিন প্রচারিত হয়, বিষয়টি আপনি বুঝে থাকবেন। আর যুক্তিতে গড়ি বাংলাদেশ ও দিগন্তে সূর্য হাসে ধারাবাহিক নাটক ভালো লেগেছে, আপনাদের ভালো লাগার জন্য তো আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। ভাই আবুল কাশিম, আপনি আরো উল্লেখ করেছেন ইদানিং যাত্রা প্রচার হয় না কেন, আপনার অবগতির জন্য বলছি নতুন যাত্রা প্রচারিত হয় না, তবে পুরাতন যাত্রা পুনঃপ্রচার করা হয়। আর নতুন যাত্রার ব্যাপারে এই মুহূর্তে আমরা যে সমস্যা ভোগ করছি সেটা হলো আমরা ভালো স্ক্রিপ্ট পাই না, এই জন্য ভালো যাত্রা তৈরি করা যাচ্ছে না। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদী হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, অনেকবার অনুরোধ করেও কেন আপনারা নিশুতি অধিবেশন রেডিও সেটে ফিরিয়ে আনেন না? ঢাকা কয়ের পাশাপাশি আরেকটি বিকল্প চ্যানেল চালু করার অনুরোধ করছি, কারণ ঢাকা ক থেকে যখন কোনো জাতীয় অনুষ্ঠান প্রচার করা হয় তখন নিজস্ব অনুষ্ঠান শোনার জন্য কোনো চ্যানেল নেই। তাই বিনীত অনুরোধ করছি ৮১৯ kHz যেন রেডিও সেটে ফিরিয়ে আনা হয়।
1: ভাই মোহাম্মদ মেহেদী হাসান, বিষয়টি প্রকৌশলগত বিষয়, আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ, পূর্ব আরপাড়া, আমডালা, শিবালয়, মানিকগঞ্জের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মহানগর ও দর্পণ অনুষ্ঠান আপলোড করা হচ্ছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। বর্তমান অনুষ্ঠানগুলো প্রচারের প্রায় এক সপ্তাহ পর ইউটিউবে আপলোড করা হচ্ছে, তাই অনুরোধ থাকবে অনুষ্ঠান প্রচারের দিনই অথবা সর্বোচ্চ এক দুই দিনের মধ্যে ইউটিউবে আপলোড করার জন্য। পাশাপাশি উত্তরণ সমীপেশু, সবুজ পৃথিবী, অনু পরমাণু, সেই আমি এই আমি এবং মন ছুটে যায় সহ আরও কয়েকটি জনপ্রিয় অনুষ্ঠানও নিয়মিত ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি ধীরে ধীরে সব অনুষ্ঠানে আপলোড করা হবে। তবে আপনি যেটা মতামত দিয়েছেন যে এক দুই দিনের ভিতরে আপলোড করার জন্য, বিষয়টি হয়তো ভবিষ্যতে হবে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম, বদরখালী, চকরিয়া, কক্সবাজারের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। গান, নাটক, খবর, ফোন ইন অনুষ্ঠান মুগ্ধতার সাথে উপভোগ করার মতো, একটার পর একটা অনুষ্ঠান চমৎকার করে তোলে। সন্ধ্যে সাতটা থেকে ফেসবুক কমেন্ট ভিত্তিক যে অনুষ্ঠানটি শুরু হয়, সেটিতে রক্তের বিষয়ে যদি কয়েক মিনিট সময় দেওয়া যায় তাহলে আরও ভালো হবে বলে মনে করি। বিভিন্ন উৎসব উপলক্ষে শ্রোতাদের জন্য শুভেচ্ছা কার্ড পাঠানো হলে শ্রোতারা আরও আকর্ষিত হবে বলে মনে করি।
1: আশিকুল ইসলাম নাইম, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি বিশেষ করে স্বাস্থ্যের সাথে রক্তের বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলছেন, আমরা সেটা সংশ্লিষ্ট সহায়কে জানিয়ে দিলাম। আর শুভেচ্ছা কার্ডের বিষয়টা আমরা আমাদের স্মরণে রাখলাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদরের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত শ্রোতা হিসেবে আজকের সমীপেশু আসরে আমার ভালোবাসার অনুভূতিগুলো ভাগ করে নিতে লিখেছি। গত 29 জুলাই প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ এক কথায় অসাধারণ লেগেছে। বিশেষ করে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে পরিবেশিত বিশেষ তথ্যবহুল আলেখ্যটি খুবই শিক্ষণীয় ছিল। দর্পণের প্রিয় বিভাগ ই আলাপনের কথা না বললেই নয়, লালন শাহের কালজয়ী গান বাড়ির পাশে আরশীনগর পরিবেশনার মাধ্যমে সদ্য প্রয়াত প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করার বিষয়টি ভীষণ হৃদয় ছুঁয়ে গেছে। সকাল সকাল এমন একটি শ্রুতি মধুর গান শোনার অনুভূতি ছিল সত্যি দারুণ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁত ও চমৎকারভাবে উপস্থাপনা করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এছাড়া গত 28 জুলাই নজরুল জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রচারিত 15 মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান চির উন্নত মমশিরের প্রশংসা না করে পারছি না। সময় মাত্র 15 মিনিট হলেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য এবং ওনার সৃষ্টিশীল গান দিয়ে পুরো অনুষ্ঠানটিকে অপূর্বভাবে সাজানো হয়েছিল। বিশেষ করে উপস্থাপকের মনোমুগ্ধকর ও প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এত চমৎকার ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকল কলাকৌশলী ও শিল্পীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও এমনই সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারব আমরা। গত 2 আগস্ট প্রচারিত জনপ্রিয় ফোন ইন লাইভ অনুষ্ঠান, প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইনের সম্পূর্ণ পর্বটি আমি মনোযোগ দিয়ে শুনেছি। বিদেশি নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় শীর্ষক অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত এই পর্বটির অতিথি মহোদয়ের প্রাঞ্জল ও তথ্যবহুল আলোচনা এবং উপস্থাপকের চমৎকার ও সাবলীল সঞ্চালনা অনুষ্ঠানটিকে অত্যন্ত প্রাণবন্ত করে তুলেছিল। বিদেশি যাত্রার পূর্বে সঠিক চুক্তিপত্র তৈরি, ভিসা যাচাই এবং নিজ দেশের দূতাবাসের ফোন নম্বর সংরক্ষণ করার চূড়ান্ত বার্তাটি আমাদের প্রবাসীদের নিরাপত্তা বহুলাংশে বাড়িয়ে দেবে। এমন সচেতনতামূলক ও দিক নির্দেশনামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য বাংলাদেশ বেতার ঢাকার কর্তৃপক্ষ এবং পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে প্রবাসীদের সুবিধার্থে এই ধরনের তথ্যবহুল অনুষ্ঠান আমাদের উপহার দিয়ে যাবেন।
1: ভাই মোহাম্মদ আজমাইন হোসেন, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ এবং বিষয়গুলো আমাদের অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকায় আমরা পুরো মেইলটি পড়ে শুনিয়েছি, নিয়মিত লাগবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব পূর্ব ইসদাইর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু লিখেছেন, সবার জন্য রইল লাল গোলাপে সুরভিত শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আমি ঢাকা কেন্দ্র ছাড়া অন্য কোন বেতার কেন্দ্রে সেতুতে অংশগ্রহণ করার জন্য আবেদন করিনি, অথচ অন্য বেতার কেন্দ্রের শ্রোতারা ঢাকা কেন্দ্রে এসে সেতুতে অংশগ্রহণ করে। এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যদি অন্য বেতার কেন্দ্রের শ্রোতারা ঢাকা কেন্দ্রের শ্রোতা ক্লাব নিবন্ধন করে থাকে, তবে তা বাদ করে দেবেন। ঢাকা বিভাগে যারা আছেন তাদের ঢাকা বিভাগে শ্রোতা ক্লাব বহাল রাখবেন এবং তাদের আগে সেতুতে ডাকবেন। আমার কথা বিবেচনা করে দেখবেন।
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ সেতুর বিষয়ে যে মতামত দিয়েছেন, এ ব্যাপারে আমরা ইতিপূর্বে আমরা কয়েকটি অনুষ্ঠানে উত্তর দিয়েছি। গত 7 তারিখে শ্রোতাদের যে অনুষ্ঠান শ্রোতা মিলন মেলা যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও বিষয়টি আলোচনা এসেছে। আপনার সহ সকল শ্রোতার অবগতির জন্য জানাচ্ছি, ঢাকা কেন্দ্রকে ঢাকা বিভাগের জন্য আবদ্ধ করার সুযোগ নেই। ঢাকা কেন্দ্র আসলে সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তবে যেটা করা যেতে পারে সেটা হলো, যারা শুধু ঢাকা কেন্দ্রে নিবন্ধিত তাদেরকে ডাকা যেতে পারে। সে মতামতটি আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলে প্রাপ্তি স্বীকার করছি। মোহাম্মদ তানভীর সাফি, বিদ্যাধরপুর, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর, আফিয়া খানম জুলি, ফয়সাল আহমেদ শিপন, তাসলিমা খানম সুমি, বি এম ফরিদ আহমেদ, মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর, সুলতান শাহী গোপালগঞ্জ, বিপ্লব খান, রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ ভেলামারি, মিলন বাজার, মাদারগঞ্জ, জামালপুর, মোহাম্মদ ইসমাইল হোসেন বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া, আমিনুর রহমান দেল্লা, পংবাই জোড়া, নাগরপুর, টাঙ্গাইল, মোহাম্মদ শামীম হোসেন মাগুরা, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়া, এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব সৈয়দপুর, পীরগাছা রংপুর, শ্রী বিথি চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ তিলনা, সাপাহার নওগাঁ, বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিড়ির বন্দর, দিনাজপুর, হীরামন শেখ, রেহানা শেখ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ। এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমীপেশু, প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন esomipeshu@gmail.com এই ঠিকানায়, esamipeshu@gmail.com। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমী পেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ইংরেজি সংবাদ।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Akhtar Zaman. First, the headlines. Prime Minister Tariq Rahman assures teachers of non-government educational institutions of timely transfer of retirement benefits to bank accounts. Prime Minister calls for doctor-patient mutual trust to ensure quality health care. Country observes 82nd birthday of former Prime Minister Begum Khalida Zia. Nation will move forward following idol of Begum Khalida Zia, hopes Tariq Rahman. Prime Minister to visit Kishorganj tomorrow to inaugurate National Fisheries Fortnight 2026, distribute family cards amid other programs. 8 more children die of measles in a day. Dengue claims 2. 7.7 magnitude earthquake in Indonesia killed 38 people. And visiting Bangladesh is leading by 67 runs against Australia at stumps on third day in first cricket test in Darwin. You've just heard the headlines. Now I am moving on to the details. Prime Minister Tariq Rahman has assured of timely online transfer of retirement benefits to the teachers of non-government educational institutions directly to their bank accounts. He gave the assurance while inaugurating the payment of retirement and welfare benefits for teachers and employees of non-government educational institutions, allocating 2,035.86 crore taka to clear their long pending dues at Usmani Memorial Auditorium in the capital today. A total of 70,119 retired teachers of private schools, colleges and madrasas today received part of the funds deposited in two government funds, the Non-Government Educational Institutions Teachers and Employees Welfare Trust and Retirement Benefits Board after waiting for nearly 4 years since 2022. Prime Minister added that the teachers and employees would no longer have to visit offices or face harassment to receive their dues. Prime Minister Tariq Rahman has called for rebuilding trust, respect and compassion among doctors and patients and their family members to ensure quality healthcare services. He made the remarks after inaugurating a newly constructed 500-bed building at the National Institute of Neurosciences and Hospital at Sheribanganagar in the capital today. The Prime Minister said, unless there are mutual trust, respect and empathy among doctors and patients, then no matter how much the government develops hospital infrastructure, people can't be stopped from seeking medical treatment abroad. He said the goal of the modern health system is to ensure accessible, affordable and quality medical services for countrymen through a combination of advanced technology, skilled human resources, good governance and timely policies. Highlighting government efforts to extend healthcare to remote areas, Tariq Rahman said work has begun to establish fully functional primary healthcare units in every union of the country. Prime Minister Tariq Rahman has called upon politicians to shun reckless and confusing politics and come forward with concrete plans for the welfare and development of the people. He was speaking at a check distribution program for distressed, helpless and sick, organized on the occasion of the 82nd birth anniversary of former Prime Minister and BNP chairperson Begum Khalida Zia. The program was held at TNT ground in the capital's Mohakhali. The Prime Minister said the days of politics involving vandalism and destruction on the streets were over as people no longer support such politics. To move forward and change people's fortunes, his government will follow the ideals of former Prime Minister Begum Khalida Zia, he added. Meanwhile, the 82nd birthday of former BNP chairperson and former Prime Minister late Begum Khalida Zia has been observed today in a befitting manner across the country. Begum Khalida Zia is widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh. She was the first woman who was elected as the Prime Minister of Bangladesh and the second in the Muslim world. The three-time Prime Minister, Begum Khalida Zia, was born to Iskandar Majumdar and Taira Majumdar in Dinajpur district on 15th August in 1945. Begum Khalida Zia got married to Shahid President Ziaur Rahman in 1960. She had been the party chairperson since 1984 until her death. Being observed a series of programs marking the birthday of Begum Khalida Zia. As part of the program, Dua and Milad Mahfils were held at party offices and mosques across the country today. At a Milad and Dua Mahfil at the BNP's Naya Palton Central Office in the capital, former Secretary General Mirza Fakhrul Islam Alamgir said, "The sacrifice and inspirations of Begum Khalida Zia always shows the way to the party." This is Bangladesh Betar giving you the news. The National Fisheries Fortnight 2026 will start across the country from tomorrow with the theme of a self-reliant country through silverfish Bangladesh fast. Acting President Hafizuddin Ahmed Bir Bikram and Prime Minister Tariq Rahman gave separate messages on the occasion of the National Fisheries Fortnight. Meanwhile, Prime Minister Tariq Rahman is expected to inaugurate the National Fisheries Fortnight 2026 in Kishoreganj tomorrow. He will also distribute family cards and honorarium to imams, muezzins and other religious leaders. 8 more children died with measles-like symptoms in last 24 hours until 8 a.m. today. A Directorate General of Health Services, DGHS, report reveals the information. Another report of DGHS said 2 people died of dengue in last 24 hours. A powerful 7.7 magnitude earthquake has struck eastern Indonesia, killing at least 38 people and causing widespread panic. The Indonesian Geophysics Agency says the quake struck the Flores region early today at a depth of around 15 kilometers. 5 people were killed and a suspect was found dead in Michigan, United States. Police conducted an extensive search for 2 homes and wooded area. Law enforcement responded to a shooting at a home in Missaukee County, Michigan, where they found 3 people dead and 1 critically injured. According to Michigan State Police, the injured was taken to hospital. Cricket and Bangladesh were leading by 67 runs against hosts Australia at the stumps on the third day of the first test match in Darwin today. Scores so far, Australia 198 and 161 for 4, Bangladesh 426. The fourth day at the match will start tomorrow at 6:30 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the well-marked low over Jharkhand and adjoining area weakened into a low and low lies over southeast Jharkhand and adjoining area. A steep pressure gradient lies over North Bay and adjoining area. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongol Empire have been advised to keep vested local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potokhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in the areas are to vest caution risk number 1. And now to end the news headlines once again. Prime Minister Tariq Rahman assures teachers of non-government educational institutions of timely transfer of retirement benefits to bank accounts. Prime Minister calls for doctor-patient mutual trust to ensure quality health care. Country observes 82nd birthday of former Prime Minister Begum Khalida Zia. Nation will move forward following ideals of Begum Khalida Zia, hopes Tariq Rahman. Prime Minister to visit Kishoreganj tomorrow to inaugurate National Fisheries Fortnight 2026. Distribute family cards amid other programs. 8 more children die of measles in a day. Dengue claims too. 7.7 magnitude earthquake in Indonesia killed 38 people. And visiting Bangladesh is leading by 67 runs against Australia at the stumps on third day in first cricket test in Darwin. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here's the news commentary written by Alhamra Islam and read by Urbi Islam. The 82nd birthday of former BNP chairperson and former Prime Minister, late Begum Khaleeda Zia, was observed today. Begum Khaleeda Zia, widely regarded as an uncompromising leader for democracy in Bangladesh, had been the party chairperson since 1984 until her death. Begum Khaleeda Zia was born in Dinajpur district on 15th August. She studied at Dinajpur Government Girls High School and later at Surendranath College. In 1960, she was married to Zia Rahman, a military captain at that time, who later became a liberation war hero and proclaimed the independence and subsequently became the president of Bangladesh. Following the martyrdom of Shahid President Zia Rahman in the abortive coup of 1981, Begum Khaleeda Zia joined BNP as a general member on 2nd January 1982 and in March next year elected as its vice chairman, while the party elected as its chairperson, a position which she held until her death on 30 December 2025. Begum Khaleeda Zia's fight for democracy is full of struggles and sacrifices. She became a defining figure of Bangladesh's democratic struggle, navigating the transition from a domestic life to the very core of power. After the assassination of her husband, Shahid President Zia Rahman, in 1981, she stayed in the BNP's politics. During the anti-Irshad movement, Begum Khaleeda Zia's repeated refusal to yield to military rulers' proposal of compromise gave the party and its leader a new place in people's hearts. She was detained repeatedly but did not submit the stance which dubbed her as an uncompromising leader. Her role mandated her to become Bangladesh's first female prime minister in the 1991 general election after a stunning victory of her party. However, the saddest part of her life began when Sheikh Hasina, coming to power, sent her into jail and kept her under house arrest for over 7.5 years, which can be attributed to misuse of law by the autocratic regime. Begum Khaleeda Zia was an inseparable part of Bangladesh's history. Her ideals were the guiding force for Bangladesh's democratic and political life. She emerged as an indomitable leader at a time when restoring democracy after autocratic rule and advancing the private sector posed enormous challenges. She was called the silent architect of Bangladesh economic modernization. During her tenure, 2 crore people rose out of poverty and remittance earnings crossed the $1 billion mark. In recognition to her outstanding and distinguished contributions to independence, women's education, nation building and her role in establishing democracy, Begum Khaleeda Zia was honored posthumously with this year's Independence Award. Bangladesh's lasting political icon, Begum Khaleeda Zia, breathed her last on 30 December last after a prolonged bout of old age complication. She passed away, leaving a legacy of resilient spirit, which is a crucial loss for nation. Indisputably, Begum Khaleeda Zia played a crucial role in Bangladesh's struggle against military and civilian autocracy. The participation of millions of people in her janaza in the capital clearly proved that she was not only a leader of a nationalist party, but truly became a leader of the country. Winning the parliamentary election on 12 February, BNP voted to power, gaining 2/3 majorities, is also a true reflection of people's love to late Begum Khaleeda Zia and is a testimony to the fact she cannot be faded from our memory. Rather, she will be remaining very much in our conscience. Taking responsibility as the head of the government, Tariq Rahman, her eldest son, is guiding the nation towards building a prosperous nation, a better Bangladesh, following his mother's ideals and spirit. That is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Joge Procharito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon o Kumilla Kendro Theke.
3: Shongbad Probaho আজকের পরিবেশনা। সবাইকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং ঢাকা হেরিটেজ রানের উদ্বোধন। তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার শীর্ষ থেকে রাজপথ, আন্দোলন থেকে কারাগার বহু বাঁক পেরিয়েছিলেন তিনি। প্রতিকূলতার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে না যাওয়ার কারণে দেশবাসীর কাছে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতা কর্মীদের কাছে তিনি ছিলেন ঐক্যের কেন্দ্র বিন্দু। প্রয়াত বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফেরাত কামনা করে আজ বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ এবং দরিদ্র অসহায়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পূর্ববর্তী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সদ্য পদত্যাগকারী মহাসচিব এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
4: আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্বে সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করবার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে বিএনপি গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় তার অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বভূতকে অক্ষুণ্ণ রাখবে, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা ঠিক যেভাবে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়াউর রহমানকে আমরা দোয়া করি যেতেন যেন বেহেশতে হন, ঠিক একইভাবে দেশবর্তী বেগমকে যেন
3: বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি উল্লেখ করেন,
5: দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কেন আপোষহীন নেত্রী হয়েছে, এই আপোষহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওনার যদি ওই মুহূর্তগুলোতে যেই ধরনের চাপ সৃষ্টি হয়েছে ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে, কিন্তু একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করেছে, ওনার নতি স্বীকার না করার কারণে আমরা শক্ত হয়ে সেদিন দাঁড়িয়েছিলাম ওনার পেছনে, ওনার শক্ত অবস্থান থেকে, ওনার আপোষহীন অবস্থান থেকে দেশে যে উনি গণতন্ত্রের আকাঙ্ক্ষার, মানুষের আকাঙ্ক্ষার, আন্দোলন সংগ্রামের মাধ্যমে, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্যাক্রিফাইসের যে রাজনীতি সেটার পেছনে একটি বিশাল অংশ দাঁড়িয়ে গিয়েছিল সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। এই নেত্রী যাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে জীবন নাশের জন্য সব প্রচেষ্টার পরেও সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে উনি উঠে এসেছেন।
3: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এমপি বক্তৃতায় বলেন,
6: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী কিন্তু প্রতি বছর আগে অতীতে পালন করেছি, আপনার সঙ্গে ব্যতিক্রম নয় যে অতিথি কিন্তু সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। আপনি

0: dire che c'è il senso di misurazione solo dei apostarona.
1: Poi ho chiesto il senso di non fare taglia.
0: Quindi c'è per la città, che se mettimi, la città per me ne c'è cilento. E non se mi danno tante chiare in genere a te che non per dire. Io sono la cari e il sapere delle te, circa atto ciò l'atto che ando l'entere. Tanto che c'è il piano come rida e arrendere, se mi piano come le proprie, tanto che c'è, tutto il mare che fa non si ne faccia.
2: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি বক্তব্যে উল্লেখ করেন,
3: আজকে আমরা শুভদিনটা বলতে পারছি না নিরানন্দের কারণে, কারণ তাকে আমরা হারিয়ে ফেলেছি। তার নাম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, আপোষের নেত্রী, যার নেতৃত্বের জন্য আমরা গর্ব করি, যার নেতৃত্বে যা কিছু অর্জন হয়েছে সেই অর্জিত সম্পদের ভাগবাটা আমরা অনেকে পেলেও তিনি যখন লড়াই করেছেন লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে পান নাই, তাতেও তিনি মনক্ষুণ্ণ হন নাই, এমন সবাইকে তিনি আপন করে সকলের অপরাধকেই ক্ষমা করেছেন না শুধু আমার যথাযথ মর্যাদায় আসীন করেছেন। সুতরাং এরম বিরল চরিত্র রাজনৈতিক অঙ্গনে বিরল খুঁজে পাওয়া আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। আমি এটুকু বুঝি, আমি দেশ চিনি মাটি চিনি, খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে মাটির বই যতক্ষণ আছে ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। আজকে তার দীর্ঘ আন্দোলনের ফসল গণতন্ত্র পুনরুদ্ধার রাষ্ট্র পরিচালনায় যারা আপনারা দায়িত্ব আছেন তারা নিশ্চয়ই আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতার সুপ্র আমার মধ্য দিয়ে দুর্দশাগ্রস্ত জাতিকে আবার সঠিক জায়গায় আপনারা উপস্থিত করবেন। আমরা তার সাথে যারা লড়াই মাঠে পাথে ছিলাম আমরা পথ পাহারা দিব, কারণ আমাদের পথে মানায় আমরা পথে আছি। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করি, নেত্রীর কাছেও আমাদের চাওয়া তিনি যেখানে আছেন সেখান থেকে যেন আমাদের সঠিক পথে চলার পৌঁছিত।
2: মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বক্তৃতায় বলেন,
4: কথা বলার অধিকার হরণ হয়েছে, সর্বোপরি নাগরিক স্বাধীনতা হরণ। তার জীবদ্দশায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন, জনগণের কাতারে জনগণের সম্মুখে। আর এর জন্য কি, এর জন্য বড় বিরোধী শক্তি তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। একটি ভক্তস্থ কারাগারের মধ্যে, জরাজীর্ণ কারাগারের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে, তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপোষহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন সেখান থেকে তাকে বিচ্যুত করা যায়, তাকে আপোষ করানো যায়নি, সেই এক ঐতিহাসিক চরিত্র, বড়মানুষের পক্ষের চরিত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।
2: এদিকে আজ জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এমপি বলেন,
5: দেশ নেত্রী, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী, ডক্টর ইউনুসের ভাষায় বাংলাদেশের মহান অভিভাবক মরহুমা ম্যাডাম খালেদা জিয়ার 82তম জন্মদিন। ম্যাডাম খালেদা জিয়া যিনি জীবিতকালে যেমনি ইতিহাস ছিলেন, মৃত্যুর পরেও তিনি ইতিহাস হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যিনি প্রথম দিন রাস্তায় বেরিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, জীবনের শেষ দিনটি পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, দেশটার সমৃদ্ধির জন্য বারবার দেশটার নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুর পর বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়াকে স্মরণ করেছেন ইতিহাস করে, কোটি মানুষের উপরে, পত্রিকায় এসছে 1.5 কোটিরও উপরে মানুষ তার নামাজে জানাজায় অংশ নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল একটা ইতিহাস যে এত মানুষ, এবং টেলিভিশনে অন্তত 10 কোটির উপরে মানুষ সেই জানাজা দেখেছেন, অন্তত 15 কোটি মানুষ ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি পড়েছেন। এবারও বিরল এরকম জনপ্রিয় এবং দেশপ্রিয় প্রেমিক নেত্রী পৃথিবীর ইতিহাসেই বিরল। তার পাশে আরো অনেকের নাম থাকতে পারে কিন্তু একেবারেই পাশে নয়, যেমন নেলসন ম্যান্ডেলা, যেমন আরো অনেক নাম আসতে পারে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া পৃথিবীতে একজনই।
2: প্রধান বক্তা হিসেবে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট

0: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তৃতায় উল্লেখ করেন।
1: দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যদি আলাপ করতে যাই তাহলে বলতে হবে যে উনি একটা অসমাপ্ত ইতিহাসের মূল চরিত্র। এই অসমাপ্ত ইতিহাসটা শুরু হয়েছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের হাত ধরে। ইতিহাসটাকে বিস্তৃত পর্যায়ে মাঠ পর্যায়ে মানুষের কাছে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর কারণে দায়িত্বটি তার উপরে পড়েছিল, আর এখন তিনি তার সেই হাতের মশাল দিয়ে গেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে। এই জন্য বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা অসমাপ্ত ইতিহাস। এই অসমাপ্ত ইতিহাস কালে কালে যুগে যুগে মানুষকে প্রেরণা জুগিয়েছে এবং মানুষ সেখান থেকে সম্পদ আহরণ করেছে, পুঁজি আহরণ করেছে, সেটাকে নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগিয়েছেন। আমরা বেগম খালেদা জিয়া সম্পর্কে আরো অনেক কিছু বেশি করে জানার চেষ্টা করব। নেতৃত্ব এবং মাতৃত্ব এই দুটোর একটা সমন্বয় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। তিনি নিজের সন্তানদের জীবনকে জিম্মি করে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, এই মাটিকে ভালোবেসেছেন। আমরা যারা তার সঙ্গে গেছি, যারা তার সঙ্গে কাজ করেছি, তার মায়ের মতো যে আদর যত্ন ভালোবাসা না পেয়েছে এমনটা কেউ বলতে পারবে না। খুব বেশি মন খারাপ করে একদিন আমি তার কাছে গিয়েছিলাম আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে। বেগম খালেদা জিয়ার একটি কথা আমার মনটাকে শান্ত করে দিয়েছিল। উনি আমাকে বলেছিলেন, আলাল, তোমার মা মারা গেছে, তুমি জেলখানায় থাকতে। আমার মাও তো মারা গেছে, আমি জেলখানায় থাকতে। আমি এই কথার পরে আমার সমস্ত শোক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। এই জন্য বলেছি যে বেগম খালেদা জিয়ার মাতৃত্বটা শুধু তার সন্তানদের জন্য ছিল না, তার নেতাকর্মীদের জন্য এবং এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির জন্য তার সেই মাতৃত্ব ছিল। এই কারণে আমি বলি যে উনি মাতৃত্ব এবং নেতৃত্বের সমন্বয়।
0: বিশেষ অতিথির বক্তৃতায় শিরিন সুলতানা এমপি বলেন,
2: এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অবদান, এর সাথে আন্দোলন করেছি এবং সেই সময় দেখেছি তিনি যেভাবে বেগম খালেদা জিয়া একাই কিন্তু সেই এরশাদ আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, যার ফলশ্রুতিতে 91 সালে বাংলাদেশের জনগণ অপ্রত্যাশিত ভাবে বাংলা জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছিলেন।
0: এদিকে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই শের-ই বাংলা নগরস্থ বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিধি আত্মার মাগফিরাত কামনা করেন। এখানে সারাদিন ব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
3: রাব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন তাদেরকে নিয়ে আল্লাহ হিম্মতের সাথে দেশ এবং জাতির কল্যাণ করার তৌফিক দান করে দিন। রাব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পর্যন্ত দেশের জন্য, গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছে, রব্বে কারিম তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন। মেহরবানি করেন সওয়াব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রুহের মধ্যে পৌঁছায় দিন। রব্বে কারিম আমরা যারা বেঁচে আছি, যেই কাজ করলে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই ভালো কাজগুলো করার আমাদের তৌফিক দান করে দাও।
0: আজ রাজধানীতে হৃদয়ে ঢাকা উৎসব উপলক্ষে ঢাকা হেরিটেজ রানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে মতিঝিলের শাপলা চত্বরে হেরিটেজ রানের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,
4: নতুন এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং আমি মনে করি আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন এবং সেই ঐতিহ্যকে ধারণ করে।
0: অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
5: আজকের এই কর্মসূচি মূলত আমরা যে গ্রিন সিটি করতে চাই তার এই জনগণকে সম্পৃক্ত করে নিজের শহর, নিজের অন্তরের শহর হিসাবে পরিণত করার জন্যই, সবাইকে অংশগ্রহণ করানোর জন্যই আমাদের আজকের এই হেরিটেজ রান।
0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
6: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা ও উপস্থাপনায় রওনক জাহান।

0: ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার শুভেচ্ছার পাতা থেকে দূরের ও কাছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় শিল্পকলা। আমাদের রান্নাঘরের একটি নিত্য প্রয়োজনীয় উপকরণ হল শিলপাটা। অঞ্চলভেদে এর নামের হয়তো ভিন্নতা রয়েছে, তবে বাংলার লোকজ সংস্কৃতিতে শিলপাটা শুধু রান্নার একটি সরঞ্জাম নয়, এটি গৃহস্থালের ঐতিহ্যের প্রতীক। খাদ্য সংস্কৃতি, ইতিহাস ও লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই উপকরণটি বাঙালির জীবনযাপন, পারিবারিক ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা রান্না শিল্পের এক জীবন্ত সাক্ষী। আদিম যুগ বা পরবর্তী সময় মানুষের খাদ্য চাহিদা সবসময়ই ছিল, কিন্তু খাদ্য প্রস্তুতের প্রয়োজনীয়তা যখন থেকে দেখা দিল, তখন রান্না বা খাদ্য প্রস্তুতের জন্য দরকার হয় একটা কার্যকর পদ্ধতির। সেই প্রয়োজনীয়তা থেকেই জন্ম নেয় পেশার উপকরণটির। বাংলার শিল্পটা সেই হাজার হাজার প্রযুক্তিগত বিবর্তনেরই উত্তরাধিকার। এক অর্থে বলা যায় যে শিল্পটা বিশ্বের গৃহস্থালীর প্রাচীনতম প্রযুক্তিগুলোর মধ্যে একটি, যা আজও বহু দেশে ব্যবহার হয়ে আসছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায়, প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ পাথরের সাহায্যে শস্য ও খাদ্যদ্রব্য গুঁড়া করত। পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশে এই পাথরের পেষণ উপকরণটির ধীরে ধীরে উন্নত হয়ে বর্তমানের শিলপাটার রূপ নেয়। শিলপাটা তৈরির প্রধান উপকরণ পাথর, যা দিয়ে বিভিন্ন আকৃতির পাটা তৈরি হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আসুন আর কথা না বাড়িয়ে এই বিষয় নিয়ে মুখোমুখি হই একজন পাটার কারিগরের, তার কাছ থেকে শোনা যাক বিস্তারিত। সাথে আছেন মোহাম্মদ ইসাহাক।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এমন একটা জায়গায় এই মুহূর্তে অবস্থান করছি যেখানে একটা অদ্ভুত রকমের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। কি বুঝতে পারছেন কোথায় আছি? না, শব্দটা অনেকেরই হয়তো চেনা হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই শব্দে কি তৈরি হচ্ছে সেটা হয়তো বুঝতে পারছেন না, তাই না? আচ্ছা, আমরা একটু বলে দিই, আমরা এখন যেখানটায় অবস্থান করছি এখানে দুজন কারিগর তাদের সুনিপুণ হাতে তৈরি করছে শিলপাটা। হ্যাঁ, আপনি ভুল শুনেননি, শিলপাটা তৈরি হচ্ছে পাথর কেটে। যে শিলপাটাতে তৈরি হয় আমাদের রান্নাঘরে সবচেয়ে মূল্যবান যে মশলা, অর্থাৎ মশলা বাটার জন্য এই শিলপাটার ব্যবহার একসময় অনেক বেশি হতো। সময়ের বিবর্তনে যদিও খানিকটা কমেছে, খানিকটা ভাটা পড়েছে, তবুও একেবারেই ফুরিয়ে যায়নি শিলপাটার প্রয়োজনীয়তা। আমরা কথা বলতে চাই এই দুজন কারিগরের একজনের সাথে, কিভাবে তৈরি হচ্ছে শিলপাটা এবং কি কি উপকরণ দিয়ে তৈরি হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। কি কি উপকরণ দিয়ে তৈরি হয় শিলপাটা সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে একজন কারিগরকে আমরা পেয়েছি, আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই ভাই।
2: মনির।
1: মনির ভাই, আপনি যে শিলপাটা তৈরি করছেন কতদিন ধরে?
2: ২০ বছর ধরে
1: এই শিলপাটা তৈরির কাজ করেন। একটু বলবেন কি, এই যে শিলপাটা তৈরি হচ্ছে এটার একেবারে শুরুর প্রক্রিয়াটা কি?
2: শুরুর প্রক্রিয়া বলতে কিছু না, এখানে জাস্ট ইন্ডিয়া থেকে আসে, আগে উষা নিশা ছিল, আমার উষা নিশা নাই, মিশিং এ কাজটা সমান করে, মিশিং এ ওখান থেকেই সমান করে আসে।
1: আচ্ছা, এক সময় এটা মানে এব্রো থেব্রো আসতো,
2: মানে দানীয় জিনিস, এটা কেউ আর আগে তৈরি নেই।
1: আচ্ছা, মানে আপনারা
2: আগে তৈরি ওটুকু মিশিং একটু সমান করেন।
1: আচ্ছা, মানে আপনি যখন শুরু করলেন শিলপাটা তৈরির কাজ, তখন কিভাবে আসতো এই শিলপাটার পাথর?
2: পাথরটা তো উঁচা নিচা, তখন আমরা পুরো সম্পূর্ণ এটা সমান করতাম আসে, মানে মিশিং দিয়ে রেখে মিশিংয়ে খাইতে। আগে ছিল মাটির দাম, আমার মাটির দাম নেই, আমি ইঞ্জির দাম গোড়ার থেকে।
1: আচ্ছা, এই যে আপনাদের কাছে পাটার যে একটা চারকোনা শেপ দেখতে পাচ্ছি, চারকোনা আকারের একটা পাথর আমরা দেখতে পাচ্ছি, এটা পার্শ্ববর্তী দেশ থেকে এভাবে মেশিনে কেটে তারপরে এখানে পাঠানো হয়, তারপর এইটাকে আপনারা পাটার রূপ দেন, তাই তো? এইটা একটু জানতে চাই, কিভাবে আপনারা এই পাটার রূপটা দেন, কি কি করেন?
2: শুধু এটা আমরা শুধু রাউন্ডটা পিসটা করি আর রাউন্ডটা ফলাই।
1: আচ্ছা,
2: রাউন্ডটা ফলাই ওই জায়গা, আগে যে ঝামেলা ছিল এখন ঝামেলা কম।
1: এরপরে যে নকশা করতে হয়, নকশাগুলো কি আপনারাই করেন?
2: হ্যাঁ, নকশাগুলো আমরাই করি, কারণ নতুন একটা জিনিস, আমি দেখতে তো ভালো দেখান লাগবো, ভালো না দেখো আমি পছন্দ করবো না, যেমন আর কি ভালো দেখা যায় এমনি।
1: আরেকটু বিষয় জানতে চাই যে এই যে শিল্পাটা আপনারা তৈরি করছেন, নকশা করছেন, এই শিল্পাটার এই মুহূর্তে চাহিদা কেমন?
2: চাহিদা আছে, চাহিদা ভালোই আছে, চাহিদা খারাপ নাই, চাহিদা আছে মোটামুটি। আগে যেরকম ব্যবহার করছে মানুষ এখানে ততটা করেন আর কি, ব্যালেন্ডার বাইরে চাহিদা থেকে কমে গেছে অনেকটা, অনেকটা কমার কারণে মনে করেন মানুষের গ্যাস্ট্রিক আমিষা
1: নানা ধরনের সমস্যা,
2: নানা ধরনের সমস্যা, ওই যে গুড়াটা খায়। ওই যে বাংলাদেশের মানুষ তো খুব ভালো, গুড়ের গুড়াটা মনে করেন মহিষের বাকি মানে দিয়ে দেয়,
1: পাথরের শিল্প এটা চেনার উপায় কি?
2: আর এটার মধ্যে ব্যবধান আছে, এটা ডিজাইন ডিজাইন লাগে না, এটা নিয়ে ব্যবহার করতে
1: পারবো,
2: নিয়ে ব্যবহার করতে খাইতে পারবো, এটার মধ্যে ভালো গুলো উঠবো না।
1: আচ্ছা, স্থায়িত্ব মানে যদি বলি যে পাথরের এবং সিমেন্টের তৈরি যে শিল্পটা, এই দুটোর মধ্যে স্থায়িত্ব পাথরেরটা কেমন স্থায়ী হয়? এটা
2: এখন
1: কতদিন ব্যবহার করা যেতে পারে?
2: পাথর পাথর ঘনেই
1: তাই,
2: হ্যাঁ
1: মানে ধরেন
2: দাদির বাইর গেলে ডাবে হয়ে গেছে, এই শেষ করতে রই নাই, এটা কোনো ভয় নেই, মানুষের ভয় আছে, আমি আমি থাকবো না, এটি থাকবো, এটি কিছু হবো না।
1: মানে বলা যায় যে একটা শিল্পটা দীর্ঘদিন চলে,
2: দীর্ঘদিন মানে দুই তিন বস্তা কিছু না, এটা যদি আড়াই মারাই না যায়।
1: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: শিল্পটা মূলত দুইটি পাথরের খণ্ড, এটি তৈরি হয় আমাদের দেশের বিভিন্ন জেলায় পাওয়া পাথরের খণ্ড দিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেট অঞ্চলের জাফলং এবং তামাবিল আর পঞ্চগড় অঞ্চল, এছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও, পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অঞ্চলের পাথর শিল্পটা তৈরির জন্য ব্যবহার হয়ে থাকে। শিল্পটার জন্য পাথর সবসময়ই কুচকুচে কালো রঙের ভারী গ্রানাইট বা আসল পাথর বেছে নিতে হয়। মানুষের খাদ্য পেশার ইতিহাস কৃষিরও আগে শুরু হয়। প্রস্তর যুগেরও আগে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু প্রত্নস্থলে অনেক সমতল পাথর ও হাতে ধরা গোলাকার পাথর পাওয়া গেছে, যেগুলো দিয়ে বুনো শস্য, বাদাম, যব, কন্দ ও বীজ গুঁড়া করা হতো। শুধু পেশার কাজে ব্যবহারের জন্য যে উপকরণটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা হয়েছে তার নাম বাংলাদেশে শিলপাটা বা শিলনোড়া হলেও অন্যান্য দেশে এর নামের ভিন্নতা আছে। যেমন ভারতে শিলবাট্টা, নেপালে সিলৌটো লোহড়ো, মেক্সিকোতে মেটাতে, আবার জাপানে একে বলা হয় সুরিবাচি বা সুরিকোগি। আর এগুলো থেকে প্রমাণ করে যে পাথরের উপকরণ দিয়ে খাদ্য প্রস্তুতের প্রযুক্তি মানব সভ্যতার একটি সর্বজনীন ঐতিহ্য। শিল্পাটার দোকানে গেলে দেখা যায় অনেক ধরন ও আকারের শিল্পাটা। শিল্পাটার বাজারে আকৃতি অনুযায়ী পাটার নাম রয়েছে, যেমন ছোট গোল পাটাগুলি ব্যবহার হয় চন্দন বাটার জন্য, মাঝারি সাইজেরগুলো বাসাবাড়িতে, আবার হোটেল রেস্টুরেন্টের জন্য একটু বড় ধরনের পাটা ব্যবহার হয়ে থাকে। একটা সময় ছিল যখন প্রত্যেক বাড়িতে রান্নার জন্য মশলা শিলপাটায় বেটে নেওয়া হতো, অর্থাৎ বাটা মশলা ছাড়া রান্না হতো না। তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন বাজারে এসেছে মশলা পেশার নানান ধরনের যন্ত্র, কিন্তু সেই সব যন্ত্রে পেশা মশলা ও শিলপাটায় পেশা মশলার স্বাদে রয়েছে বিস্তর ফারাক। আর ভর্তার প্রসঙ্গ আসলে শিলপাটা তো অবধারিত। আসুন বন্ধুরা, এবারে একজন প্রবীণ গৃহিণীর কথা শুনি।
1: আমরা এই মুহূর্তে অবস্থান করছি পুরান ঢাকার ইমামগঞ্জে, যেখানে তৈরি হচ্ছে শনিপুন হাতের ছোঁয়ায় শিলপাটা। সভ্যতার এই আধুনিক যুগে এসে যখন বিভিন্ন ধরনের যন্ত্র আমাদের এই আদিম যে ঐতিহ্য রয়েছে, প্রাচীন ঐতিহ্য রয়েছে, সেগুলোকে কেড়ে নিচ্ছে, সেগুলোকে একেবারেই আমাদের সভ্যতা এবং আমাদের জায়গা থেকে দূরে ঠেলে দিচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে শিল্পাটার এখনো যে গ্রহণযোগ্যতা রয়েছে সে বিষয়টা আমরা দেখছিলাম। এখানে একজন বয়োজ্যেষ্ঠ নারীকে আমরা পেয়েছি যিনি শিল্পাটা ব্যবহার করেন এবং করতেন একটা সময়, এখনো করেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম পরিচয়টা জানতে চাই।
3: আমার নাম পারবেন।
1: আপনি এই শিল্পাটার সম্পর্কে যদি আমাদের একটু বলেন।
3: আমরা বাইটা খাই, হলুদ বাটি, মরিচ বাইটা খাই, ময় মশলা বাইটা খাই, সবকিছু আমরা বাইটা খাই।
1: শিল্পাটা বাটা মশলা কেমন লাগে, মানে রান্নার ক্ষেত্রে কেমন?
3: অনেক মজা।
1: মানে শিল্পটায় কি কি করতে হয় যদি মশলা বাটা হয় তাহলে কিভাবে কি করতে হয় একটু যদি বলেন।
3: শিল্পটায় আদা রসুন জিরা হলুদ মরিচ তারপরে ভর্তা তারপরে বিভিন্ন জিনিস ভর্তা হইতে কালো জিরা তারপরে ধনিয়া পাতা তারপরে
1: যে কোনো ধরনের খাবার বা মশলা যেগুলো বেটে খাওয়া যায়। এই বাটার প্রক্রিয়াটা বলেন কিভাবে বাটে?
3: বাটে ভাবে
1: মানে প্রথমে হচ্ছে শিল্পাটা অর্থাৎ পাতা, যেটা পাতা থেকে তো ধুয়ে নিতে হয় তাই তো?
3: পাতা ধুইতে হয় তারপরে ফুটো ধুইতে হয়, ধুইয়া তারপরে বাটতে হয়, পর পরিষ্কার করিয়া রাখতে হয়, ন্যাকড়া দিয়া তারপরে আবার লুচিয়া বাটা কাটা করিয়া আবার লুচিয়া পাতা খাড়া করিয়া ধুইতে হয়।
1: এই যে মশলা বাটার প্রক্রিয়াটা সেটা তো হচ্ছে পাতার উপরে যেটাই আমরা বাটি না কেন সেটা রেখে তারপরে শিল দিয়ে ওটাকে পিষে তারপরে করতে হয় তাই তো?
3: তারপরে একটা বাটিতে উঠাই, এক পাশে তুই জিরা বাটা, এক পাশে তুই আদা বাটা, এক পাশে মরিচ, এক পাশে হলুদ, আবার ভর্তা যদি পাঁচ ছয় পাতের বানাই তাই এক পাশে তুমি কলা বাটা, এক পাশে তুমি ধনিয়া বাটা, এক পাশে তুমি শুটকি, এক পাশে তুমি
1: যেগুলো বাটা হয় আলাদা আলাদা করে রাখা হয় তাই তো? সুতরাং আমরা বলতেই পারি যে শিল্পাটা এখনো যদি আমরা ভর্তা করি, আমরা এখনো মশলা বাটি, সেগুলো খাবার অনেক মজা হবে,
3: অনেক মজা হবে, এই মজাটা উঠেই হলাইছে বান্দারা।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: গৃহস্থের বাড়িতে রান্নার কাজ ছাড়াও আরো বিভিন্ন কাজে ব্যবহারের ফলে এক পর্যায়ে পাটার ধার কমে যায়, যখন প্রয়োজন হয় শিল ও পাটার ধার করার। আর এই ধার যারা করেন তারা কখনো বাজারে আবার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে পাটা ধার করে দেন। এই ধার করার সময় পাটায় নানা ধরনের নকশাও তারা তৈরি করেন যা পাটার সৌন্দর্য বৃদ্ধি করে। এক অর্থে পাটার এই নকশাও একটা শিল্প। শিল্পাটা শব্দটি প্রাচীন গ্রন্থাদিতে তেমন পাওয়া না গেলেও রান্না, বাটা মশলা ও ভেষজ দ্রব্যাদি পেষণের কথা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে পাওয়া যায়। বিশেষ করে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী এবং গ্রামীণ লোকসাহিত্যে রান্নাঘরের বর্ণনার মাধ্যমে। আয়ুর্বেদে ভেষজ ওষুধ তৈরিতে পাথরের শিলনোড়া ব্যবহারের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পাটাকে ঘিরে নানা লোকবিশ্বাস রয়েছে, যেমন নতুন বাড়িতে শিল্পাটা আনা শুভ, শিল্পাটার উপর পা দেয়া অসম্মানজনক। অঞ্চলভেদে বিশ্বাসেরও ভিন্নতা রয়েছে। বিয়ের আচারে হলুদ বাটার জন্য শিল্পাটা

শিল্পাটা একটি পরিবেশ বান্ধব এবং বহু বছরের টেকসই উপকরণ। তাই তো আধুনিক যুগে এসেও শিল্পাটা হারিয়ে যায়নি, বরং এদেশে শিল্পাটা অনেক দেশে রপ্তানি হয়ে থাকে। তাই সবশেষে কবিতার কয়েকটি চরণ দিয়ে শেষ করব আজকের আয়োজন। মাটির ঘরের কোণে চুপটি করে বসে কত শত বছরের স্মৃতি বুকের মাঝে, কথা বলে না তবু ইতিহাসের ভাষায় শিল্পাটা আজও বেঁচে বাংলারই সাজে। তুমি শুধু পাথর নও, তুমি মায়ের হাতের উষ্ণতা, দাদির গল্প, নানির রান্না, বাংলার লোকজ সভ্যতার নীরব ব্যাখ্যা। হে শিল্পাটা, তুমি বাংলার ঘরের প্রাণ, তোমার বুকে বাটা মশলার সুবাসে বেঁচে থাকুক চিরকাল আমাদের মাটি, মানুষ আর ঐতিহ্যের গান। শ্রোতা বন্ধুরা, শেষ করব আমাদের আজকের শিল্পাটা নিয়ে আয়োজন। তার আগে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী অনুষ্ঠান শোনার সাদর আমন্ত্রণ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল শিলপাটা। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন রৌনক জাহান, সম্পাদনায় আশরাফুল আলম, তত্ত্বাবধানে ছিলেন ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান।

শ্রাবণীর একেবারেই ক্রান্তি লগ্নে আছি। আজ শ্রাবণীর শেষ দিন, বিদায় নিচ্ছে বর্ষা। আগামীকাল আমরা বরণ করব স্নিগ্ধ শুভ্র সুন্দর রূপের ঋতু শরৎকে। বর্ষার বিদায়, শরতের বরণ, এমন মোহনীয় মায়াময় রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পরাণের গানে। আজও শোনাব আপনাদের পছন্দের বেশ কিছু গান। শ্রোতা বন্ধুরা, কার কখন কার প্রতি ভালো লাগা বা ভালোবাসা জন্ম নেয় তা মানুষ আগে থেকে বুঝতে পারে না। মন নিজের অজান্তেই কারো প্রেমে পড়ে যায়, আর তখন প্রিয় মানুষের উপস্থিতি বা তার স্মৃতি মনে এক অজানা শিহরণ ও আনন্দের ঢেউ বা দোলা জাগায়। আর এই ভালোবাসার এক অদ্ভুত টান, মনের আকুলতা আর প্রিয়জনকে হারানো বা ধরে রাখতে না পারার এক মধুর ও আকুল ব্যাকুলতার কথা প্রকাশ পেয়েছে আমাদের প্রথম গানে, যারে যা চিঠি লেখা দিলাম। গানটির গীতিকাব্যকার ও সুরকার আব্দুল লতিফ। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই এই গানটি শোনার জন্য যারা আমাদেরকে লিখেছেন তারা হচ্ছেন মোহাম্মদ জয়নুল আবেদিন, লিখেছেন আপনি গোগ্রাম নতুনপাড়া গোদাগাড়ি রাজশাহী থেকে। আর এই গানটি শোনার জন্য আরও অনুরোধ করেছেন নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল, নূপুর মণ্ডল, বগাজান বাজার, ভালুকা সদর, ভালুকা ময়মনসিংহ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রথম গানটি আমরা শুনে আসি মিনা বড়ুয়ার কণ্ঠে।

চমৎকার একটা গান দিয়ে কিন্তু শুরু হয়ে গেল আমাদের আজকের পরাণের গানের যাত্রা। গানে গানে আমরা শুনছিলাম চিঠির কথা। একটা সময় ছিল যখন প্রিয় মানুষকে বা ভালোবাসার মানুষকে বলি, নিজের আত্মীয় স্বজন বলি, মনের কথা প্রকাশ করার একমাত্র মাধ্যম ছিল চিঠি। এই চিঠির এই সময়টা আসলে অনেকটাই হারিয়ে গেছে। তারপরও চিঠির যে আবেদন এবং আবেগ সেটা কিন্তু একই রকম রয়ে গেছে। এই যে আপনারা যখন আমাদেরকে লিখেন, সত্যিকার অর্থেই চমৎকার একটা ভালো লাগা, হৃদয়ের যে অনুভব সেটা কিন্তু আমরা পাই চিঠির মাধ্যমে। পরে গানে যাব। শ্যামকালিয়া শোনা বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না। গানটি শুনলে বুঝতে পারা যায় প্রিয় মানুষটিকে একান্তে কাছে না পাওয়ার আক্ষেপের কথা, মনের ভেতর জমে থাকা দুঃখ ও কষ্টের কথা, প্রিয়জনকে খুলে বলতে না পারার ব্যর্থতার কথা। আর এই কালজয়ী গানটির গীতিকার ও সুরকার রাধারমণ দত্ত। গানটি শোনার জন্য আমাদের ইমেল করেছেন ঘিওর মানিকগঞ্জ থেকে পারভীন আক্তার, পারভেজ পাভেল ও মেহেদি হাসান মামুন। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধের গানটি শুনে আসি পণ্ডিত রামকানাই দাসের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, পরাণের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা। তাই আপনাদের পছন্দের শিল্পী ও প্রিয় গানের কথা জানাতে আমাদের একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা চিঠি লিখে পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায়: প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে poranergaan.bb@gmail.com। আপনাদের প্রতিটি অনুরোধ আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করার এক একটি অনুপ্রেরণা। এবারে প্রিয়জন দূরে চলে যাওয়ার উপক্রম হলে বা দূরে থাকলে মনে তৈরি হয় গভীর শূন্যতা, বিরহ ও দীর্ঘশ্বাসের সৃষ্টি। এমন একটি গান শোনাব ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে। গানটিতে ফুটে উঠেছে গ্রামীণ নারীর নিখাত প্রেম, আকুলতা ও প্রিয়জনের বিরহে কাতর মন। কালভ্রমরের মতো চঞ্চল প্রিয় মানুষের ফিরে আসার প্রতীক্ষা, তার প্রতি গভীর অনুরাগ এবং না পাওয়ার বেদনার কথা এই গানে প্রকাশ পেয়েছে। গানটি পল্লীকবি জসিমউদ্দিনের কথায় ও সুরে রচিত হয়েছে। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন শীতেন, শিখা, শিপন, শহীদুল, মানিক, মুক্তা, মণি, বর্ষা। আপনারা লিখেছেন রাজশাহী থেকে। চলুন বন্ধুরা, শুনে আসি আপনাদের পছন্দের গান শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে।

মিষ্টি এই মায়াময় রাতে যারা এই মুহূর্তে যুক্ত হলেন প্রিয় আয়োজন পরনের গানের সাথে, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী বাজারের মতো, যেখানে মানুষ জন্ম মৃত্যুর মাঝের এই সময়টুকু বিভিন্ন মোহে লিপ্ত থাকে। কেউ জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত, কেউ বা না পাওয়ার বেদনায় ও বিভ্রান্তিতে অশ্রু বিসর্জন দিচ্ছে। আর এই জাগতিক বিষয়গুলো ফুটে উঠেছে আমাদের এবারের গানে। কেহই করে বেচা কেনা কেহই কান্দে, গানটি প্রখ্যাত বাউল ও মরমী সাধক জালালউদ্দিন খায়ের কথা এবং সুরে কণ্ঠে তুলেছেন মরমী শিল্পী আব্দুল আলীম। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান, শামীম, সানা, আকিজ খান, ইমন আহমেদ, দুলাল এবং আকাশ মিয়া, ময়মনসিংহ থেকে সোমা, সামিয়া, সাদিয়া ও ইকবাল আহমেদ, এবং ঝিনাইদহ থেকে এস এম সাউদ আলী। চলুন বন্ধুরা শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা যে গানটি শোনাব, রঙ্গিলা দুনিয়ার রঙের সওদাগর। গানটির কথা এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক, আর গানটি শুনতে চেয়েছেন কুষ্টিয়া সদরের গোস্বামী দুর্গাপুরের মাগুরা গ্রাম থেকে মোহাম্মদ শামীম হোসেন। তো চলুন বন্ধুরা, শুনে আসি আমরা এই গানটি শফি মণ্ডলের কণ্ঠে।

ও আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। গানটিতে রাধা ও কৃষ্ণের প্রেমের মধ্য দিয়ে মূলত পরমাত্মার টানে মানবাত্মার আকুল আকুতি প্রকাশ পেয়েছে। সৃষ্টিকর্তাকে না পাওয়ার বেদনা, বিরহ এবং তাঁর সান্নিধ্য লাভের তীব্র আকাঙ্ক্ষার কথাই এই গানে আমরা খুঁজে পাই। এই গানটি রাধারমণ দত্তের কথায় ও সুরে রচিত হয়েছে। গানটি শোনার জন্য আমাদেরকে ইমেল করেছেন উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে আনারুল ইসলাম। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি পছন্দের এই গানটি নাসরিন আক্তার বিউটির কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী ও মিথ্যা। মানুষ যাকে সবচেয়ে বেশি আপন ভাবে তা হয়তো একসময় হারিয়ে যায়। হীরামন রূপী প্রাণ পাখি যখন দেহপিঞ্জর ছেড়ে চলে যায়, তখন প্রিয়তমের জন্য আত্মা হাহাকার অনুভব করে। আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরামন পাখি, গানটি সিরাজুল ইসলামের কথায় সুরে কণ্ঠে তুলেছেন শিল্পী আব্দুল আলীম। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন উলিপুর থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক। চলুন বন্ধুরা, আমরা গানটি শুনে আসি।

0: তাকাইয়া দেখো, পশ্চিমে তাকাইয়া দেখো, দুই ভাই আইলো ভেলা পাখিরে, সবই মিছে আর পাখি।
1: প্রাণসখী রে ঐশন কদম্বতলে বংশী বাজায় কে, এই গানটি কোনো এক প্রেমিক প্রেমিকার মনের গভীর আকুলতার কথা বলে ও ভালোবাসার টান, প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার চিরন্তন আকুতি প্রকাশ পায়, যেখানে মন কেবল মনকে পেতে চায় এবং দিবানিশী নিদারুণ প্রতীক্ষায় দিন কাটে। এই গানটির গীতিকার এবং সুরকার কবি জসিমউদ্দিন। গানটি শোনার জন্য আমাদেরকে মেল করেছেন মোহাম্মদ আলাউদ্দিন আলী, মরিয়াম আক্তার শেলি, আফিয়া জান্নাত, মাসুমা জান্নাত, লিখেছেন আপনারা পৌষা নওগাঁ থেকে। শ্রোতা বন্ধুরা, এ সপ্তাহে আমাদেরকে আরও যারা লিখেছেন তাদের নামগুলো একটু বলে দিই। লিখেছেন আমাদেরকে পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ ভারত থেকে সুমন জানা, কাননি জানা, দুলাল জানা, গোপালগঞ্জ থেকে আনোয়ার সুলেমান, আশিক বসাক, ইলিয়াস ও মাসুদ, নদিয়া পশ্চিমবঙ্গ ভারত থেকে হিরামন শেখ, রেহানা শেখ, চুয়াডাঙ্গা থেকে এস হোসেন, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব দিশা, কুষ্টিয়া থেকে সাকিরুন্নিসা, উন্নি খাতুন, উত্তর চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ জিয়ারুল মন্ডল ও

প্রাণসখীরে ঐশন কদম্ব তলে বংশী বাজায় কে, এই গানটি শুনতে শুনতে বিদায়ের কথাগুলো বলবো। আজকের পরাণের গান অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন হাবিবুর রহমান, প্রযোজনা করেছেন মনিরুজ্জামান, আর গ্রন্থনায় ছিলেন পপি দাস এবং উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি। সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান নিয়ে। শুভরাত্রি।

অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান পরাণের গান বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসার উদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন প্রকার হয়রানি ও মধ্যস্বত্বভোগীর ভোগান্তি ছাড়াই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরকালীন ভাতা যথাসময়ে অনলাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে একথা বলেন। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০,১১৯ জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ চার বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডে দুটি সরকারি ফান্ডে জমানো তহবিলের একটি অংশ ফেরত পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রেরণের ফলে শিক্ষক শিক্ষিকাদের জীবনের দীর্ঘদিনের অনিশ্চয়তার কিছুটা হলেও অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে ৫০০ শয্যা বিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল এর নবনির্মিত ১৫তলা ভবনের উদ্বোধন ও ফলক উন্মোচনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি। তিনি বলেন, এই তিন পক্ষের মধ্যে আস্থা ও মর্যাদার ঘাটতি থাকলে যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করা হোক না কেন, চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ করা যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্যের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি সৃষ্টি না করে আগামী ৬ মাসের মধ্যে দেশের জ্বালানি সংকট নিরসনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর মহাখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান। দেশে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ না করলে ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ সুগম হবে। তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আদর্শ লালন করতেন তারই পথ ধরে তার সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তিনি ভাগ্য পরিবর্তন করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সামনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে নানা আয়োজনে আজ দেশে পালিত হয় সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়েছে। একই অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী আগামীকাল কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তিনি একই সঙ্গে কিশোরগঞ্জের মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের মাঝে চলতি অর্থবছরের সম্মানের অর্থ বিতরণ করবেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল নটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আব্দুল জলিল। পথ ও পাথে অনুষ্ঠানে আল্লাহর স্মরণ সম্পর্কে বলবেন মাওলানা সৈয়দ মুহিবুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন কটিয়াদি উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 11টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজে প্রচার হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরকালীন পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন বেলা 3টা 30 মিনিটে। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চিরন্নত মমশির সকাল 7টা বেজে 45 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9টা বেজে 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। শ্রোতা বন্ধু, শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত। আগামীকাল শুধু 6টা পর্যন্ত সারা দেশের আবার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বর্ধমানে 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যা 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:34, সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:32। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মাধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ। তেলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: تغفر نبي الأسحار.
1: صدق الله العظيم.
2: এইসব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে, অনুগত হয়ে।
3: বাংলাদেশ পিতার টাকা শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार ढाका, सकाल छटा। आज रविवार, पहला भाद्र 1433 बंगाब्द, दूसरा रबीउल अव्वल 1448 हिजरी, 16 अगस्त 2026 ख्रीष्टाब्द। শরতের সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।